0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা হুদ 79 আয়াত থেকে 82 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তারা বলল, আপনি তো জানেন আপনার কন্যাদের নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই, আর আপনি তো অবশ্যই জানেন আমরা যা চাই। লুত বলল, কত উত্তম হতো যদি তোমাদের উপর আমার ক্ষমতা থাকত, অথবা আমি যদি কোনো দৃঢ় স্তম্ভের আশ্রয় নিতে পারতাম। ফেরেশতারা বলল, হে লুত, আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা, আর কখনো আপনার কাছে পৌঁছতে পারব না। অতএব আপনি রাতের কোনো এক সময়ে আপনার লোকজন নিয়ে বাইরে চলে যান, এবং আপনাদের মধ্য থেকে কেউ যেন পেছনে ফিরে না তাকায়, কিন্তু আপনার স্ত্রী ব্যতিরেকে। নিশ্চয়ই তার উপর সে আজাবই আপতিত হবে যা ওদের উপর আপতিত হবে। ভোরবেলায় তাদের জন্য প্রতিশ্রুত সময়, ভোরবেলা কি খুব নিকটবর্তী নয়? অবশেষে যখন আমার আদেশ এসে গেল, তখন আমি সে জনপদকে উল্টিয়ে দিলাম এবং তার উপর ক্রমাগত বর্ষণ করলাম কাঁকড় পাথর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় তাওবার গুরুত্ব, এ সম্পর্কে বলছেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকি বান্দাদের এক বিশেষ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সহিহ মুসলিমে 2702 নম্বর হাদিসে বর্ণিত আছে, আনিল আগর ইবনিল ইয়াসার আল মুজানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতান। হযরত আগর ইবনে ইয়াসার আল মুজানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, কেননা আমি দিনে 100 বার তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্ন রাব্বী রাহীমুন ওয়াদুদ। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে ফিরে আসো, নিশ্চয়ই আমার রব অতি দয়ালু ও অধিক মমতাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 98 আয়াতে ইরশাদ করেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলা হীন। কেন কোন জনপদ ঈমান আনয়নকারী হলো না, তাহলে তাদের ঈমান তাদের উপকারে আসত, তবে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ব্যতিক্রম, তারা যখন ঈমান আনলো তখন আমি পার্থিব জীবনে তাদের উপর থেকে লাঞ্ছনার আযাব তুলে নিলাম এবং তাদেরকে একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম তার কৌমকে তাওহীদের দাওয়াত দিলেন এবং তাদেরকে বহুভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা তার দাওয়াতে সাড়া দিল না, বরং তাদের আধিপত্য সীমালঙ্ঘনে ডুবে থাকল। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি আসার প্রতিশ্রুতি শুনিয়ে দিলেন। হযরত ইউনূস যেহেতু বুঝতে পেরেছিলেন যে তাদের উপর তো এখন শাস্তি আসা অবধারিত, তাই তিনি নিজ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হলেন। তারা যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে খুঁজে পেল না, তখন তারা বুঝতে পারল যে এখন তো আমাদের উপর শাস্তি এসেই যাবে, তাই তারা তওবা ইস্তিগফার করতে লাগলো। তাদের এই অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রেরণ করলেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করে নিলেন এবং তারাও বেঁচে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো, তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, তোমাদের শক্তিকে আরো বাড়িয়ে দেবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত নম্বর 52। এভাবে পবিত্র কোরআনুল কারিমে তওবা ইস্তিগফারের বিভিন্ন গুরুত্ব আরোপ করা হয়েছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা দয়া ও দুনিয়া ও আখিরাতের সব দিক থেকে তার সাহায্য লাভ করার জন্য তওবা ইস্তিগফারের বিকল্প নেই। তওবা ও ইস্তিগফার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সকল পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। শুনেন আবু দাউদ, হাদিস নম্বর 1518। তওবা ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া আখিরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। সর্বোপরি তওবা ও ইস্তিগফারের মাধ্যমে মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতম বান্দায় পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল তাওবার গুরুত্ব। এই সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। বাউল তুমি এমন দেশের গল্প বলো, কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, গানের কথা সাজিয়েছেন জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়।

0: জসিম রাহানের লেখা অজিত রায় সুরে দেশের গানটি শুনলেন সুবীর নন্দের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ২০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৩১ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ ও FM ১০২ মেগাহার্টজে।

0: প্রিয় শ্রোতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8:10, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রবির আলো সকাল 9:05, আলোচনা অনুষ্ঠান রবীন্দ্র সাহিত্যে বহুমাত্রিকতা সকাল 9:35, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান সকাল 10:05, বিশেষ গীতি আলেখ্য তুমি নব নব রূপে এসো প্রাণে সকাল 10:30, ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20, ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান বর্ণিল সাকো বেলা 11:45, ধর্মীয় অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান প্রাণের মাঝে আছো তুমি শুনবেন বেলা 3:05, নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ বেলা 3:35,
1: কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান হঠাৎ দেখা শুনবেন বিকেল 4:05, ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35, হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়াটানা বিকেল 5:10, আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পথিকা শুনবেন বিকেল 5:45, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্ত বিকেল 5:50 এবং কৃষাণ বধূ সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 প্রচারিত হবে

0: কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নাটক সূক্ষ্ম বিচার শুনবেন রাত 10:00, গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ আবুল হাসান তুহিন, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম।
1: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ ভোরের গান শোনার জন্য। আজকের ভোরের গানের শিল্পী রুনা নাইলা, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার আবু তাহের।

0: নজরুল ইসলাম বাবুর কথাই আবু তাহের সুরে ভোরের গানটি শুনলেন। শিল্পী ছিলেন রুনা লাইলা।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন মালায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান। প্রথম গান, তুমি আমার সকালবেলার সুর।

মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে শুনছেন নজরুল সঙ্গীত। শিল্পী কণ্ঠে এবারের গান মূল প্রিয়া হবে সুরানি দেবখোপায় তার।

দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ ইয়াকুব আলী খান। বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজনমালায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক। শিল্পী কণ্ঠে প্রথম গান জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ।

0: দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মিতা হক। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন রঙিনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ যুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার। ঢাকা থেকে প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় দেখা, মাথাল মাথায় আঙিনাতে কুলায় আসে বন্দে। আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী, তাই তো? কৃষি নিয়ে তাঁর লেখা কবিতার পঙ্ক্তিমালা দিয়ে শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে। এই কবিতায় কবি কৃষকের জীবনের ইতিবাচক দিক, প্রকৃতির সাথে তাদের যে হৃদয়ের গভীর সম্পর্ক তাই তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের ছোট গল্পে কৃষি ও কৃষকের কথা, এ বিষয় নিয়ে বলছেন ইকবাল খোরশেদ।
1: রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানি কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রবন্ধকার, গীতিকার, চিত্রশিল্পী হিসেবে। কৃষিবিদ রবীন্দ্রনাথ আমাদের কাছে অচেনাই রয়ে গেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন মানবতার কবি, জমিদার হয়েও তিনি গরিব কৃষকদের দুঃখ বেদনা হৃদয় দিয়ে অনুভব করতেন। তার ভাবনার একটা বড় অংশ জুড়ে ছিল কৃষি পদ্ধতির আধুনিকায়ন এবং গরিব কৃষকের জীবনমান উন্নয়ন। সাহিত্য ও খামার উভয় ক্ষেত্রেই ঘরে তোলেন সোনালী ফসল। এদেশের জল হাওয়া, জনসাধারণ ও তাঁদের যাপিত জীবন সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে যেমন ছিল রবীন্দ্রনাথের অনুপ্রেরণার নিরন্তর উৎস, তেমনি গ্রাম উন্নয়ন, সমবায়, দারিদ্র বিমোচন, প্রান্তিক অর্থনৈতিক উন্নয়ন, সাংগঠনিক চেতনা সব বিষয়েরই উর্বর ভূমি ছিল এই বাংলা। জমিদারি দেখাশোনা করতে সে ঋষি কবি একদিকে যেমন পদ্মা তীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন, অন্যদিকে তেমনি কৃষকদের হতদরিদ্র অবস্থা দেখে হন বেদনাহত, বিমর্ষ। তিনি উল্লেখ করেন, আমার যৌবনের প্রারম্ভকাল থেকেই বাংলাদেশের পল্লী গ্রামের সঙ্গে আমার নিকট পরিচয় হয়েছে। তখন চাষিদের সঙ্গে আমার প্রত্যহ দেখাশোনা, ওদের সব নালিশ উঠেছে আমার কানে। আমি জানি ওদের মতো নিঃসহায় জীব অল্পই আছে। রবীন্দ্রনাথ এই সব অসহায় কৃষকদের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেন, তাদের অধিকার নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে এগিয়ে যাওয়ার পথ দেখান। কৃষকেরা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণের পরিশোধ করতে করতে নিঃস্ব হয়ে যায়। কৃষকদের চাষের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে তিনি প্রতিসর ও শ্রীনিকেতনে কৃষি ব্যাংক স্থাপন করেন। উপমহাদেশে সেটিই ছিল প্রথম কৃষি ব্যাংক। ব্যাংকের মূলধন তিনি সংগ্রহ করেন তাঁর ধনী বন্ধুদের কাছ থেকে ধার করে। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত সেই ব্যাংকে ঠাকুর পরিবারের অনেক সদস্য, আত্মীয় স্বজন টাকা জমা রাখেন। নোবেল পুরস্কারে প্রায় পুরোটাই তিনি প্রতিসরের কৃষি ব্যাংকে বিনিয়োগ করেন। এই ব্যাংক থেকে কৃষক শতকরা ৩% হার সুদে ঋণ নিয়ে চাষাবাদ করে, ফসল ওঠার পর সুদসহ ঋণের টাকা পরিশোধ করে পরবর্তী সময়ে আবার ঋণ নেওয়ার সুযোগ পায়। এই পদ্ধতি চালু হয় চাষিরা মহাজনের চক্রবৃদ্ধি হারে সর্বনাশা সুদের কবল থেকে রক্ষা পায়। কৃষিকাজকে বেগবান করতে রবীন্দ্রনাথ পুত্র রথীন্দ্রনাথ, বন্ধুপুত্র সন্তোষচন্দ্র মজুমদার এবং জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে যুক্তরাষ্ট্রে কৃষি শিক্ষার জন্য পাঠান। রবীন্দ্রনাথ বুঝতে পারেন নতুন ফসল চাষের প্রবর্তনের মাধ্যমে গ্রামের আর্থিক অবস্থার উন্নয়ন করতে হবে, তাই নিজের জমিদারিতে তিনি নতুন জাতের ধান চাষ, পাটনাই মটর সহ নানান অর্থকরী শস্যের চাষ করতে শুরু করেন। এছাড়াও ধান ও পাটের উপর নির্ভরশীল না থেকে মাছ চাষ, আলুর চাষ, ক্ষেতের আলে কলা আনারস চাষে কৃষকদের উৎসাহিত করেন। রবীন্দ্রনাথ শিলাইদহ, প্রতিসর ও শ্রীনিকেতনে পৌষ মেলা, মাঘ উৎসব সহ ঋতুভিত্তিক নানা অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করেন। ১৯২৮ সালে শ্রীনিকেতনে হলকর্ষণ নামে একটি উৎসবের আয়োজন করেন। হলকর্ষণ হল জমি চাষের উৎসব। এইসব উৎসবে বিভিন্ন গান গীত হয়। রবীন্দ্রনাথের লেখা সেসব গানেও কৃষি ও ফসলের কথাই উঠে আসে বারংবার। বাংলাদেশের আধুনিক চাষাবাদের প্রবর্তক রবীন্দ্রনাথ দরিদ্র কৃষকের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বহুমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেন। তিনি নিবিড়ভাবে অনুধাবন করেন যে কৃষক বাঁচলেই গ্রাম বাঁচবে এবং সমস্ত দেশকে বাঁচাবে।
0: চলুন শুনে আসি দেশকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের গান। গানটি গেয়েছেন বুলবুল ইসলাম।

মা, মাটি, দেশ, এসবই যেন এক হয়ে মিশে আছে আমাদের হৃদয়ে। তাই তো প্রত্যাশা, ভালো থাকুক প্রিয় দেশ, ভালো থাকুক এদেশের মাটির মানুষ। আজকের মতো শুভ বিদায়।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় জান্নাতুল ফেরদৌস তমা, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরেই শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার 25শে বৈশাখ, 19শে জিলকদ, 8ই মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতে শিরোনাম। হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন। ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 থেকে 31শে মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা। আগামী 7ই জুন বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বিভিন্ন আয়োজনে দেশে আজ পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। ইরানে আবারও গোলাগুলির ঘটনা, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তেহরান ও ওয়াশিংটনের। এবং মিরপুরে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ সফরকারী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এই লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করতেও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী 3 মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সভায় সিদ্ধান্ত হয়, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, গত 29শে এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সভায় উন্নয়নের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ উপস্থিত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকারের বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল নিকারের 120তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে 5টি নতুন উপজেলা গঠন করা হয়। নতুন উপজেলাগুলো হল বগুড়ায় মোকামতলা, কক্সবাজারে মাতামুহুরি, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে গতকাল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25শে মে থেকে 31শে মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23 ও 24শে মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে বৈঠকে সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা সহজলভ্য করা, জনস্বাস্থ্য পরিচ্ছন্নতার মান উন্নত করা এবং নারী শিশু প্রতিবন্ধী ব্যক্তি বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহার বান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা 2026 খসড়া অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে টয়লেটের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 13 মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতে যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবার ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 মে বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী 7 জুন শুরু হবে। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ওইদিন বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশনে আহ্বান করেছেন। এই অধিবেশনে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের উপর জনগণের আস্থা তৈরি হওয়ায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে। তিনি গতকাল সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে না রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তালিকা অনুসারে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়। তিনি গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে কোন রাষ্ট্রের পক্ষেই তথ্য প্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়, তাই অংশীজনদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত গণমাধ্যম কমিশন গঠন করা এখন সময়ের দাবি।
2: আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে আমরা আমাদের সকলের সম্মতিক্রমে আমাদের রোডম্যাপ ডিজিটাল বেসড একটা মিডিয়া পলিসি আমরা রোডম্যাপ ডিক্লেয়ার করব এবং যার সবকিছু অভিভাবক হবে একটা স্বাধীন গণমাধ্যম কমিশন।
0: হাম ও হামের উপসর্গে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল আর হামের উপসর্গ ছিল 11 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা রেকর্ড করা হয় 1,238 জন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশজুড়ে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম, আর এর সবচেয়ে নির্মম চিত্র দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে। সামান্য জ্বর ভেবে অবহেলা করা এই রোগ অল্প সময়ের ব্যবধানে নিচ্ছে গুরুতর রূপ। প্রাণঘাতী হাম কেড়ে নিচ্ছে কোমলমতি শিশুদের স্বাভাবিক হাসি ও সুন্দর জীবন। শুরুতে সাধারণ ঠান্ডা জ্বর ও সর্দি কাশির মতো উপসর্গ দেখা দিলেও 3 থেকে 4 দিনের মধ্যে শরীরে দেখা দেয় লালচে ফুসকুড়ি, পাশাপাশি চোখ লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং খাবারে অনীহা, এসব লক্ষণও দেখা যায় শিশুদের মাঝে। অনেকেই প্রথমে এটিকে অ্যালার্জি ভেবে ভুল করেন।
4: আমাদের বাবুর প্রথমে ঠান্ডা লাগছিল, কাশি হয়েছিল, আবার জ্বরও হয়েছিল। এখানে আসার পরে ইমার্জেন্সিতে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে এটা হাম হয়েছে।
5: আমরা মনে করছি এগুলো অ্যালার্জির সমস্যা। পরে ঢাকা আসার পরে এই কালো এই দাগগুলো।

0: জ্বর হওয়ার পরে আস্তে আস্তে দেখলাম যে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, এরপরে আস্তে আস্তে বুকের এদিক দিয়ে দেখলাম যে র্যাশ হয়েছে। তখন ডাক্তার থেকে কল দেই, তখন ওনারা বললো যে কানের পিছনে হচ্ছে কি, ওর র্যাশ আছে কিনা সেটা দেখ।
1: চিকিৎসকদের মতে প্রাথমিকভাবে উপসর্গ সাধারণ মনে হলেও দ্রুত শনাক্ত না করলে হাম জটিল আকার ধারণ করতে পারে, তাই জ্বরের সঙ্গে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
2: হাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া একটি ভাইরাসের মধ্যে একটি। এটি মূলত আমাদের বাচ্চাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে থাকে। দেখা গেছে যে এই ভাইরাসটা প্রায় 12-18 জনের মধ্যে ছড়িয়ে পড়ে একটি বাচ্চা থেকে, এবং কোনো একটা বাচ্চা যদি কোনো একটা স্কুলে থাকে বা কোনো একটা এন্টারটেইনমেন্ট সেন্টারে থাকে এবং সেখানে যদি সে আক্রান্ত হয়ে আসে, তার যে চোখের যে সাইন সিমটম বা গায়ের যে র্যাশ, এটা আসার 4 দিন আগে থেকে সে সংক্রমণ ঘটাতে পারে, এবং 4 দিন পরেও সে র্যাশ আসার 4 দিন পরেও কিন্তু সে সংক্রমণ ঘটিয়ে চলতে পারে।
1: চিকিৎসকরা আরও জানান ভিটামিন এ এর অভাবে হাম রোগের ঝুঁকি বাড়তে পারে, তাই সময় মতো সঠিক ডোজ নিশ্চিত করা জরুরি। সচেতনতা, সময় মতো টিকাদান এবং প্রাথমিক চিকিৎসার মাধ্যমেই এ রোগ প্রতিরোধ সম্ভব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের 20তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর আওতায় LNG কার্গো সরবরাহের জন্য সিঙ্গাপুর ভিত্তিক 3টি সরবরাহকারী প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ, বাঙালির জ্ঞানের বাতিঘর কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

কাব্য, গীত, কথা সাহিত্য, সাহিত্যের প্রতিটি শাখায় যার অবাধ বিচরণ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলা ভাষা, সাহিত্য ও বাঙালির সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছেন এই মহাপুরুষ। বাঙালির আত্মপরিচয়, আবেগ ও মানবিক চেতনার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে তার সৃষ্টি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, নৃত্যনাট্য সহ সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার সৃজনশীলতার ছাপ পড়েনি। বাংলা সাহিত্যের ভাণ্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি কাব্যগ্রন্থ এবং 95টি গল্পের মাধ্যমে। এছাড়া তার চিঠিপত্র ও ভ্রমণ কাহিনীর সংকলনও বাংলা সাহিত্যে মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত। তার হাত ধরেই বাংলা ভাষা ও সাহিত্য পৌঁছেছে এক অনন্য উচ্চতায়। বিশ্ব সাহিত্যের অঙ্গনে বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন তিনি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে অর্জন করেন সাহিত্যের নোবেল পুরস্কার। এরপর থেকেই তিনি হয়ে ওঠেন বিশ্বকবি, কবিগুরু সমগ্র বাঙালির গর্ব ও অহংকার। তার রচিত অসংখ্য গান আজও মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা বহন করে চলেছে।

0: জাতির চিন্তা ও চেতনায়ও আধুনিকতার উন্মেষ ঘটিয়েছেন। সাহিত্য চর্চার পাশাপাশি ধর্ম, দর্শন, সমাজ ও রাজনীতি নিয়েও গভীরভাবে ভাবনা প্রকাশ করেছেন বিশ্বকবি। তার জীবন আদর্শ ও সৃষ্ট কর্ম শোষণ বঞ্চনামুক্ত মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে আজও বাঙালিকে অনুপ্রাণিত করে। সাহিত্যপ্রেমীদের প্রত্যাশা, বাংলা সংস্কৃতি ও চেতনার বাতিঘর হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবির স্মৃতিধন্য খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহিগ রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছরে দিবসটির প্রতিপাদ্য, থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকার ফুটপাত ও সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা, যানজট এবং পথচারীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো হকার ব্যবস্থাপনাকে নীতিমালার আওতায় নিয়ে এসেছে সরকার। গত বুধবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, হকারদের ব্যবস্থাপনায় প্রণীত ঢাকা শহরের হকার পুনর্বাসন নীতিমালা 2026 শীর্ষক নীতিমালায় হকারদের নিবন্ধন, নির্দিষ্ট জোনে ব্যবসা পরিচালনা, হলিডে ও নৈশকালীন মার্কেট চালু সহ বিভিন্ন নির্দেশনা রাখা হয়েছে। ফুটপাত ও গণপরিসরে পথচারীদের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করার পাশাপাশি হকারদের নিবন্ধনের আওতায় এনে নির্দিষ্ট জোনে ব্যবসার সুযোগ সৃষ্টি করাই এ নীতিমালার মূল উদ্দেশ্য। এতে বলা হয়েছে, যেসব ফুটপাতে হকার বসার পরও পথচারীদের চলাচলের জন্য কমপক্ষে 5 থেকে 6 ফুট জায়গা ফাঁকা থাকবে, শুধু সেসব এলাকাতেই হকার বসার অনুমতি দেওয়া হবে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও উভয় পক্ষ গোলাগুলির ঘটনা ঘটেছে। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে তাদের 2টি জাহাজ ও বেসামরিক এলাকায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, মার্কিন সৈন্যরা ইরানের উস্কালিমূলক হামলা প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালী থেকে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় আত্মরক্ষার জন্য 2টি গাইডেড মিসাইল ধ্বংস করে। ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন প্রতিহত করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, বন্দর আব্বাস ও রাজধানী তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, মার্কিন সৈন্যদের হামলায় ইরানের জাহাজগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তিনি ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সংঘাত শুরু হল এমন এক সময়ে যখন ওয়াশিংটন তেহরানের কাছ থেকে তাদের প্রস্তাবিত চুক্তির প্রতি উত্তরের অপেক্ষায় রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন দল পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগে অস্বীকৃতি জানানোয় রাজ্যের গভর্নর আর এন রবি বিধানসভা ভেঙে দিয়েছেন। গতকাল রাত 12টায় বিধানসভা মেয়াদ শেষ হয়। গতকাল সন্ধ্যায় রাজভবন থেকে পাঠানো চিঠিতে বলা হয়, বিধানসভা ভেঙে দেওয়া বিষয়টি সাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হল। খেলার খবর, ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। 16ই মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একই সময়ে দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 31 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25-31 মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা। আগামী 7ই জুন বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে।

রবীন্দ্রনাথ এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন দেশ ছিল পরাধীন, সমাজ ছিল প্রথাগত চিন্তায় আবদ্ধ এবং বাংলা ভাষা তখনও পরিপূর্ণ বিকাশ লাভ করেনি। তিনি শুধু বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমানে উন্নীত করেননি।

এর প্রথমটিতে আজ সফরকারী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমাদের এই অনুষ্ঠানে কিছুটা ব্যতিক্রম রয়েছে, তার কারণ আজ এমন একজন মানুষের জন্মদিন যিনি ঘরে বাইরে সর্বত্রই আমাদের মাঝে বিরাজমান। আনন্দের সেই ধারাবাহিকতা যেন ভুবনে ভুবনে সুন্দর কিছু আলোকবর্তিকা তৈরি করেছে, যা কিছু ক্ষেত্রে আমাদের সঞ্চয় সাহিত্যের সেই সুন্দর ভাণ্ডার। আজ কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন। আমরা সবাই চাইব নিজেদের জীবনকে সুস্থ এবং সুন্দরভাবে তৈরি করতে। তার জন্য সাহিত্যে যে ধারাবাহিকতা রয়েছে বা আমাদের সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমাদের মনোজগতের যে আলোর বিশ্লেষণ ঘটে, তারই কিন্তু আমাদের পথিকৃৎ আমাদের কবিগুরু রবি ঠাকুর। তার লেখনের মধ্য দিয়ে তিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য একটি শক্তি যা সূচি শুভ্র। তাই তো প্রত্যেকটি কথায় কাজে তার কথা, তার গানের সেই লাইন আমাদের বারবার মনে করিয়ে দেয় জীবনের সৌন্দর্য এবং জীবনের সুন্দর ধারাবাহিকতা বজায় রাখতে ইচ্ছে শক্তি, এবং তারই ধারাবাহিকতায় আগামী সুন্দর ভবিষ্যৎ তৈরি করা সম্ভব।

0: শ্রোতা বন্ধুরা, বলছিলাম কবিগুরু রবি ঠাকুরের কথা। তারই গানের রেশ ধরে সত্যিই বলতে হয় জীবন অনেক সুন্দর। সেই আনন্দের ধারাবাহিকতা বজায় রাখতে সুস্থ সুন্দর একটি সামাজিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের পরিকল্পিত সুখী পরিবার গড়ে তুলতে হয়। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ ইফতেখার রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তার কাছ থেকে এবারে আমরা সেই প্রশ্নোত্তরে আলোচনা পর্বে যাব। আজ কথা বলব সুখী সমৃদ্ধ পরিকল্পিত পরিবার গড়তে স্বামী স্ত্রীর পারস্পরিক সমঝোতার গুরুত্ব, এই বিষয়টি নিয়ে। এই যে পারস্পরিক মতামতের প্রাধান্য দেওয়া একটি পরিকল্পিত সুখী পরিবার গড়তে, সেটা কেন প্রয়োজন হয়?
1: পরিবার গঠনে স্বামী স্ত্রীর যে ভূমিকা, সেক্ষেত্রে আমরা যদি বলি যে পরিকল্পিত পরিবার, আসলে পরিকল্পিত পরিবার যদি গঠন করা সম্ভব না হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা কখনোই যে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় না। তো এই কারণে স্বামী স্ত্রীর যে সমঝোতার মাধ্যমে যদি তারা পরিকল্পিত পরিবার গঠন করেন তাহলে তখনই সংসারে যে সুখ আসে। তো এই ক্ষেত্রে প্রথমে একটা আমাদের আলোচনা করা দরকার, আসলে পরিকল্পিত পরিবার বলতে আমরা কী বুঝি। তো আমাদের স্বামী স্ত্রীর যে ব্যক্তিগত তাদের সুযোগ সুবিধা, সেক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক অবস্থা, এগুলো বিবেচনা করে পরিবারের সচ্ছলতা উন্নয়নের জন্য স্বামী স্ত্রী মিলে আলোচনা করে মানসিক প্রস্তুতি নিয়ে ও সিদ্ধান্ত গ্রহণ করে পরিকল্পিতভাবে যে পরিবার গঠন করা, তো এইটাকে আমরা বলছি পরিকল্পিত পরিবার।
0: এই ক্ষেত্রে কি স্বামী স্ত্রীর মতামতের প্রাধান্যটাই বেশি নাকি পরিবারের অন্য কেউ সেখানে অংশ নিতে পারেন?
1: এক্ষেত্রে স্বামী স্ত্রীর ছাড়াও যে পরিবারের অন্যান্য যারা আছে তাদের সাথে যদি আলোচনা করে নেওয়া যায় তাহলে আরো সুন্দর হয়। স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরিবারের অন্য সদস্যরা থাকে, তাদের সাথে হয়তো দ্বিমত থাকতেও পারে, কিন্তু যদি সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে দেখা যায় যে সবসময় এটা বেশি সুন্দর হয়। কারণ পরিকল্পিত পরিবার গঠন করার ক্ষেত্রে স্বামী স্ত্রীর এই যে পারস্পরিক সমঝোতা, এটা অত্যন্ত জরুরি। জরুরি এই কারণেই যে স্বামী হয়তো সন্তান নিতে যাচ্ছেন কিন্তু দেখা যায় যে স্ত্রী অনেক সময় আমাদের যে তার সন্তান নেওয়ার মতো যে বয়স সেটা হয় না। অনেক সময় বয়স হলেও দেখা যাচ্ছে তার শারীরিক নানা রকমের সমস্যা থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী অবশ্যই দেখতে হবে শারীরিক যে সমস্যা আছে সেজন্য তার উপযুক্ত চিকিৎসা করাতে হবে। ছাত্রী অবস্থায় বিয়ে হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে যদি সন্তান চলে আসে তাহলে দেখা যায় যে লেখাপড়াটা সেভাবে তার ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না। তো এই জন্য লেখাপড়া যদি চালিয়ে যেতে চান তাহলে স্বামী স্ত্রী মিলে যদি তারা সমঝ

0: চিন্তা করেন যে ঠিক আছে, আমরা লেখাপড়া করতে যাই, স্ত্রী লেখাপড়া করতে যায়, সে লেখাপড়া শেষ করে তারপরে যদি সন্তান নেয় তাহলে সেটা তাদের উভয়ের জন্য মঙ্গল। তো আমি এক্ষেত্রে একটু বলবো যে সমঝোতার মাধ্যমে যদি সন্তান না যায় তাহলে পরিবারের জন্য কি সুবিধা? তো সেটা হলো, সুবিধা হলো যে স্বামী স্ত্রী তাদের সব কিছু বিবেচনা করে যদি সন্তান নেয় তাহলে নিজের ইচ্ছা মতো তারা সন্তান নিতে পারবে। তো এক্ষেত্রে আমাদের যে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যু, এটা একটা বড় কারণ যে যদি পরিকল্পিতভাবে সন্তান নেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে মায়ের মৃত্যু ঝুঁকি থাকে, সন্তানের মৃত্যু ঝুঁকি থাকে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, এটা আমাদের দেশে একটা বড় কারণ। কিন্তু স্বামী স্ত্রী যদি সমঝোতার মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করেন তাহলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা সম্ভব। তো সেই ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী মিলে সমঝোতার মাধ্যমে পরিকল্পিত পরিবার গঠনের জন্য পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলি আছে সেগুলি যদি গ্রহণ করেন তাহলে যেমন স্বামী স্ত্রীর উভয়ের জন্য সংসারের জন্য মঙ্গল, সেক্ষেত্রে স্ত্রীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে, মাতৃ মৃত্যু শিশু মৃত্যু ঝুঁকি কমে যাবে, সংসারের যে আর্থিক সচ্ছলতা সেক্ষেত্রে সেটা থাকবে, এবং মায়ের যত্ন সন্তানের যত্ন সঠিকভাবে নিতে পারবে। সর্বোপরি যে দেশ এবং জাতি গঠনের জন্য, যে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য সেই পরিবারটা অবদান রাখতে পারবে।
1: এবারে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে আপনি যে বিষয়টি কথা বলছিলেন তাতে আমরা এতটুকু পরিষ্কার হয়ে গেছে যে যারা স্বামী স্ত্রী হয়তো নতুনভাবে সংসার শুরু করেছে সেক্ষেত্রে সন্তান কখন নিচ্ছে বা কখন নিবে এই বিষয়ে তারা পারস্পরিক মতামত দিবে। কিন্তু আরও একটি বিষয় যেটা জানতে চাইব সেটি হচ্ছে যে একটি সন্তান থাকার পরবর্তী সময় যে তারা আরেকটি সন্তান নিচ্ছে এই মধ্যবর্তী গ্যাপটা কেমন হবে বা কোন কোন বিষয়গুলো বিবেচনা করে তারা দ্বিতীয় সন্তান নেবে, এই বিষয়গুলো নিয়ে তারা পারস্পরিক সমঝোতা কিভাবে করতে পারে?
0: সেই ক্ষেত্রে আমরা বলি যে মায়ের বুকের যেটা দুধ খাওয়াতে হয় সেটা কমপক্ষে বলা হচ্ছে 2 বছর খাওয়াতে হবে। তো 2 বছর যদি দুধ খাওয়াতে হয় তাহলে আমরা বলি যে যদি 3 বছর বিরতিতে সন্তান নেন তাহলে যে দ্বিতীয় সন্তান সেটা সময় মতো সে যে আসবে এবং প্রথম যে সন্তান তার মায়ের বুকের দুধটা পরিপূর্ণভাবে পাবে এবং তার মানসিক এবং শারীরিক যে বিকাশ, মায়ের দুধের এটা গুণাগুণটা অত্যন্ত বাচ্চার জন্য যে প্রয়োজন যে মায়ের বুকের দুধ পান করলে তার শারীরিক এবং মানসিক বিকাশটা সঠিকভাবে হবে। এই কারণে আমরা বলি যে 3 বছর পরে যদি দ্বিতীয় সন্তান নেয় তাহলে খুবই তাদের জন্য, মায়ের জন্য ভালো, সন্তানের জন্য ভালো।
1: এটা কি নির্দিষ্ট কোনো বয়সসীমা আছে? তার কারণ আমাদের মাঝে কিন্তু অনেকের একটা কুসংস্কার থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে একটি বাচ্চা নিয়ে নেওয়া ভালো, দেরি হলে হয়তো পরে হচ্ছে না, এরকম অনেক কথার পিঠে আমাদের পড়তে হয়, সেক্ষেত্রে জানতে চাইব।
0: হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলি যে আমরা তো যে 18 আগে বিয়ে নয় 20 আগে সন্তান নয়, যে একটা সন্তান নেওয়ার পরে আমরা বলি যে অন্তত মানে 29-এর মধ্যে বা 30-এর মধ্যে নেওয়াটা ভালো, কেমন নেওয়াটা ভালো।
1: তো ধন্যবাদ জানাচ্ছি আমরা মোহাম্মদ ইফতেখার রহমান আপনাকে। এতক্ষণ আমরা শুনছিলাম সুখী সমৃদ্ধ পরিকল্পিত পরিবার গড়তে স্বামী স্ত্রী পারস্পরিক সমঝোতার গুরুত্ব এই বিষয়টি নিয়ে। শুরু করেছি সেই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণকারী রবি ঠাকুরের কথা বল। আজ তার জন্মদিন, বন্ধুত্বে জয়গান করেছেন, কালী যাত্রার ধ্বনি শুনতে পাই বা না পাই তারই সেই রথ যে আমাদের সবার মাঝে বহমান, তাই কিন্তু তিনি তার কবিতার মাঝে তুলে ধরেছেন। বারবার করে বলেছেন প্রকৃতির হাতছানিতে মানুষকে বেঁচে থাকতে হবে, সমৃদ্ধ করতে হবে সমাজকে সুন্দরভাবে। তাই বলবো আমরা আমাদের মতো করে বাঁচব, সৃষ্টিশীল নান্দনিক জীবনযাপনের মধ্য দিয়ে বাঁচব, রবি ঠাকুর তাই পছন্দ করেছেন। আসুন সবার মাঝে সেই সুন্দর আলোকে বিলিয়ে দিই, যেখানে নিজে ভালো থাকি অন্যকে নিয়েও আমাদের ভালো থাকা সম্ভব। আজকের এই সুন্দর দিনটিতে এমনটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সুখের ঠিকানা অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 90 মেগাহার্জে।
1: এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী মনির খান, প্রথম গানটির কথা সাজিয়েছেন অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী সোমনুর মনির কোনাল। এবারে গানটির কথা সাজিয়েছেন জাহিদুল হক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গানটির কথা এবং সুর করেছেন কবির বকুল।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। আগামী 11 জুন পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে এবং সামুদ্রিক মৎস্য আইন 2020 এর ধারা 3 এর উপধারা 2 বরে জারিকৃত এ নিষেধাজ্ঞা সকল মৎস্য নৌযান মালিককে প্রতিপালনের জন্য অনুরোধ করা হল। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।
0: প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে স্বদেশ পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রথম শিল্পী মিতা চক্রবর্তী।

স্বদেশ পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারের শিল্পী রাবেয়া আক্তার, শিল্পী কণ্ঠে শুনবেন, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা।

ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। স্বদেশ পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারে শিল্পী বুলবুল ইসলাম।

0: এতক্ষণ স্বদেশ পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন ইংরেজি খবর।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 25th of Boishak, the 19th of Zilqad, and May the 8th. The news read by Muhammad Kamaluddin. Prime Minister Tariq Rahman orders immediate action to assist farmers affected by heavy rains in Howrah areas. NICA approves proposals to form Bogra City Corporation and five new Upojilas. The government announces 7-day holiday from the 25th to the 31st of May, marking upcoming Eid al-Azha. Budget session of the 13th Parliament will begin on the 7th of June. Bangladesh wants not to control but to bring media under fair and independent regulations, says Information and Broadcasting Minister. The country celebrates 165th birth anniversary of Rabindranath Tagore with various programs. Fresh exchange of fire in Iran. Tehran and Washington accuse each other of violating ceasefire. And in Mirpur, in the first of the two-match test series, host Bangladesh face Pakistan today. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to take prompt measures to assist farmers affected by heavy rainfall in the Howrah region. He issued the directives at a meeting to review activities of providing financial assistance to affected farmers at his cabinet division office at Secretariat in the capital yesterday. Prime Minister asked to prepare a list of the affected farmers with transparency. The meeting also discussed on early paddy planting and harvesting so that farmers do not suffer losses due to rainfall. Earlier on the 29th of April, Prime Minister Tariq Rahman informed the Jatiya Sangsad that the government would try to provide support to the farmers affected by heavy rainfall in the Howrah areas for 3 months. The National Implementation Committee on Administrative Reorganization, NICA, has approved the proposal of forming Bogra City Corporation in principle at a meeting with the Prime Minister Tariq Rahman in the chair. The approval was given at the 120th meeting of the NICA in the capital yesterday. The proposal of forming five new Upojilas was also approved in the meeting. The new Upojilas were Mokam Tola in Bogra, Mata Mohri in Cox's Bazar, Ruhia and Buli in Thakurgaon, and Chandraganj in Lokhipur. The government has announced 7-day holiday from the 25th to the 31st of this month on the occasion of the upcoming Eid al-Adha. The decision was taken at a cabinet meeting in the cabinet division in Dhaka with Prime Minister Tariq Rahman in the chair yesterday. As per the decision, the government offices will remain open on the 23rd and the 24th of May before the Eid holidays. The cabinet also approved the draft of the National Public Toilet Policy 2026, tabled by the local government division. The policy aims to ensure easy access to hygienic and standard public toilet facilities across the country, to improve public health and sanitation standards, and to provide user-friendly toilet facilities for women, children, persons with disabilities, and elderly and marginalized communities. According to the Cabinet decision, the Ministry of Education, the Ministry of Primary and Mass Education, the Local Government Division, the Ministry of Health and Family Welfare, and the Ministry of Information and Broadcasting will undertake necessary initiatives to raise awareness among students about the proper use of hygienic toilets. The Cabinet also stated that ministries and divisions must prepare time-bound action plans to implement the policy. The budget session of the 13th Jatiya Sangsad will begin on the 7th of June. A Parliament Secretariat release yesterday said, the second session will start at 3 p.m. with Speaker Major Retired Hafizuddin Ahmad Birbikram in the chair. President Mohammad Shahabuddin has convened the session, exercising the power bestowed upon him as per Article 72/1 of the Constitution. The session will mainly complete the procedure of presenting and passing the national budget for the fiscal year 2026-27. Information and Broadcasting Minister Zahiruddin Shopan has said, the current government does not want to control the media but aims to establish it within a fair and independent framework. He said this while addressing the inauguration ceremony of the International Cable TV Broadcasting and Communication Expo 2026 at the International Convention City, Boshundhara, in the capital yesterday. Information and Broadcasting Minister said, in the modern world, no state can remain outside the flow of information and accountability. The 165th birth anniversary of Nobel laureate poet Rabindranath Tagore is being celebrated across the country today. On the 25th of Boishakh, in 1268 of Bengali calendar, poet Rabindranath Tagore, the fountainhead of the Bengali wisdom, was born at Jorasanko Thakurbari in Kolkata. He is the first Asian and the first non-European to win the Nobel Prize in Literature in 1913 for English translation of Gitanjali. Rabindranath Tagore's anniversary is being observed through different programs in Shilaidaho under Kumarkhali Upajila of Kustia district and other places. Bangladesh Shilpakala Academy also chalked out four-day programs titled Shanti o Manobatar Pratik Rabindranath, marking the birth anniversary of Rabindranath Tagore. This is Bangladesh Betar giving you the news. The United States and Iran have exchanged fire in the most serious test yet of their month-long ceasefire. Iran has accused the United States of violating a ceasefire by targeting two ships at the Strait of Hormuz and attacking civilian areas. U.S. Central Command, CENTCOM, said American forces intercepted unprovoked Iranian attacks and responded with self-defense strikes as U.S. Navy-guided missile destroyers transited the Strait of Hormuz towards the Gulf of Oman. Iranian state media reported explosions on Qasim Island that it said, citing sources, were caused by air defense intercepting several drones. The country's semi-official first news agency said explosions have been heard near Bandar Abbas in Iran's capital, Tehran. Meanwhile, U.S. President Donald Trump said on social media that great damage was done to the Iranian ships and urged Iran to accept a U.S. proposed deal. West Bengal Governor Arun Ravi has dissolved the state legislative assembly after Chief Minister Mamata Banerjee refused to resign following her party's defeat in the recent assembly elections. The term of the assembly expired at 12 a.m. last night. The BJP, which secured a sweeping mandate in the recently concluded West Bengal assembly election, is expected to swear in its new cabinet tomorrow. Cricket and the first of the two-match test series between host Bangladesh and Pakistan will be held at the Mirpur Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka today. The match is scheduled to start at 10 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. The second and the last test of the series between the two teams will be held at the Sylhet International Cricket Stadium at the same time on the 16th of May. And finally, weather. Forecast for Tilwan this afternoon says there are no inland river port warning and no signals to be hoisted. Now to end the news, here are the main points. Prime Minister Tariq Rahman orders immediate action to assist farmers affected by heavy rains in Haur regions. NICA approves proposals to form Bogra City Corporation and five new Upajillas. The government announces seven-day holiday from the 25th to the 31st of May, marking the upcoming Eid al-Adha. Budget session of the 13th Parliament will begin on the 7th of June. The government wants not to control but to bring media under fair and independent regulation, says Information and Broadcasting Minister. The country celebrates the 165th birth anniversary of Rabindranath Tagore with various programs. Fresh exchange of fire in Iran. Tehran and Washington accuses each other of violating ceasefire. And at Mirpur, in the first of the two-match test series, host Bangladesh face Pakistan today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka. শুরু হচ্ছে হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ।
2: সম্মানিত হজ যাত্রী ও শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। আমরা এই অনুষ্ঠানে হজের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব হজরে আসওয়াদের গুরুত্ব ও ফজিলত। সম্মানিত শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জীবনে একবার ফরজ করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আর্থিক এবং শারীরিক ইবাদত রেখেছেন। আর্থিক ইবাদত যেমন যাকাত, শারীরিক ইবাদত তেমন নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটির সমন্বয়ে ইবাদত দিয়েছেন, তা হল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের মাধ্যমে বান্দার জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সে যেন সদ্য প্রসূত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘর তাওয়াফ করার জন্য শুরুটা কোন জায়গা থেকে হবে সেই শুরুর জায়গাটা নির্ধারণ করেছেন হজরে আসওয়াদ পাথরের মাধ্যমে। আমরা জানি কাবা ঘরের যে দরজা আছে, দরজা পাশেই যে কোণটি রয়েছে সেই কোণটি হল হজরে আসওয়াদের কোণ। এই হজরে আসওয়াদ পাথর, এটি ছিল হজরে আবিয়াদ অর্থাৎ সাদা পাথর। ঐতিহাসিকগণ লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটি জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন। এই পাথরের আলো এত বিস্তৃত ছিল যে এই পাথরের দিকে তাকানো যাচ্ছিল না। হযরত আদম আলাইহিসসালামের সময় থেকেই এই পাথরটি আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করেছিলেন। এই পাথর যখন এই পৃথিবীতে নামিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে, তখন এই পাথরের সাদা আলো যতটুকু পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল ওই এরিয়াটুকুকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারামের সীমানা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এই পাথরের এত বিস্তৃত আলো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিসসালাম দোয়া করলেন যে আল্লাহ এই পাথরের আলো তুমি কমিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোটাকে কমিয়ে দিলেন। এটি ছিল ধবধবে সাদা, মানুষ যখন এর মধ্যে চুম্বন করে মানুষের গুণাগুলো সে শুষে নেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই পাথরটি ছিল ধবধবে সাদা, কিন্তু বনি আদমের গুণা চুষতে চুষতে সে কালো হয়ে গেছে, যার নাম হয়ে গেছে হজরে আসওয়াদ। সম্মানিত হাজি সাহেব ভাই ও বোনেরা, আপনারা কতটা সৌভাগ্যবান যে আপনারা এমন একটি জায়গায় হজ করতে যাচ্ছেন পবিত্র কাবায়, যেখানে লক্ষাধিক নবী রাসূলদের সমাগম হয়েছে, যেই জায়গায় সাহাবি তাবেইন, তাবে তাবেইন, আউলিয়ে কেরামগণ, আল্লাহর জান্নাতি মানুষরা যেই কাবা ঘর তাওয়াফ করেছেন, যেই মাতাফের মধ্যে প্রায় 92 জন নবীর কবর রয়েছে, যেই মাতাফের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিসসালামের কবর রয়েছে, এমন একটি বরকতের জায়গায় আপনারা যাচ্ছেন যেখানে জান্নাতি পাথর হজরে আসওয়াদ রয়েছে, যেখানে জান্নাতি পাথর মাকামে ইব্রাহিম রয়েছে। সম্মানিত শ্রোতা, এই হজরে আসওয়াদ পাথরকে চুম্বন করা এক বিশেষ ফজিলত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, এটা সুন্নাহ। মনে রাখতে হবে এই হজরে আসওয়াদ পাথরের বরকত এবং ফজিলত এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্না মাসহাহুমা, এই যে হজরে আসওয়াদ পাথর এবং রুকনে ইয়ামেনি, এটাকে যারা স্পর্শ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সম্মানিত শ্রোতা, এই হজরে আসওয়াদ পাথরের উপরে চুম্বন করেই একজন হাজি সাহেব তার সাত চক্করের যে তাওয়াফ তিনি করবেন তার তাওয়াফগুলো শুরু করবেন, অর্থাৎ চক্কর শুরু হবে হজরে আসওয়াদ পাথরে চুমু দিয়ে। তার প্রথম চক্কর শুরু হবে, আবার হজরে আসওয়াদের কাছে আসলে তার এক চক্কর শেষ হবে। এখান থেকে এমনি ভাবে সাত চক্কর দিলে এক তাওয়াফ কমপ্লিট হবে। সম্মানিত হাজি সাহেব ভাই ও বোনেরা, আমরা হাজরে আসওয়াদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনব। আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাব শাহরিয়ার।
3: পবিত্র কাবা শরীফে দক্ষিণ পূর্ব কোণে 1.5 মিটার উচ্চতায় স্থাপিত একটি ঐতিহাসিক ও বরকতময় জান্নাতি পাথর হল হজরে আসওয়াদ। এটি কেবল একটি সাধারণ পাথর নয়, বরং এটি জান্নাতের একটি অমূল্য নিদর্শন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, যা কিয়ামত পর্যন্ত মুমিনদের বরকত ও গুনাহ মাফের মাধ্যম হিসেবে কাজ করবে। হাদিসে এসেছে, পাথরটি জান্নাত থেকে সরাসরি অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এটি পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের জন্য পবিত্র নিদর্শন স্বরূপ এবং কাবা তাওয়াফের সূচনা ও সমাপ্তির চিহ্ন স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, নাজার আল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, অর্থাৎ হজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 877। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ, অর্থাৎ নিশ্চয়ই হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম জান্নাতের দুটি ইয়াকুত পাথর। সুনানে তিরমিজি হাদিস নম্বর 878। এই বরকতময় পাথরের ব্যাপারে দুটি ঘটনা পাওয়া যায়। এক, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পবিত্র বাইতুল্লাহ শরীফ পুনরায় নির্মাণের আদেশ দেন, তখন তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে কাজ শুরু করেন। কাবা নির্মাণের এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের একটি পাথরের প্রয়োজনীয়তা অনুভব করলেন, যার মাধ্যমে তাওয়াফ শুরু হবে এবং শেষ হবে। তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটি পাথর খুঁজতে আদেশ দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পাথর খুঁজতে চলে গেলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমান থেকে এসে এই পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়ে গেলেন। এবং অন্য আরেকটি বর্ণনায় পাওয়া যায়, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ তাআলা কাবা ঘরকে আসমানে তুলে নেন এবং হজরে আসওয়াদকে মক্কার আবু কুবাইস পর্বতে আমানত হিসেবে লুকিয়ে রাখেন। পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কাবা নির্মাণ করছিলেন, তখন আবু কুবাইস পর্বত থেকে আওয়াজ আসে, হে ইব্রাহিম, আমার কাছে তোমার আমানত আছে, তুমি তা গ্রহণ করো। এরপর পাহাড় থেকে পাথরটি এনে কাবার কোণে স্থাপন করা হয়। এই বরকতময় জান্নাতি পাথরটি মূলত ধবধবে সাদা ও উজ্জ্বল ছিল, কিন্তু মানুষের পাপের কারণে এটি কালো হয়ে গিয়েছে। হাদিস শরীফে এসেছে, নাযাল আল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, অর্থাৎ হজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নাজিল হয়, তখন এটি দুধের চেয়েও সাদা ছিল, অতঃপর বনি আদমের পাপে এটি কালো হয়ে গিয়েছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 877। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়া লাম ইয়াতমিস নূরাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের দুটি ইয়াকুত পাথর, এ দুটির জ্যোতি আল্লাহ তাআলা নিষ্প্রভ করে দিয়েছেন। তিনি যদি এ দুটির জ্যোতি নিষ্প্রভ না করতেন, তাহলে তা পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সবকিছু আলোকিত করে দিত। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 3710। মুহাদ্দিসগণ বলেন, পাথরের এই কালো হয়ে যাওয়া মানুষের জন্য বড় একটি উপদেশ। যদি মানুষের পাপ ধবধবে সাদা শক্ত পাথরকে কালো করে দিতে পারে, তাহলে মানুষের এই নরম অন্তরে এর প্রভাব কতই না ভয়াবহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মাধ্যমে এদিকে ইঙ্গিত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিন ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবি ফা ইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। মুমিন ব্যক্তি যখন গুনাহ করে, তখন তার কলবে একটি কালো দাগ পড়ে, অতঃপর সে তওবা করলে, পাপ কাজ ত্যাগ করলে এবং ক্ষমা প্রার্থনা করলে তার কলব পরিচ্ছন্ন হয়ে যায়। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3334। হাদিস শরীফে এসেছে, হজরে আসওয়াদ স্পর্শ করা বা চুম্বন করা গুনাহ মাফের অন্যতম একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাস আল হাজারিল আসওয়াদ ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তানিল খাতায়া হাত্তান, অর্থাৎ নিশ্চয়ই হজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামানি স্পর্শ করা গুনাহসমূহকে পরিপূর্ণ ঝরিয়ে দেয়। সুনানে তিরমিজি হাদিস নম্বর 959। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাস হাহুমা কাফফারাতুন লিল খাতায়া, এই রুকন অর্থাৎ হজরে আসওয়াদ ও রুকনি ইয়ামানি স্পর্শ গুনাহসমূহকে মিটিয়ে দেয়। সুনানে তিরমিজি হাদিস নম্বর 959। অপর এক হাদিসে এসেছে, কিয়ামতের দিন এই পাথরটিকে যারা ইমানের সাথে স্পর্শ করেছে, পাথরটি সেদিন তাদের পক্ষে কথা বলবে এবং সাক্ষী দিবে। অন্য এক হাদিসে এসেছে, মানুষের গুনাহ যদি হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের পাথরকে স্পর্শ না করত, তাহলে যে কোনো অসুস্থ ব্যক্তি তা স্পর্শ করলে আল্লাহ তাআলার পক্ষ হতে সে সুস্থ হয়ে যেত। প্রিয় শ্রোতা, তবে হজরে আসওয়াদকে চুম্বনের সময় দিলে আল্লাহর প্রতি একিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য রাখতে হবে। যেমন রাসূলের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরকে চুম্বন করার সময় বলেছিলেন, ইন্নি আলামু আন্নাক হাজার লা তাদুররু ওয়া লা তানফা ওয়া লাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলুক মা কাব্বালতুক, অর্থাৎ আমি জানি তুমি কেবলই একটি পাথর, তুমি কারো কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখো না। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তবে আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। সহিহ বুখারী হাদিস নম্বর 1520। হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের সময় প্রতি চক্করে হজরত আসওয়াদ বরাবর এসে সরাসরি চুমু দিতেন বা লাঠি দিয়ে ইশারায় চুমু খেতেন এবং বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাদিসে এসেছে তাওয়াফ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাইতি আলা বাইর কুল্লামা আতা আর-রুকনা আশারা ইলাইহি বিশাইইন ইনদাহু ওয়া কাব্বারা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ করে তাওয়াফ করছিলেন, তিনি যখনই কাবার কোণে পৌঁছতেন যেখানে হযরত আসওয়াদ রাখা, তখন তিনি তার হাতে থাকা কোনো কিছুর মাধ্যমে ইশারা করে বলতেন আল্লাহু আকবার। ফাতহুল বারী 3 নম্বর খণ্ড 476। তাওয়াফের সময় কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তাওয়াফের

0: করেছেন এবং এই হজরে আসওয়াদ আমাদেরকে জান্নাতের কথা মনে করিয়ে দেয়। হজরে আসওয়াদের মাধ্যমে আমাদের হৃদয়ে গুনাহ মাফের আশা জাগ্রত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হলেও এই জান্নাতি পাথর, এই বরকতময় পাথরকে স্পর্শ ও চুম্বন করার তৌফিক দান করুন।
1: আলহামদুলিল্লাহ, হজরে আসওয়াদের গুরুত্ব ও ফজিলত এই বিষয়ের উপরে হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাব শাহরিয়ারের কাছ থেকে অত্যন্ত তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। সম্মানিত শ্রোতা, এই হজরে আসওয়াদ পাথর নবীজি তার হাতে এখানে স্থাপন করেছেন। সম্মানিত হাজি সাহেব ভাই ও বোনেরা, আপনারা এই জায়গায় যখন থাকবেন, আল্লাহ নবী বলেছেন হজরে আসওয়াদ পাথরকে সামনে রেখে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। হজরে আসওয়াদ পাথরের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। এজন্য এই হজরে আসওয়াদ পাথরটা আপনি কিভাবে বুঝবেন, আপনি লক্ষ্য করবেন যে যেই কর্নারে হজরে আসওয়াদ পাথর রয়েছে ঠিক সেই কর্নার বরাবর পিছনের দিকে সবুজ বাতি ঝুলে দেয়া হয়েছে। ওই সবুজ বাতি বরাবর এসে আপনি আগে থাকতেই নিয়ত করবেন তাওয়াফের এবং ওখানে এসে আপনি দুহাত কাঁধ বরাবর উঠিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি দুহাতে চুমু খেয়ে তাওয়াফ শুরু করবেন, গণনা শুরু করবেন। এই হজরে আসওয়াদ পাথরের নানাবিধ গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আমরা এই হজরে আসওয়াদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা আরো কিছু আলোচনা শুনবো। আলোচনা পেশ করছেন মাওলানা মোহাম্মদ শাহজাহান কবির।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। হজরে আসওয়াদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন। হজ ও উমরা পালনের সময় এ পাথরের প্রতি সম্মান প্রদর্শন করা একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত। পবিত্র কাবা শরীফের তাওয়াফ বা সাত চক্কর প্রদক্ষিণ শুরু হয় এই হজরে আসওয়াদের অবস্থান থেকে। প্রতিটি চক্করের সময় হজযাত্রীরা এই পাথর চুম্বন করেন। ভিড়ের কারণে চুম্বন সম্ভব না হলে ইশারায় চুম্বনের নিয়মও পালন করা যায়। হজরে আসওয়াদ কিয়ামত দিবসে সাক্ষ্য দিবে এ বিষয়ে হাদিসে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা হজরে আসওয়াদকে উঠাবেন, তার দুটি চোখ ও একটি জিহ্বা থাকবে, যা দ্বারা সে সাক্ষ্য দেবে তাদের জন্য যারা তাকে সত্যভাবে স্পর্শ করেছে। ইবনে মাজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শুরু করার সময় হজরে আসওয়াদকে চুম্বন করতেন। যদি তা সম্ভব না হতো তবে তিনি হাত দিয়ে ইশারা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হজরে আসওয়াদ সম্পর্কে বলেন, আমি জানি তুমি একটি পাথর, তুমি না ক্ষতি করতে পারো না কারো উপকার করতে পারো। যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তবে আমি কখনোই তোমাকে চুম্বন করতাম না। সহিহ বুখারী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিমরা একই স্থানে একত্রিত হয়ে হজরে আসওয়াদের দিকে মুখ করে তাওয়াফ শুরু করেন। এটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। হজরে আসওয়াদের আরও অসংখ্য ফজিলত রয়েছে। হজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বন করা গুনাহ মাফের একটি মাধ্যম হিসেবে বিবেচিত, যদি তা আন্তরিক নিয়তে করা হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। হজরে আসওয়াদ স্পর্শ করা সেই সুন্নাহরই একটি অংশ। হজ ও উমরার সময় হজরে আসওয়াদের প্রতি সম্মান প্রদর্শন করা মহান আল্লাহ পাকের নৈকট্য লাভের একটি অন্যতম মাধ্যম। সম্মানিত শ্রোতা, হজরে আসওয়াদ স্পর্শ করার নিয়ম। সম্ভব হলে হজরে আসওয়াদকে চুম্বন করা, যদি এটি সম্ভব না হয় তাহলে হাতে স্পর্শ করা, তাও যদি সম্ভব না হয় তাহলে দূর থেকে ইশারা করা। কাউকে কষ্ট দিয়ে বা ধাক্কাধাক্কি করে স্পর্শ করার চেষ্টা করা ইসলাম সমর্থন করে না। আমরা মহান আল্লাহ পাকের নির্দেশ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ হিসেবে হজরে আসওয়াদকে আমরা সম্মান করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।
1: আলহামদুলিল্লাহ, আমরা হজরে আসওয়াদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা মাওলানা মোহাম্মদ শাহজাহান কবিরের কাছ থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং তথ্য নির্ভর আলোচনা আমরা শুনলাম। সম্মানিত শ্রোতা, এই হজরে আসওয়াদ পাথর আমরা আজকে যারা হাজি সাহেব ওখানে আছেন আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আপনি যখন বাংলাদেশে চলে আসবেন তখন চাইলেই এই হজরে আসওয়াদ পাথর আপনার সামনে থাকবে না। আপনি চাইলেই এই হজরে আসওয়াদ পাথরকে সামনে রেখে দোয়া করতে পারবেন না। আপনি চাইলেই হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে আপনি দোয়া করবেন সেই সুযোগ আপনার থাকবে না। সম্মানিত হাজী সাহেব ভাই ও বোনেরা, তাই যেটুকু সময় আপনি এই পবিত্র মক্কাতুল মুকাররমায় থাকবেন, আপনি চেষ্টা করবেন এই হাজরে আসওয়াদ পাথরের কে সম্মান করা। কাল কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদ পাথর প্রত্যেক হাজী সাহেব তাওয়াফকারীর পক্ষে সাক্ষী দিবে। সম্মানিত হাজী সাহেব ভাই ও বোনেরা, আপনারা কত সৌভাগ্যবান, কোটি কোটি মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বাছাই।

0: করে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। আপনাদের অনেক দায়িত্ব, আপনারা আমাদের বাংলাদেশের জন্য, এই দেশের কল্যাণের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার মৃত আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আপনি দোয়া করবেন, গোটা বিশ্বের মুসলমানদের জন্য আপনি দোয়া করবেন, বিশেষ করে যারা মাজলুম এই পৃথিবীর জমিনে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে মাজলুমদেরকে রক্ষা করেন, আপনি দোয়া করবেন এই যে বিশ্বের যে যুদ্ধ বিভিন্ন জায়গায় সারা পৃথিবী জুড়ে মানুষের অশান্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন পারবেন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনই পারবেন আমাদের হৃদয়কে শান্ত করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনই পারবেন আমাদেরকে অতি চাহিদা থেকে অল্প তুষ্ট রাখতে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কামনার সর্বোচ্চ জায়গা এই কাবা ঘরের চত্বর, মক্কাতুল মুকাররমা, এই হজের সফর। মনে রাখবেন, আপনি মুসাফির, আপনি একজন হাজি, আপনার প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লিখবেন। যতক্ষণ তাওয়াফ করবেন প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার প্রতিটা মুহূর্তের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সম্মানিত হাজি সাহেব, ভাই ও বোনেরা, আপনারা চাইলেই যে কোনো সময় পবিত্র মক্কাতুল মুকাররমা যাওয়া যায় না, হজ বছরে একটা সময়ই শুধু ফরজ, আপনি চাইলেই বছরে যে কোনো সময় হজ করতে পারবেন না। তাই এই সময়টাকে আপনি গুরুত্ব দিয়ে প্রতিটা মুহূর্ত আপনি ইবাদতের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করা, বিশেষ করে জীবনে অনেক নামাজ কাজা হয়েছে সেই উমরি নামাজ, উমরি কাজা পড়া, নফল ইবাদত বন্দেগী করা, আওয়াবিন পড়া, ইশরাক পড়া, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, আপনি আপনার আমলের ঝুড়িটাকে মজবুত করবেন। মনে রাখবেন, প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ গুণ বৃদ্ধি করে দেন পবিত্র মক্কাতুল মুকাররমার এই অংশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করুন। অযথা হোটেলে, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে, গীবত শিকায়ত, বিভিন্ন পরচর্চায় সময় নষ্ট না করে আপনি প্রতিটা মুহূর্ত ইবাদতের মাধ্যমে আপনি সময় পার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে নিজেকে পুত পবিত্র মানুষ হিসেবে আল্লাহর দরবারে মঞ্জুর করাবার চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নেবেন, এবং এবছর যারা হজ করছেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে মাবরুর আল্লাহ তাআলা দান করুন। আমরাও আপনাদের জন্য দোয়া করে আপনারা দোয়া করবেন, বিশেষ করে হাজরে আসওয়াদের যে বরকত এবং ফজিলত রয়েছে আপনারা সেই সুন্দরভাবে হাজরে আসওয়াদকে দেখার চেষ্টা করবেন, স্পর্শ করার যদি সম্ভব হয় করবেন। অবশ্যই মনে রাখতে হবে, চুমু দিতে গিয়ে যাতে অন্য হাজি সাহেবরা কষ্ট না পায়, আপনি যাতে আহত না হন এই ব্যাপারে খেয়াল রেখেই আপনি দূর থেকে ইশারা করে হলেও আপনি এই ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজি ভাই ও বোনদেরকে এই হাজরে আসওয়াদের যে বরকত ফজিলত রেখেছে তা আল্লাহ তাআলা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, আমাদের এই কাবার পথে অনুষ্ঠানটি মাসব্যাপী প্রচারিত হয় প্রতিদিন সকাল 8:10 মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ও আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু।
1: এতক্ষণ শুনলেন হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ২৫শে বৈশাখ, বাংলা বর্ষপঞ্জির এই দিনটি আমাদের জন্য বিশেষ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। সময়ের অনেকটা পথ পেরিয়ে এলেও তাঁর সৃষ্টি, তাঁর ভাবনা এবং তাঁর দর্শন এখনও আমাদের জীবনের নানা ক্ষেত্রে গভীরভাবে উপস্থিত।
2: ১৮৬১ সালের এই দিনে জন্ম নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি ছিলেন বহুমাত্রিক এক স্রষ্টা। তাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সবকিছুতেই আমরা খুঁজে পাই এক গভীর মানবিক বোধ ও সৌন্দর্য চেতনা। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন তা আজও আমাদের গর্বের জায়গা।
1: তাঁর কবিতায় যেমন আছে প্রকৃতির সূক্ষ্ম রূপের বর্ণনা, তেমনি আছে মানুষের অন্তর্লোকের অনুভূতি। আর তাঁর গান, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত, আমাদের জীবনের প্রায় প্রতিটি আবেগের সঙ্গে মিশে আছে। আনন্দ, বেদনা, ভালোবাসা কিংবা বিয়োগ, সব কিছুর জন্যই তার গানে রয়েছে আলাদা ভাষা ও সুর।
2: শুধু সাহিত্য বা সঙ্গীতেই সীমাবদ্ধ ছিলেন না তিনি, নাট্যচর্চায় তিনি নতুন মাত্রা যোগ করেছেন। প্রবন্ধে সমাজ ও শিক্ষার নানা দিক নিয়ে গভীরভাবে ভাবতে শিখিয়েছেন। জীবনের শেষ পর্বে তার চিত্রকর্ম আলাদা করে দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষা ব্যবস্থায় এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেন।

0: শ্রোতা বন্ধুরা, এবার তুলে ধরছি দর্পণের আজকের পর্বের সবগুলো আয়োজন। সূচনায় থাকছে এই দিনে, যেখানে ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো জানতে পারব আমরা।
1: তারপর থাকছে পঁচিশে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবিরচিত গান, কবিতা, কুঠিবাড়ির উপর প্রামাণ্য ও নিবন্ধনের সমন্বয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠান চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ।
0: পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকার আমন্ত্রণ সবার জন্য।

0: প্রতিটি দিনই যেন সময় আঁকে নতুন গল্প, আর তার ভাঁজে জমা থাকে অতীতের স্মৃতি। সেই স্মৃতিগুলোকে নতুন করে জানার আয়োজন এই দিনে।
1: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনার সংক্ষিপ্ত ঝলক নিয়ে সামিউল বাশার শানের কণ্ঠে এখন শুনুন আজকের এই দিনে।
2: প্রিয় শ্রোতারা, আজ 8ই মে 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। এই দিনটি জড়িয়ে আছে নানা স্মৃতি আর ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনার সঙ্গে। আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যুর মাধ্যমে যারা ইতিহাসে স্থায়ী হয়ে আছেন তাদের কথাই ধারাবাহিকভাবে তুলে ধরা হবে এই দিনে পর্বে। 1902 সালের এই দিনে দক্ষিণ ফ্রান্সের মার্টিনিক দ্বীপের ম পেলে আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে সাঁ পিয়ের শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই বিপর্যয় প্রায় 30,000 মানুষের প্রাণহানি ঘটে, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ আগ্নেয়গিরি দুর্ঘটনা হিসেবে পরিচিত। 1945 সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজ বার্লিন দখল করে, যার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় নিশ্চিত হয়। এর ফলে ইউরোপের যুদ্ধের অবসান ঘটে এবং নাৎসি শাসনের পতন ঘটে। 1962 সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংস্কৃতি ও শিল্প চর্চার ঐতিহ্যকে ধারণ ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। 1996 সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য যুগের অবসানের পর নতুন সংবিধান কার্যকর হয়। এই সংবিধান দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে এবং সকল নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা প্রদান করে। ইতিহাসের ধারাবাহিকতা পেরিয়ে এবার নজর দিচ্ছি আজকের এই দিনে জন্মগ্রহণ করা কিছু স্মরণীয় মানুষের জীবনের দিকে। 1909 সালের এই দিনে জন্মগ্রহণ করেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীতজ্ঞ জ্ঞানপ্রকাশ ঘোষ, যিনি তাল ও সঙ্গীত তত্ত্বে অসাধারণ

0: অন্য দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন। 1947 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ, যিনি দীর্ঘ সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। 1970 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্পেনের প্রখ্যাত ফুটবল ম্যানেজার ও সাবেক খেলোয়াড় লুইস এনরিকে, যিনি খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকাতেই সফলতা অর্জন করেছেন। 1993 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স, যিনি আধুনিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার হিসেবে পরিচিত। সবশেষে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সেসব গুণী মানুষদের, যারা আজকের এই দিনেই আমাদের ছেড়ে গেলেও তাদের কর্ম ও স্মৃতির আলোয় আজও উজ্জ্বল হয়ে আছেন। 1794 সালের এই দিনে ফরাসি রসায়নবিদ অতোয়ান লাভোয়াজিয়ে মৃত্যুবরণ করেন, যিনি আধুনিক রসায়নের জনক হিসেবে পরিচিত এবং ভর সংরক্ষণ সূত্র প্রণয়নের জন্য খ্যাত। 1903 সালের এই দিনে ফরাসি চিত্রকর পল গোগা মৃত্যুবরণ করেন, যিনি পোস্ট ইম্প্রেশনিস্ট ধারার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। 2023 সালের এই দিনে প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার মৃত্যুবরণ করেন, যিনি বাংলা সাহিত্যে আধুনিক ধারার উপন্যাস রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেন। শ্রোতা বন্ধুরা, এই দিনের পর্বের আয়োজন আজ এই পর্যন্তই।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে দর্পণে আমরা সাজিয়েছি বিশেষ আলেখ্যানুষ্ঠান চিরনূতনেরই দিল ডাক 25শে বৈশাখ।
2: একের পরে এক পর্বে আমরা তুলে ধরব কবিগুরুর সৃষ্টি, ভাবনা এবং স্মৃতির কিছু নির্বাচিত অংশ। প্রথমেই কবিতা 25শে বৈশাখ। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জন্মদিনকে কেন্দ্র করে রচিত এক আত্মচেতনার কবিতা। এখানে তিনি নিজের জন্মদিনকে কেবল ব্যক্তিগত আনন্দের দিন হিসেবে দেখেননি, বরং এটি তার কাছে হয়ে উঠেছে সময়, জীবন এবং সৃষ্টির সঙ্গে এক গভীর সম্পর্কের উপলক্ষ। 25শে বৈশাখ কবিতাটি আবৃত্তি করছেন লাল্টু হুসাইন।
3: রাত্রি হল ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ। দিগন্তে আরক্ত রবি, অরণ্যের ম্লান ছায়া বাজে যেন বিষণ্ন ভৈরবি, শাল তাল শিরিষের মিলিত মরমরে বনান্তের ধ্যান ভঙ্গ করে, রক্তপথ শুষ্ক মাঠে যেন তিলকের রেখা সন্ন্যাসীর উদার ললাটে, এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরণীর পরে, আতাম্র আম্রের বনে ক্ষণে ক্ষণে সাড়া দিয়ে, তরুণ তালের গুচ্ছে নাড়া দিয়ে, মধ্য দিনে অকস্মাৎ শুষ্ক পত্রে তাড়া দিয়ে, কখনো বা আপনারে ছাড়া দিয়ে, কাল বৈশাখীর মত্ত মেঘে বন্ধহীন বেগে, আর সে একান্তে আসে মোর পাশে, পিত উত্তরীয় তলে লয়ে মোর প্রাণ দেবতার সহস্তে সজ্জিত উপহার, নীলকান্ত আকাশের থালা তারি পরে ভুবনের উচ্ছলিত সুধার পেয়ালা, এই দিন এলো আজ প্রাতে যে অনন্ত সমুদ্রের শঙ্খ নিয়ে হাতে, তাহার নির্ঘোষ বাজে ঘন ঘন মোর বক্ষ মাঝে, জন্ম মরণের দিকলয় চক্র রেখা জীবনের দিয়েছিল ঘের, সে আজি মিলালো শুভ্র আলো, কালের বাঁশুরী হতে উচ্ছ্বসি যেন রে শূন্য দিল ভরে, আলোকের অসীম সঙ্গীতে চিত্ত মোর ঝঙ্কারিছে সুরে সুরে রণিত তন্ত্রীতে, উদয় দিক প্রান্ত তলে নেমে এসে শান্ত হেসে, এই দিন বলে আজি মোর কানে অম্লান নূতন হয়ে অসংখ্যের মাঝখানে, একদিন তুমি এসেছিলে এ নিখিলে নবমল্লিকার গন্ধে, সপ্তপর্ণ পল্লবের পবন হিল্লোল দোল ছন্দে, শ্যামলের বুকে নির্নিমেষ নীলিমার নয়ন সম্মুখে সেই যে নূতন তুমি, তোমারে ললাট চুমি এসেছি জাগাতে বৈশাখের উদ্দীপ্ত প্রভাতে। হে নূতন, দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ।

রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে মানুষের অজানা থেকে জানা হয়ে ওঠার এক গভীর অনুভূতি প্রকাশ করেছেন। এখানে জীবনের বিস্ময়, পরিচয় আর উপলব্ধির এক সূক্ষ্ম সুর ধরা পড়ে তার রচনায়। সেই অনুভবের মধ্য দিয়েই এবার একটি রবীন্দ্রসঙ্গীত, কত অজানারে জানাইলে তুমি, শিল্পী মিতা হক।

0: জীবনের ভেতরে যে অদৃশ্য শক্তি, যে অনুভূতি আমাদের চলার পথকে অর্থপূর্ণ করে তোলে, সেই গভীর মানবিক সুরই রবীন্দ্রনাথের রচনার অনুরণন। প্রাণ মানে যে শুধু অস্তিত্ব নয়, বরং ভালোবাসা, চেতনা আর সৃষ্টির এক নিরন্তর প্রবাহ, তা স্মরণ করিয়ে দেন কবিগুরু। এবারে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ, আবৃত্তি করেছেন ডালিয়া আহমেদ।
1: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গুরুচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল। তোমাদেরই মাঝখানে লোভে যেন ঠাঁই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়।

বাংলার নদী, প্রকৃতি আর নিসর্গের মাঝে একসময় যে নিভৃত সৃষ্টির জগৎ গড়ে উঠেছিল, তার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য। শিলাইদহের কুঠিবাড়িতে বসেই তিনি রচনা করেছেন তাঁর অনেক বিখ্যাত কবিতা, গান ও গল্প, যেখানে গ্রাম বাংলার জীবন ও প্রকৃতির ছোঁয়া স্পষ্টভাবে ফুটে ওঠে। এবারে প্রামাণ্য প্রতিবেদন কুষ্টিয়া জেলার শিলাইদহ নিয়ে, গ্রন্থনা উপস্থাপনায় ওয়াসিম আকরাম।

0: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কিন্তু সেই সব উৎসবের ভিড়ে একটি দিন বাঙালির কাছে চিরন্তন প্রাণের উৎসব হয়ে মিশে আছে, তা হলো ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে জন্ম নিলেও বাংলাদেশের সাথে কবির ছিল নিবিড় সম্পর্ক। জীবনের যৌবনে তিনি অসংখ্য বার এসেছেন এই বাংলার পুণ্যভূমিতে। বিশ্বকবির জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার এক শান্ত নিভৃত ছায়ায়। এখানে ঝিরে ঝিরে বাতাসে একটা অদ্ভুত প্রশান্তি আছে। শ্রোতা বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বকবির স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবাড়িতে। আমার চারপাশে আম কাঁঠালের বাগান, গাছগুলো এখন ফলে ভরপুর। মাঝে মধ্যে পাখিদের ডাক আর বাতাসে পাতা নড়ার শব্দ ছাড়া এই চত্বরে এক গভীর নির্জনতা বিরাজ করছে। ১৮৬০ সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে যখন এই জমিদারি রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাতে এলো, তখন হয়তো কেউ ভাবেনি বাংলার এই এক টুকরো মাটি একদিন বিশ্ব সাহিত্যের মানচিত্রে অক্ষয় হয়ে থাকবে। ১৮৮৯ সালের নভেম্বর মাস, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে হিমেল বাতাস গায়ে মেখে যুবক রবীন্দ্রনাথ প্রথম এই শিলাইদহে পা রেখেছিলেন জমিদারি দেখাশোনার ভার নিয়ে। তারপর ১৮৯১ থেকে ১৯০১, এক দশকেরও বেশি সময় তিনি এই মাটির প্রেমে মজেছিলেন। কখনো এখানে টানা থেকেছেন, কখনো অনিয়মিত বিরতিতে ফিরে এসেছেন তার চিরচেনা পদ্মাবট ছেড়ে এই নিরেট ইটের বাড়িতে। শ্রোতাবন্ধুরা, আমার সামনেই সেই ঐতিহাসিক ভবন। প্রায় ১১ একর এই বিশাল এলাকা যেন এক টুকরো অরণ্য। কুঠিবাড়িটি একটি নিরেট বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। আমি এখন দক্ষিণের দিকে সেই প্রবেশ তোরণ দিয়ে ভেতরে প্রবেশ করছি। তোরণটি খুব জাঁকজমকপূর্ণ না হলেও এর মধ্যে একটা আভিজাত্য আছে। চোখের সামনে ভেসে উঠল কবির নিপুণ হাতে গড়া সেই পুষ্প উদ্যান। যদিও কালক্রমে অনেক কিছু বদলেছে, কিন্তু বাগানের সেই চিরসবুজ বৃক্ষরাজি আজও ছায়া দিয়ে যাচ্ছে। আমি এখন কথা বলবো কয়েকজন দর্শনার্থীর সাথে, জানবো তাদের অনুভূতি। আপনার সাথে কথা বলতে চাই, আপনার নাম এবং আপনি কি করেন?
1: আমার নাম জসিম, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমরা বইয়ে পড়েছি শিলাইদহের কথা, আজ থেকে আমার কাছে অনেক ভালো লাগছে সচক্ষে দেখে, বিশেষ করে কবির সেই বিখ্যাত পদ্মা বুটের রেপ্লিকা আর তার চিঠিগুলো দেখে বুঝতে পারছি কেন তিনি এই প্রকৃতিকে এত ভালোবাসতেন। আমার কাছে অনেক ভালো লাগছে।
0: আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, এবার আরও একজনের সঙ্গে কথা বলবো। আপনার নাম এবং আপনি কি করেন যদি আমাকে বলেন? এখানে আসার উদ্দেশ্য কি এবং কেমন লাগছে?
2: আমার নাম রুবেল, আমি ব্যবসা করি। আমি এখানে ঘুরতে এসেছি। ঘুরতে এসে আমার তো খুবই ভালো লাগছে, কারণ রবীন্দ্রনাথের যে জিনিসপত্রগুলো বা এগুলো এর আগে এভাবে দেখা হয় নাই আমার কখনো। তো আসলে তার ব্যবহার করা খাট, চেয়ার, আলমারি অনেক কিছু দেখলাম। তারপরে আরও দেখলাম তার ঘোড়ার গাড়ি ছিল, তারপরে আরও যেটা বলে যে তার একটা বোট ছিল, এটা আমি জানতামই না যে তার এরকম একটা বোট আছে। তো এই জিনিসগুলো আমি সামনাসামনি দেখলাম, আরও কিছু ছবি দেখলাম তার হাতে আঁকা। তো সব কিছু মিলিয়ে খুবই খুবই ভালো লাগছে। আজকের আসলে এই জায়গায় আসার অনুভূতিটা একদমই আলাদা আমার কাছে।
0: আমার সামনে আরও একজন দর্শনার্থী বন্ধুকে আমি দেখতে পাচ্ছি, আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার নাম?
3: আমার নাম আব্দুল্লাহ নোমান।
0: নোমান, আপনি এই যে এখানে ঘুরতে এলেন, কেন এলেন বা আপনি কিভাবে জানলেন এটার কথা?
3: বইয়ের মধ্যে কবি সম্পর্কে জেনেছি এবং সে থেকে আমার একটা আগ্রহ তৈরি হয়েছিল এখানে আসার। তো আজকে সেই আগ্রহ থেকে এখানে আসলাম।
0: এখন আপনি যে আগ্রহ থেকে আসলেন, আপনার কেমন লাগছে এবং কি কি দেখতে পেলেন?
3: জি, অনেক ভালো লাগছে। এখানে দেখতে পেয়েছি কবির ব্যবহার করা চশমা, তার ব্যবহার করা খাট এবং তার লিখিত পাণ্ডুলিপিগুলো আজও যত্ন করে রাখা আছে। এখানে আরো অনেক কিছুই দেখতে পেয়েছি, যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা বুট, টিপিও, আরো অন্যান্য জিনিস রয়েছে।
0: মানুষের এই ভিড় প্রমাণ করে রবীন্দ্রনাথ কোনো কালখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নন। এই কুঠিবাড়ির প্রতিটি কক্ষ, এই পিরামিড আকৃতির ছাদ আর বিশাল হল কক্ষগুলো আজও ১৯১৩ সালের সেই নোবেল জয়ের সাক্ষ্য বহন করে চলেছে। গীতাঞ্জলির যে শব্দগুলো সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, তার জন্ম তো এই মাটির নিস্তব্ধতায়। দর্শনার্থীরা কেউ মুগ্ধ হয়ে দেখছেন কবির বকুলতলা, কেউ বা পুকুর ঘাটে বসে ভাবছেন কবির ছোট গল্পের কোনো এক চরিত্র নিয়ে। রবীন্দ্রনাথ আর শিলাইদহ একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে মহাকালের পাতায় ভাস্বর হয়ে থাকবে চিরকাল।

0: সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়, কিন্তু কিছু চিন্তা ও সৃষ্টির প্রাসঙ্গিকতা থেকে যায় একইভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শন সেই চিরন্তন ধারারই অংশ, যা আজও আমাদের ভাবায়, প্রশ্ন তোলে এবং পথ দেখায়। এবারে বিশেষ নিবন্ধ এখনও কেন রবীন্দ্রনাথ, গ্রন্থনায় আতিকুল হক চৌধুরী, উপস্থাপনায় মাহমুদা আখতার।
1: রবীন্দ্রনাথ ও রবীন্দ্র চর্চা এখনও কেন প্রাসঙ্গিক? এই জন্য যে রবীন্দ্রনাথ শুধু দেহের ভাজে ভাজে নন, মনের বাঁকে বাঁকে, মনের গহীনে খুঁজেছেন, খুঁজেছেন ঐক্য ও নিয়মের ছন্দ ও ব্যঞ্জনার মাঝে। রবীন্দ্র সাহিত্য কেবল ভাবচঞ্চল চিত্তের আবেগ উচ্ছ্বাস নয়, উপলব্ধির, সত্য ও সৌন্দর্যকে নিবিড় করে গভীরভাবে উপলব্ধির। রবীন্দ্রনাথ তার বিজ্ঞান মানুষের সাহায্যেই জীবন ও প্রকৃতির নিয়মাবলী ও শৃঙ্খলার মাঝে একটি ঐকতান খুঁজতে চেষ্টা করেছেন। তিনি শুধু চিত্তবিনোদনের কবি ছিলেন না, চিত্ত পরিশোধন ও বিশুদ্ধিকরণেরও কবি। বর্তমান সময়ে তাই রবীন্দ্র চর্চার প্রয়োজন এত বেশি জরুরি। রবীন্দ্রনাথকে বুঝতে হলে তার দর্শন বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে রবীন্দ্র সাহিত্যের আসল রূপ ও রস। বিনায়ক সান্যালের একটি সুন্দর কথা আছে, সাহিত্য শুধু জীবনের তালিকা নয়, মালিকা। রবীন্দ্রনাথ ছিলেন এই জীবন মালিকারই এক দক্ষ মালাকার। রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি একজন দার্শনিকও, সাধকও। তিনি সীমার মাঝে অসীমকে খুঁজতে চেয়েছেন, সত্য ও সৌন্দর্য একটি সুরের ঝর্ণাধারায় মিলিত হয়ে কোথা থেকে ছুটে আসে, কোথায় আবার ছুটে চলে, তা কি একসময় হারিয়ে যায়, ফুরিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, না আরেকটি করুণা ও শান্তির ধারার সাথে যুক্ত হয়ে মুক্ত হয়? রবীন্দ্র সাহিত্যে সরবতার মধ্যে এক ধরনের নীরবতাও আছে, নীরব নিঃশব্দ প্রার্থনা আছে, নার মাঝে হ্যাঁর ইঙ্গিত আছে, কালোর মাঝেও আছে আলোর নাচন। জগৎস্রষ্টার অদেখা অনন্ত বাঁশির সুরকে হৃদয় বিনায় বাজাবার একটি মধুর প্রয়াস আছে রবীন্দ্রনাথের নিজেরই ভাষায়। আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, ছেঁড়া ছাতা ও রাজছত্র মিলে চলে গেছে একই বৈকুণ্ঠে, সব বৈষম্য ভেদ করে এক মহাসাম্যের দিকে। দেহের সীমার মাঝে আত্মা আবদ্ধ থাকে না, সে ছুটে চলে সীমাহীন এক মহাত্মার খোঁজে, পরমাত্মার সন্ধানে। রবীন্দ্র দর্শনে ধুলি ধূসরিত এ পঙ্কিল বিশ্ব একসময় পবিত্র হয়ে উঠতে পারে, তাম্র পরিণত হতে পারে সোনায়, অসঙ্গতির জীবন সঙ্গীতময় হয়ে উঠতে পারে, যদি তাবৎ অনিয়মের মাঝেও এ জগত সংসারে একটি সংযত সংহত নিয়ম বজায় থাকে। এ বিশ্ব চরাচরে প্রকৃতির মাঝে ও মানব প্রকৃতির মাঝে কতগুলো স্বতঃসিদ্ধ নিয়ম আছে, যে নিয়মে প্রকৃতি চলে, পৃথিবী চলে, সমাজ সংসার চলে। আমরা গণিতকে, গণিতের স্বতঃসিদ্ধ সূত্র স্বীকার করি, কিন্তু বাস্তব জীবনের স্বতঃসিদ্ধ নিয়ম মানতে রাজি নই, তাই আমাদের জীবনে এত ভুল হয়। রবীন্দ্রনাথেরই ভাষায়, সৃষ্টির সব কিছু আগাগোড়া একটি নিয়মে বাঁধা, বিনার তুম্বি থেকে আরম্ভ করে এর সূক্ষ্মতম তারটি পর্যন্ত সমস্তই সত্য। আমরা বলি বিনা নিয়ম চাইনে, শুধু সঙ্গীত চাই, যেখানে বিনা শুধু কাঠ পেতলের বিনা, সে বিনা শুধু বস্তুমাত্র, কিন্তু যেখানে বিনায় সঙ্গীত বেজে ওঠে, সেখানে তো বিনার পেছনে আমাদের একজন ওস্তাদজিও আছেন, সেই ওস্তাদজি তাঁর সৃষ্টিকর্মে সব আনন্দ বিতরণ করে তিনি আমাদের আনন্দ দেন, আমাদের জীবনকেও সুরভিত করেন, উদ্ভাসিত করেন।
2: যে জীবনের উৎসব মুখরতা, বিশ্ব প্রকৃতির সঙ্গে মানুষের মিলন আর আনন্দের সার্বজনীন আহ্বান, এই অনুভূতি ধরা পড়ে এই গানে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জীবনকে দেখেছেন এক আনন্দযজ্ঞ হিসেবে, যেখানে সবারই রয়েছে অংশগ্রহণের আমন্ত্রণ। এবারে রবীন্দ্রসঙ্গীত জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, শিল্পী অদিতি মহসিন।

0: শুনছিলেন বিশেষ আলেখ্যানুষ্ঠান চিরনূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ, আর এর মধ্যে দিয়েই শেষ হচ্ছে আমাদের আজকের দর্পণের আয়োজন।
1: আবার হাজির হব নতুন চিন্তা ও সময়ের সঙ্গে মানানসই নানা আয়োজন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্পণের সঙ্গেই থাকুন। আজকের দর্পণের গ্রন্থনায় ছিলেন খন্দকার নাফিস ইফতেখার,
0: উপস্থাপনায় ছিলাম আমি মইনুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবি,
0: প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান,
1: তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি,
0: আর প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আখতার।

হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এই তালিকার ভিত্তিতেই আগামী 3 মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়ে সভায় আলোচনা হয়। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25শে মে থেকে 31শে মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23শে ও 24শে মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 13ই মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এই সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21শে মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও 3টি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13ই মে বিক্রি হবে 23শে মে যাত্রার টিকিট। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী 7ই জুন শুরু হবে। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে ওইদিন বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিশরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠান পালন করছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছরের দিবসটির প্রতিপাদ্য, থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকার ফুটপাত ও সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা, যানজট এবং পথচারীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো হকার ব্যবস্থাপনাকে নীতিমালার আওতায় নিয়ে এসেছে সরকার। গত বুধবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, হকারদের ব্যবস্থাপনায় প্রণীত ঢাকা শহরের হকার পুনর্বাসন নীতিমালা 2026-এর আওতায় হকারদের নিবন্ধন, নির্দিষ্ট জোনে ব্যবসা পরিচালনা, হলিডে ও নৈশকালীন মার্কেট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এর ফলে এক মাসের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই পক্ষের মধ্যে। ইরান দাবি করেছে মার্কিন বাহিনী 2টি জাহাজ ও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানায়, ইরানে রুশকানিমূলক হামলার জবাবে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি জাহাজগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন দল পরাজিত হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগে অস্বীকৃতি জানানোর পর রাজ্যের গভর্নর আর এন রবি বিধানসভা ভেঙে দিয়েছেন। গতকাল রাত 12টায় বিধানসভার মেয়াদ শেষ হয়। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। আগামীকাল পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নিতে পারে।
খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। সকাল ১০টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রবির আলো।

0: আজ ঠিক এমনই একটি দিন, এদিন কেবল একজনের কথাই বলার দিন, কারণ আজ তাঁর জন্মদিন। আর তিনি হলেন কবিগুরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার অনেক রকম পরিচয়।
1: কারণ তিনি শুধু কবিই ছিলেন না, ছিলেন ঔপন্যাসিক, ছোট গল্প রচয়িতা, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীত রচয়িতা, সুর স্রষ্টা, গায়ক, সমাজসেবী ও শিক্ষাবিদ, যেন একের ভেতর অনেক কিছু।
0: রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ এক প্রতিভা, ছিলেন বিস্ময়কর চেতনার অধিকারী একজন। সত্যি তাঁর জুড়ি মেলা ভার। ছিলেন তিনি রবি নামের এক সূর্য, যেন এই সূর্যের উদয় আছে কিন্তু অস্ত নেই কোনো। এই রবি এখনো ছড়ান কি গভীর আলো,
1: যে আলো আমাদের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিকে আলোকিত করে আছে। তাই তো আমরা বার বার ফিরে যাই তাঁর কাছে। তাঁর রচনা আমাদের বাংলা সংস্কৃতির সম্পদ হয়ে আছে, তাঁর সৃষ্টি আমাদের কৃষ্টিকে গর্বিত করেছে, আমরা ঋণী তাঁর কাছে।
0: আলো দিয়ে ভরা নাম যেন তাঁর, আলো করেছেন চারদিকে, কবিতা ও গান, গল্প, নাটক দিয়েছেন সবই এক হাতে লিখে।
1: 1268 সালের আজকের এই 25শে বৈশাখে জন্ম নেয়া এই মানুষটির হাতে কত কিছুরই তো জন্ম হয়েছে। তাই তো কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাবলেই আমাদের গর্ব চায় বেড়ে। তাই আজ আমরা তাঁকে আজকের এই কলকাকলি অনুষ্ঠান থেকে অনেকভাবেই স্মরণ এবং বরণ করব।
0: আজকের কলকাকলি অনুষ্ঠানের মূল আয়োজনের শুরুতেই শুনব দেশাত্মবোধক একটি গান। এই গানের রচয়িতা ও সুরকার কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। এ যেন কথায় ও সুরে দেশবন্দনা, এ যেন দেশের প্রতি হৃদয়ের ভক্তি নিবেদন, শুনলেই ভরে যায় মন।
1: গানটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশ পর্যায়ের একটি গান। এ যেন দেশ ভালোবাসার অপূর্ব এক নিদর্শন। আর এই রবীন্দ্রসঙ্গীতটি শুনব আমরা ফাইরুজ উর্বশীর পরিবেশনায়।

0: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান আমাদের শোনা হলো। তিনি তার গানের সংখ্যাও নির্দিষ্ট করে দিয়েছেন, লিখেছেন মোট 2,232টি গান। আবার রবীন্দ্রনাথ ঠাকুর তার গানকে 6টি পর্যায়ে ভাগ করে দিয়েছেন।
1: এত গেল গানের কথা, ভাবলে অবাক হতে হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় এত লেখা লিখেছেন যা আমাদের জন্য পড়ে শেষ করা সত্যি অসম্ভব একটি ব্যাপার। তার লেখায় আমরা বিচিত্র বিষয়ের দেখা পাই যা সত্যি বিস্ময়কর।
0: রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের বড়দের সবার জন্যই লিখেছেন। আমরা যারা শিশু কিশোর আমাদের জন্যও তিনি নির্দিষ্ট করে অনেক রকম লেখাই লিখেছেন। কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনায় শুনব তোমাদের জন্য লেখা পর্বটি। আজ ওই পর্বটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আর তাঁর লেখাগুলো পড়ে শোনাচ্ছে নওশীন তাবাসুম ত্রিনা।
2: বন্ধুরা, তোমরা কি জানো বেলফুলের কি রং? বাটা মাছের নাম শুনেছ কখনো? বা 7 দিনের ছুটির কথা দেখেছ কি কখনো? মেঘে মেঘে রং লাগে সাগরের পাড়ে, নারকেলের বন, তালবনের পথ, তিল ও তিসির ক্ষেত, ঝুঁকে পড়া কাশ গাছের ঝুরু ঝুরু পাতা নড়তে, মাছরাঙাকে ঝুপ করে জলে পড়তে, ঘন শ্যাওলার দল ভেসে যেতে, কিভাবে ডিঙিতে করে সারি গান গাইতে গাইতে ধান ঘরে আনে চাষি, ঢেঁকি পেতে সেই ধান ভানতে, টিয়া পাখির সঙ্গে কথা বলেছ, কখনো কি গেছো গ্রামের হাটে বড়দের সাথে, ক্ষীর দই খেয়েছো কখনো, কখনো কি ফুল তুলেছো, ভিজে ঘাসে ভিজিয়েছো কি পা, হাতির পিঠে চড়েছো বা ঘোড়ায়, প্যাঁচার ডাক শুনেছো কি, কিংবা চোনাকি যে পাখায় আলো মেলে উড়ে যায়, এই সব তোমরা পাবে সহজ পাঠে। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওই যে তোমরা স্কুলে গাও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের জাতীয় সঙ্গীত। যিনি এই গানটি লিখেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বড়দের জন্যও লিখেছেন, আবার ছোটদের জন্য অনেক সুন্দর গল্প কবিতা ও ছড়া লিখেছেন। লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটি পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। যাই হোক, পাঠ মানে হচ্ছে পড়া। অনেকগুলো পাঠ আছে বইটিতে। বইটি শুরু হয়েছে অক্ষর বা বর্ণের ছড়া দিয়ে। এরপর প্রতিটি পাঠে ছড়ার সঙ্গে আছে গল্প আর ছবি। এগুলো দিয়ে তিনি আমাদের চারপাশে সুন্দর যা কিছু আছে সব চিনিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কাজটি তিনি করেছেন, পড়াকে খুব সহজ করে দিয়েছেন। বইটি পড়লে যারা অ আ ক খ ভালোভাবে শেখেননি তারাও পড়তে শিখে যাবে। সবচেয়ে অবাক হবে ইয়ো আর ক্ষীয় দিয়েও যে কত কিছু লেখা যায় তা দেখে। যে কোনো বয়সের মানুষই বইটি পড়ে খুব আনন্দ পায়। বই পড়ার চেয়ে আনন্দের কিছুই নেই পৃথিবীতে। তাই তোমার বাবা মাকে বলবে বইটা এনে দিতে, অথবা যখন বইয়ের দোকান বা মেলায় যাবে তখন বইটা খুঁজে কিনে নেবে। ওই যে একটা ছড়া আছে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সেটাও কিন্তু এই বইয়ের। প্রথম বইটিতে পরিচ্ছদ সহ ছবি এঁকেছিলেন নন্দলাল বসু। পরে চাহিদার কারণে বইটি অনেকবার ছাপা হয়েছে।
1: আমরা একটু জানার চেষ্টা করলেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এখন অনেক কিছু সহজেই জানতে পারি। তথ্য প্রযুক্তির এই যুগে এখন অনেক কিছু অনায়াসেই জানা সম্ভব, জানা সম্ভব বই অথবা পত্রপত্রিকা পড়ে। তার অনেক লেখার নেপথ্যে আছে গল্প।
0: যে গল্প জানলে তার লেখা পড়ার আগ্রহ বেড়ে যায়। তার গানের গুণ মুগ্ধ করে আমাদের। কিছু গান আমাদের ছোটদের প্রাণের গান হয়ে আছে, যে গান শুনলে এখনো নেচে ওঠে প্রাণ, যে গান জনপ্রিয়তার অনন্য হয়ে আছে। শুনবো এবার এমনই একটি রবীন্দ্রসঙ্গীত। আমাদের বিশ্বাস এ গান দুলিয়ে দেবে সবার প্রাণ।

0: রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের জানার যেন শেষ নেই।
1: খুব ছোট বয়সে তার কাব্য প্রতিভার প্রমাণ মিলে। মাত্র 8 বছর বয়সে তার কবিতা লেখার সূত্রপাত, আর 13 বছর বয়সে তার কবিতা প্রথম প্রকাশিত হয় অমৃতবাজার নামের একটি দ্বিভাষিক পত্রিকায় 1874 সালের 5ই ফেব্রুয়ারি।
0: অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো কবিতার আবৃত্তি শুনব। প্রথমেই শুনব মাস্টার বাবু কবিতার আবৃত্তি, পরিবেশনায় আফরিন সামিহা।
2: আমি আজ কানাই মাস্টার, পড়ো মোর বিড়াল ছানাটি, আমি ওকে মারি নে মা বেদ, মিছি মিছি বসি নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী খেলা, আমি বলি চ ছ জ ঝ ইয়ো, ও কেবল বলে মিয়ো মিয়ো, প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো, যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে, চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে, যত বলি চ ছ জ ঝ ঞ, দুষ্টুমি করে বলি মিয়ো।
1: এবার আমরা শুনব দ্বিতীয় কবিতার আবৃত্তি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। ছোট

0: রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হল, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি, ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো।
1: কবিতার পর আবারও সবাইকে শোনাবো গান। এ গানটিও আমাদের ছোটদের মন জয় করা একটা গান।
2: এই গানের কথা ও সুরের ঢেউ আবারও দুলিয়ে দেবে প্রাণ। এই গান আমাদের শিশু কিশোর উপযোগী দারুণ মধুর একটি গান। এই গানে কণ্ঠ দিয়েছে সাত্তকী রি।

0: আমরা আছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে পরিবেশিত একটি বিশেষ কলকাকলি অনুষ্ঠানে।
1: সবাইকে আমন্ত্রণ এবার অনুষ্ঠানের শেষ আয়োজনে। অমর জীবন বলতে যা বোঝায়, রবীন্দ্রনাথের জীবন যেন তেমনি এক অমর জীবনের উৎকৃষ্ট উদাহরণ।
0: এবার অমর জীবন পর্বটি পরিচালনা করছেন আপা আঞ্জুমান আরা।
2: কিছু কিছু মানুষ পৃথিবীতে জন্মেছেন একেবারে সবার থেকে আলাদা হয়ে, এবং তাদের জীবন কথা পড়তে গিয়ে আমরা ভেবে পাই না যে এত প্রতিভা একজন মানুষের মধ্যে কি করে জন্ম নেয়। তেমনি একজন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি ছিলেন

0: এশিয়ার মধ্যে নোবেল পুরস্কারে ভূষিত প্রথম বাঙালি। কবি বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন, বাংলা সাহিত্যের আকাশ ছোঁয়া পরিপূর্ণতা এনে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষা আজ সম্মানের আসনে প্রতিষ্ঠিত। তিনি লিখেছেন ছড়া, কবিতা, নাটক, গান, ছোট গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী এবং এঁকেছেন অনেক ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য পাঠে বাঙালির হৃদয় প্রাণে আজও আনন্দের দোলা দিয়ে যায়। আজ রবীন্দ্রনাথকে নিয়ে আমরা কথা বলব সাদমান গাজী, জারা, নাফিম এবং আর সাথে রয়েছি আমি। তো শুরুতে সাদমান বলো।
1: রবীন্দ্রনাথ ঠাকুর বড়দের জন্য যেমন লিখেছেন, তেমনি ছোটদের জন্য অনেক কিছু লিখেছেন। কবি ছোটদের অনেক স্নেহ করতেন, আদর করতেন, অনেক ভালোবাসতেন। ছোটদের সঙ্গে একটু সময় পেলেই কবি খেলায় মেতে উঠতেন। কবি তখন হয়ে যেতেন ছোট্ট খোকা, আর তখনই কবি খেলার ছলে আপন মনে লিখে যেতেন ছড়া, কবিতা, গান, নাটক সহ অনেক কিছু।
0: অনেক কিছু লিখে যেতেন। তো এই লেখনীতে কি শোভা পেত, যারার কাছ থেকে শুনব।
2: রবীন্দ্রনাথ তার লেখনীতে বাঙালির জীবনযাপন, সংস্কৃতিকে যেমন তুলে ধরেছেন, তেমনি বাঙালির চিরদিনের হাসি কান্না, আনন্দ বেদনারও রূপকার তিনি। জগতের সকল বিষয়কে তিনি তার লেখায় ধারণ করেছেন। মানুষের এমন কোনো মানবিক অনুভূতি নেই যা রবীন্দ্রনাথের লেখায় পাওয়া যায়নি। সভ্যতার সকল সংকটে রবীন্দ্রনাথ আমাদের নির্বিশেষ আশ্রয়, অন্ধকারে এক আলোকবর্তিকা। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি সারা জীবনের সাধনায় অসাধারণ রূপলাবণ্য মণ্ডিত করেছেন। অতুলনীয় ও সর্বতোমুখী প্রতিভা দিয়ে তিনি বাংলা সাহিত্যকে বিশ্বমানের উন্নীত করে বাঙালিকে এক বিশাল মর্যাদার আসনে নিয়ে গিয়েছেন।
0: রবীন্দ্রনাথের লেখনী এত বিশাল ভাণ্ডার যা সত্যি চিন্তা করলেও আমরা অবাক হয়ে যাই যে এক জীবনে তিনি এত কিছু কি করে লিখেছেন। এবারে নাফিম বলো।
3: কবি ছোটদের কখনো অবহেলার চোখে দেখেননি, তিনি ছোটদেরও বঞ্চিত করেননি তার সাহিত্য ভাণ্ডার থেকে। কবি ছোটদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েছিলেন, তাদের আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট এবং হাসি আনন্দ ভাগাভাগি করে নিতে ছিলেন অত্যন্ত যত্নশীল এবং দায়িত্ববান একজন অভিভাবক। কবি ছোটদের নিয়ে লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবি পাখি নিয়ে লিখেছেন, কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক।
0: বাঙালি জীবনের সব ক্ষেত্রেই আমরা রবীন্দ্রনাথকে পাই। এবারে এবং বলো।
4: বৃষ্টির পর আকাশে রোদ উঠেছে, রংধনুর সাত রঙের লুকোচুরি খেলা, বেজে উঠেছে স্কুলের ছুটির ঘণ্টা, বাঁধ ভাঙা ছেলেমেয়েদের বাড়ির পানে ছুটে চলা, রংধনুর সাত রঙের সঙ্গে এ সময় ছেলেমেয়েরা আনন্দে মেতে ওঠে। এই আনন্দের মুহূর্তে আরও একটু বেশি আনন্দ দিয়ে গিয়ে কবি লিখেছেন, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি,
0: আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ছুটি নিতে সবারই ভালো লাগে, আর রবীন্দ্রনাথ এই অনুভূতি সবসময় বুঝতে পেরেছিলেন যে শিশুরা ছুটি নিতে পছন্দ করে। এবারে নাফিম বলো।
3: মা পালকিতে করে যাচ্ছিলেন, আর খোকা যাচ্ছিল মায়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে। মা তখন ভীষণ ভয় পাচ্ছিলেন, ডাকাতের ভয়ে মা ভেঙে পড়েছেন। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো।
0: সন্তান এবং মায়ের এই যে ভালোবাসা, এটা রবীন্দ্রনাথের কবিতায় আমরা পাই। এবারে যারা বলো।
2: কবি বীর পুরুষ কবিতায় মাকে এভাবেই সাহস দিয়ে যাচ্ছিলেন। কবির ইচ্ছা হলেই মাকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতেন, কখনো রাজপুত্র হয়ে, আবার কখনো বীর পুরুষ হয়ে। মা খোকাকে ভীষণ ভালোবাসতেন, আর তাই তো কখনো না করতে পারেননি। খোকার যে কোনো ইচ্ছায় মা হাসি মুখে মেনে নিতেন। খোকা এখানেও তার ইচ্ছার কথাটি বলতে ভুল করেনি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছ অনেক দূরে।
0: কবি অনেক কিছুই ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন বোধহয় মাকে, তাই মাকে স্মরণ করে অনেক কথা লিখেছেন। এবারে সাদমান বলো।
1: কবি বৃষ্টি ভালোবাসতেন, কবি প্রকৃতিকে ভালোবাসতেন, পাখির কিচির মিচির গান গাওয়া, নদীর কলকল ছলছল ছুটে চলার ধ্বনি কবির মনকে আনন্দ দিয়েছে। নদীর কথা, বৃষ্টির কথা, পাখির কথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার ছড়া কবিতায়। আষাঢ় মাসের মেঘ দেখে কবি বলেছেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। কবি চাঁদকে নিয়ে লিখতেও ভুলে যাননি। চাঁদকে নিয়ে লিখেছেন একটি চমৎকার ছড়া কবিতা। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ ছুটেছে চাঁদের লোভে লোভে।
0: চাঁদকে তো সবাই ভালোবাসে, কিন্তু কবি যেভাবে ভালোবেসেছেন তাতে আমরাও অভিভূত হয়ে যাই। এবারে এবং বলো।
4: কবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টি নিয়েও অনেক লিখেছেন। কবি বৃষ্টি নিয়ে ছড়া কবিতা যেমন লিখেছেন, তেমনই বৃষ্টি নিয়ে অনেক গানও লিখেছেন, আজি ঝরঝর মুখরিত বাদরও দিনে। কবির সব লেখাই শিশু পাঠে অনবদ্য এবং অতুলনীয়, ছন্দ রসে পরিপূর্ণ। তেমন একটি ছড়া, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান।
0: বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এসব কথা রবীন্দ্রনাথ ছাড়া আমরা আর কাছ কাছ থেকে শুনতে পেতাম। এবারে যারা বলো।
2: কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন।
0: কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন অনন্য মানুষ। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরও ততদিন বেঁচে থাকবেন আপন মহিমায় সমগ্র বাঙালির হৃদয়ে। এই মানুষটি আমাদের মধ্যে বেঁচে আছেন, আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তোমরা আরও বড় হলে তার সম্পর্কে আরও জানতে পারবে। এই মানুষটি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অমর একজন ব্যক্তিত্ব। আজ তাহলে এ পর্যন্তই।
5: শোনা হলো অমর জীবন পর্বটি। এবার আমরা শেষ টানব আজকের এই বিশেষ কলকাকলি অনুষ্ঠানের। রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক বিশেষ মানুষ যার কথা সহজেই শেষ হবার নয়।
6: তবুও এখন যখন যাবার সময়, তখন তো শেষ কথাগুলো বলতেই হয়। আজ এ অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি মোহাম্মদ জাফির হাসান
5: এবং আমি আদিবা সুলতানা আলিফা। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
6: আজ আমাদের দিন রাত জুড়ে রবীন্দ্রনাথ।
5: এই রবীন্দ্রনাথ আমাদের মন করেছেন মাত।
6: বন্ধুরা শুভ বিদায়।
7: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রবির আলো,
8: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান রবীন্দ্র সাহিত্যে বহুমাত্রিকতা। অংশগ্রহণে অধ্যাপক ডক্টর সুমন কান্তি বড়ুয়া, উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপক ডক্টর মমিনুর রসুল, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঞ্চালনায় মনিরা পারভিন, সহকারী অধ্যাপক, নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

0: প্রিয় শ্রোতা, আজ 8 মে, 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান রবীন্দ্র সাহিত্যে বহুমাত্রিকতায় আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নেওয়া এই বিশ্বকবি বাংলা সাহিত্যকে আধুনিকায়িত করেছেন, বিচরণ করেছেন সংস্কৃতির সর্বশাখায়। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সুমন কান্তি বড়ুয়া, উপ উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং অধ্যাপক ডক্টর মোমিনুর রসুল, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচনা শুরুতে আমি শ্রোতামণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করব রবীন্দ্রনাথের সেই স্মৃতিকে উপলক্ষ করে সেখানে গড়ে উঠেছে রবীন্দ্র কাছারি বাড়ি জাদুঘর ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আমি প্রথমে অধ্যাপক ডক্টর সুমন কান্তি বড়ুয়া, উপ উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, স্যারের কাছে জানতে চাইব রবীন্দ্র সাহিত্যে বাংলাদেশের শাহজাদপুরে জনজীবনে এর কোনো প্রভাব রয়েছে কিনা, এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে রবীন্দ্রনাথের অবদানের কোনো সম্পর্ক আছে কিনা।
1: ধন্যবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি মহান ব্যক্তিত্ব। তিনি 1890 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত তাঁর জমিদারি তদারকি করার জন্য শাহজাদপুরে ছিলেন, এবং শাহজাদপুর থেকেই পাশের যে শিলাইদহ এবং পতিশর এগুলো তিনি তদারকি করতেন। এই অঞ্চলে রবীন্দ্রনাথের ঠাকুরদা যে 1840 সালে জমিদারি ক্রয় করেছিলেন, সেই জমিদারি ক্রয় করেছিলেন নাটোরের রাজার কাছ থেকে। সেখানে তারা আসা যাওয়ার মধ্যে এটা তদারকি করতেন। জমিদারির হিসাবে যখন রবীন্দ্রনাথকে আমরা দেখি, তিনি কিন্তু প্রথাগত জমিদার হিসেবে তাকে দেখা যায় না। তিনি একজন মানবিক নিয়ন্ত্রক এবং মানবিক মানুষ হিসেবে তাঁর প্রজাদের পাশে দাঁড়ানোর যে আকুতি, সেটি তাঁর চেতনার মধ্যে এবং তাঁর লেখার মধ্যে নানাভাবে প্রকাশ পেয়েছে। আমি যদি বলি যে এই অঞ্চলের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলোকে তুলে ধরার জন্য তাঁর যে চিন্তা, সেটি কিভাবে প্রকাশ পেল, আমি শুধু একটি কথা বলি। শাহজাদপুর সরকারি যে স্কুল, তখন একটিমাত্র সেই স্কুলটাই ছিল। সেই স্কুলে রবীন্দ্রনাথ নিজে গিয়েছিলেন, এবং এটি 1890 সালে জানুয়ারির 20 তারিখ রবীন্দ্রনাথ সেখানে গিয়ে এবং স্টুডেন্টদের দেখে তাদের লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য তিনি একটা মন্তব্য করে এসেছিলেন। সেটা তারা বাধাই করে তারা স্কুলের ওখানে রেখে দিয়েছেন। অর্থাৎ বিষয়টা হলো এই, জমিদারি শুধু না, সেটা হচ্ছে জমিদারির সাথে মানুষ ও মানবতা এবং সমাজ সংস্কৃতি, তাকে কিভাবে উন্নয়ন করা যায়, সেটি ছিল তার মূল লক্ষ্য। যে কারণে তিনি সেই অঞ্চলের দুগ্ধ শিল্প, ঘি শিল্প, বস্ত্রশিল্প এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কৃষি উন্নয়ন সমিতি গড়ে তোলেন, সমবায় সমিতি গড়ে তোলেন, এবং তাদেরকে উন্নয়নের জন্য নিজেদের মধ্যে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য, পরস্পরে পরস্পরকে সহযোগিতার জন্য নানা কৌশলে তাদেরকে কিভাবে জীবনমান উন্নয়ন করা যায় সেটি শেখানোর জন্য তিনি তাদের সাথে সবসময় বসতেন, কথা বলতেন, এবং জমিদারির বাইরে গিয়ে সমাজের একজন মানুষ হিসেবে তিনি সেটা করতেন। এই যে করা, এই করার সময় কিন্তু তার সাহিত্য বন্ধ থাকেনি। এই সময়ে কিন্তু দেখা যায় তার সোনার তরী এবং তার পোস্টমাস্টার যে গল্পটা, এই পোস্টমাস্টার গল্পটা নাকি অনেকে এটা মূল্যায়ন করেছেন যে এখন যে আমাদের জাদুঘর হিসেবে শাহজাদপুরে কাছারি বাড়িটা আছে, সেই কাছারি বাড়ির এক কোণায় কিন্তু পোস্ট ঘর একটা আছে। এই পোস্ট ঘরটাকে দেখেই রবীন্দ্রনাথের এই চেতনা জাগ্রত হয়েছিল, এবং তিনি পোস্টমাস্টার গল্পটা সেখানেই লিখেছিলেন। অবশ্য সময়ের সাথে মিলে যায়। আমরা জানি যে এটা 1890 সালে যদি হয়, তিনি 1890 সালে তিনি শাহজাদপুরে ছিলেন। এরকম বহু সাহিত্য তার এই সময়ে শাহজাদপুর থেকে তার সামাজিক কার্যক্রমের সাথে সাহিত্য তার চলে আসছে।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। তার মানে আপনার বক্তব্য থেকে এটা উঠে আসলো যে রবীন্দ্রনাথ একজন সুদক্ষ সংগঠক, যার মাধ্যমে সমাজ সমৃদ্ধ হয়েছে। আমরা এখন চলে যাব অধ্যাপক ডক্টর মোমিনুর রসুল স্যারের কাছে। আমরা জানি নদীমাতৃক বাংলাদেশ পদ্মা নদীর বিশালতা নদী এলাকার মানুষের জীবন প্রবাহে নানাবিধ প্রভাবিত করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যেও পদ্মা নদীর নানাভাবে স্থান পেয়েছে। এই পদ্মা পর্বের রবীন্দ্র সাহিত্য সম্পর্কে এখন শুনব স্যারের কাছে।
2: অভিজ্ঞতা, অনুধ্যান আর অন্তর্গুরু বর্ণসম্পাতের বিস্ময়কর অভাবনীয় কৃতিত্বের অধিকারী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে পদ্মা পর্বের একটা বিশাল ভূমিকা রয়েছে আমরা জানি, যেমনটা স্যার কিছুক্ষণ আগেই বলছিলেন যে জমিদারি পরিচালনার সূত্রে তিনি শাহজাদপুরে আসেন, বিশেষ করে পূর্ববঙ্গে তিনি আসেন। 1889 সালে তিনি প্রথম পূর্ববঙ্গে আসেন এবং পূর্ববঙ্গ বিশেষ করে শাহজাদপুর, পতিশর এবং কুষ্টিয়া, শিলাইদহ এই অঞ্চলগুলোতে তিনি দীর্ঘ সময়কাল অতিক্রম করেছেন। তার জীবনের অধিকাংশ সময় তিনি এই সময় এই জায়গাগুলোতে তিনি অবস্থান করেছেন এবং এই সময় কিন্তু দীর্ঘ 10 বছর তিনি পূর্ববঙ্গের জীবন, সেখানকার মানুষের সংস্কৃতি, তাদের চিন্তাধারার সাথে নিবিড়ভাবে তিনি পরিচয় তার ঘটেছিল। বিশেষ করে ছোট গল্পের কথা স্যার একটু আগে বললেন, পোস্টমাস্টার গল্পের কথা তিনি বললেন, এ সময় আমরা যদি ছুটি গল্পের কথা স্মরণ করি কিংবা সমাপ্তি, শুভা, শাস্তি, দেনা পাওনা, অতিথি গল্প, রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা বিশাল ভাণ্ডার কিন্তু এই পূর্ববঙ্গের মানুষের জীবন নিয়েই গড়ে উঠেছে। সেখানকার পদ্মা নদীর যে সৌন্দর্য, পদ্মা নদীর বিশালতা, পদ্মাপাড়ে মানুষের জীবনযাত্রা, তাদের ভাষিক সৌকর্য, সবকিছুই সাধারণ মানুষের জীবনের সঙ্গে একাত্মতা, সেখানকার মানুষের সুখ দুঃখ, তাদের জীবনের বিচিত্র মাত্রিক যে অভিজ্ঞতা রবীন্দ্রনাথ সেখানে বসে উপলব্ধি করেছিলেন, তার বিস্তারিত বিবরণ কিন্তু তার ছোট গল্পে, তার কবিতায়ও পাওয়া যায়। আমরা পোস্টমাস্টার গল্পের কথা যদি একটু স্মরণ করি, দেখব যে ছোট্ট একটি কিশোরী রতন, রতনের মনে এই পোস্টমাস্টার কিভাবে প্রভাবিত হলো এবং পোস্টমাস্টার যখন চলে যাচ্ছেন গল্পের শেষে তার কর্মস্থল ত্যাগ করে অন্য একটি ভিন্ন কর্মস্থলে, তখন কিন্তু রবীন্দ্রনাথ একটি মাত্র বাক্যে গল্পের শেষে বলে দেন যে জীবনে এমনই কত শত বিচ্ছেদ, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। এই একটিমাত্র বাক্য দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ বুঝিয়ে দেন যে প্রকৃতি, পরিবেশ থেকে মানুষ যখন বিচ্যুত হয়ে যায়, মানুষ যখন তার কাছে মানুষকে হারায়, তখন কিন্তু প্রকৃতিও অনেকটা বিরূপ আচরণ করে। মানুষের মনের যে মনস্তত্ত্ব কিংবা মনোলোকে প্রকৃতির যে একটা ভূমিকা থাকে, সেই প্রকৃতিও যে কখনো কখনো বিরূপ বৈরী হতে পারে, সেটি কিন্তু এই একটি বাক্যেই রবীন্দ্রনাথ আমাদেরকে, পাঠককে বুঝিয়ে দেন। একইভাবে আমরা যদি অতিথি গল্পের দিকে যাই, অতিথি গল্পের যে কিশোর চরিত্র তারাপদ, তারাপদর চরিত্রটা গল্পে এমনভাবে বিন্যস্ত যে এই বয়সের শিশুদের কি হয় যে এরা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে চায় না, তাদের সবসময় একটা অস্থির চিত্ত সবসময় তাদের থাকে, জীবনযাপনের তারা অনেকটা বোহেমিয়ান বলতে পারি। এই অতিথি তারাপদ যে চরিত্রটি, কিশোর চরিত্র তারাপদও কিন্তু কোনো একটি জায়গায় স্থিরভাবে সে নিজেকে আবদ্ধ রাখতে পারেনি, যার ফলে প্রকৃতিও কখনো কখনো এই চরিত্রটিকে ভিন্ন ট্র্যাকে গিয়ে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ
1: এরকম একটি ঘটনা আপনার যে শিলাইদহে যখন রবীন্দ্রনাথ ছিল, তখন দেখা যায় যে গগন হরহরা,
2: জি জি,
1: গগন হরহরা তো সে লালনের গীতি নিয়ে সে কাজ করত,
2: জি জি জি,
1: এবং তার কাছে লালনের বক্তব্য শুনে, লালনের গান শুনে রবীন্দ্রনাথের মধ্যে লালনের ভাবনাটি চলে আসে এবং তারপরে কিন্তু লালনের উপর অনেক কাজ করেছেন রবীন্দ্রনাথ।
2: জি, আমি তো ছোট গল্পের দিকে গেলাম, এরপর যদি একটু কবিতার দিকে যাই, এই সময় পদ্মাপাড়ে কিন্তু সোনারতরী কাব্যের অধিকাংশ কবিতাই কিন্তু লেখা, এবং এই যে সোনারতরীর সেই বিখ্যাত যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এই যে বর্ষার যে সৌন্দর্য, পদ্মা নদীর যে সৌন্দর্য, পদ্মাপাড়ে বসে বোটে বসে কিন্তু তিনি উপলব্ধি করেছেন এখানকার প্রকৃতি, এখানকার সাধারণ মানুষের জীবন, এবং এই যে প্রকৃতির সাথে মানুষের যে আত্মিক বন্ধন, এই আত্মিক বন্ধনের সূত্রটা কিন্তু রবীন্দ্রনাথই তার সাহিত্যে গড়ে তুলেছেন। আমরা সোনারতরীর বাদেও যদি বলি, চিত্রার কথা যদি স্মরণ করি, চৈতালি, এই পদ্মাপাড়েই কিন্তু বসে তিনি লিখেছেন। এবং চিত্রাকাব্যের একটি কবিতায় তিনি বলেছেন যে জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, কত বিচিত্র রূপিণী। এই বিচিত্র রূপিণীটা কে আসলে? পদ্মা, প্রকৃতি, পূর্ববঙ্গের প্রকৃতির প্রতি তার যে মহাবিষ্টতা বলতে পারি আমি, এই মহাবিষ্টতাই কিন্তু তার পুরো সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আবার যদি আমরা নাটকের দিকেও যদি যাই, তার গুরুত্বপূর্ণ দুটো নাটক চিত্রাঙ্গদা এবং বিদায় অভিশাপ ঠিক এই সময় লেখা। অর্থাৎ পূর্ববঙ্গের জীবন এবং বিশেষ করে শিলাইদহ, পতিশর এবং শাহজাদপুর, এই তিনটি জায়গা রবীন্দ্রনাথের সাহিত্যকে নানাভাবেই সমৃদ্ধ করেছে, কি গল্প, কি কবিতায়, কি নাটকে, কি উপন্যাসে, সর্বত্রই। রবীন্দ্রনাথের গানেও কিন্তু পূর্ববঙ্গের মানুষের কথা আছে, প্রকৃতির কথা আছে, এবং এই সময় শাহজাদপুরে বসে কিন্তু তিনি সেই বিখ্যাত গান লিখছেন, ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। অর্থাৎ সাহিত্যই কেবল নয়, গানে, চিত্রকলায়, সঙ্গীতে, সব ক্ষেত্রেই শাহজাদপুর, পূর্ববঙ্গ, এই স্মৃতিবিজড়িত জায়গাগুলো রবীন্দ্রনাথকে অনেকটাই অভিভূত করেছে। এছাড়া আরেকটা বিষয় একটু বলতেই হয় ছিন্নপত্রের কথা। ছিন্নপত্র 1895 সালে তিনি লিখছেন এবং ছিন্নপত্রে কিন্তু তিনি নৌকায় বসে তার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে পত্র লিখতেন এবং সেই পত্রের ভিতরে পদ্মা নদীর সৌন্দর্য, গ্রামীণ প্রকৃতির সঙ্গে যে তার গভীর আত্মিক সম্পর্ক, এই কথাগুলো কিন্তু ওই ছিন্নপত্রের বিভিন্ন পত্রের মধ্যে বিস্তারিত বিবরণ তিনি লিপিবদ্ধ করেছেন। এছাড়া নাটকেও কিন্তু আমরা তার সদর্প পদচারণা দেখি, যেখানে নাটকেও তিনি তার সেই বহুমাত্রিকতার পরিচয়টি রেখেছেন।
0: আমি বলবো শুধু নাটক নয়, চিত্রকলা, সঙ্গীত, নৃত্য, ছোট গল্প, রচনা, কাব্য, সাহিত্য, সংস্কৃতির এমন কোন পরিসর নেই যেখানে রবীন্দ্রনাথের পদচারণা আমরা দেখতে পাই না। দর্শনটা তো আরো মানে
1: তিনি ধারণ করছেন বলেই কিন্তু সবগুলিকে তিনি প্রকাশ করতে পারছেন।
2: এবং আরেকটি জিনিস বলতে চাই যে রবীন্দ্রনাথের দর্শনটা কিন্তু খণ্ডিত না, সীমিত না, এটা হচ্ছে বিশাল অখণ্ড জীবন দর্শন দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। বিশ্বকে, প্রকৃতির মধ্য দিয়ে তিনি পুরো জগৎকে ধরার চেষ্টা করছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে।
0: এবং এই যে একটা বহুমাত্রিকতা রবীন্দ্রনাথের সাহিত্যে, আমি সুমনকান্তি বড়ুয়া স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করেন? এই যে আমরা বিভিন্ন ধরনের তার যে পদচারণা দেখতে পাই, আমাদের আজকের যেহেতু শিরোনাম রয়েছে রবীন্দ্র সাহিত্যে বহুমাত্রিকতা, এই বহুমাত্রিকতার জায়গা থেকে আপনি কি বলতে চান?
1: এটা একটা ভালো প্রশ্ন করেছেন, যেখানে আমি কিছু নতুন কিছু যুক্ত করার সুযোগ হচ্ছে। সেটা হচ্ছে কি, বৌদ্ধ সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথের যে বিশাল অবদান সেটি অনেক ক্ষেত্রেই প্রকাশ পায়নি। কিছু কিছু ক্ষেত্রে বিশ্বভারতীতে কিছু প্রকাশ পেয়েছে, কিন্তু অন্য কোথাও তেমন ভাবে এটা প্রচার করা হয়নি। রবীন্দ্রনাথের এই যে বৌদ্ধ সাহিত্য নিয়ে গবেষণা বা চিন্তা, তার প্রকাশ, এগুলোর উপরে কিন্তু পিএইচডি হয়েছে। বিশ্বভারতীর একজন অধ্যাপক ডক্টর রাধারমন জানা, তিনি শুধুমাত্র রবীন্দ্র চেতনায় বৌদ্ধ সাহিত্য, এটার উপর তিনি পিএইচডি করেছেন।
2: আচ্ছা,
1: এবং সেটা অত্যন্ত সুন্দর একটি বিষয়। সেখানে দেখা যাচ্ছে যেগুলি দার্শনিক বিষয়, সেই দার্শনিক বিষয়গুলিকে মানুষের জীবনের প্রয়োজনে কিভাবে ব্যবহার করা যায় এবং তাকে কিভাবে আত্মস্থ করে জীবনকে সুন্দর করা যায়, এই কথাগুলি তিনি কিন্তু কবিতার মাধ্যমে এবং নাটকের মাধ্যমে তুলে ধরেছেন,
0: নৃত্যের মাধ্যমেও তিনি তুলে ধরেছেন। যেমন যদি আমরা চণ্ডালিকা দেখি, ওই নৃত্যনাট্যে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে মানবতাই পরম ধর্ম। এত বড় তার দার্শনিক যে ব্যাখ্যাটা, মানে এটাই কিন্তু মনে হয় আজকের প্রজন্মের জন্য খুবই শিক্ষণীয় একটা বিষয়, যে আমরা যেন মানবিক হই এবং মানবতার উনি যে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন একমাত্র চণ্ডালিকাকে দিয়ে, যেখানে নিচু জাত এবং উঁচু জাত দুটো জাতের মধ্যে এমন ভাবে উনি সমন্বয় ঘটিয়েছেন, তো এটা একদম অবিস্মরণীয়।
1: এখানে যেমন আনন্দ যেমন বলছে যে আনন্দ যখন পানি ছাইল সে চণ্ডালের মেয়ের কাছে, সে চণ্ডাল কন্যা বলল না, এই পানি আপনাকে আমি দিতে পারি না কারণ আমি অচ্যুত। তখন আনন্দ বলছেন যে যে মানব তুমি সেই মানব আমি। এই যে কথা সমন্বয়ের কি যে রূপ, কথাটা ক্ষুদ্র কিন্তু তার মর্মকতা
0: অনেক বেশি।
2: এবং পুনশ্চ কাব্যেও আমরা দেখতে পাই যে পুনশ্চ কাব্যেও অন্তজ শ্রেণীর মানুষের জীবন বাস্তবতাকে ধরার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথের দৃষ্টিতে তার কাছে প্রধান অবলম্বন হচ্ছে সাধারণ মানুষ। তিনি নিজের জমিদার বংশের সন্তান, কিন্তু তিনি কখনো তার সেই জমিদারির যে অহমিকা বোধ বা দাম্ভিকতা সেটা তার মধ্যে কখনোই ছিল না, বরং তিনি সমাজের প্রান্তে বসবাসকারী মানুষের জীবন বাস্তবতাকেই তার সাহিত্যে বারবার ধরার চেষ্টা করেছেন। সেটা পুনশ্চ কাব্যে আছে, পরবর্তীতে তার যে শেষ লেখা কাব্যগ্রন্থ, শেষ লেখা কাব্যগ্রন্থে তো তিনি বলেই দিয়েছেন যে একটা কবিতা আছে যে প্রথম দিনে সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি, মেলে না উত্তর। এবং রবীন্দ্রনাথ সবসময় বলেছেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই কথাটা কালান্তর প্রবন্ধে তিনি বলেছেন এবং জীবনের প্রান্ত বেলায় মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিশ্বাসেই কিন্তু অটুট ছিলেন।
0: আরেকটা দিক সঙ্গীতে যদি দেখা যায়, রবীন্দ্র সঙ্গীত তো এত বড় একটা মানে সমুদ্রের অতল গহ্বরে আমরা হারিয়ে যাই। সঙ্গীতে উনি প্রেম, প্রকৃতি, পূজা, স্বদেশ পর্যায়ে এত বিস্তৃত, এবং তিনি যে তালগুলো রচনা করেছেন যেগুলো রবীন্দ্র সৃষ্ট তাল, আমি বলবো যে শুধু শেখার জন্য নয়, এটা একটা নতুন অভিজ্ঞতা। আমরা শুধু উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় তাল সম্পর্কে জানি, কিন্তু রবীন্দ্র সৃষ্ট তাল যেটা উনি নিজে তৈরি করলেন, ঝম্পক তাল, অর্ধঝাপ তাল, তো এগুলো কিন্তু আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ঠিক তেমনি
2: মহাকাব্য ব্যতীত সবকিছু কিন্তু তিনি রচনা করেছেন, মহাকাব্যটাই শুধু তার লেখা হয়নি। তাছাড়া সঙ্গীত বলেন, সাহিত্য বলেন, চিত্রকলা বলেন, দর্শন বলেন, সব মাধ্যমে কিন্তু রবীন্দ্রনাথ সদর্প বিচরণ তার।
0: এবং আমরা যদি নৃত্যনাট্যের ক্ষেত্রে দেখি, নৃত্যনাট্য আমরা তিনটে পাই, শ্যামা, চণ্ডালিকা এবং চিত্রাঙ্গদা। কিন্তু যদি আমরা মায়ের খেলার দিকে তাকাই, ওখানে দেখা যায় তিনি যা বলতে চাইছেন, তার মনের ভাবটা যখন প্রকাশ না করছে তখন কিন্তু সেই ভাবটা কিভাবে প্রকাশ করবে, তখন সেটা আর অঙ্গভঙ্গিকে কেন্দ্র না করে তার সেটা তখন ভাবপ্রধান নৃত্যে পরিণত হতো, যার কারণে রবীন্দ্র নৃত্য কিন্তু নিজস্ব একটা ধারায় প্রচলিত রয়েছে। তো আমার মনে হয় সাহিত্যে শুধু নয়, তার বিচারণের ক্ষেত্রটা অনেক ব্যাপক। তো আমি আবার আমাদের অধ্যাপক ডক্টর সুমনকান্তি বড়ুয়া স্যারের কাছে চলে যাব। দার্শনিক মূল্যবোধের যে জায়গাটা রবীন্দ্র সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্যার সেই জায়গা থেকে এই ছোট গল্প, উপন্যাস বা চরিত্রের যে অন্তর্নিহিত সংঘাত, যেগুলো কিছুক্ষণ আগে আমাদের অধ্যাপক ডক্টর মমিনুর রসুল স্যারও বলছিলেন, আমি সুমনকান্তি বড়ুয়া স্যারের কাছে আমি আরেকবার যাব। বৌদ্ধ দার্শনিক মূল্যবোধ রবীন্দ্র সাহিত্যের মাধ্যমে বিকাশ লাভ করেছে, এই যে বহুমাত্রিক যে বিশ্লেষণ, সেটাকে স্যার আপনার মন্তব্যটা?
1: বৌদ্ধ সাহিত্য তো গভীর দর্শন, এই গভীর দর্শনকে সহজীকরণের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান অসীম। এই যে আপনি শ্যামার নৃত্যনাট্যের কথা বললেন, তারপরে পূজারিণী, তারপরে
0: বিসর্জন,
1: সবই কিন্তু বৌদ্ধ দর্শন। শ্যামার মধ্যে আপনি দেখেন, এটা হলো বৌদ্ধ ইতিহাস, যে রাজা বিম্বিসারের স্ত্রীকে যে কোনো একটা কাজের দোষের জন্য রাজা শাস্তি দিচ্ছেন, শাস্তিটা সে কিভাবে নিচ্ছে। এবং আরেকটা দিক হচ্ছে, রাজা কিন্তু স্ত্রীকে শাস্তি দেওয়ার মধ্যে রাজার ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করছে, যেটা প্রয়োজন সমাজের জন্য। এই দুইটা জিনিসকে সুন্দর করে মিলিয়ে শ্যামার মধ্যে যেভাবে উপস্থাপন করেছেন, এবং সেটাকে তো ছোট আকারে সামান্য করতে কবিতার মধ্যে দেখা যায়, রানী যখন বললো যে তার উষ্ণতার প্রয়োজন, তখন আগুন জ্বেলে দিল, তাতে অনেক ঘর পুড়ে গেল, কিন্তু রাজা তাকে ছেড়ে নেয়। রাজা বলল যে ঠিক আছে, তারা যেরকম জীবন যাপন করছে, তুমি তাদের সাথে থেকে আসো, দেখেন তারপর তুমি এখান থেকে আসলেই। যে এই যে মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগের প্রয়োজন আছে, শুধু আসক্তির প্রয়োজন না, ত্যাগের যে মূল্যবোধ, সেটি বৌদ্ধ দর্শনে যেমন আছে, সে দর্শন থেকে সাহিত্যে এনে সেটাকে রূপ মহিমান্বিত করে মানুষের অন্তঃপ্রাণ জগতে নতুন ভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন। এরকম অনেক কাহিনী যেগুলো বৌদ্ধ সাহিত্য থেকে এসছে, কিন্তু উপস্থাপিত হয়েছে রাবীন্দ্রিক শৈলীতে। এটাই হচ্ছে রবীন্দ্রনাথের তার যে প্রধান বা বিষয়কে মহিমান্বিত করার যোগ্যতা।
2: এবং আমি একটু বলতে চাই, রবীন্দ্রনাথের প্রেম ভাবনায় এটা একটা খুব মানে বড় ভাবে ধরা পড়েছে, যে প্রেমটা হচ্ছে অসীম, অনন্তের ধন। তিনি বলেছেন যে প্রেম হচ্ছে আকাঙ্ক্ষার ধন নহে, আত্মা মানবের নিষ্ফল কামনা কবিতা তিনি বলেছেন। কিংবা আমরা যদি রক্তকরবী নাটকের কথা যদি একটু স্মরণ করি, রক্তকরবী নাটকের যে নন্দিনী, যে চরিত্রটি, নন্দিনী তো এসছে যক্ষপুরীতে সে রাজার সেই জালটাকে ছিন্ন করে তাকে বের করে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে, এবং সেখানে রবীন্দ্রনাথ বলেছেন যে নন্দিনী হচ্ছে যক্ষপুরীতে আলো, আলো হয়ে এসছে। এই আলোটা কিসের আলো? এই আলোটা হচ্ছে মুক্তির আলো, প্রেমের আলো, বন্ধনের আলো। রবীন্দ্রনাথ কিন্তু বন্ধন এবং অবন্ধনের মধ্যে একটা সেতু রচনা করতে চেয়েছেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের অন্বেষণ করতে চেয়েছেন। এবং রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যে, তার চিত্রকলায়, সর্বক্ষেত্রে এই বৈচিত্র্যের মাঝে তিনি ঐক্যের অন্বেষণ করেছেন, যেটি তার জীবন, জগৎ এবং সর্বোপরি তার কর্মপরিধির ভেতর দিয়ে সেটি ক্রমশ প্রকাশ্য হয়ে উঠেছে আমাদের কাছে। রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে যে আনন্দ, মঙ্গল। এবং আজ 25শে বৈশাখ, আমরা রবীন্দ্রনাথের 165তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করছি, অবশ্যই এই স্মরণটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি সবসময় মঙ্গলের আকাঙ্ক্ষী ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, তখন বৈশ্বিক যে রাজনৈতিক, সামাজিক যে ঘূর্ণাবর্ত সময়, সেই ঘূর্ণাবর্ত সময়ের মধ্যেও কিন্তু তিনি মানুষের উপর আস্থা রেখেছেন, মানুষের বিশ্বাসের উপর বিচলিত হননি, মানুষের উপর তিনি আস্থা রাখার কথা বলেছেন, বারবার বলেছেন। এবং তিনি বারবার বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এবং মানুষকে তিনি সত্য, সুন্দর, মঙ্গল, আনন্দের মধ্য দিয়ে যাপন করার কথা বলেছেন, সেটা সাহিত্যে, গল্পে, উপন্যাসে, কবিতায়, নাটকে,
0: সঙ্গীতে,
2: আনন্দধারা বহিছে ভুবনে, জগতে আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ। এই নিমন্ত্রণটা আসলে তিনি করেছেন মঙ্গলের জন্যই, কল্যাণের জন্য।
1: এটি বলার মাধ্যমে তিনি মানুষের অন্তর্জগতে একটা প্রদীপ প্রজ্বলন করতে চেয়েছেন, যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অন্ধকার দূর হয়ে একটা ভালো আলোর সন্ধানে যাবে, এবং ভালোবাসা ও নতুন চৈতন্যে নিজে উদ্বোধিত হবে এবং জগৎকে উদ্ভাসিত করবে।
2: আমরা আলোর সন্ধানেই আছি, আলোর প্রত্যাশায় আছি, পৃথিবী সুন্দর হবে, এবং পৃথিবী সুন্দর হতে পারে রবীন্দ্রনাথের গান, কবিতা, পাঠের মাধ্যমে, এটাই আমরা বিশ্বাস করি।
0: অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সুমনকান্তি বড়ুয়া স্যার এবং অধ্যাপক ডক্টর মমিনুর রসুল স্যার। সুপ্রিয় শ্রোতা, সবাইকে আবারও অভিনন্দন ও শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। এবং সবার শেষে কবিগুরু রবীন্দ্রনাথের শেষের কবিতার হে বন্ধু বিদায়।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান রবীন্দ্র সাহিত্যে বহু মাতৃকতা। অংশগ্রহণে ছিলেন অধ্যাপক ডক্টর সুমন কান্তি বড়ুয়া, উপ উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক ডক্টর মোমেনুর রসুল, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঞ্চালনায় ছিলেন মনিরা পারভীন, সহকারী অধ্যাপক, নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম,
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এই তালিকার ভিত্তিতে আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পারেন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও সভায় আলোচনা হয়। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী ১৩ মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী তিনটি স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হবে। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে ওইদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দিঘি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চার দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য, থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য করি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকার ফুটপাথ ও সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা, যানজট ও জনদুর্ভোগ নিরসনে সরকার প্রথমবারের মতো হকার ব্যবস্থাপনাকে একটি আনুষ্ঠানিক নীতিমালার আওতায় এনেছে। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ ঢাকা সিটি হকার পুনর্বাসন নীতিমালা ২০২৬-এর রূপরেখা তুলে ধরে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, এই নীতিমালায় হকার নিবন্ধন বাধ্যতামূলক করে নির্ধারিত এলাকায় তাদের ব্যবসা পরিচালনা এবং ছুটির দিন ও রাত্রিকালীন হাট চলে করার বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এর ফলে তাদের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের দাবি, মার্কিন বাহিনী তাদের দুটি জাহাজ ও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র নয়, ইরানের হামলা জবাবে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনে ফারহিন ইসলাম।

0: সুপ্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠান থ্যালাসেমিয়া বিষয়ক স্বাস্থ্য কথায়। আপনাদের সাথে আছি আমি ফারহিন ইসলাম, বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের প্রধান, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, এবং আছেন কামরুন্নাহার মুকুল, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন BTPWA। তিনি একজন থ্যালাসেমিয়া রোগী এবং একই সাথে তিনি বাংলাদেশ শিশু হাসপাতালের থ্যালাসেমিয়া সেন্টারে একজন কাউন্সিলর হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমে আমরা জানতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে, স্যার, থ্যালাসেমিয়া রোগটি সম্পর্কে যদি একটু ধারণা দিতেন শ্রোতাদের, এটি কি ধরনের রোগ এবং রোগটি কিভাবে হয়?
1: ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেহেতু থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা আলোচনা করছি আজকে। তো থ্যালাসেমিয়া রোগটি জানার আগে যে বিষয়টি জানা দরকার সাধারণ মানুষের জন্য, সেটা হলো যে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন নামক এক প্রকার রঞ্জন পদার্থ আছে, যেটা লোহিত কণিকার মধ্যে থাকে, সেই রঞ্জন পদার্থটি, হিমোগ্লোবিনটি, ফুসফুস থেকে অক্সিজেন বহন করে প্রতিটি কোষে নিয়ে যায়। তারপরে সেই কোষ সেই অক্সিজেনকে ব্যবহার করেই শক্তি তৈরি করে, সেই শক্তিকে ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করে থাকি। আর থ্যালাসেমিয়া হলো এই হিমোগ্লোবিন নামক যে রঞ্জন পদার্থ আছে, এরই একটা রোগ। এটা জন্মগত এবং বংশগত রোগ। জন্মগতভাবেই এই রোগটি সাধারণত মা বাবার থেকে তাদের সন্তানদের দেহে প্রবাহিত হয়। তো এই রোগটি যেহেতু হিমোগ্লোবিনের রোগ, এই রোগটি সহ যদি জন্মগ্রহণ করে কোনো বাচ্চা, তাহলে হিমোগ্লোবিন নামক পদার্থটি কম তৈরি হয় এবং যেটুকু তৈরি হয় সেটুকু ভেঙে যায় তার স্বাভাবিক আয়ুষ্কালের আগেই, যার ফলে সে রক্তশূন্যতায় ভুগতে থাকে। দেখা যায় জন্মের 3-4 মাস পর বা 5 মাস পর থেকেই রক্তশূন্যতায় ভুগতে থাকে। রক্তশূন্যতার পাশাপাশি তার আনুষঙ্গিক কিছু শারীরিক সমস্যাও থাকে, সেটা হলো তার ক্ষুধামন্দা, অস্থিরতা, দুর্বলতা, এগুলি তার থাকে। এবং এগুলি হওয়ার পরে তাকে তখন ডাক্তার সাহেবকে নিয়ে যাওয়া হয় এবং রক্ত পরীক্ষা করা হয়। দেখা যায় তার রক্তের পরিমাণ কম এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক টেস্টটি করার পরে তার রোগ নির্ণয় হয় যে তার থ্যালাসেমিয়া হয়েছে, এবং তখন থেকেই তার ট্রিটমেন্টটা শুরু হয়। তার ট্রিটমেন্টটা কি করবে, সেটা হলো যে প্রতি মাসে 1 মাস পর বা 2 মাস পর বা 15 দিন পর রক্ত সরবরাহ করতে হয়, এবং রক্ত সরবরাহের পাশাপাশি আরও কিছু চিকিৎসার প্রয়োজন হয়। সেই চিকিৎসার মধ্যে প্রধান উপাদানটা হলো আয়রন চিলেটিং ড্রাগস, দ্যাট ইজ লৌহ অপসারণকারী ঔষধ। তো এইগুলি হল এই রোগের প্রাথমিক একটা ধারণা আমি আপনাদেরকে দিলাম।
0: স্যার, এই রোগটি কত বছর বয়সে ধরা পড়তে পারে?
1: এই রোগটি তার তীব্রতার উপর ভিত্তি করে তার নির্ণয়ের বয়সটা নির্ধারিত হয়ে থাকে। সাধারণত বিটা থ্যালাসেমিয়া মেজর যে প্রকৃতি আছে, এটি হলো সবচেয়ে মারাত্মক প্রকৃতির থ্যালাসেমিয়া। এই রোগের রোগীরা সাধারণত দেখা যায় যে 4-5 মাস বয়স থেকেই রক্তশূন্যতা দেখা যায় এবং তখন থেকে তাদেরকে ট্রিটমেন্টের মধ্যে যেতে হয়। আমাদের দেশে আরেকটা ভ্যারাইটি আছে যেটা বেশি কমন, সেটা হলো হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া। সেই এই রোগের আবার তীব্রতা অনুযায়ী 3 ভাগ করা আছে। যারা মাঝামাঝি ধরনের বা অল্প মাত্রায়, তাদেরকে চিকিৎসার মধ্যে যেতে হয়তো কারো 2 বছর বয়স থেকে, কারো 5 বছর বয়স থেকে, কারো বা 10 বছর বয়স থেকে, কারো কারো ক্ষেত্রে আরও পরে থেকে। কিন্তু এর মধ্যে আবার একটা ভ্যারাইটি আছে, যারা মারাত্মক তারা ওই থ্যালাসেমিয়া মেজরের মতোই 5-6 মাস বয়স থেকেই রক্তশূন্যতায় ভুগে এবং তখন তাদেরকে রক্ত সরবরাহ করতে হয়।
0: শ্রোতা বন্ধুগণ, আপনারা জেনে হয়তো অবাক হবেন, বাংলাদেশে প্রায় 70,000-এরও বেশি থ্যালাসেমিয়া রোগী আছেন, যারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত অন্যের রক্ত গ্রহণ করতে হচ্ছে। এবার যেতে চাই কামরুন্নাহার মুকুলের কাছে। আপনি তো একজন থ্যালাসেমিয়া রোগী, রোগী হিসেবে আপনার যাত্রাটা কিভাবে শুরু হয় এবং আপনার পথ চলার অভিজ্ঞতাটা আমরা জানতে চাই।
2: ধন্যবাদ। আমার জন্ম যে সময়টায়, ওই সময় আসলে অনেক ডাক্তারও থ্যালাসেমিয়া সম্পর্কে তেমন একটা ধারণা দিতে পারে নাই, যার ফলে আমি একদম ছোট থেকে, বলা যায় যে 8-9 বছর পর্যন্ত বিভিন্ন ডাক্তারের কিংবা ওই সময়টায় হোমিওপ্যাথ, অমুক তমুক সব কিছু করে টোরে যখন আলটিমেটলি একজন ডাক্তারের কাছে পৌঁছলাম, যিনি আমার ব্যাপারটা আবিষ্কার করলো যে আমি থ্যালাসেমিয়া পেশেন্ট, তো সেই থেকে আমার যাত্রা শুরু, বলা যায় যে সেই থেকে আমার রক্ত নেওয়া শুরু। তার মানে এই আমার রক্ত নেওয়ার শুরুর যাত্রাটা হলো 1984 সাল থেকে এখন পর্যন্ত আমি রক্ত নিয়েই আছি এবং আমার প্রতি মাসে 2-3 ব্যাগ রক্ত লাগে। তো আমার জার্নিটা আসলে এটা এটা বোঝা খুব সহজ যে এক ব্যাগ রক্ত জোগাড় করা কতটা কঠিন। সেখানে আমাকে মানে ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য, নর্মাল জীবন যাপন করার জন্য প্রতি 10-12 দিনের মাথায় আরেক ডোনারকে খুঁজতে হয়। তো মাসে 2-3 ব্যাগ রক্ত জোগাড় করা এটা আমার মানে আসলেই মানে যদি ফিল করা যায় ব্যাপারটা অনেক কষ্টের। আর এই কষ্টের সাথে রক্তের সাথে সাথে আমাদের আলাদা কিছু প্রবলেম থাকে, যেমন প্রায় প্রতিটা পেশেন্টেরই থ্যালাসেমিয়া রোগ হলে কয়েকটা ঝামেলা তৈরি হয়, যেটা স্যার হয়তো বা আরেকটু ডিটেলস বলবেন। যেমন প্রায় রোগেরই হয় যে স্প্লিনটা, যেটা বাংলায় ভাষায় বলে প্লিহা, এটা বড় থাকে এবং এটা কোনো একটা সময় অপসারণ করতে হয়, মানে অপারেশনে যেতে হয়। তারপর বেশিরভাগেরই থাকে গল ব্লাডের স্টোন হয়ে যায়, সেটা অপসারণ করতে হয়। তারপর প্রতিটা থ্যালাসেমিয়া পেশেন্টেরই প্রায় হাড়ের সমস্যা হয়ে যায়, তো সেটারও। তো আমার এই প্রত্যেকটা ফিল করা হয়েছে, কারণ আমার স্প্লিন অপারেশনও করা হয়েছে, গল ব্লাডের স্টোন পাথর অপারেশন করা হয়েছে, তো আমার হাড়েও মারাত্মক প্রবলেম। তো সেই হিসেবে আমি আসলে সাফারার প্রত্যেকটা দিক থেকে সাফারার, এই আর কি আমার জীবন প্রতিটা মুহূর্তে। আর সবচেয়ে বড় কথা হলো ব্লাড নেওয়াটা। আমরা যারা মাল্টিপল ট্রান্সফিউশন দিই, মানে প্রতি কিছুদিন পরপরই ব্লাড ট্রান্সফিউশন নিই, তাদের আমাদের এক্সট্রা কিছু সমস্যা হয়, যেমন ব্লাডে অ্যান্টিবডি তৈরি হয়। তো অ্যান্টিবডি তৈরি হলে আমি আমার যে গ্রুপটা সেই গ্রুপের সাথে সহজে আরেক ওই গ্রুপের সাথে ম্যাচ করে না, তো আমাকে এই অ্যান্টিবডি টেস্টটা করতে হয় পিজি হাসপাতালে। তার মানে ডোনারকে নিয়ে যেতে হয়, হয়তো বা 5-7 জন ডোনারকে নিয়ে গেলে 2-3 জনের সাথে আমার ম্যাচ করে, এরাই আমাকে পরবর্তীতে 4 মাস পর পর ব্লাড দেয়। তো এইভাবে আমাকে এই ডোনারগুলো জোগাড় করতে হয়। কাজেই পেশেন্ট হিসেবে যদি বলেন, এই জীবনটা সত্যিকার অর্থেই অনেক কঠিন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই পেশেন্ট আমাদের দেশে, কিন্তু পেশেন্ট জন্ম নাও আমাদের দেশে কেন, পৃথিবী থেকে সরাই দেওয়া যায়, পেশেন্ট একজনও জন্ম নেবে না শুধুমাত্র সচেতনতার জন্য। তো নিশ্চয়ই স্যার এখন কিভাবে সচেতন হতে হবে সেটা বলবেন।
0: জি, সে বিষয়ে আমরা কথা বলবো। আসলে বিষয়গুলো অনেক কষ্টকর এবং জটিল, এটা আসলে একজন রোগী এবং রোগীর পরিবারই বুঝতে পারে। আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনি বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, তো এটা প্রতিষ্ঠা করার ভাবনাটা আপনার মাথায় এলো কিভাবে এবং কিভাবে এটা শুরু করলেন?
2: বলা যায় যে থ্যালাসেমিয়া পেশেন্ট হিসেবে আমি অনেকের চেয়ে হয়তোবা বয়সের দিকে অনেক বেশি আগানো এবং অনেক বেশি সাফার করে করে এই পর্যন্ত এখন পর্যন্ত আছি, বলা যায় বেঁচে আছি, অনেক চেষ্টা করে বেঁচে আছি, যারা নর্মাল মানুষ নর্মালভাবে বেঁচে থাকে আর আমাকে চেষ্টা করে প্রতি মুহূর্তে বেঁচে থাকতে হয়। তো আমরা দেখি সারা বিশ্বের অনেক দেশে সরকার একটা থ্যালাসেমিয়া বাচ্চার ব্লাডের দায়িত্ব নেন, পাশাপাশি ঔষধের দায়িত্ব নেন, হ্যাঁ, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ বাসে উঠতে হলেও মানে একটা থ্যালাসেমিয়া, প্রত্যেকটা থ্যালাসেমিয়া পেশেন্টের কার্ড আছে, সেই কার্ড দেখালে তাদের টিকিটের খরচটা লাগে না। তো বাংলাদেশে আমরা কিন্তু মানে এইভাবে কোনো ধরনের সুযোগগুলো পাইনি এবং আমরা আস্তে আস্তে সচেতন হচ্ছি যে এই জিনিসগুলো আমাদেরও পাওয়া উচিত, এবং আমরা পেলে আমাদের যে পিছিয়ে পড়া যারা, আমরা হয়তো বা বেঁচে আছি কিন্তু যারা দূরবর্তী স্থানে এবং গরিব পেশেন্ট, তাদের বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন। তারা যদি এই সুবিধাগুলো সরকারের থেকে পায়, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, সরকারের মাধ্যমে এই সুবিধাগুলো পায়, তাদের জন্য তাদের জীবনটা হয়তো বা নর্মাল মানুষের মতো হলেও কিছুটা বেঁচে ভালো থাকবে। তো সেই দিক থেকে চিন্তা করে আমরা আমাদের পেশেন্ট এবং কিছু প্যারেন্টস নিয়ে এই সংগঠনটা চিন্তা করেছি যে এই সংগঠনটা করব এবং পেশেন্টদের রাইট নিয়ে কথা বলবো, পেশেন্টদের কী চাওয়া উচিত, কী পাওয়া উচিত সেগুলো নিয়ে কথা বলবো, সরকারের সাথে আমরা ডিসকাস করব। হয়তো বা এইভাবে কথা বলতে বলতে আমরা কোনো একটা সময় থ্যালাসেমি পেশেন্টের জন্য কিছু করতে পারবো। আমাদের উদ্দেশ্য অনেক, বাট এইটা হলো প্রথম উদ্দেশ্য। আমার আরও কিছু উদ্দেশ্য আছে, সেগুলো বলতে চাই। আমাদের সংগঠনের অনেক উদ্দেশ্য, এর মধ্যে যেমন সারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালগুলোতে, ব্লাড সেন্টারগুলোতে ঠিক নিরাপদ ব্লাড সঞ্চালন হয় কি না কিছুটা সন্দেহ আছে, সব জায়গায় ওইভাবে হয় না। তো যেসব জায়গায় হয় না, আমরা চাই পুরো বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালে এই জিনিসগুলো খেয়াল করেন নিরাপদ ব্লাড সঞ্চালনের জন্য। কেননা যদি টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে বাচ্চাকে শুধু ব্লাডের জন্য ঢাকায় আসতে হয়, তার পরিবারের জন্য অনেক বেশি এটা প্যারা। কিসের জন্য? যে তাকে ছুটি নিয়ে ঢাকায় আসতে হবে, তার কর্মস্থলে প্রবলেম হবে, তারপর বাচ্চাদের এই ছোট অসুস্থ বাচ্চাকে নিয়ে এসে এইখানে বিভিন্ন সেন্টারে সেন্টারে ঘোরা, ব্লাড কালেক্ট করা, বিভিন্ন জনের কাছে ঘোরা, ব্লাড কালেক্ট করে তারপরে ব্লাড দিয়ে শুধুমাত্র ব্লাডের জন্য ঢাকায় আসা। তো এই কষ্টটুকু কমায় দেওয়া যায় যদি নিরাপদ ব্লাড সঞ্চালন করা মানে এলাকায় হাসপাতালগুলোতে এটার ব্যবস্থা করা যায়। এছাড়া আমাদের আরও অনেক ধরনের টার্গেট আছে, যেমন হাসপাতালগুলোতে যেহেতু আমরা থ্যালাসেমিয়া প্যাশেন্ট প্রতি 15-20 দিন পরপরই ব্লাড লাগে, হাসপাতালে গিয়ে ভর্তির একটা সমস্যা আছে। এই জন্যে যে কোনো হাসপাতালে যদি আগে থেকেই জানে যে থ্যালাসেমিয়া রোগী আসছে এবং তাড়াতাড়ি ব্লাডটা দিয়ে দিলে তাদের ভর্তি এক্সট্রা ঝামেলাটা থাকে না, সেই হিসেবে আমরা চাচ্ছি যে থ্যালাসেমিয়া প্যাশেন্টদের জন্য প্রত্যেকটা হাসপাতালে যদি দুই একটা বেড করে রেখে একটা কর্নার তৈরি করা যেত, সেই হিসেবে প্যাশেন্টরা অনেক সুবিধা পেত। এছাড়া থ্যালাসেমিয়া প্যাশেন্টের যে ওষুধগুলো অনেক বেশি দামি, সত্যিকার অর্থে 5% প্যাশেন্টের ফ্যামিলির বোধহয় সম্ভব না। তো এই ওষুধগুলো যদি মানে ভর্তুকি মূল্যে দিত কিংবা একদম ফ্রি অন্য দেশের মতো অনেক দেশের মতো কিছু ফ্রি করে দিত, তাহলে বোধহয় অনেকেই ওষুধ খাওয়াতে পারত এবং জীবনযাত্রা অনেকটা সুস্থভাবেই চলত। এছাড়া টার্গেট তো আরও আছে, যেমন বাহকে বাহকে বিয়ে করা যাবে না, কারণ আমরা জানি যে থ্যালাসেমিয়া প্যাশেন্ট বাহক বাবা বাহক মা হলেই শুধুমাত্র প্যাশেন্ট জন্ম নেয়। তো আমরা এইটার সচেতনতার জন্য পুরো বাংলাদেশে সব কলেজ ইউনিভার্সিটিতে ছড়াই দেওয়ার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। এছাড়া আমাদের আরও কিছু প্রোগ্রাম, যেমন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলোর সাথে আমরা যদি একটু লিয়াজো মেনটেন করি এবং তারা যদি থ্যালাসেমিয়া প্যাশেন্টের ব্যাপারে প্যাশেন্টগুলোর ফ্যামিলির ব্যাপারে আগায় আসে, তাহলে হয়তোবা এই প্যাশেন্টগুলোর সাফারিংস কিছুটা কমে যাবে। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন আমাদের থ্যালাসেমিয়া প্যাশেন্ট জন্ম আমরা ইচ্ছে করে রোধ করতে পারি, যেটা এক ডায়াগনোসিস, যেটা প্রিনেটাল ডায়াগনোসিস, স্যার একটু পরে হয়তোবা ডিটেলস বলবেন। প্রিনেটাল ডায়াগনোসিসটা হয় ডিএনএ ল্যাবের মাধ্যমে। তো বাংলাদেশের ডিএনএ ল্যাব সরকারিভাবে খুব সম্ভব ঢাকা শিশু হাসপাতালেই আছে, আর বেসরকারিভাবে একটা দুইটা জায়গা আছে। তো এইটাও অনেক ব্যয়বহুল, আর ডিএনএ ল্যাবটা যদি পুরো বাংলাদেশের অন্তত বিভাগীয় শহরগুলোতে থাকতো, তাহলে অন্তত এই যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য বিভাগীয় এলাকার ডিএনএ ল্যাবে যেত এবং এই টেস্টটা করাতো, এতে তারা জানতে পারতো যে তার ভবিষ্যৎ বাচ্চাটা থ্যালাসেমিয়া হবে কি না। এটা বোধহয় বাংলাদেশের মানুষের জন্য এই থ্যালাসেমিয়া নামক বার্ডেনটা কমে যেত। এছাড়া আমাদের বিভিন্ন আরও কিছু কাজ আছে, যেমন ডাক্তার রোগীদের একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা। আমরা অনলাইন সিস্টেমে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি এবং সারা বাংলাদেশে এই বিভিন্ন প্যাশেন্ট এইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করে এবং ঢাকার ডাক্তারদের সাথে তারা কথা বলতে পারে, তাদের কোশ্চেনের অ্যান্সার নিতে পারে এবং পরবর্তীতে তারা কি করবে এগুলো জানতে পারে। তো এই চেষ্টাটাও আমরা করে যাচ্ছি। সবচেয়ে আমাদের আরেকটা বড় পাওয়া যেটা হলো, আমরা যদি ওই 2013 সালে যে ডিজেবিলিটি অ্যাক্টটা তৈরি হয়েছিল, থ্যালাসেমিয়া প্যাশেন্টদেরকে যদি এই ডিজেবিলিটি অ্যাক্টের মধ্যে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু ডিজেবিলিটি অ্যাক্টে থাকলে আমাদের প্যাশেন্টগুলো হয়তোবা চাকরিতে সুবিধা পাবে, হয়তোবা এই তাদের কার্ড থাকলে বাসে ট্রেনে উঠতে সহজ হবে, তাদের আসা যাওয়ার খরচটা অনেকটা কমে যাবে। তো ডিজেবিলিটি অ্যাক্টে যা সুবিধা সেগুলো হয়তোবা পাবে। তো আমার সরকারের কাছে আমাদের জোরালো আবেদন থাকবে, এই অ্যাক্টের মধ্যে যদি আমাদের থ্যালাসেমিয়াকে নেয় তাহলে আমাদের এই বাচ্চাগুলো হয়তোবা অনেক ভালো থাকবে। আর কর্মসংস্থানের চেষ্টা তো করতেই থাকবো, আমাদের প্যাশেন্টগুলো খুবই মার্শাল্লাহ খুবই বেশিরভাগই কেন জানি ব্রিলিয়ান্ট হয়। শারীরিক গঠনগত কারণে তাদের কর্মসংস্থানে একটু ঝামেলা হয়, চাকরিতে গেলে হয়তোবা তাদেরকে অনেক সময় নেওয়া হয় না, বাট এরা অনেক বেশি ব্রিলিয়ান্ট হয়, এদেরকে অনেক বেশি কাজে লাগানো যাবে যদি এটা আমরা বুঝি এবং জানি। তো কর্মসংস্থানের ব্যাপারটাও আমাদের মাথায় আছে, আমরা এগুলো নিয়েও চেষ্টা করছি। আরেকটা হলো মানসিক স্বাস্থ্য। আমাদের থ্যালাসেমিয়া প্যাশেন্টরা যেহেতু জন্মগতভাবে এই অসুখটা নিয়ে সারা জীবন থাকে, তো কোনো একটা সময় তারা অনেক বেশি মেন্টাল প্রেশারে পড়ে, যখন তারা বুঝতে শেখে, তারা যখন দেখে বন্ধুবান্ধব তাকে ইগনোর করছে কিংবা আত্মীয় স্বজন তাকে ইগনোর করছে, কিংবা কোনো একটা বয়সে যখন অন্যরা সংসার গড়ার কথা চিন্তা করে তখন হয়তো বা থ্যালাসেমিয়া প্যাশেন্ট সেটা চিন্তা করতে ভয় পায়। তো সব মিলে তারা কোনো একটা সময় মানসিক বিপর্যয়ে পড়ে। তো এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও আমরা একটু সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতে করে যাব। আপনারা পাশে থাকলে আমরা অনেক কিছু করতে থাকবো থ্যালাসেমিয়া নিয়ে, আপনারা জানুন বুঝুন প্লিজ একটু জানার চেষ্টা করুন।
0: ধন্যবাদ স্যারের কাছে। এবার একটু জানতে চাচ্ছি থ্যালাসেমিয়া সম্পূর্ণ নিরাময়ের কি কোনো উপায় আছে?
1: হ্যাঁ, তোমার প্রশ্নটি খুবই যোগ উপযোগী প্রশ্ন। যেহেতু থ্যালাসেমিয়া সম্পর্কে আপনারা এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলি পেলেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত এবং বংশগত রোগ, এই রোগটি নিয়েই বাচ্চা জন্মগ্রহণ করে এবং একটা ফ্যামিলি অর্থাৎ মা এবং বাবা যখন উভয় বহনকারী হবে তখনই তাদের আগত সন্তানগুলির মধ্যে কোনো কোনো সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। তো সেহেতু এখন এই এবং একবার জন্ম একটা বাচ্চা যদি থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে সে সারা জীবনের জন্য রোগী, তাকে সারা জীবন ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। অধিকাংশ থ্যালাসেমিয়া রোগীকেই ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। সেই হেতু চিকিৎসার পাশাপাশি যে থ্যালাসেমিয়া পেশেন্টগুলি জন্মগ্রহণ করেছে তাদের চিকিৎসার পাশাপাশি তাদের চিকিৎসার মধ্যে হল রক্ত পরিসঞ্চালন এবং লৌহ অপসর্গের ওষুধ প্রয়োগ করা নিয়মিতভাবে, তাহলে কিন্তু তারা ভালো থাকবে, তারা জীবনে তাদের জীবনের সকল স্তরে তারা পৌঁছতে পারবে। এখন অপরদিকে আরেকটি কথা হলো যে এই রোগটি প্রতিরোধ করতে হবে, এই রোগীর সংখ্যা কমাতে হবে, এই রোগ নিয়ে জন্মগ্রহণ করার বাচ্চার সংখ্যা কমাতে হবে। এটা কিভাবে সম্ভব? যেহেতু আমি শুরুতে বলেছি যে মা এবং বাবা উভয়ে যদি বহনকারী হয় তাহলে কেবলমাত্র তাদের আগত সন্তানগুলির মধ্যে কোনো কোনো সন্তান থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে, সেহেতু ওইখানেই আমাদের এটা প্রতিরোধ করার একটা উপায় নিহিত আছে। সেটা কি? সেটা হলো যে বিয়ের আগে যারা আছে স্কুল গোয়িং, কলেজ গোয়িং বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ছেলেমেয়েরা আছে, এই লেভেলে যদি আমরা আমাদের জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করতে পারি তাহলে, এবং তাদেরকে যদি আমরা একটু জাগ্রত করতে পারি যে থ্যালাসেমিয়া রোগটি কী, এর ভয়াবহতা কতটুকু, কারণ ভয়াবহতা একটা কথা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন আর কি ভয়াবহতা। তাকে সারাটা জীবন প্রতি এক মাস বা পনেরো দিন পরপর ব্লাড পরিসঞ্চালন করতে হবে। তাহলে একটা ফ্যামিলিকে গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে এসে রক্ত ম্যানেজ করে এই রক্ত পরিসঞ্চালন করে যাওয়া কতটুকু ডিফিকাল্ট কাজ, এবং সেটা একবার দুইবার নয়, প্রতি মাসেই তাকে করতে হচ্ছে। কাজেই এই ভয়াবহতার বিষয়টি চিন্তা করে তাদেরকে বোঝাতে হবে যে আপনি বহনকারী কিনা এটাকে জেনে নিন, কারণ আপনিও বহনকারী হতে পারেন, কারণ বহনকারীরা সুস্থ মানুষ, বহনকারীরা সম্পূর্ণ

0: নাম হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই একটি 1500 টাকা লাগে প্রাইভেট সেক্টরে, সরকারি পর্যায়ে আর একটু কম লাগে। এই টেস্টটি করে আপনি যদি জেনে নিতে পারেন আপনি বহনকারী, তাহলে আপনার জন্য পরবর্তী পরামর্শটা যে হবে, আপনি যখন পরিণত বয়সে যাবেন, বিয়ে শাদীর ব্যাপারটা চলে আসবে আপনার সামনে, তখন যার সাথে আপনার বিয়ের প্রস্তাবনা বা আলোচনা বা যাই কিছু শুরু হবে, তখনই যদি ভবিষ্যৎ লাইফ পার্টনারের যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা থাকে, সে বহনকারী কিনা এটা জেনে নেবেন, অথবা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে জেনে নেবেন যে তা সে বহনকারী কিনা। সে যদি বহনকারী হয়, আপনিও যদি বহনকারী হন, তাহলে এই বিয়েটা না হওয়াটাই বাঞ্ছনীয়। কারণ স্বামী স্ত্রী দুজনে বহনকারী হলেই কেবলমাত্র আপনাদের সন্তানদের মধ্যে কোনো সন্তান থ্যালাসেমিয়া মেজর বা ইবিটা থ্যালাসেমিয়া সিভিয়ার প্রকৃতির রোগটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যার কিনা লাইফ লং ট্রিটমেন্ট প্রয়োজন হবে। কাজেই আপনি যদি বিবাহ পূর্ব বহনকারী কিনা জানেন এবং বিবাহের পূর্বে যদি জেনে নেন আপনার লাইফ পার্টনার যিনি হতে যাচ্ছেন উনিও বহনকারী কিনা, বহনকারী না হলে কোনো সমস্যা নেই, আপনি বহনকারী হলেও সমস্যা নেই, আপনি বহনকারী হলেও যদি আপনার লাইফ পার্টনার বহনকারী না হয় তাহলে বিয়েটা হতে পারে, কিন্তু দুজনই বহনকারী হওয়া যাবে না। এইভাবেই আমরা সাধারণত এই রোগটি প্রতিরোধ করতে পারি। আরেকটা উপায় আছে যে যদি বিয়ে হয়েই যায়, সেক্ষেত্রে বাচ্চা গর্ভধারণ হলে 3 মাসের সময় একটি টেস্ট করার ব্যবস্থা আছে, সেটাকে আমরা প্রিন্যাটাল ডায়াগনোসিস বলি। সেই প্রিন্যাটাল ডায়াগনোসিস করলে 3 মাসের সময় বোঝা যাবে আগত বাচ্চাটি, পেটে অবস্থানরত আগত বাচ্চাটি সে কি থ্যালাসেমিয়া রোগী হয়ে জন্মগ্রহণ করবে নাকি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করবে, এটা বোঝা যাবে। ওই রিপোর্ট পাওয়ার পরে আপনি যদি থ্যালাসেমিয়া রোগী হয় তাহলে সেই স্বাধীনতা আছে, আপনি ডিসিশন সিদ্ধান্ত নেবেন যে আপনি এই বাচ্চাটি এই প্রেগনেন্সিটি কন্টিনিউ করবেন কি করবেন না। আর যদি বহনকারী হয় বা নর্মাল হয় আপনি বাচ্চাটি নিলেন। তো এই হলো মোটামুটি এই থ্যালাসেমিয়া রোগটি প্রতিরোধ করার উপায়। ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ স্যার। আর একটু পরিষ্কার হওয়ার জন্য যদি জানতে চাই, থ্যালাসেমিয়া বাহকের কি কোনো ধরনের চিকিৎসা লাগে? মানে বাহক আর রোগীর মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য আছে যতদূর বুঝতে পারছি, সেটা একটু কি যদি একটু বলতেন।
0: ওকে, থ্যালাসেমিয়া বাহক যারা তাদের কোনো শারীরিক সমস্যা হয় কিনা, না, থ্যালাসেমিয়া বাহকরা সম্পূর্ণ সুস্থ মানুষ, একেবারেই সুস্থ মানুষ। মানে আমরা যারা নর্মাল মানুষ চলাফেরা করছি, যেভাবে কাজকর্ম করছি, তারা একইভাবেই কাজকর্ম করছে, একইভাবেই চলাফেরা করছে, তাদের কোনো শারীরিক কোনো সমস্যা হচ্ছে না বা হয় না। যদি উদাহরণ আমি দিতে চাই, বাংলাদেশে প্রায় 11.4% লোক এই থ্যালাসেমিয়া রোগের বহনকারী, এটা হলো পরিসংখ্যান ব্যুরোর পরিচালিত জরিপের ফলাফল। সেই হিসাবে 18 কোটি মানুষের যদি 11% লোক আমরা হিসাব করি, 2 কোটি মানুষ বহনকারী। এই 2 কোটি মানুষের এখনও 99% লোকও জানে না যে সে বহনকারী, তারা প্রত্যেকে কিন্তু তাদের স্বস্ব কর্ম স্বাভাবিকভাবে করে যাচ্ছে, কাজেই এরা সম্পূর্ণ সুস্থ মানুষ। এই জন্য শুধুমাত্র টেস্ট করেই বোঝা যাবে আমি বহনকারী কি না, অতএব আপনারা এই টেস্টটি করে জেনে নিন।
1: ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুগণ, বাংলাদেশে প্রায় 2 কোটি থ্যালাসেমিয়ার বাহক রয়েছে, যারা আসলে কোনো লক্ষণ ছাড়াই নীরবে এই রোগটির বীজ বহন করে চলেছে, কিন্তু দেশের এখনও 53% মানুষ কখনো থ্যালাসেমিয়া রোগের নামই শোনেনি, এবং এ কারণে শুধুমাত্র সচেতনতার অভাবেই কিন্তু রোগটি দিন দিন মহামারীর মতো ছড়িয়ে পড়ছে দেশে। এরপর একটু জানতে চাচ্ছি মুকুল আপার কাছে, বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে 2021 সালে, এবং তখন থেকে এ পর্যন্ত সংগঠনটি কি ধরনের কাজ করে আসছে এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
2: আমি একটু আগে বলেছি, যেটা আমাদের শুরুটাই হয়েছিল যে পেশেন্টদেরকে নিয়ে, পেশেন্টদের রাইট নিয়ে কাজ করব, এবং বাংলাদেশে যেন আর একটি থ্যালাসেমিয়া পেশেন্ট জন্ম না নেয় সেই লক্ষ্যে কাজ করব। তো সেই উদ্দেশ্যে আমরা রোগী আর অভিভাবকরা মিলে 2021 সালের 25শে ডিসেম্বর প্রথম যাত্রা শুরু করি, এবং তখন আমাদের স্লোগান হলো উই আর নট অ্যালোন, আমরা একা নই। তার মানে আমরা প্রত্যেক রোগী এবং প্রত্যেকেই প্রত্যেকের সহমর্মী। তো সেই থেকে আমাদের যাত্রা শুরু, এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন কলেজগুলোতে, টার্গেট হলো কলেজ এবং ইউনিভার্সিটি, আমরা মোটামুটি অনেকগুলো কলেজ যতটুকু সম্ভব আমি প্রতি মাসেই কিছু চেষ্টা করি কোনো একটা দুইটা কলেজে প্রোগ্রাম করার জন্য এবং সচেতনতা সৃষ্টি করার জন্য। এইসব কলেজের স্টুডেন্টরাই কোনো একটা সময় বিয়ের বয়স আসবে, তো তাদেরকে সচেতন করার জন্য যে তোমরা আগে জেনে নাও বাহক কিনা, বাহক হলে অবশ্যই আরেকজন বাহককে বিয়ে করবে না। তো এই সচেতনতাটা আমাদের ছড়ায় দাও এবং আমাদের পেশেন্ট রাইট নিয়ে কাজ করাটাই মেইন উদ্দেশ্য। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং থ্যালাসেমি মুক্ত দেশ গড়ে তুলি।
1: ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় শ্রোতা, আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, এবং এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি।

0: রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। থ্যালাসেমিয়া সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে সচেতন করুন, এবং আসুন সবাই মিলে আমরা একটি থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ি। ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন ফারহিন ইসলাম, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলী, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
2: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন, এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে। এ পালার অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমরা শামীম আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী খান, ডক্টর নাভিরা বিনতে ইসলাম, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, রাহাত তরফদার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
4: বাংলাদেশ বেতার ঢাকা।
5: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য তুমি নব নব রূপে এসো প্রাণে।
4: সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত এই বিশেষ গীতি আলেখ্য তুমি নব নব রূপে এসো প্রাণে থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
6: আজকের আয়োজনে কবিগুরুর প্রতি আমরা নিবেদন করব তারই রচিত কিছু সঙ্গীত। আমাদের সাথে থাকবেন দেশের কণ্ঠশিল্পীরা। 25শে বৈশাখ আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রনাথের জন্মদিন পালনের প্রথম উদ্যোগ নিয়েছিলেন তাঁর ভাগ্নী সরলা দেবী।
4: অর্থাৎ 25শে বৈশাখ 1294 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের জন্মদিন পালন শুরু হয়। কবিগুরু তখন 26 বছরের টগবগে যুবক।
6: তবে তার আগের বছর অর্থাৎ 1293 বঙ্গাব্দে তাঁর জন্মদিনে শ্রীশচন্দ্র মজুমদারকে পাঠানো একটি চিঠিতে রবি ঠাকুর লেখেন, আজ আমার জন্মদিন 25শে বৈশাখ। 25 বৎসর পূর্বে এই 25শে বৈশাখে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম। জীবনে এমন আরও অনেকগুলো 25শে বৈশাখ আসে, এই আশীর্বাদ করুন।
4: নিজের জন্মদিন উপলক্ষে অনেক গীতিকার ও কবি গান কবিতা লিখেছেন, তবে কবিগুরুই প্রথম নিজের জন্ম তারিখটি অন্তরে গেঁথে দিয়ে গেছেন তার 25শে বৈশাখ কবিতাটির মধ্য দিয়ে। এই কবিতাটিকে পরবর্তীতে তিনি সুরারোপ করে অমর করে গেছেন শ্রোতাদের হৃদয়ে।
6: রাত্রি হল ভোর, আজি মোর জন্মের স্মরণ পূর্ণ বাণী, প্রভাতে রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ।
4: বাংলা দিনপঞ্জিকার অন্যতম গুরুত্বপূর্ণ তারিখটি নির্দ্বিধায় 25শে বৈশাখ 1268। আজ সময়ক্রমে সেই দিনটি ফের এসেছে আমাদের কাছে। তাই আজ উদয় দিগন্তে সূর্য গেয়ে উঠেছে ভৈরবী রাগিনী, আমরা শুনব হে নূতন গানটি।

কুহেলিকা উদ্ঘাটন করে আগমন হয়েছিল কবিগুরুর। আত্মজ্ঞানে পরিপূর্ণ এই মহান কবি নিজের মৃত্যুদিন থেকে কিছুদিন পূর্বে রচনা করেছিলেন হে নূতন গানটি। তারও কিছুদিন পূর্বে পহেলা বৈশাখ 1348 বঙ্গাব্দে লিখেছিলেন ভৈরবী রাগিনীতে তাঁর আরেক অনন্য সঙ্গীত ওই মহামানব আসে, যা তাঁর জীবনাবাসনের ক্ষণে লেখা শেষ গানগুলোর একটি।

কবিগুরুর অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত কীর্তিগুলো গীতবিতানের পূজা পর্যায়ে পাওয়া যায়। তিনি সেখানে তাকে সারা জীবন ভেঙে চুড়ে নতুন করে গড়ে গেছেন, শুধু কর্ম করে যেতে চেয়েছেন, বন্ধনে আবদ্ধ হতে চাননি। এর প্রতিফলন দেখা যায় পূজা পর্যায়ের বিশ্ব উপপর্যায়ে তোমার হাতে রাখিখানি বাঁধো গানটিতে। ভৈরবী ও দাদরার অপূর্ব মিলন ঘটেছে এই গান।

দাদরা তালের সাথে খামবাজির অভূতপূর্ব মিলন দেখা যায় পূজা পর্যায়ের অন্যতম উপপর্যায়ে প্রার্থনার একটি গানে। লোহিত সাগর হয়ে ইউরোপ যাওয়ার পথে গুরুদেব দিগন্তে সাগর আর আকাশ মিলেমিশে একাকার হয়ে যাওয়া প্রত্যক্ষ করে আনন্দে অভিভূত হয়ে যান। সেখান থেকেই সৃষ্টি হয় তার জনপ্রিয় প্রাণ ভরিয়ে তৃষ্ণা ভরিয়ে গানটি।

আগেই বলেছি, রবীন্দ্রনাথের সঙ্গীত বিষয়ক শ্রেষ্ঠ কীর্তিগুলো পাওয়া যায় তাঁর পূজা পর্যায়ে। বিশ্ব উপপর্যায়ে এরকম একটি গান বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, এই গানটিতে ভৈরবী বাউল সুর ও কাহার বা তাল একত্র করা হয়েছে। রবীন্দ্রনাথের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান বাউল ভাবধারার গান এবং বাউল সুর বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও। গানটিতে বাউল সুর ও ভাবধারা একত্রে ব্যবহার করা হয়েছে। গানটির রচনাকাল ১৭ আষাঢ় ১৩১৭ বঙ্গাব্দ।

এবার আমরা শুনব আজকের আয়োজনের সর্বশেষ পরিবেশনা মহারাজ একি সাজে, কবিগুরুর জীবনের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি এই গানটি। ঝাঁপতালে রচিত ধ্রুপদঙ্গের এই গানের সুরটি নেওয়া হয়েছিল একটি হিন্দি গান মেরে ধুন্দ দাল থেকে। বেহাগ রাগটি রবীন্দ্রনাথের মতো বৈচিত্র্যপূর্ণভাবে বাংলা সঙ্গীতের ইতিহাসে আর কেউ দেখাতে পারেননি। চলুন শুনি বিশ্বকবির এই অসাধারণ সৃষ্টিটি।

0: রবীন্দ্রনাথের রচিত সঙ্গীত শ্রোতাদের মনে আততেই বিস্ময় সৃষ্টি করে। তাঁর অপরূপ কথার সাথে সুরের ও তালের অপূর্ব সমারোহ প্রতিবার আমাদের শ্রবণ ইন্দ্রিয়তে নতুন রূপে দেখা দেয়।
1: তবে এই গানগুলো বিভিন্ন পরম্পরায় যুগ যুগ ধরে গীত হয়ে আসছে। আশা করছি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। 25শে বৈশাখ আমাদের কাছে চিরন্তন এবং চিরনূতন হয়ে থাক। রবীন্দ্রনাথ আমাদের মাঝে বেঁচে থাকুক তাঁর রচনার মাধ্যমেই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রবীন্দ্রনাথের গানে থাকুন, এই প্রত্যাশা।
2: এতক্ষণ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ গীতে আলেখ্য তুমি নব নব রূপে এসো প্রাণে। গ্রন্থনা ও গীত রচনা ডক্টর আহমেদ শাকিল হাশমি, সুর ও সঙ্গীত পরিচালনা অশোক কুমার সরকার, সঙ্গীত পরিবেশনায় আব্দুল ওয়াদু, বুলবুল ইসলাম, মহাদেব চন্দ্র ঘোষ, তানজিনা পারভিন তমা, বিথি পাণ্ডে, রুমঝুম বিজয়া রিসিল, ঋষিত মুখোপাধ্যায়, অভিজিৎ দে, শ্রাবণী শর্মা বিশ্বাস, রাবিতা সাবা, দেবজানী মিত্র, তন্নী সাহা, তেহজিব মোর্শেদ, মৃদুল চক্রবর্তী, হামিম আহমেদ, আশরাফ মাহমুদ এবং মৌমিতা আচার্যি। উপস্থাপনায় শিমুল হোসেন ও ইফাত আরা ইরা। অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন। নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান। তত্ত্বাবধানে কানিজ কুলসুম। প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এই তালিকার ভিত্তিতে আগামী 3 মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও সভায় আলোচনা হয়। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23 ও 24 মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 13 মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী 3টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 মে বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী 7 জুন শুরু হবে। গতকাল সংসদ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে ওইদিন বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোনাশাঁকুর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য, থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য করি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকার ফুটপাথ ও সড়কের দীর্ঘদিনের বিশৃঙ্খলা, যানজট ও জনদুর্ভোগ নিরসনে সরকার প্রথমবারের মতো হকার ব্যবস্থাপনাকে একটি আনুষ্ঠানিক নীতিমালার আওতায় এনেছে। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ ঢাকা সিটি হকার পুনর্বাসন নীতিমালা 2026-এর রূপরেখা তুলে ধরে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, এই নীতিমালায় হকার নিবন্ধন বাধ্যতামূলক করে নির্ধারিত এলাকায় তাদের ব্যবসা পরিচালনা এবং ছুটির দিন ও রাত্রিকালীন হাট চালু করার বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এর ফলে তাদের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের দাবি, মার্কিন বাহিনী তাদের 2টি জাহাজ ও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের হামলার জবাবে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি মেনে নেয়ার আহ্বান জানান। খেলার খবর, ক্রিকেট। ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 1 উইকেটে 31 রান করে। টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টা সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ছড়ু হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত। সংসদের সফলতা মানেই দেশের সফলতা, তাই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সমাপনী বক্তব্যে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানালেন রাষ্ট্রপতি। সারা দেশে একযোগে শুরু হয়েছে ক্রীড়া মেধা অন্বেষণ কর্মসূচি, নতুন করে স্পোর্টস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশে ১৫,০০০ ডোজ হামের টিকা এসেছে, ভবিষ্যতে টিকার আর কোনো সংকট হবে না, জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী। যুক্তিতে গড়ি বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ বেতারে শুরু হল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। বেতার বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকশিত হবে আশা প্রকাশ করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা এবং ইরানের সঙ্গে দ্রুতই একটি চুক্তি সম্ভব বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
3: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। গত বৃহস্পতিবার স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক গত ১২ মার্চ থেকে শুরু হয়ে মোট ২৫ কার্যদিবস চলে। এই অধিবেশনে মোট অধ্যাদেশ ছিল ১৩৩টি, অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে মোট ৯৪টি। প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ এবং এই সংসদের সফলতা মানেই দেশের সফলতা, তাই এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
2: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি রোববার বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত সমাধান দেওয়ার নির্দেশ দেন এবং তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সহজ ও মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন।
3: জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূলনীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বোচ্চ প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের বিশ্বাস, তাই দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে বুধবার রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র ও তথ্য সম্প্রচার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, সমাজ কল্যাণ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি হবে। তিনি শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশে একযোগে শিশু কিশোরদের ক্রীড়া মেধা অন্বেষণ কর্মসূচি নতুন করে স্পোর্টস উদ্বোধনকালে কথা বলেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে শিশুরা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই শিশুদের মধ্য থেকে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে।
2: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে গত শুক্রবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সারা দেশে বন্ধ থাকা কলকারখানা পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
3: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত শুক্রবার দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি ও মহাপরিনির্বাণ স্মরণে বৌদ্ধ সম্প্রদায় এই দিনটি উদযাপন করে থাকে। শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশ সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান। এ উপলক্ষে রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা ও বৌদ্ধ পূজার আয়োজন করা হয়।
2: হাম, রুবেলা, পোলিও সহ 10 ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, আগামী 10 মের মধ্যে আরও প্রায় 1,08,00,000 ডোজ দেশে পৌঁছব বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
3: রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ বেতারে যুক্তিতে গড়ি বাংলাদেশ এই শিরোনামে শুরু হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সোমবার এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং যুক্তি নির্ভর সমাজ গড়ে উঠবে। তথ্য সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বুদ্ধির চর্চা নৈতিকতার মাধ্যমে শানিত হলে সত্যিকারের সুনাগরিক হয়ে ওঠা সম্ভব।
2: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম নবনির্বাচিত সংসদ সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান। রোববার শপথ নেন বিএনপি জোট থেকে 36 জন, জামায়াতে ইসলামী জোট থেকে 12 জন এবং স্বতন্ত্র জোট থেকে 1 জন। এদিকে বুধবার শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। এর মধ্য দিয়ে জাতীয় সংসদের সংরক্ষিত 50টি নারী আসনের সবগুলো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হল।
3: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এর মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। দুই পক্ষের চলমান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে ট্রাম্প বুধবার আরও বলেন, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত করতে হবে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, আর আলোচনা ভেস্তে গেলে পুনরায় বোমাবর্ষণেরও হুমকি দেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেন, সর্বশেষ মার্কিন প্রস্তাবের প্রতিক্রিয়ায় তেহরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইরান কূটনৈতিক বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
2: ভারতের পাঁচটি রাজ্যে সোমবার বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে ভূমিধস বিজয় লাভ করে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়ী হয়। সূত্র জানায়, নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৬টি আসনে জয়লাভ করে। এদিকে তামিলনাড়ু রাজ্যে সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজগম টিভিকে ২৩৪টি আসনের মধ্যে ১৬০টি আসনে জয়লাভ করে। এছাড়া আসাম রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দল নির্বাচনে মোট ১২৬টি আসনের মধ্যে ১০২টি আসনে জয়লাভ করে। পুদুচেরি রাজ্যে সর্বভারতীয় এনআরসি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ নির্বাচনে মোট ৩০টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করে। কেরালায় বিধানসভার মোট ১৪০টি আসনের মধ্যে ইউডিএফের নেতৃত্বাধীন কংগ্রেস ৮৯টি আসনে জয়লাভ করে।
3: সাপ্তাহিক পরিক্রমা এখানে শেষ হল। গ্রন্থনায় কণিকা ভৌমিক, উপস্থাপনায় শিরিন শীলা এবং আমি মিন্নাসির আহমেদ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। দ্বৈতকণ্ঠে গেয়েছেন কে এম আবদুল্লাহ, আলমর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: আপনারা কৃষক কার্ডের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনে সজীব দত্ত।

0: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। এই মুহূর্তে আমি রয়েছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। আমি কথা বলবো এখানকার শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে, তাদের স্বপ্ন প্রত্যাশা দেশকে নিয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
1: আমার নাম হলো রায়হান আতিক চৌধুরী, আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
1: আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন সবার উপরে থাকবে, ক্ষমতার অপব্যবহার নয়, যেখানে দুর্নীতি স্বাভাবিক বিষয় হিসাবে কখনই গণ্য করা হবে না, যেখানে শিক্ষা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় বরং দক্ষতা ও চিন্তা শক্তি গড়ে তুলবে, যেখানে চাকরি ও সুযোগ পাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, পরিচয় বা সুপারিশে নয়।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন তার সঙ্গে কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
2: আমার নাম কাজী আনহারা বাসের প্রিয়তি, আমি ব্র্যাক ইউনিভার্সিটি ট্রিপল ই ডিপার্টমেন্টে আছি এখন।
0: আপনি দেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন?
2: আমি বাংলাদেশকে মূলত একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই। যদি আমি আমার স্বপ্নের কথা বলি, আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে আমার নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারি। আমি যখন ঘর থেকে বের হব তখন যেন চলাফেরা করতে আমার দ্বিধাবোধ না করতে হয়। আমি চাই এমন একটি বাংলাদেশ যেখানে আমার নিরাপত্তা সুরক্ষিত থাকবে এবং যদি আমি কোনো বিপদে পড়ি তাহলে আমার সুরক্ষার ব্যবস্থা আইন ব্যবস্থা নেবে।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। পরে কে রয়েছেন আমাদের সঙ্গে, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমি মোহাম্মদ জামিল রশিদ, আমি পড়াশোনা করছি তড়িৎ প্রকৌশল বিভাগে। বাংলাদেশকে নিয়ে যদি স্বপ্নের কথা বলতে হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি একটি বৈষম্যহীন বাংলাদেশের। ধরেন আমাদের দেশে যেমন একমত অন্য মতকে মেনে নিতে পারে না, এটা একটা অনেক বড় সমস্যা। সব মতের প্রতি সহনশীল হতে হবে। ধরেন কারো মতামত যদি আমার বিরুদ্ধেও যায় তার মতামতকে সম্মান করার একটা জায়গা আমাদের অবশ্যই থাকতে হবে, যেখানে সব জাতি ধর্ম বর্ণের মানুষ আসলে হচ্ছে মানে সহযোগিতাপূর্ণ

0: শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে। আপনার নাম পরিচয় বলবেন।
1: আমার নাম জারিন তাসনিম কিবরিয়া, আমি পড়ছি আইন বিভাগে।
0: জারিন, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
1: আমি আসলে এমন একটি বাংলাদেশ চাই যেখানে আমি থাকতে পারি। তো আমি এমন ব্যবস্থা চাই যেখানে যে যোগ্য তার যেন সে অনুযায়ী তাকে সম্মান দেওয়া হয়, সে যেন সেটা তার যেটা প্রাপ্য সে যেন সেটা পায়।
0: আমাদের দেশের জন্য তরুণদেরও তো করণীয় রয়েছে, তাই না? আপনি কি ভাবছেন আমাদের তরুণরা আমরা কিভাবে দেশের জন্য কাজ করতে পারি?
1: আমার মনে হয় সবচেয়ে আগে যেটা ব্যাপারে চিন্তা করা উচিত সেটা হচ্ছে কিভাবে করাপশনটাকে সরানো যায়, এটা সবার আগে চিন্তা করা উচিত। তো আমাদের মাইন্ডসেটই এভাবে চেঞ্জ করতে হবে।
0: অনেক ধন্যবাদ। পরে কে রয়েছেন আমাদের সঙ্গে, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন এবং কেমন বাংলাদেশের আপনি স্বপ্ন দেখেন।
2: আমার নাম মুশফিক হাসান, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি। আমরা যদি তরুণরা কৃষি নির্ভর বাংলাদেশ করতে চাই, আমার মনে হয় বাংলাদেশ বহু দূরে এগিয়ে যাবে। আমরা চাই একটি গণতান্ত্রিক দেশ যেখানে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে।
0: আমাদের তরুণদের দেশের জন্য অনেক কিছু করণীয় রয়েছে, তরুণরাই কিন্তু মূল চালিকার শক্তি। আপনি একজন তরুণ হিসেবে আপনার জায়গা থেকে যারা তরুণরা আপনাকে শুনছে, যারা তরুণরা সারা দেশে রয়েছে, তাদের প্রতি কি আহ্বান রাখতে চান?
2: তাদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে যে আমরা যাতে দিন শেষে বলতে পারি যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং দেশের জন্য কাজ করি। আমাদের দেশে যত রিসোর্স আছে আমরা যদি সেটাকে সুন্দর মতো কাজে লাগাতে পারি, আমার মনে হয় বাংলাদেশ গ্লোবালি আরও বেশি এস্টাবলিশড হবে। আর বাংলাদেশ তরুণ নির্ভর একটি দেশ, তরুণ নির্ভর স্বপ্ন দেখতে পছন্দ করে এবং তরুণরাই এদেশের ভবিষ্যৎ।
0: অনেক ধন্যবাদ। এরপরে আমাদের সঙ্গে কে রয়েছে, চলুন কথা বলি। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি ব্র্যাক ইউনিভার্সিটিতে, আমরা কথা বলছি তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমার নাম আচল মল্লিক আর আমি এখন ল ডিপার্টমেন্টে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি।
0: আজকের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, কেমন লাগছে?
3: বাংলাদেশ বেতারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আমি এখানে পার্টিসিপেট করতে পেরে খুবই আনন্দিত।
0: অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
3: ফার্স্ট অফ অল, বাংলাদেশের আমি চাই যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক যেখানে আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে সেফটি সহকারে থাকতে পারবো, যেখান থেকে আমাদের কখনো বাইরে বের হয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে না। আমাদের দেশের কিভাবে ভালো করতে পারি সেটা নিয়ে আমরা যাতে পরিকল্পনা করতে পারি, তো সেই জন্য আমরা দেশের জন্য যাতে ভালো কিছু করতে পারি।
0: আপনার বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নানামুখী কার্যক্রম তো রয়েছে, তাই না? অন্যান্য কার্যক্রমগুলো আমাদের শিক্ষা জীবনকে বা আমাদের নৈতিক জীবনকে কিভাবে প্রভাবিত করে?
3: অন্যান্য কার্যক্রমগুলো আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের জীবনে অনেক নৈতিকতায় অনেক প্রভাব ফেলে, কারণ এগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থেকে আমরা অনেক অনেক ধরনের অনেক কানেকশন বলেন অথবা হচ্ছে রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল নলেজ আমরা অনেক গেইন করতে পারি। সো আই থিঙ্ক কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি এগুলো আমাদের অনেক দরকার।
0: আপনাকে যারা শুনছে আমাদের শ্রোতা বন্ধুরা সারা দেশ থেকে, সবাইকে কি আহ্বান রাখবেন?
3: সবার জন্য আমি একটাই আহ্বান রাখবো যে নিজের দেশকে ভালোবেসে নিজের দেশের জন্য কাজে সবাইকে উদ্বুদ্ধ করুক, সবাই দেশের জন্য ভালোবাসা থেকে দেশের জন্য কাজ করুক।
0: অনেক ধন্যবাদ। আমরা রয়েছি ব্র্যাক ইউনিভার্সিটিতে, আমরা কথা বলছি তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার নাম পরিচয় বলবেন।
4: আমার নাম অর্ণব সাহা আর আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে।
0: এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: অনেক ভালো লাগতেছে আর মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে হ্যাঁ বাংলাদেশ বেতারে কথা বলতে পারতেছি।
0: কেমন বাংলাদেশের স্বপ্ন দেখে অর্ণব?
4: আমি একটা বৈষম্যহীন বাংলাদেশ আর নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কোনো বৈষম্য থাকবে না আর সবাই হচ্ছে নিরাপদ লাইফ লিড করতে পারবে, বাসা থেকে বের হচ্ছে সেফটির সাথে বের হইতে পারবে, দেশের আইন শৃঙ্খলা ওই রকম থাকবে, মব কালচারটা দূর হয়ে যাবে, আর এই জন্য হচ্ছে তরুণদের একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে।
0: অনেক ধন্যবাদ। আমরা কয়েকজন শিক্ষার্থী বন্ধুর সঙ্গে কথা বলছিলাম কেমন বাংলাদেশ তারা চায় সে বিষয়ে। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, চলুন তার সঙ্গে কথা বলি। তারপরে আমরা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবগুলোর যারা রয়েছে প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলবো। আপনার নাম পরিচয় বলবেন।
5: সাদিয়া আফরিন মিম, আমি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি।
0: মিম, আজকের অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
5: বেশ ভালো লাগছে, নিজের ওপিনিয়ন রাখার জন্য একটা প্ল্যাটফর্ম পেয়ে অবশ্যই ভালো লাগছে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
5: আমরা একটা স্থিতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখি। স্থিতিশীলতা বলতে আমি বুঝি ব্যক্তি স্বাধীনতা, সুরক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি বলবো শুধু নারীর ক্ষেত্রে না, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সুরক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে সুরক্ষাটা দিকে নজর দেওয়া উচিত। সবার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, যেখানে কেউ ভয় ছাড়া নিজের অপিনিয়ন রাখতে পারবে। অ্যান্ড অর্থনৈতিক স্বাধীনতা বলতে স্থিতিশীলতায় এমন একটা দেশ যেখানে শুধু ধনীরা যে ধনী হয়ে যাবে বা গরিবরা গরিব হতে থাকবে এরকম একটা

0: আমরা এতক্ষণ ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, তাদের স্বপ্ন প্রত্যাশা দেশকে ঘিরে আমরা জানছিলাম। এ পর্যায়ে কথা বলবো এই বিশ্ববিদ্যালয়েরই কয়েকটি ক্লাবের প্রতিনিধির সঙ্গে। এই বিশ্ববিদ্যালয়ের যে ক্লাবগুলি রয়েছে তারাও শিক্ষার্থীদের নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
1: আমি নুরশাদ জাহান, ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটির একজন এক্সিকিউটিভ মেম্বার।
0: আপনি কি কার্যক্রম করছেন?
1: ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটি মূলত আমাদের স্কুল অফ লকে রিপ্রেজেন্ট করে ইন্টারনালি এবং এক্সটারনালি। আমাদের স্টুডেন্টদেরকে লিডারশিপ স্কিল থেকে শুরু করে আমাদের প্রফেশনাল ফিল্ডে কিভাবে আরও স্মার্ট হতে হবে, আরও কনফিডেন্ট হতে হবে, আমাদের স্কিল ডেভেলপমেন্টে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমাদেরকে মুট কোর্ট কম্পিটিশন থেকে শুরু করে বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অর্গানাইজ করে যাচ্ছে। অ্যান্ড সেখানে শুধু আমাদের ইন্টারনাল ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে সুযোগ দিচ্ছে এমন না, আমাদের বেশিরভাগ সেমিনারগুলোই ওপেন ফর অল থাকে। কারণ আইন তো মূলত আসলে শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টাল স্টুডেন্টদের জন্য না, আইন মূলত পুরো দেশের সবার জন্য, আর এটা সবারই জানা উচিত। তো এখানে শুধু আমরা শিখি তা না, বাহিরের স্টুডেন্টরাও আসে অন্যান্য ডিপার্টমেন্টের, তারা এখানে একটা ওপেন ডিসকাশনের সুযোগ পায়, তারাও জানতে পারে বেসিক আইন সম্পর্কে, পরবর্তীতে তারা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে তারা এগুলো ব্যবহার করতে পারে।
0: আপনাদের ক্লাবে কেমন সংখ্যক সদস্য রয়েছে?
1: আমাদের ক্লাবে অ্যাপ্রক্সিমেটলি 60-70 জন মেম্বার রয়েছে।
0: আপনি বাংলাদেশ বেতারে কথা বললেন, আপনার সংগঠনের কথা বললেন, কেমন লেগেছে?
1: আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতারকে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে আসার জন্য, আমাদের জেনারেল স্টুডেন্টদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, পাশাপাশি আমাদের ক্লাবগুলোকে সামনে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য
0: আন্তরিক ধন্যবাদ। আরও একজন বন্ধুকে পেয়েছি, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
2: আমি সিন্দিপ করিম সুদাদ, আমি ব্র্যাক ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরামের জেনারেল সেক্রেটারি।
0: আপনারা কি কার্যক্রম করছেন?
2: আমাদের কাজ মূলত নাটক নিয়ে, মঞ্চ নাটক নিয়ে স্পেশালি। এর বাইরেও আমরা মাইম, যেটাকে আমরা মূকাভিনয় বলি, মিউজিক্যাল ড্রামা, পোয়েট্রিক ড্রামা, এই সব কিছু নিয়ে আমরা কাজ করি। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের সমস্ত কালচার দেশ এবং বিদেশের সেটাকে মঞ্চে ফুটিয়ে তোলা। এই জন্য আমরা বলি সমগ্র পৃথিবী এক মঞ্চে। আমরা মঞ্চে সমগ্র পৃথিবীটাকে রিপ্রেজেন্ট করতে চাই, একদম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পর্যন্ত সবাইকে রিপ্রেজেন্ট করতে চাই। আমাদের ক্লাবে একদম যারা ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত সবাই ক্লাবে অংশগ্রহণ করার সুযোগ পায়, এবং সবাই পারফরমেন্স, হিউম্যান রিসোর্স অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে কাজ করার খুব সুযোগ পায়। অ্যান্ড এগুলো নিয়ে কাজ করতে করতে আমি যেটা মনে করি, পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ থাকলে সেটা তাদের লাইফ লেসন দেয়, অনেক পরিস্থিতির সম্মুখীন হতে শেখায়। তো ক্লাব কালচারটা আমার কাছে মনে হয় তরুণ সমাজের জন্য অনেক ইম্পর্টেন্ট, যাতে তারা রিয়েল ওয়ার্ল্ডের সাথে ফেস হতে শেখে।
0: আপনি আজকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি পরিবেশনা রাখবেন, গান বা কবিতা কিছু একটা আপনি শোনাতে পারেন?
2: আমি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিছু লাইন শোনাচ্ছি। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শেখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি আমি চির বিস্ময়, আমি বিশ্ব বিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির।
0: অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
2: ধন্যবাদ।
0: এরপরে কে রয়েছে আমাদের সঙ্গে, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
3: আমি রেজওয়ান আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটিতে বিবিএ এর স্টুডেন্ট, অ্যান্ড আমি এখন ব্র্যাক ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফোরামের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টে।
0: কি কার্যক্রম আপনাদের ক্লাব করছে?
3: আমাদের ক্লাব মূলত বিজনেস অ্যান্ড ইকোনমিক্স রিলেটেড কেস কম্পিটিশন অ্যান্ড বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে কি এক্সিকিউট করা, বিভিন্ন পোস্ট বাজেট সেমিনার হচ্ছে কি অ্যারেঞ্জ করা, অ্যান্ড পাশাপাশি আমরা স্টুডেন্টদের হচ্ছে কি সফট স্কিলস অ্যান্ড লিডারশিপ স্কিলসটা ডেভেলপ করি, যাতে হচ্ছে তারা ডিগ্রি অর্জনের পরে প্রফেশনাল লাইফে যখন তারা প্রবেশ করে তখন যাতে তারা কোনো বাধার সম্মুখীন না হয়। কারণ আমরা পড়ার মাধ্যমে অনেক হচ্ছে আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু প্রফেশনাল ফিল্ডটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন মানুষের সাথে আমাদের ইন্টারঅ্যাক্ট করতে হয়। তো ক্লাবে হচ্ছে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে ফর্ম করে আগে থেকেই তাদেরকে প্রস্তুত রাখতে পারি প্রফেশনাল লেভেলে গিয়ে তারা কী কাজ করবে তার ব্যাপারে।
0: আজকে বাংলাদেশ বেতার ঢাকায় কথা বললেন, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে কথা বললেন, কেমন লাগছে?
3: আমার অসম্ভব ভালো লাগছে, এবং আমি এর আগে কখনো কথা বলিনি, খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ। আরও একজন বন্ধুকে আমরা পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম এবং আপনার ক্লাবের নাম এবং আপনি কোন সাবজেক্টে পড়েন বলবেন।
4: আমার নাম রাইসা জাবিন আশিতা, আমি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরামে আছি ব্র্যাক ইউনিভার্সিটির। আমার পজিশন আই এম প্রেসিডেন্ট অ্যান্ড আমার ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএন।
0: আপনারা কি ধরনের কার্যক্রম করছেন এবং এই প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে ক্লাব ভিত্তিক কার্যক্রম কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে কি বলবেন?
4: ভিন্ন অনেক ইস্যু থাকে যেটা আমরা ভোকালি বলতে পারি না, হয়তো সেটা আমাদের রেজিস্টার অফিস হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, যেটা আমরা পাবলিকলি বলতে পারি না, বা পলিটিক্যাল ইস্যু হতে পারে যেটা আমরা পাবলিকলি বললে হয়তো আমরা অনেক ঝামেলা পড়তে পারি। আমরা সেগুলো খুব সুন্দর করে আমাদের মঞ্চে ফুটিয়ে তুলতে পারি, আমরা আমাদের প্রোটেস্টটা মঞ্চ দেওয়া হয়। আর বাইরের যেটা বললাম, যে আমরা বিভিন্ন ইভেন্টে যখন বাইরে যাই আমাদের কিন্তু স্ট্রং একটা নেটওয়ার্কিং হয়, একটা কানেকশন হয়, যেটা বাইরের যখন আমরা চাকরি লাইফের জন্য যখন আমরা ট্রাই করবো সেটা অনেক কাজে আসে। এইভাবে আমি মনে করি ইম্প্যাক্ট আমরা ফেলতে পারি।
0: বেতারে কথা বললেন, কেমন লাগছে?
4: খুবই ভালো লাগছে।
0: কি বলবেন আমাদের অগণিত শ্রোতা বন্ধুদেরকে?
4: যে নিজের প্যাশন যেটা থাকবে সেটা সবসময় যদি এথিক্যাল হয়ে থাকে ওটাই ফলো করা উচিত।
0: অনেক ধন্যবাদ। আরও একজন রয়েছেন আমাদের বন্ধু, চলুন কথা বলি। আপনার ক্লাবের নাম বলবেন এবং কি কার্যক্রম রয়েছে ক্লাবের?
5: আমার ক্লাবের নাম হচ্ছিল ব্র্যাক ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম। আমরা যেটা অনেক সময় বলতে পারি না অথবা এক্সপ্রেস করতে পারি না, মেনলি যে ইমোশনগুলো থাকে আমাদের ইনার মাইন্ডের ভিতরে, আমরা সেটাকে মেনলি এক্সপ্রেস করি এখানে।
0: কেমন সংখ্যক সদস্য রয়েছে আপনাদের ক্লাবে?
5: আমাদের ক্লাবে অলমোস্ট এখন অ্যাক্টিভ মেম্বার অলমোস্ট 70-এর কাছাকাছি।
0: আপনি গান বা কবিতা কি শোনাবেন আমাদের বন্ধুদেরকে? একটু গান শোনাতে পারেন।

অনেক ধন্যবাদ। আমরা রয়েছি ব্র্যাক ইউনিভার্সিটি, কথা বলছি তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা শিক্ষার্থীদের কথা শুনলাম, শুনলাম ক্লাবগুলোর প্রতিনিধির কথা।

শ্রোতা বন্ধুরা, আমরা এভাবেই স্বপ্ন দেখতে চাই, আমরা এভাবেই তরুণদের হাত ধরে এগিয়ে যেতে চাই। তরুণরা পরিবর্তন এনেছে, তরুণরাই গড়বে আমাদের বাংলাদেশ। সবার জন্য অনেক ভালোবাসা। আগামী পর্বে আমি সজীব দত্ত দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যাব, সেই ক্যাম্পাসের আদ্যপ্রান্ত আপনাদের সামনে ইথারে ইথারে তুলে ধরব। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং থাকুন বাংলাদেশ বেতারের সাথে।

0: প্রথমে শাহনাজ রহমতুল্লাহ এবং পরে সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান বর্ণিল সাকো। গ্রন্থনা ও উপস্থাপনায় মোহাম্মদ ইসহাক আলী সজীব।

0: সাগর
1: ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার।
2: নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। 25শে বৈশাখ, আজকের আকাশে এক অন্য আলো, যে আলো এসেছিল 1268 বঙ্গাব্দের আজকের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ বেতার ও সোশ্যাল মিডিয়ার সকল শ্রোতা, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রবীন্দ্র জন্মজয়ন্তীর আজকের এই বিশেষ আয়োজন বর্ণিল সাঁকোতে। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক এবং প্রশিক্ষক ফারহানা ত্রিনা, সেই সাথে যুক্ত হয়েছেন নিশাদ ফাতেমা, আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক, দুজনকেই স্বাগত জানাচ্ছি।
3: ধন্যবাদ ইসহাক।
4: ধন্যবাদ
2: ফারহানা ত্রিনা। আপনার কাছে শুরুতে একটু যেতে চাই। রবীন্দ্রনাথ তার লেখায় বিভিন্নভাবে নারী ক্ষমতায়ন, নারী জাগরণ এবং নারী মুক্তির কথা বলেছেন, আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন?
3: ঠিক 100 বছর আগের কথা, যখন উনি এইসব সাহিত্য কবিতা এখানে রচনা করছেন, বসে ভাবছেন নারীদের নিয়ে, তখন আসলে এই যে ফেমিনিস্ট যে বিষয়টা আমরা এখন বলি, নারীবাদ, নারীত্ব, এই বিষয়গুলো নিয়ে ভাববার সময়টা কি আসলে তখন নারীরা কি অতটাই আসলে উন্মুক্ত ছিল কিনা? একদমই নয়। তো সেই জায়গা থেকে যখন আমি ভাবি, তখন আমার মনে হয় তার লেখাগুলো যতবার আমরা পড়ি, আমাদের কিন্তু মনে হয় নারীকে তিনি না দেবী না দাসী, তিনি কিন্তু চেয়েছেন মানুষ হিসেবে তার লেখা কবিতা, গল্প, উপন্যাস। এবং সেই নারী শহুরে জীবনে হোক, অথবা আমরা যদি বলি একেবারে মধ্যবিত্ত জীবন, সেখানেও তার অবরুদ্ধ যে বাসনা, সেটিকেই কিন্তু তিনি বারবার বের করে নিয়ে আসতে চেয়েছেন তার লেখনীর মধ্য দিয়ে। ওই রকম একটা সময়ে বসে সেটিও কিন্তু এক ধরনের প্রতিবাদ, সেটিও এক ধরনের অনুপ্রেরণা, এবং এখনকার সময় এসেও অনেকখানি প্রাসঙ্গিক।
2: আজকে আপনি আমাদেরকে কোন কবিতা শোনাচ্ছেন?
3: ঠিক এমনই একটি লেখা, বাঁশিওয়ালা কবিতাটি,
2: চলুন শুনি।
3: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম, এই বলেই তোমাকে প্রথম চিঠি লিখেছি। মনে আছে তো, আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকই, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙায়, সেখান থেকে প্রখর আলোয় দেখি ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে উঠে, দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে, বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া, এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দব্দবিয়ে ফিরে আসে প্রাণীর বেগ, কি বাজাও তুমি, জানিনি সে সুর জাগায় কার মনে কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ায় নবযৌবনের ভাটিয়ারি, শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে খনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, এক গুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপর আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শেকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি। ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি, অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণীর পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোই লুটুই মাথা, দুরন্ত ঠেলাই নিষেধের পাহারা কাঁত করে ফেলি নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায় বাঁশিওয়ালা। বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে উঠে বিদ্রোহিনী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারিদিকে ভীরুর ভীরকে কৃষক কুটিলের কাপুর শতাকে। হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি না ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে।
2: নিশাত ফাতেমা, আপনার কাছে একটু জানতে চাইব, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার লিখায় তার বিভিন্ন গল্প, কবিতা, কাব্যগ্রন্থ বা হচ্ছে আমরা যদি বলি যে প্রবন্ধে, উপন্যাসে, তিনি নারী চরিত্রকে যেভাবে করে দেখেছেন, আপনি কি বলবেন?
0: ধন্যবাদ। শত বছর পূর্বেও নারীবাদ নিয়ে, নারী চিন্তা, নারী জাগরণ, এগুলো নিয়ে কিন্তু এক ধরনের আন্দোলন হয়ে এসেছে, সেটা হয়তো সুপ্ত ছিল, কিন্তু বর্তমানে এসে আমরা দেখছি যে নারী জাগরণ, তারপরে নারীবাদ যে জিনিসটা, নারী জাগরণের জন্য নারীরা চায় যে তারা উন্নত হোক, শুধুমাত্র ঘরকন্নার মধ্যেই তারা সীমাবদ্ধ চায় না, তারা বাইরে কাজ করতে চায়, তাদের মনের ভেতরের যে সুপ্ত বাসনা, তারা তাদের ভেতরের প্রতিভাগুলো বাইরে বের করে আনতে চায়। তো রবীন্দ্রনাথ সেক্ষেত্রে কিন্তু অনেক আধুনিক ছিলেন, সে নারীদেরকে ঘরের মানুষ হিসেবে না, বাইরেও অনেক উন্নত মানুষ হিসেবে চিন্তা করেছিলেন।
2: একেবারে আজকে আপনি আমাদেরকে কোন কবিতা বা কোন গল্প শোনাচ্ছেন আমাদেরকে?
0: আজকে আমি একটি চিঠি পড়ে শোনাবো, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র।
2: চলুন শুনি।
0: শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি, মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি, চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, তুমি আছো তোমার আপিসের কাজে, শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই, সে তোমার দেহ মনের সঙ্গে এটে গিয়েছে, তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ, আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে, তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না তাইও বাঁচল, বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত। আমার মরণ নেই সেই কথাটি ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স মাত্র 12। দুর্গম পাড়া গায়ে আমাদের বাড়ি, সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ শ্যাকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয় রানি, তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। সমস্ত আকাশকে কাঁদিয়ে বাসি বাঁচতে লাগলো, তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুদকুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপরে আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সে কথা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্নার মধ্যে এতকাল কাটিয়েও আজও সেটিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্যে ভীষণ উদ্বিগ্ন ছিলেন, মেয়ে মানুষের পক্ষে এ এক বিষম বালাই।
2: সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা আমাদের নারীদেরকে সমাজের অবহেলিত বা বঞ্চিত করে না রেখে, তাদেরকে শোষণ না করে, তাদেরকে আমরা একটি সাইকেলের দুটো চাকা ভাবি। অর্থাৎ পুরুষ যদি একটি চাকা হয় তাহলে নারী অন্য চাকাটি। তাদের সমন্বয়ে আমাদের এই দেশ, আমাদের এই সমাজ এগিয়ে যাবে, এমনই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি বর্ণিল সাকু থেকে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা। আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান বর্ণিল সাঁকো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ ইসহাক আলী, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে মাহফুজুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইরা হাবিব। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও সভায় আলোচনা হয়। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23 ও 24 মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 13 মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 মে বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশী হজযাত্রীদেরকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজযাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছরে দিবসটির প্রতিপাদ্য, থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকার ফুটপথ ও সড়কপথের দীর্ঘদিনের বিশৃঙ্খলা, যানজট ও জনদুর্ভোগ নিরসনে সরকার প্রথমবারের মতো হকার ব্যবস্থাপনাকে একটি আনুষ্ঠানিক নীতিমালার আওতায় এনেছে। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ ঢাকা সিটি হকার পুনর্বাসন নীতিমালা 2026-এর রূপরেখা তুলে ধরে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, এই নীতিমালায় হকার নিবন্ধন বাধ্যতামূলক করে নির্ধারিত এলাকায় তাদের ব্যবসা পরিচালনা এবং ছুটির দিন ও রাত্রিকালীন হাট চালু করার বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এর ফলে তাদের মধ্যেকার যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের দাবি, মার্কিন বাহিনী তাদের 2টি জাহাজ ও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের হামলার জবাবে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি জাহাজগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানান। খেলার খবর, ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 উইকেটে 87 রান করে। টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। মানব পাচারকারী হিসাবে কাউকে সন্দেহ হলে সাথে সাথে পুলিশে খবর দিন। মানব পাচারকারীরা কারো বন্ধু নয়, এরা অর্থের লোভে বিবেকহীন, তাই এদের মিষ্টি কথায় ভুলবেন না। মানব পাচারকারীদের বিরুদ্ধে আপনি সচেতন হন, অন্যকেও সচেতন করুন।

0: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হবে, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জ এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ ও এফএম 102 মেগাহার্জ এ.
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ধর্মীয় অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান প্রাণের মাঝে আছো তুমি শুনবেন বেলা 3:05। নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ বেলা 3:35। কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান হঠাৎ দেখা শুনবেন বিকেল 4:05। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা বিকেল 5:10।
0: আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে কথিকা শুনবেন বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নাটক সূক্ষ্ম বিচার শুনবেন রাত 10:00। গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ আবুল হাসান তুহিন, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম। সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পবিত্র কুরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কুরআন। উপস্থাপনায় মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ আল্লাযী জাআলা মুহাম্মাদান খাতামাল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া জাআলাহু উসওয়াতান হাসানাতান ইলা ইয়াউমিদ্দিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি সাপ্তাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কুরআন। সম্মানিত শ্রোতা, আজ আমরা সূরা বাকারার 126 এবং 127 নম্বর আয়াতুল করিমার তাফসির শুনব ইনশাআল্লাহ। আমার সঙ্গে তাফসির পেশ করার জন্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন এবং ঢাকা পঙ্গু হাসপাতাল জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কাদির তাওহীদ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: সম্মানিত শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন চলার জন্য দিক নির্দেশনা এবং সংবিধান হিসাবে আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়ে থাকে। মানুষ কিভাবে বলবে, মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে জীবনকে পরিচালনা করবে এবং মানুষ তার কর্মকাণ্ড পরিচালনা করে সুখী সমৃদ্ধশালী জীবন গঠন করবে, সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোরআনুল কারীমে আমাদেরকে দিয়েছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনের মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই। মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনের মধ্যে দিয়েছেন। এবং এ কোরআনকে জানার মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে আমাদের পাথেয় কোথায় রয়েছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, লোকগুলো কেন, মানুষেরা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা সাধনা চিন্তা বিশ্লেষণ করে না। তার মানে হচ্ছে কোরআনকে জানার জন্যে, কোরআনকে মানার জন্যে, কোরআনকে বোঝার জন্যে এবং কোরআন দিয়ে জীবন গঠন করার জন্যে অবশ্যই কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনকে মানতে হবে। সেই উদ্দেশ্যে আজকে আমরা কোরআন করিমের দ্বিতীয় নাম্বার সূরা, সবচেয়ে বড় সূরা যেই সূরাটি আমরা জানি, সূরা বাকারার 126 এবং 127 নম্বর আয়াতুল করিমার তাফসির আমরা শুনব। সূরা বাকারার 126 নম্বর আয়াতুল করিমায় নবীগিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি খণ্ডিত অংশ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় দুর্দন্ত প্রতাপে দেশ শাসন করছিল নমরুদ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন নমরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের সঙ্গে সে বিরুদ্ধাচারণ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার মুখোমুখি দাঁড়ালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো বলছেন, উযকুরু ফিল কিতাবি ইব্রাহিম, কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য আমি উপস্থাপন করেছি। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, কারণ তিনি একজন সত্য নবী, গোটা সমাজের জন্য মানুষকে সুপথ প্রদর্শন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পদে পদে বিভিন্ন পরীক্ষার

0: ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা, ইব্রাহিম আলাইহিসসালাম তদীয় পুত্র, ছোট শিশু মাসুম বাচ্চা হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং তার স্ত্রী হযরত বিবি হাজিরাকে নিয়ে জনমানবহীন বৃক্ষ তরুলতাহীন মক্কানু করিতে আসলেন। ধুধু করে বালু আর বালুই দেখা যাচ্ছে, পাশে দুইটি পাহাড়, যে পাহাড় দুটির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নিদর্শনের মধ্যে দুইটি পাহাড় নিদর্শন হিসাবে এখনো দাঁড়িয়ে আছে। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হযরত বিবি হাজিরাকে রাখলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বাইতুল্লাহ শরীফের পাশেই জনমানবহীন বৃক্ষ তরুলতাহীন এই স্থানে আমার স্ত্রী এবং আমার সন্তানকে রেখে আসলাম, তুমি হেফাজত করিও এবং এখানে যারা আসবে তাদের মনগুলো তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি সম্মানের পাত্র বানিয়ে দিও এবং তারা যেন স্থানে নামাজ কায়েম করতে পারে সেই ব্যবস্থা তাদেরকে তাওফিক দিও। ইব্রাহিম আলাইহিসসালাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, যেহেতু স্ত্রী এবং তার সন্তানকে রেখেছেন এই জন্য তিনি এই দোয়াটিও করলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইজআল হাযা বালাদান আমিনা, আপনি দয়া করে এটা শান্তিময় একটি নগরে পরিণত করুন। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, আপনি দয়া করে তাদেরকে আপনার ফল ফলাদি থেকে রিজিকের ব্যবস্থা করে দিন। সম্মানিত শ্রোতা, আমরা সূরা বাকারার 126 নম্বর আয়াতুল কারীমের বিশুদ্ধ তাফসীর শুনব। তাফসীর পেশ করছেন মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কাদির তাওহীদ।
1: ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 126 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহি রহমানির রহিম, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আদ্দুরুহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসির। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বাইতুল্লাহর সৃষ্টির পটভূমি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন নবী, এই দুইজন নবীর এক গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে তুলে ধরেছেন। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তিনটি দোয়ার কথা উল্লেখ করেছেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হাযা বালাদান আমিনা, যে হে আল্লাহ, এই পুণ্যভূমি, যেই ভূমিতে আপনি যেমনটি বলেছিলেন যে সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর সিরিয়া থেকে তিনি তার এই শিশু সন্তান যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শেষ বয়সে 90 বছর বয়স তখন একজন সন্তান দিয়েছেন যা একেবারেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত হিসাবে, এই সন্তান পাওয়ার পর যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে নির্দেশ দিয়েছেন তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, তিনি নিজের জীবন সবকিছু উজাড় করে দিয়েছেন এবং তিনি সফলভাবে আল্লাহ তাআলার প্রতিটি নির্দেশ তিনি পালন করতে সক্ষম হয়েছেন। কিন্তু তার মধ্যে নমনীয়তা ছিল, যদিও তিনি আদায় করেছেন কিন্তু সবসময় তিনি দোয়া করতেন, আল্লাহ আপনি আমার এই পক্ষ থেকে এই কাজটুকুকে কবুল করে নেন। এটার আলোচনা সামনে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ এবং তার পারিবারিক যে হযরত সারা আলাইহিস সালামের যে চাওয়া ছিল সেটাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই শিশু সন্তান এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই কাবার চত্বরে এখানে এসে উপস্থিত হলেন। কোনো মানুষ নেই, চতুর্দিকে শুধু বালুকাময় এক মরুভূমি, পাহাড় আছে কিছু পাথরের কিন্তু কোনো গাছপালা নেই, খাবার দাবার নেই, পানির কোনো ব্যবস্থা নেই। এই জায়গায় রেখে যখন ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাচ্ছেন একটি বারও পিছন দিকে ফিরে তাকান নাই। হযরত হাজরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন যে হে আমার প্রাণের স্বামী, হে আল্লাহর নবী, আপনি যে এখানে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন এটা কি আমার যিনি সঙ্গে আছেন তার নির্দেশ নাকি আল্লাহ তাআলার নির্দেশ আছেন, এবং এখানে আমরা কিভাবে থাকবো, কিভাবে খাবো, আপনি তো কোনো ব্যবস্থা করে যাচ্ছেন না, আমরা কিভাবে থাকবো? তিনি কোনো কথারই উত্তর দিচ্ছিলেন না। তখন হাজরা আলাইহিসসালাম শেষ পর্যন্ত জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর কোনো নির্দেশ আছে কিনা? তিনি শুধু বললেন, না, হ্যাঁ, আল্লাহর হুকুমে, নির্দেশে বা ইশারাতেই তোমাদেরকে রেখে যাচ্ছি। তখন হযরত আলাইহিস সালাম তিনি বললেন যে ঠিক আছে, যে আল্লাহ তাআলার নির্দেশে যদি হয় তাহলে আমরা এই জনমানবহীন

0: গাছপালাহীন, খাদ্যহীন, পানিহীন এই মরুভূমির মধ্যেও আমরা ধ্বংস হব না।
1: সুবহানাল্লাহ,
0: তিনি এই কথা বলে একজন নারী শিশু একটা সন্তানকে নিয়ে এই জনমানবহীন জায়গায় তিনি রয়ে গেলেন। ইব্রাহিম আলী সালাম সেখান থেকে রওনা দিলেন। একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে, সানিয়া নামক একটি জায়গা আছে, সেখানে যাওয়ার পরে ইব্রাহিম আলী সালাম অনুভব করলেন যে তার স্ত্রী যদি তার দিকে তাকিয়েও থাকে, এখন আর তাকে দেখা যাবে না, তার দৃষ্টির আড়ালে চলে এসছেন। সেখানে গিয়ে ইব্রাহিম আলী সালাম অনেকগুলো দোয়া করেছিলেন, তার মধ্যে দোয়া এটিও একটি, এই 26 নম্বর আয়াত, যে হে আল্লাহ, হাজা বালাদান আমিনা, আল্লাহ আমি এমন একটি জায়গায় রেখে আসলাম যেখানে কোনো মানবজন কিছুই নেই, খাবার দাবার নেই, আমার এই সন্তানদেরকে আপনি এখানে তাদের জন্য নিরাপত্তা দেন, যাতে রাতের হিংস্র কোনো প্রাণী কোনো কিছু যাতে তাদেরকে ধ্বংস না করে এবং এই জায়গাটা যাতে নিরাপদ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে এমনভাবে নিরাপদ করেছেন, আল্লাহ বলেছেন উদখুলু হাবি সালামিন আমিনিন, যে এই জায়গায় যারাই প্রবেশ করবে তারাই কিয়ামত পর্যন্ত নিরাপদ। সুবহানাল্লাহ,
1: সুবহানাল্লাহ।
0: ইব্রাহিম আলাইহিস সালামের
2: তাওহীদ। আমরা আরেকটি বিষয়ে আপনার যে আয়াতাংশের যে আপনি বললেন বালাদান আমিনা, যে নিরাপদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তিনের মধ্যে
0: হাযাল বালাদিল আমিন বলেছেন,
2: ও হাযাল বালাদিন, কসম খাইলেন, তার মানে হচ্ছে কসম সেটারই খাওয়া হয় যেটার গুরুত্ব বেশি,
0: গুরুত্ব বেশি।
2: এই যে বাইতুল্লাহ শরীফের এই শহরের কসম খাইলেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিরাপদ করেছিলেন বিধায়, এবং তিনি উল্লেখ করলেন ও হাযাল বালাদিল আমিন, তাই তো?
0: জি, এই যে নিরাপদ শহর করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, যে হে আল্লাহ আপনি তাদেরকে, সামারাত হচ্ছে বহুবচন, সামারুনের বহুবচন হচ্ছে সামারাত, অর্থাৎ যত ধরনের ফল ফলাদি আছে আল্লাহ আপনি তাদের জন্য এটা রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় এই দোয়াটিও কবুল করেছেন এমন যে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তুমি যাও, এই জায়গাটাতে যাতে ফল ফলাদি হয়, তারা যাতে রিজেক পায়, তার জন্য একটা বন্দোবস্ত করার জন্য দোয়াশ মাটি, যে মাটিতে উর্বর মাটি, ফল ফলাদি হবে, গাছপালা হবে, শস্য হবে, এমন মাটি আনার জন্য হযরত আলুসি রহমাতুল্লাহ আলাই তিনি তাফসিরে রুহুল মাহানিতে উল্লেখ করেছেন, জিব্রাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সাথে সাথে তিনি জর্ডান অথবা সিরিয়ার একটি অংশকে কেটে নিয়ে আসলেন, তার ডানায় তুললেন, জিব্রাইল আলাইহিসসালামের 600 ডানা। জিব্রাইল আলাইহিসসালাম এমন তার ডানায় এমন একটি দোয়াশ মাটির বিশাল একটি অংশ, জর্ডানের অথবা সিরিয়ার একটি অংশকে তিনি তার ডানায় তুললেন, তুলে বললেন আল্লাহ এমন একটি মাটি আমি আমার ডানায় নিয়েছি যে মাটিটা এত উর্বর, এখানে যে কোনো ফসল লাগানোর সাথে সাথে হবে, সুবহানাল্লাহ, এটা কি করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই মাটিটাকে তুমি নিয়ে যাও এবং যেই বাইতুল্লাহর মেহমান এই বাইতুল্লায় এই খাবারগুলো খাবে সেই বাইতুল্লাহ কাবা ঘরকে তাওয়াফ করাও। সুবহানাল্লাহ,
1: সুবহানাল্লাহ।
0: জিব্রাইল আলাইহিস সালাম ওই মাটিটাকে তুললেন, তুলে কাবার চত্বরে আসলেন, এই বাইতুল্লাহ যেখানে ছিল। আপনি জানেন যে বাইতুল্লাহর ইতিহাস আমরা আগের তাফসিরে শুনেছি, পৃথিবী সৃষ্টির 2000 বছর আগ থেকে এখানে বাইতুল্লাহ ছিল। সেখানে এসে জিব্রাইল আলাইহিস সালাম 7টি চক্কর দিলেন ওই মাটিটাকে নিয়ে, নেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে থামো, তাফসিরে আসছে বিনাকলি তাইফ, ওই মাটিটার মাটিটা থাকলো না, ওই মাটিটা হয়ে গেল তাইফ, তায়েব বলা হয় যিনি আল্লাহর ঘরকে তাওয়াফ করেন, যেহেতু এই মাটিটাও আল্লাহর ঘরকে তাওয়াফ করেছেন এই জন্য এই মাটির নাম হয়েছে তায়েব, যেটা আপনি জানেন যে মক্কা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটি শহর আছে যেটা তায়েব শহর, এই তায়েব শহরকে তায়েব বলা হয় এই জন্য যে এই মাটিও আল্লাহর ঘরকে তাওয়াফ করেছে এবং সেখান থেকে কিন্তু নানান ধরনের ফল ফলাদি শস্য মক্কাতুল মুকাররমায় কিন্তু মানুষ খেয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে আল্লাহ আপনি এই জমিনটাকে নিরাপদ করেন তাদের জন্য এবং রিজেকের ব্যবস্থা করেন তাদের জন্য যারা মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেন। এই জায়গাটাতে ইব্রাহিম আলাইহিসসালাম কেন এই দোয়া করেছেন সেটা আমরা 2 আয়াত আগে যদি আমরা লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন যে ক্বালা ওমিন জুররিয়াতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি ফাআতাম্মাহুন্না, তুমি সব পরীক্ষাই তো সুন্দরভাবে শেষ করেছো, ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, আমি তোমাকে জাতির জন্য বিশ্ববাসীর জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম। এই ইমাম বানিয়ে যখন দিলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন ক্বালা ওমিন জুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তানদেরকেও আপনি ইমাম বানান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, না তোমার সন্তানদের মধ্যে যারা জালেম হবে, যারা নাফরমানি হবে, আল্লাহর সাথে কুফরি করবে, তাদেরকে ইমাম বানানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন যে আল্লাহ এটা নিরাপদ বানান এবং রিজিকের ব্যবস্থা করেন, তখন আল্লাহ তাআলার ওই নির্দেশ যে জালেমদেরকে আল্লাহ তাআলা ইমাম বানাবেন না, ওই কথাটি ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে ছিল। এজন্য তিনি আনুগত্য প্রকাশের জন্য আল্লাহর কাছে বললেন আল্লাহ মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ আপনি তাদেরকে রিজিক দেন যারা ইমান আনে, অর্থাৎ জালেমদেরকে নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের তার সন্তানদের প্রতি, কিন্তু মায়া সমস্ত সন্তানের জন্য, কিন্তু সন্তানদের প্রতি ইমানদারদের জন্য আল্লাহর প্রতি মহাব্বত রেখে যখন এই দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমানুর রহিম, তিনি এমন ভাবে দয়াটাকে প্রকাশ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে সাপোর্ট দিলেন, ক্বালা ওয়ামান কাফারা ফা উমাত্তিউহু কলিলান। আল্লাহ তাআলা এখানে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ঠিক আছে ইব্রাহিম, তুমি যে দোয়া করেছো আমি খুশি হয়েছি, কিন্তু শুনে রাখো আমি ইমাম বানাবো না তোমার সন্তানদের মধ্যে, যেহেতু তোমার সন্তানদের মধ্যে দুইটা দল থাকবে, একদল থাকবে আনুগত্যশীল তোমার অনুসরণ করবে এবং আল্লাহকে স্বীকার করবে, আর একদল থাকবে নাফরমান যারা বেদিন থাকবে, কিন্তু আমি হে ইব্রাহিম তোমার এই আনুগত্যের কারণে আমি তোমার সন্তানদের মধ্যে যারা পৃথিবীতে নাফরমানি করবে তাদেরকেও আমি রিজেক এবং এই নিরাপত্তা আমি দিব। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার। কলিলান শব্দের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন যে পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতই হলো আল্লাপাক রব্বুল আলামিনের কাছে সামান্য। যেমন আলাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদদাতি ওয়া মা'ারিজা আলাইহা। আল্লাপাক রব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে বলেছেন যে পৃথিবীর মানুষ যদি এক হয়ে না যেত, তাহলে যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে আমি স্বর্ণের বাড়ি, স্বর্ণের দরজা, স্বর্ণের খাট, রূপের খাট, বাড়ি আমি দিয়ে দিতাম, যেহেতু এগুলো সবই হলো দুনিয়ার সামান্য জিনিস আর আখেরাতে হচ্ছে অফুরন্ত ভাণ্ডার। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের যত সম্পদ যা কিছু সবকিছুকে সামান্য বলেছেন। এবং নবীজি বলেছেন লাউকানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহ বাউদাতাম মা সাকা কাফিরান মিনহু শারবাতান। যদি এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে মাছির ডানার পরিমাণ হতো, তাহলে কাফেরদেরকে একঢোক পানিও আল্লাহ পান করতে দিতেন না। সম্মানিত শ্রোতাদেরকে আমি এই আয়াত থেকে যে শিক্ষাটা আমি বলবো যে দেখেন এই পৃথিবীতে যত সম্পদের মালিক একজন হোক না কেন, সেটা কিন্তু সামান্য আখেরাতের তুলনায়। আমরা অনেক সময় দেখি যে একজন নামাজ পড়ে না, বেধর্মী, আল্লাহর নাফরমানি করতেছে, সব ধরনের গুনার কাজ সে করতেছে, কিন্তু তার সম্পদের অভাব নেই, তার অসুস্থতা নেই, তার বাড়ি গাড়ির অভাব নেই এবং তার সম্মানের অভাব নেই। এই সব কিছু দেখে অনেকে অনেক সময় মনে করতে পারেন যে তাহলে তাকেই কি আল্লাহ বেশি ভালোবাসেন? না, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর জমিনে সবাইকে আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আখেরাতে তাদের জন্য রয়েছে সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার, তারা আখেরাতে সবচেয়ে কঠিন আযাবের দিকে যাবে, অবিসাল মাসির, সেটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে দুনিয়ার ধন সম্পদ বর্ধিত হওয়া এটা সফলতার মূল বিষয় নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা সবাইকে রিজিক দিচ্ছেন, সবাইকে খাওয়াবেন।
2: ধন্যবাদ মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের তাওহীদ। আপনি সূরা বাকারার 126 নম্বর আয়াতুল কারিমার বিশুদ্ধ তাফসীর আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে বললেন। সূরা বাকারা 127 নম্বর আয়াতুল কারিমা বিশুদ্ধ তাফসীর শুনবো।
0: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 127 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইয ইরফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ওয়া ইয ইরফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাঈল এবং ইব্রাহিম তারা পবিত্র বাইতুল্লাহ শরীফের ভিত স্থাপন করলেন, অর্থাৎ বাইতুল্লাহ শরীফকে পুনর্নির্মাণ করলেন। আপনি জানেন যে বাইতুল্লাহ শরীফ এটা পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির 4টি পিলারের উপরে রেখেছিলেন। এরপর এখান থেকে পৃথিবী বিস্তৃতি শুরু হয়। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবাঘরকে আল্লাহ উঠিয়ে নেন, কিন্তু সেই জায়গাটাতে পলি মাটি পড়ে একটু উঁচু হয়েছিল, সেই জায়গাটাতেই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখেছিলেন আল্লাহর নির্দেশে। আসে এবং পরবর্তীতে হযরত হাজরা আলাইহিসসালাম সাফা এবং মারওয়ায় তিনি পানি খুঁজতেছিলেন কোন লোকজন দেখা যায় কিনা। এরপরেই হযরত জিব্রাইল আলাইহিসসালামের পদচারণা বা তার পাখার আঘাতে আল্লাহ তাআলা সেখানে জমজম কূপ তৈরি করে দিলেন এবং পরবর্তীতে সেই জমজম কূপের পানি পান করে এবং জরহুম গোত্র আগমনের মাধ্যমে সেই জায়গাটি আবাদযোগ্য হলো। যখন ইসমাইল আলাইহিসসালাম চলার বয়স হলেন এবং পরবর্তীতে একটু বড় হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় জিনিস কোরবানি করার কথা বললেন, সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাম উত্তীর্ণ হলেন। এবং যখন ইসমাইল আলাইহিসসালাম বড় হলেন তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে এই বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ যে বাইতুল্লাহ পৃথিবী সৃষ্টির আগে সৃষ্টি হয়েছিল, আদম আলাইহিসসালাম সৃষ্টি করেছেন, নূহ আলাইহিসসালামের সময় যখন সেটা উঠিয়ে নেওয়া হয়েছে সেই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করার জন্য, তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কাবা ঘর নির্মাণ করার জন্য। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছেন। এবং ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অগ্নিকুণ্ড, সন্তানকে কোরবানি করা, সন্তান এবং স্ত্রীকে নির্বাসন করা, এবং যখন শিরকে সারা দেশ ডুবে আছে সেই জায়গায় এককভাবে তাওহীদের পক্ষে নিজেকে ইমানদার হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলা, এই সব কিছুই কিন্তু একটি ছিল তাওহীদের পক্ষে মহান আল্লাহর এক মহাসৈনিক জায়গায় তিনি ভূমিকা রেখেছিলেন
2: বিপক্ষ শক্তি হিসেবে, নমরুদ এবং তার গোটা বাহিনী,
0: গোটা বাহিনী।
2: আর তার ইব্রাহিম আলাইহিসসালাম
0: এমন একজন ব্যক্তিকে যিনি তার গোটা জীবনটাই আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, কোন জায়গায় পিছপা না, হিজরত পর্যন্ত করেছেন, সবকিছু করার পরে সেই ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বললেন যে তুমি বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করো। এই বাইতুল্লাহ যখন পুনর্নির্মাণ করলেন, আপনি জানেন যে পুনর্নির্মাণ করার সময় হাজরে আসওয়াদের প্রয়োজন হয়েছে, মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে তিনি এটা অটো লিফট হয়ে গিয়েছে, উপরে উঠতো নিচে নামতো, সেই জায়গায় এমনি ভাবে তিনি বাইতুল্লাহকে নির্মাণ
2: যে মাকাম ইব্রাহিম এখনো আমরা
0: দেখি, মাকাম ইব্রাহিম বাইতুল্লার পাশেই যে পিতলের সেখানে দেখাটা প্রয়োজন, কারণ আমরা জান্নাত দেখিনি, কিন্তু ওই মাকাম ইব্রাহিম নজরে দেখলে
2: আল্লাহর কুদরতের কথা মনে পড়ে,
0: কুদরতের কথা মনে পড়ে, ফিহি আয়াতুম বাইয়্যিনাত, যে এখানে স্পষ্ট নিদর্শনের মধ্যে মাকাম ইব্রাহিম একটি। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই বাইতুল্লাহ তৈরি করলেন, পুনর্নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আনা তাকাব্বাল মিন্না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এটা, যে হে আল্লাহ তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আপনি কবুল করুন, যদিও আমরা যেভাবে করা উচিত ছিল সেভাবে আমরা করতে পারিনি। এই আয়াতটা এটাই প্রমাণ করে ইব্রাহিম আলাইহিসসালাম নিজেকে বিনয়ী করে তুললেন যে আল্লাহ, অথচ দেখা যায় যে কেউ একটু নামাজ পড়লে, কেউ একটু যদি রোজা রাখে, দান সৎকা করে, তাহলে আমাদের আত্মম্ভরিতা চলে আসে যে আমি তো এত নামাজ পড়ে অনেক কিছু করে ফেলেছি, আল্লাহ তো আমাকে আমাকে জান্নাত দিবেনি, আমার গুনাহ মাফ না করলে কার গুনাহ মাফ করবে, এত খারাপ মানুষের মধ্যে আমি এত ভালো কাজ করি, এটা কিন্তু কখনো ইমানদার মুমিনের বৈশিষ্ট্য নয়। এই আয়াত থেকে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া বিনয়ী ভাবে, যে হে আল্লাহ আপনি এটা কবুল করেন, যদিও যেভাবে বলেছেন আমি ওইভাবে পারিনি, যদি আপনি কবুল না করেন তাহলে এটা তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দেখেন এত কিছু করার পরে ইব্রাহিম আলাইহিসসালামের সেই নমনীয়তা, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন সূরা মুমিনুনে, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রব্বিহিম রাজিউন, যে তারাই তো ইমানদার মুমিন জান্নাতি মানুষ, যারা প্রতিটা দান অথবা যে কোনো ভালো কাজ করার পরে তারা এমনভাবে নমনীয় হয়ে পড়ে যে তাদের অন্তরটা এত ভীত সন্ত্রস্ত হয় যে আল্লাহ তুমি এটা কবুল করে নাও, গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জান্নাতি মানুষের করিনা এবং মুমিনের বৈশিষ্ট্য হলো যে তারা যে কোনো ভালো কাজ যখন করবে তখন তারা নমনীয় হয়ে যাবে, যে এটা আত্ম অহংকারী হয়ে উঠবে না, গর্বিত হবে না, তার আরো বেশি নমনীয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া থেকে আমাদেরকে এটা শিখাচ্ছেন যে ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে নিশ্চয়ই আপনি সবকিছু জানেন শোনেন। এই আয়াত দ্বারা আমরা এতটুকু শিখতে পারি যে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণের পরে যে দোয়া করেছেন, এই দোয়া আমাদের জীবনের একটি বড় একটি শক্তি। আমরা প্রতিটি কাজ শুরুর আগে শেষে আমরা দোয়া করব, বেশি বেশি করে দোয়া করব, হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা সেটা বেশি বেশি কবুল করে, এবং নমনীয়তার সাথে যে আল্লাহ এটাকে কবুল করেন, আপনি যদি কবুল না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব।
2: আমরা এই দুটি আয়াতের মাধ্যমে জানতে পারলাম ইব্রাহিম আলাইহিসসালামের এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এবং বিবি হাজিরার কি অবদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুটি আয়াতের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাওলানা হাফেজ আব্দুল কাদের তাওহীদ, আপনি এই বিশুদ্ধ তাফসীর পেশ করার জন্য আপনার মোবারকবাদ। সম্মানিত শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। আমাদের এই সাপ্তাহিক তাফসির অনুষ্ঠান তাফসির কোরআন প্রতি শুক্রবার দুপুর 2:20 প্রচারিত হয়। আগামী তাফসির আপনাদের সকলকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: এতক্ষণ শুনলেন পবিত্র কুরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কুরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক, গানের কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, সুর করেছেন দীপক কুমার দে।

আপনারা শুনছেন আধুনিক গান। এবারে দ্বৈতকণ্ঠে গেয়েছেন মোহাম্মদ রাশেদুদ্দিন ও নসরিন তাবাসসুম স্মরণ। গানের কথা সাজিয়েছেন জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

আধুনিক গানের এবারের শিল্পী সুমন রাহাত, গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ হাসান আলী।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজে, এফএম 102 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23 ও 24 মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 13 মে থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেল ভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী 3টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 মে বিক্রি হবে 23 মের যাত্রা টিকিট। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অব গভর্নমেন্ট অ্যান্ড হোল অব সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। আজ ঢাকার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশি হজযাত্রীদের যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজযাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আজ ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে আসা ইরানের একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও জানায়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারে ইরানের হামলা জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গোলাগুলির পর এশিয়ায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। খেলায় এখন চা বিরতি চলছে। বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 201 রান করে। এর আগে টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর প্রেম পর্যায়ের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রাণের মাঝে আছো তুমি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান প্রাণের মাঝে আছো তুমি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি আছি রোকাইয়া হাসিনা, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে। সাহিত্যে নোবেল বিজয়ী এই মহাপ্রাণ তার সৃষ্টির সম্ভারে প্রকৃতি, প্রেম, সুখ দুঃখ আর জীবন মৃত্যুর এক আশ্চর্য বুনন গড়েছেন, তা আজও আমাদের পরম আশ্রয়। কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা প্রাণের মাঝে আছো তুমি। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানগুলি দিয়ে সাজানো আজকের এই অনুষ্ঠান। রবীন্দ্রনাথের কাছে প্রেম কেবল দুটি হৃদয়ের আবেগ ছিল না, তা ছিল এক বিশাল আধ্যাত্মিক ও দার্শনিক উপলব্ধি। তার সাহিত্য, গান আর চিঠিপত্রে প্রেমের যে বহুমাত্রিক রূপ আমরা দেখি, তা কখনো মানবিক, কখনো প্রকৃতির নিবিড় আলিঙ্গন, আবার কখনো বা পরমাত্মার সাথে মহামিলনের ব্যাকুলতা। কবিগুরুর প্রেমে শারীরিক সৌন্দর্য চেয়ে মানসিক ও আধ্যাত্মিক সংযোগই ছিল মুখ্য। তার পূজা আর প্রেম পর্যায়ের গানগুলো অনেক সময় মিলেমিশে একাকার হয়ে যায়। তার কাছে প্রেম ছিল সত্যের উপলব্ধি। তিনি বিশ্বাস করতেন, মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন সে আসলে সেই মানুষটির ভিতরে থাকা অসীম বা চিরন্তনকেই স্পর্শ করার চেষ্টা করে। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব একটি কালজয়ী গান। আমি যখন স্কুলে পড়ি, তখন থেকেই যার দরদি কণ্ঠের ভক্ত আমি, আমাদের সবার প্রিয় শিল্পী নাহার জামিল। তিনি গাইছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।

রবীন্দ্রনাথের গানের এটিই সার্থকতা, যা শুরু হয় বাইরের প্রেম দিয়ে, তা শেষ হয় অন্তরের আত্ম উপলব্ধিতে। আমাদের কি কখনো মনে হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ সত্যগুলো আসলে আমাদের ভেতরেই শান্ত হয়ে বসে থাকে, শুধু দেখার চোখটুকু দরকার? এবারে রবীন্দ্রসঙ্গীতের প্রতি নিবেদিত প্রাণশিল্পী আজিজুর রহমান তুহিনের কণ্ঠে শুনব এক চির সবুজ গান, সখী ভাবনা কাহারে বলে। 1861 খ্রিস্টাব্দে 21 বছর বয়সে কবি এটি রচনা করেছিলেন। ভানুসিংহ ঠাকুরের পদাবলীর সেই কিশোর সুলভ বিস্ময় আর কৌতূহল এই গানে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

প্রেমের এক মিষ্টি অভিমান আর চঞ্চলতা নিয়ে এবার আসছেন সুললিত কণ্ঠের অধিকারী শিল্পী কুমকুম মির্জা। যেখানে যুক্তি হেরে যায় আবেগের কাছে, সেই ব্যাকুলতা নিয়েই এবারের গান, ও যে মানে না মানা।

শ্রোতা বন্ধুরা, পরের গানটি আপনারা অনেকবার শুনেছেন, তবুও বারবার শুনতে ইচ্ছা হয়। কেন বলুন তো? কারণ রবীন্দ্রনাথের দর্শনে হৃদয় হল সমস্ত অনুভূতির উৎস। কবি যখন হৃদয় উপহার দেন, তখন তিনি আসলে তার সমস্ত চিন্তা আর স্বপ্নই প্রিয়জনের কাছে সমর্পণ করেন। এই সম্পূর্ণ আত্মসমর্পণের গানটি গাইবার জন্য এক বিশেষ কণ্ঠের প্রয়োজন। শুনব ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে, ভালো যদি বাসো সখী কি দিব গো আর।

রবীন্দ্রনাথকে ভালোবেসে পাঁচটি দশকেরও বেশি সময় ধরে তার গানের চর্চা করছি আমি রোকাইয়া হাসিনা। এই বিশেষ লগ্নে আমারও খুব ইচ্ছা করছে কবিকে একটি গানের অর্ঘ্য নিবেদন করতে। 1888 সালে রচিত পিলু রাগ ও ত্রিতালে বাঁধা এই গানটি মানুষের চিরকালীন তৃষ্ণার অবসান ঘটায়। কবির মতোই আমার প্রাপ্তিও যেন এই সুরে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো।

এই গানের ছন্দ কি আপনাদের কোনো হারানো সুন্দর সময়ের কথা মনে করিয়ে দিল? লক্ষ্য করে দেখুন, আজকের প্রতিটি গান ছিল নিজেকে উৎসর্গ করার এক তীব্র আকাঙ্ক্ষা, আর এটাই বোধহয় রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমাদের চিরস্থায়ী টানের মূল উৎস। কবি বলেছিলেন, আমার কবিতা বা লেখা যদি কোনো দিন লোকে ভুলে যায়, তবুও বাঙালির হৃদয়ে আমার গান বেঁচে থাকবে। আজ শত বছর পেরিয়েও সেই গান আমাদের কাছে ধ্রুবতারা। রবীন্দ্রনাথের গানের রেশ নিয়ে আমাদের দিনটি ভালো কাটুক। অনেক কথা হলো, তবে রবীন্দ্রনাথের গান নিয়ে কথা তো কোনো দিন শেষ হবার নয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।

0: ভিস নিবেদিত কবিগুরুর প্রেম পর্যায়ের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রাণীর মাঝে আছো তুমি। গ্রন্থন উপস্থাপনা রোকাইয়া হাসিনা, সম্পাদনা মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসিফ আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন শুনবেন লালন গীতি, শিল্পী ফরিদা পারভিন।

0: দুখানি লালন গীতে শুনলেন শিল্পী ছিলেন ফরিদা পারভীন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, গ্রন্থনা ও উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।
3: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যের আলোকিত আঙিনায় 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখে জন্ম নেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মের পর থেকে তিনি বড় হতে থাকেন এক সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশে, যেখানে সাহিত্য, সঙ্গীত আর মানবিক চেতনা ছিল প্রতিদিনের সহজাত অভ্যাসের মতোই স্বাভাবিক। তার লেখায় বারবার ফিরে আসে মাটি, মানুষ, প্রকৃতি, নানা রূপে নানা ব্যঞ্জনায় জীবনের গভীর সত্যকে ছুঁয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাম যা সময়ের গণ্ডি পেরিয়ে আজও সমান প্রাসঙ্গিক। আজ তাঁর 165তম জন্মবার্ষিকী উপলক্ষে নারীকণ্ঠের বিশেষ আয়োজন থেকে স্বাগত জানাই সবাইকে। শ্রদ্ধায় স্মরণের আয়োজন জুড়ে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বর্ণিল পরিবেশনা। প্রিয় শ্রোতা, প্রথমেই রয়েছে বিশেষ কথিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে নারীর ক্রমবিকাশ, রচনা ও পাঠে ডক্টর হোসনেয়ারা বেগম।
4: রবীন্দ্রনাথের ছোট গল্পে নারীর অবস্থান, নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, ব্যক্তি স্বাধীনতা, স্বাধিকার বা নিজের অধিকার এমন বিষয়কে বিবেচনায় এনে আমরা যদি রবীন্দ্র ছোট গল্পের নারীর ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করি, তাহলে একটি বিষয় স্পষ্ট যে নারী চরিত্র ভাবনায় রবীন্দ্রনাথের মধ্যে দ্বিচারিতা, দোলাচল চিত্ততা, সহজকতায় একেবারে বিপরীত দুটো সত্তা ছিল এবং বলা বাহুল্য যে এরকম দুটো সত্তা হবার যথেষ্ট কারণও ছিল। প্রথমত, রবীন্দ্রনাথ বেড়ে উঠেছিলেন সামন্ততান্ত্রিক পরিবারে। যখন তিনি সাহিত্যচর্চা শুরু করেন, তখনকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থাও ছিল সামন্ততান্ত্রিক অবস্থার অন্ধকারে নিমজ্জিত। ফলে ধর্মান্ধতা, কুসংস্কার, নারীর প্রতি সামাজিক অন্যায়, অবিচার, অত্যাচারও ছিল স্বাভাবিক একটি বিষয়। আবার রবীন্দ্রনাথ যখন ইউরোপে যান, পাশ্চাত্য সংস্কৃতির সংস্পর্শে আসেন, নারীকে যেভাবে দেখেন, যে চিন্তাভাবনা বা শিক্ষা তিনি সেখান থেকে ধারণ করেন, সেটিও তার ছোট গল্পের অনেক নারী চরিত্রকে প্রভাবিত করেছে। এবং আমরা দেখতে পাই তার ছোট গল্পে ইউরোপীয় ভাবনা প্রসূত নারী চরিত্রগুলো ব্যক্তি স্বাতন্ত্র্য, আত্মমর্যাদায়, অধিকার বোধে সর্বোপরি সামাজিক অবস্থানে একেবারেই সমকালীন সমাজের, প্রথাবিরুদ্ধ সমাজের বিরুদ্ধে এবং প্রগতিশীল, অর্থাৎ সমকালীন রক্ষণশীল পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা সৃষ্ট অসহায় নারী থেকে ইউরোপীয় ভাবনা প্রসূত নারীরা আত্মসচেতন, ব্যক্তিত্ব সম্পন্ন, প্রতিবাদী এবং নিজের অধিকার বোধে সচেতন। শান্তিনিকেতনে ব্রহ্মাশ্চর্য শ্রম প্রতিষ্ঠা পূর্বে সাময়িকভাবে হলেও রবীন্দ্রনাথ রাজনীতি, সমাজ সংস্কার, অধ্যাত্মবাদ চিন্তায় অনেকটাই সনাতনপন্থী হিন্দুত্ববাদী হয়ে পড়েছিলেন। ফলে তার রচিত ছোট গল্পের অনেক নারী চরিত্রেই এই রক্ষণশীল প্রথাগত সমাজের প্রভাব লক্ষ্য করা যায়। হৈমন্তী গল্পের হৈমন্তী, পোস্টমাস্টারের রতন, শুভাসিনী, সমাপ্তি গল্পের মৃন্ময়ী, নষ্টনীড়ের চারুলতা, ঘাটের কথার কুসুম, মণিহারার মণি, স্ত্রীপত্রের বিন্দু, মধ্যবর্তিনীর হরসুন্দরী, নিশীতে গল্পের মনোরমা, মাল্যদানের কোরানি ইত্যাদি নারী চরিত্রগুলো সমস্ত অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্য সব বিসর্জন দিয়ে, প্রয়োজনে কেউ কেউ নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও পরিবারের পবিত্রতা, শুদ্ধতা, কল্যাণ, সর্বোপরি বন্ধন রক্ষা করেছে। গৃহের সেবা কাজে নিবেদিত প্রাণ গৃহলক্ষ্মীর উন্নত অধিকার, ইহাতে তাহার পুণ্য, তাহার সম্মান, এতে অগৌরবের কিছু নেই। জীবনের একটা পর্যায়ে আধুনিক চিন্তার ধারক রবীন্দ্রনাথ যখন এমন কিছু বিশ্বাস করতেন, তখন স্বাভাবিকভাবেই তার জীবিত মৃত গল্পের কাদম্বরীকে মরিয়া প্রমাণ করিতে হয় যে সে মরে নাই। কিংবা শাস্তি গল্পের পুরুষ চরিত্র ছেদামের বউ গেলে বউ পাইব, ভাইয়ের ফাঁসি গেলে তো আর ভাই পাইব না, এমন সংলাপে স্পষ্ট হয়ে ওঠে তার সময়ে পুরুষতান্ত্রিক সনাতন সামাজিক প্রথায় নারীর অবস্থান কতটা অমানবিক, কতটা অসহায় ছিল। যৌতুক প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহিত জীবনে অনৈতিক সম্পর্ক সহ নানাবিধ নিষ্ঠুর সামাজিক প্রথা ও কুসংস্কারে পরিবার ও সমাজ কর্তৃক নানা ধরনের নিপীড়ন ও অসহায় অবস্থা থেকে তার ছোট গল্পের অনেক নারী বের হতে পারেনি। পুরুষতান্ত্রিক সমাজের প্রথার কাছে অনেক নারী আত্মবিসর্জন দিয়েছে, অনেক নারী আত্মসমর্পণ করেছে। কিন্তু ইউরোপীয় ভাবনা ও শিক্ষার ধারক রবীন্দ্রনাথ এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে নারী যদি স্বাধীন সত্তা নিয়ে স্বাধীনভাবে বাঁচতে না পারে, তবে কোনোদিনই নারীর মুক্তি সম্ভব নয়। তাই সনাতনী ধ্যান ধারণা ও সমকালীন পুরুষতান্ত্রিক সমাজের বা যুগের কাছে আত্মসমর্পণকারী নারী যেমন তিনি সৃষ্টি করেছেন, তেমনি তার ছোট গল্পে বিজ্ঞান মনস্ক, সংস্কারমুক্ত, ব্যক্তিত্ব সম্পন্ন, আত্মসম্মান বোধ ও স্বাধিকার চেতনায় বিশ্বাসী অনেক প্রতিবাদী নারী চরিত্র সৃষ্টি করেছেন।
5: শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রনাথের লেখায় যে বিষয়গুলো বারবার ফিরে আসে তার মধ্যে প্রেম এবং মানবিকতা অন্যতম। মানবিকতা তার কাছে কোনো তত্ত্ব নয়, এটি ছিল জীবনের অনুশীলন। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার, প্রেম ও মানবিকতায় রবীন্দ্রনাথ। সাক্ষাৎকার প্রদানে রোকাইয়া হাসিনা, সাক্ষাৎকার গ্রহণে ইয়র্মা শায়ের জাহান। রবীন্দ্রনাথের প্রেমে দেহজ আকর্ষণের চেয়ে আত্মিক টান অনেক বেশি প্রবল। তার কাছে প্রেম হল সেই শক্তি যা মানুষকে অহংবোধ থেকে মুক্ত করে। তিনি মনে করতেন প্রেমই একমাত্র পথ যার মাধ্যমে মানুষ অসীমের সাথে যুক্ত হতে পারে। তার গান ও কবিতায় প্রেম অনেক সময় পূজা হয়ে ধরা দেয়, যেখানে মর্তের মানুষ আর পরম সত্তা একাকার হয়ে যায়। শুভ রবীন্দ্র জয়ন্তী। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত নারী কণ্ঠ অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রেম ও মানবিকতায় রবীন্দ্রনাথের আজকের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোকাইয়া হাসিনাকে। স্বাগত জানাই, কেমন আছেন?
6: ধন্যবাদ, বাংলাদেশ বেতার নারী কণ্ঠের আজকের এই বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা।
5: এবং একই সাথে এমন একটি আয়োজনে আপনাকে পেয়েছি বলে আমরাও ভীষণ কৃতজ্ঞ। রবীন্দ্রনাথের প্রেমে দেহজ আকর্ষণের চেয়ে আত্মিক টান অনেক বেশি প্রবল ছিল, যেটা আমরা শুরুতেই বলছিলাম, এবং তার সাহিত্য দর্শনে এক বিশাল অংশ জুড়ে রয়েছে কিন্তু প্রেম ও মানবিকতার নিবিড় মেলবন্ধন। তার কাছে প্রেম কেবল ব্যক্তিগত আবেগ নয়, বরং একটি বিশ্বজনীন চেতনার নাম যা মানুষকে ক্ষুদ্র গণ্ডি থেকে মুক্তি দিয়ে বৃহত্তর জগতের সাথে যুক্ত করে। একদম শুরুতেই আপা জানতে চাইব যে আপনার আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমে কি করে পড়া হলো, এবং সেই যে চলছে যাত্রা এখনো কিন্তু চলছে, সঙ্গীতের এতগুলো ধারা থাকা সত্ত্বেও আপনি রবীন্দ্রনাথকে কেন বেছে নিলেন, এই বিষয়টি জানতে চাইব।
6: আমার রবীন্দ্রনাথ সম্পর্কে যে ভালোবাসা কিংবা রবীন্দ্রনাথের প্রেমে পড়া, এটা আমার বাবার মাধ্যমে। আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, শহীদ বুদ্ধিজীবী এসএম রাশিদুল হাসান। যদিও তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ তার প্রিয় বিষয় ছিল। এবং তিনি, আমি জন্মাবর পরেই তিনি স্বপ্ন দেখেছিলেন তার মেয়ে বড় হয়ে রবীন্দ্রনাথের গান গাইবে, রবীন্দ্রনাথকে ভালোবাসবে যেমন তিনি বেসেছিলেন। তো সেইভাবেই আমার পথ চলা এবং আজও চলছে। রবীন্দ্রনাথ সারা জীবন মানব প্রেম, মানব মর্যাদা, মানবের শ্রম ও সংগ্রামের জয় গান গিয়েছেন। রবীন্দ্রনাথের গান আমাদেরকে উজ্জীবিত করে। রবীন্দ্রনাথের সমগ্র গান আমরা যদি পড়ি ভালো করে, দেখব যে আমাদের জীবনের সকল ক্ষেত্রে সকল অবস্থানে আমরা খুঁজে পাই আত্মতৃপ্তি। সেই কথা মনে করে আমি শুরুতেই একটি রবীন্দ্রনাথের গান ছোট্ট করে শোনাই।
7: নিশ্চয়ই

0: আমরা শুনছিলাম আপা গান, অসংখ্য ধন্যবাদ, চমৎকার ভাবে গিয়েছেন যেটা আপনি বরাবরই করে থাকেন, এবং জানছিলাম আপনার সেই কথা যে কেন আপনি রবীন্দ্রনাথকে ধারণ করলেন এবং এত ভালোবাসলেন। রবীন্দ্রনাথের মানবিকতা কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের সীমায় আবদ্ধ ছিল না, তিনি বিশ্ব মানব তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তার সেই বিখ্যাত উক্তি, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, চণ্ডীদাসের হলেও রবীন্দ্রনাথ এই ভাবনাকেই আধুনিক এবং দার্শনিক রূপ দিয়েছেন। তার মতে মানুষের সেবা করাই হল শ্রেষ্ঠ ধর্ম। এবং তার সাহিত্যে যদি আমরা একটু তাকাই, আমরা দেখব যে তার গল্পগুচ্ছ এবং বিভিন্ন কবিতায় অবহেলিত এবং সাধারণ মানুষের জীবনকে পরম মমতায় তিনি তুলে ধরেছেন। কিছু চরিত্রের নাম যদি বলি, যে পোস্টমাস্টার, রতন, মৃণাল কিংবা ফটিকের মতো যে চরিত্রগুলো রয়েছে, সেখানে তিনি দেখিয়েছেন সাধারণ মানুষের তুচ্ছ সুখ দুঃখের মাঝেও কিন্তু মহান এক মানবিক সত্তা বিরাজ করে। আপা, আমরা ইতিমধ্যে একটি গান শুনে ফেলেছি, যারা আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনার অনুসারী রয়েছেন তারা আপনার কাছ থেকে আরো গান শুনতে চায়। শ্রোতাদের উদ্দেশ্যে এখন আরেকটি গান হয়ে যাক।
1: নিশ্চয়ই।
0: আমরা কোন গানটি শুনছি?
1: আমি খুব অত্যন্ত জনপ্রিয় এবং আমার অত্যন্ত প্রিয় একটি গান, এই কথাটি মনে রেখো।
0: আমার তো ভীষণ পছন্দের, শুনে ফেলি।

0: এত চমৎকার গানের বাণী এবং তার দেশপ্রেম কখনো সংকীর্ণ জাতীয়তাবাদে পর্যবেসিত হয়নি। তিনি বিশ্বাস করতেন নিজের দেশকে ভালোবাসার অর্থ হল সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। দেশপ্রেমের রঙের অনেক গানও রয়েছে, আমরা তার দেশপ্রেমের একটা কোনো গান শুনবো আপনার কাছ থেকে, কেননা তিনি বিশ্বাস করতেন যে নিজের দেশকে ভালোবাসার অর্থ হল সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তাই তার মানবিকতা বিশ্ব শান্তি ও মৈত্রীর বার্তাবাহী।
1: রবীন্দ্রনাথের স্বদেশপ্রেমের গান আসলে অজস্র আছে, যেগুলো আমরা সবসময় স্বদেশের কথা ভাবলেই তার গান গেয়ে আমরা উজ্জীবিত হই। আমাদের মুক্তিযুদ্ধে আমরা রবীন্দ্রনাথের গান গেয়ে উজ্জীবিত হয়েছিলাম। তো আমি একটি অত্যন্ত জনপ্রিয় একটি গান আমি শোনাচ্ছি। এই গানটি আমার অত্যন্ত প্রিয়, আমার বাবারও খুব প্রিয় এই একটি গান।
0: বাহ।

0: এত চমৎকার ভাবে আপনি গাইলেন, রবীন্দ্রনাথের কাছে প্রেম এবং মানবিকতা আলাদা কিছু নয়। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রতি হৃদয়ের গভীর মমতা বা প্রেমই তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। তার দর্শনে প্রেম হল সেই সেতু বন্ধন যা এক মানুষকে অন্য মানুষের সাথে এবং মানুষকে প্রকৃতির সাথে মিলিয়ে দেয়। তার অসাম্প্রদায়িক চেতনা এবং মানবতার জয়গান আজও সমাজকে সুন্দর করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। বাঙালির মননে এবং জীবনের প্রতিটি স্পন্দনে কবি গুরু চিরকাল অম্লান হয়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ শিল্পী রোকায়া হাসিনাকে। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নারী কণ্ঠের আজকের আয়োজনে আপনাকে পেয়েছি চমৎকার কিছু গান এবং সেই সাথে আপনার মূল্যবান কথা আমরা উপহার হিসেবে পেয়েছি। আশা করছি শ্রোতাদেরও তো ভীষণ ভালো লেগেছে। আমরা কি শেষ মুহূর্তে গান শুনতে শুনতে বাড়ি ফিরতে পারি?
1: আমি আজকে এই অনুষ্ঠানে সর্বশেষ গান রবীন্দ্রনাথের কালজয়ী একটি গান, সেই গান দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগি, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে।

0: রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝার চেষ্টা তার লেখা পড়ার মাঝে সীমাবদ্ধ নয়, বরং বোধের জায়গায় স্পষ্টতার এক যাত্রা, এক ধরনের আত্ম অন্বেষণ। এবছর বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন রয়েছে এবং পালিত হচ্ছে দেশজুড়ে। চলুন জেনে আসি এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে নানা আয়োজন নিয়ে সাম্প্রতিক খবরাখবর। সংগ্রহ ও পাঠে বিদিতা রহমান।
1: আজ 25শে বৈশাখ, আমাদের চেতনায় মেধা ও মননে মিশে থাকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। রাজধানী ঢাকাসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে কবিগুরুর জন্মবার্ষিকী। এবছর জাতীয়ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপনে এবারের প্রতিপাদ্য শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ নির্ধারণ করা হয়। এ উপলক্ষে কবি স্মৃতি বিজড়িত জেলা কুষ্টিয়ার শিলাইদহে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা এবং সংশ্লিষ্ট জেলা শিল্পকলা একাডেমির সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য, রবীন্দ্রসঙ্গীত এবং আবৃত্তি সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা এবং সংশ্লিষ্ট জেলা শিল্পকলা একাডেমির সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য, রবীন্দ্রসঙ্গীত এবং আবৃত্তি সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির 1 ঘণ্টার সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। বিশ্বকবি স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিশর এবং খুলনার দক্ষিণ ডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং জাঁকজমকপূর্ণ আয়োজনে রবীন্দ্র মেলা ও রবীন্দ্র বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির চিত্রশিল্প প্রদর্শনী এবং বাংলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও ঢাকাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন করছে। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে বাংলাদেশী অভিবাসীদের নিয়ে দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ বেসরকারি বেতার ও টেলিভিশন চ্যানেলসমূহে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে অন্যান্য অনুষ্ঠান ধারণপূর্বক সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দেশের বিশিষ্ট কবিদের স্বকণ্ঠে সংগৃহীত আবৃত্তি এবং গান প্রচারেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে মূল অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রনাথের চিন্তা যেমন গভীর, তেমনি তার সুরও বহমান। তার গান শুধু শোনার জন্য নয়, এটি অনুভব ও উপলব্ধির। এখন আমরা শুনব একটি রবীন্দ্রসঙ্গীত যেখানে জীবনের প্রবাহ ও আনন্দের প্রকাশ রয়েছে। আনন্দধারা বহিছে ভুবনে, শিল্পী অদিতি মহসিন।

0: রবীন্দ্রনাথ বাংলাদেশের মাটি ও মানুষের একান্ত আপনজন। জীবনের যে কোনো সমস্যা, সংকটে, প্রেম বা বিরহে তাঁর সৃষ্টি গান, কবিতা, নাটক বারবার আস্থা আর উত্তরণের আশ্রয় হয়ে রয়েছে সময়ের সাথে। আজকের এই আয়োজন তাঁর সৃষ্টি, চেতনা আর আধুনিকতার কিছু অংশ সংক্ষেপে তুলে ধরার একটি প্রয়াস। রবীন্দ্রনাথ আমাদের কাছে কিংবদন্তি, ইতিহাসের সেই অংশ যেখানে বাংলার মানুষের শেকড়। তিনি
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23 ও 24 মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 13 মে থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়ার বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 মে বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিশরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন। তিনি এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব যাকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। আজ নওগাঁর পতিশরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। রবীন্দ্রনাথ শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অব গভর্নমেন্ট অ্যান্ড হোল অব সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। হজ যাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশী হজযাত্রীদেরকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজযাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আজ ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে আসা ইরানের একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও জানায়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারে ইরানের হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির পর এশিয়ায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। খেলা খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 244 রান করে। টেস্ট ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি তুলে নিয়ে 101 রানে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করছে। আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ 25শে বৈশাখ। আমাদের চেতনায় মেধা ও মননে মিশে থাকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের তৃতীয় পালার আয়োজন। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজনা: এস এম আসাদুজ্জামান, শাখাতুজ্জামান শান্ত, খান নাজমি ইলাহি, নীলুফার ইয়াসমিন ও ওয়াহেদা আফরিন। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোসাম্মদ নুরুজাহান এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান হঠাৎ দেখা। গ্রন্থনা উপস্থাপনায় আছেন রুবিনা শাহনাজ।

0: সেদিন পঁচিশে বৈশাখ, আমাকে আনলো ডেকে বন্ধুর পদ দিয়ে তরঙ্গমন্ত্রিত জনসমুদ্র তীরে। আজ পঁচিশে বৈশাখ বাংলা ভাষা ও সাহিত্যের প্রধান পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তিনি অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক ও চিত্রকর। তাঁর বহুমুখী সৃষ্টিশীলতা ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের সম্মানের আসনে পৌঁছে দেন। তাঁর হাত ধরেই আমরা অর্জন করি প্রথম নোবেল জয়ের সম্মান। ১৯১৩ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর সারা বিশ্ব এই ঋষি কবির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। প্রিয় শ্রোতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আবৃত্তি আয়োজন কবিগুরু রচিত কবিতার নিবেদন হঠাৎ দেখা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। রবীন্দ্রনাথ ঠাকুর ৮ বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন। তাঁর প্রথম সার্থক গীতি কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবিতাটি লেখার সময় কবি ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কলকাতার জাদুঘরের কাছে ১০ নম্বর সদর স্ট্রিটের এক বাসায়। জীবন স্মৃতিতে কবি লিখেছেন সেই দিন নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবিতাটি নির্ঝরের মতোই যেন উচ্ছারিত হইয়া বহিয়া চলিল। লেখা শেষ হইয়া গেল, কিন্তু জগতের শেষ আনন্দরূপের উপর তখনও যবনিকা পড়িয়া গেল না। এমনই হইল আমার কাছে তখন কেহই এবং কিছুই অপ্রিয় রহিল না। সেই দিনই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উচ্ছারিত হইয়া বহিয়া চলিল। প্রিয় শ্রোতাসঙ্গী, মনোয়ার মাহমুদ জুয়েলের উচ্চারণে শুনবেন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি।
1: আজি এ প্রভাতে রবির কর কেমনি পশিল প্রাণীর পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাঙ ভাঙ ভাঙ কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।
0: মানব জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা হাত ধরাধরি করে চলে। মানুষের চেতনার রঙে পৃথিবী রঙিন হয়ে ওঠে। এই বিশ্বজগৎ, এই চন্দ্র সূর্য ধ্রুব তারকারাশি সকলেই মানবের অগ্রযাত্রার অনন্ত সাক্ষী। বসুন্ধরার বুকে মানুষের পদচারণায় সুন্দর হয়ে ওঠে পৃথিবী, কেননা মানুষ সুন্দরের পূজারী। মানুষ ভালোবাসে, ভালোবাসতে জানে। এবারের কবিতা আমি, উচ্চারণে নাইলা তারান্নম চৌধুরী, কাকলি।
2: আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা, মানুষের সীমানায় তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং।
0: জীবনে সুখ থাকে, দুঃখ থাকে, অকারণে পুলকিত হওয়ার মতো খুবই ছোট বা তুচ্ছ কোনো ঘটনাও ঘটে প্রতিনিয়ত। রবীন্দ্রনাথ বলেন, সম্মুখের পানে এগিয়ে চলাই জীবন, এগিয়ে চলতে চলতে একসময় জীবন আলিঙ্গন করে নিষ্ঠুর মরণকে। রবীন্দ্রনাথ বিশ্বাস করেন মৃত্যু জীবনকে পরিপূর্ণতা দান করে, তাই কবি নিজের পরাণ বা জীবনকে মৃত্যুর সাথে খেলার আহ্বান জানিয়েছেন। প্রিয় বন্ধুরা, এবারে নিবেদন ঝুলন, উচ্চারণে এম এম রাশেদ রাব্বি।
3: আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশিথ বেলা, সগন বর্ষা গগন আধার, হেরো বাড়িধার, কাদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দেদোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, এ যেন লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দেদোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে। হায়, এতকাল আমি রেখেছি নুজারে, যতন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে, দুঃখ পাছে জাগে, নিষেদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি নুতারে গোপন ঘরে যতন ভরে, কত সোহাগ করেছি চুমন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনেছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছি নু তার দুখানি হাতে স্নেহের সাথে, শেষে সুখের শয়ন শ্রান্ত পরাণ অলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু ভার, ঘুমে জাগরণে মিশি একাকার, নিশি দিবসে বেদনাবিহীন অষাঢ় বিরাগে মরম পাশে আবেশে বসে, ঢালি মধুরে মধুর বধুরে আমার, হারাই বুঝি পাইনি খুঁজি, বাসরের দীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতুল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে বুঝি কাহারে খুঁজি। তাই ভাবিছি আজিকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলন খেলা নিশীথ বেলা। দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছি জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠিছে আবার কি হিল্লোল, ভেতরে বাহিরে জাগিছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজি কঙ্কন বাজি কিঙ্কিনি মত্ত বোল, দেদোল দোল আয়রে ঝঞ্ঝা পরাণ বধূর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দেদোল দোল।
0: রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একদিকে যেমন ঋষি কবি, অন্যদিকে তেমনি কর্মযোগী পুরুষ, আর এই দুয়ের মাঝখানে ছিল তাঁর প্রকৃতি, দেশ আর মানব প্রেম। অনন্ত প্রেম কবিতায় তিনি বলেছেন, তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। মানব মনে সৃষ্ট প্রেম কখনো হারিয়ে যায় না, বরং দিনের আলোতে যেমন আকাশের তারা ঢাকা পড়ে যায় কিন্তু তারা রয়ে যায় নবমণ্ডলে, তেমনি প্রাক্তনের প্রতি ভালোবাসা অন্তরের গভীরে চিরকাল অমলিন থাকে। তাই রেলগাড়ির কামরায় যখন অপ্রত্যাশিতভাবে বহু বহু বছর পর হঠাৎ দুজনের সাক্ষাৎ ঘটে, তখন পুরনো দিনের স্মৃতি আর বিচ্ছেদের বেদনা শতধারায় উচ্ছারিত হতে থাকে। প্রিয় শ্রোতা সঙ্গী, হঠাৎ দেখা কবিতাটি নিবেদন করছেন মোহাম্মদ এনামুল হক।
4: রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পদ গেল খুলে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে, দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলাম এর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলব। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধুল, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি, একটুকু রইলেম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।
0: রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু ও বিশ্বকবি অভিধায় নন্দিত। তিনি যথার্থই বিশ্বকবি। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি পারিবারিক জমিদারি দেখাশোনা, কৃষি সমবায়, শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে আশ্রম প্রতিষ্ঠা করা ছাড়াও বহুবিধ আর্থসামাজিক কর্মযোগে নিজেকে নিয়োজিত রেখেছেন। পরিচয় কবিতায় নিজের সম্পর্কে কবি বলেছেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক আমার শেষ পরিচয়। কবিতাটি শোনাবেন উৎপলা ভট্টাচার্য।
5: একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে। আমি শুধু বলেছি কে জানে, নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী, তুলিল অশোক মোর হাতে দিয়ে, তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল, সাঙ্গ হল তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে, কনক চাপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।
0: রবীন্দ্রনাথ ঠাকুর 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ দেহত্যাগ করেন। রবীন্দ্রনাথের রচনা সম্ভার বিপুল ও বৈচিত্র্যময়। বিস্ময়কর সৃজনী প্রতিভা দিয়ে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।

লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামে রবীন্দ্রনাথের গান যুগিয়েছে অসামান্য অনুপ্রেরণা। বাঙালির যাপিত জীবনে রবীন্দ্রনাথের প্রভাব এখনও অনিবার্য। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান হঠাৎ দেখা। শ্রোতা বন্ধুরা, বিশেষ অনুষ্ঠান হঠাৎ দেখা গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, হঠাৎ দেখা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন কাদেরী কিবরিয়া।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন কাদেরী কিবরিয়া। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের বিভিন্ন সূরাসমূহের ফজিলত, শানে নুজুল এবং সূরাসমূহের অন্তর্নিহিত শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও শ্রোতাদের প্রেরিত বিভিন্ন প্রশ্নের কোরআন হাদিসের আলোকে উত্তর দিয়ে থাকি এবং জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ের দরসুল হাদিস বা হাদিসের শিক্ষা বিশ্লেষণ করে থাকি। সম্মানিত শ্রোতা, মানব জীবনকে আলোকিত করতে হলে, ইহকালীন ও পরকালীন সার্বিক কল্যাণ ও মুক্তি লাভ করতে হলে অবশ্যই আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গঠন করতে হবে। সম্মানিত শ্রোতা, আজ আমরা কোরআনুল করিমের ১৮তম সূরা সূরা আল কাহফের ফজিলত, শানে নুজুল এবং এর অন্তর্নিহিত শিক্ষা জানব। সূরা কাহফের শানে নুজুল এবং এর শিক্ষা নিয়ে আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
2: সূরা কাহফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাটি ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যখন নবুয়তের চর্চা এত ব্যাপক হল, মুশরিকরা ভাবল যে এভাবে যদি মুহাম্মদ ইসলামকে যদি চর্চা করে, ধর্মকে চর্চা করে, তো এক সময় তারা বিজয় হয়ে যাবে। এ কারণে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈদ, তাদের দুইজনকে মদিনায় পাঠানো হলো। সেখানে গিয়ে তারা দুইজন তিনটি প্রশ্ন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্নের উত্তরের জন্য বললেন যে প্রাচীন যুগে ওই সব যুবক যারা বাদশার অত্যাচারে জর্জরিত হয়ে সেই দেশ সেই শহর ছেড়ে চলে গেল, এই যুবকরা কারা? এটা ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তাকে সেই ব্যক্তির অবস্থা জিজ্ঞাসা করবে যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তথা সমগ্র পৃথিবী ভ্রমণ করেছে, সেই লোকটি কে? তৃতীয় প্রশ্ন ছিল যে তাকে তোমরা জিজ্ঞাসা করবা রূহ সম্পর্কে, রূহ কি জিনিস, এটার ব্যাখ্যা তোমরা আমাকে দিবে। এই তিনটা প্রশ্ন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে হ্যাঁ, আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তর দিব, ইনশাআল্লাহ বলেন নাই, শুধু এতটুকুন বলেছেন যে আগামীকাল উত্তর দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক ১৫ দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ করে দিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক বিচলিত হয়ে গেলেন, দুঃখিত হলেন যে ওহী কেন নাজিল হচ্ছে না। এদিকে ওহী নাজিল না হওয়ার কারণে মুশরিক এবং কাফেররা শোলগোল করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো এবং তারা বলতে লাগলো যে মুহাম্মদ যে বিষয় আমাদেরকে বলতে চায় এটা সঠিক না, এত মনক্ষুণ্ণ হয়ে গেলেন। ঠিক সেই সময় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সুরায় কাহাফ নিয়ে আল্লাহ রসুলের কাছে অবতীর্ণ করলেন এবং সুরায় কাহাফের মধ্যে খুব সুন্দরভাবে বিশদভাবে এই বিষয়গুলো আল্লাহ পাক অবতীর্ণ করেছেন নবী আলাইহিসসালাম প্রতি। ইনশাআল্লাহ না বলার কারণে যে ধক্কা তাকে খেতে হলো, ওহী নাজিল হলো না, সেই জন্য আল্লাহ পাক তাকে একটু সতর্ক করে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশাআল্লাহ, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোনো বিষয়ে কখনো কোনো কথা বলবেন না যে আমি আগামীকালে এই কাজটি করব, কিন্তু এর সঙ্গে তোমাকে সংযুক্ত করতে হবে যদি আল্লাহ চান।
1: সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ শ্রোতাদের পক্ষ থেকে প্রেরিত বিভিন্ন প্রশ্নোত্তর শুনব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, উত্তরবাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা মনজুর হোসাইন।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: আমাদের কাছে প্রথমেই প্রশ্ন করেছেন মোহাম্মদ এনামুল হক ডুমনি খিলক্ষেত থেকে। তিনি জানতে চেয়েছেন তিন প্রকার হজ এর মধ্যে কোন হজ উত্তম।
3: তিন প্রকার হজ, হজ্জে ইফরাদ, তামাত্তু, কিরান, এই তিন প্রকার। অর্থাৎ ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজ সম্পাদন করে ফিরে আসা, তামাত্তু কিরান হচ্ছে উমরা এবং হজ সম্পাদন করা। তামাত্তুতে উমরা করার পরে একটু বিশ্রাম অর্থাৎ এহরাম খোলার সুযোগ আছে, তারপরে আবার হজের জন্য নতুন এহরাম করবে। কেরানে সেই সুযোগটা নেই, কেরান মানে মিলিত, অর্থাৎ উমরা এবং হজ একই এহরামে আদায় করবে, মাঝখানে কোনো সুযোগ গ্রহণ করতে পারবে না, এহরাম খুলতে পারবে না। এই তিনটা হজের মধ্যে কেরান হজটা যেহেতু একটু কঠিন, একটু গাম্ভীর্যের সাথে, একটু মনোযোগের সাথে আদায় করতে হয় এবং কোরআন সুন্নায় যেহেতু এটার প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, সেজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কেরানকে অধিক উত্তম বলেছেন।
1: আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদপুর থেকে ফিরোজ শাহ। তিনি জানতে চেয়েছেন বদলি হজের বিধান কি।
3: বদলি হজ, এখানে দুইটা সুরত আমরা উল্লেখ করছি। একটা হচ্ছে ব্যক্তি জীবিত শারীরিক অক্ষমতার কারণে হজ করতে অক্ষম, অথবা একেবারে দুর্বল হয়ে গেছে, যার পক্ষে সফর করে হজ করা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার পক্ষ থেকে হজ। এই দুই অবস্থাতেই হজ করা যাবে। একাধিক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, এবং সাহাবা কেরামের কাছে ফতোয়া জানতে চেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ফতোয়া জানতে চেয়েছেন। তিনি বলছেন ফায়া হজ্জু আনহু, তার পক্ষ থেকে হজ আদায় করে দাও, ব্যক্তি জীবিত আছে এই অবস্থায় বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে জানতে চেয়েছে, আমার মা তিনি জীবিত থাকলে হজ করতেন, আমি তার পক্ষ থেকে আদায় করব কিনা। নবী সাল্লাম বলছেন অবশ্যই আদায় করো, পূর্ণ সওয়াব তাকে দান করা হবে। এরকম অনেক হাদিসে বর্ণিত আছে যে বদলি, একজনের বদলে আরেকজন হজ করেছেন, এরকম সুযোগ ইসলামে আছে।
1: আমাদের কাছে জানতে চেয়েছেন আয়েশা আফরিন কুষ্টিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন যে হজের জন্য ব্যাংক থেকে লোন নেওয়া যাবে কিনা।
3: হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বের সাথে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আদায় করতেন, এটার ফজিলতটা অনেক বড়। হজ সদ্যভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম বানিয়ে দিবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যদি হজ কবুল করাতে পারেন সঠিকভাবে, সঠিক নিয়মে, হালাল রিজিকের সাথে যদি হজ করানো যায়, তাহলে এক হজই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। অতএব এই কার্যটা সম্পাদন করতে, বিশেষ করে অর্থের ব্যাপারে, আমি কোন অর্থ দিয়ে হজটা সম্পাদন করছি, যেহেতু ব্যাংক লোন এবং ব্যাংক ঋণ আমরা খুব স্বাভাবিকভাবে জানি, আমি যেই ঋণটা যেই অর্থে করব তার থেকে বেশি অর্থ বাংলাদেশের যে কোনো ব্যাংকে দিতেই হবে। এমন কোনো ব্যাংক নেই যে আপনাকে 7 লক্ষ টাকা দিবে হজ করার জন্য, সে 7 লক্ষ টাকায় রিটার্ন নেবে, এমন কোনো ব্যাংক আপনি অস্তিত্ব খুঁজে পাবেন না। অতএব আপনি বেশিটা বিভিন্ন নামে, ভিন্ন ভিন্ন নামে, ওরা যেই নামেই নেক বেশি নিবে আপনার কাছ থেকে। বেশি নেওয়াটাই প্রশ্নবিদ্ধ থাকে, আমি বেশিটা সুদের দিকে যাচ্ছি কিনা। স্পষ্টভাবেই বেশিরভাগ ব্যাংক সরাসরি নাম দিয়ে সুদ বক্ষণ করে, আবার কিছু ব্যাংক বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে ওই জায়গাতেই নিয়ে যায়। অতএব হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি এভাবে লোন নিয়ে না করে কারো কাছ থেকে সুদমুক্ত কর্জে হাসানা ঋণ নিয়ে করে ফেললাম, পরবর্তীতে তাকে আমি সময় মতো সুদ করে দিলাম, এটা নিতে পারবেন। কিন্তু লোন, ব্যাংকের যেই লোন, আপনাকে এটা থেকে নিরুৎসাহিত করব, এবং নিরুৎসাহিত করাটাই স্বাভাবিক, আপনার থেকে বেঁচে থাকাটাই হচ্ছে উত্তম।
1: প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর জেনেছেন সম্মানিত শ্রোতা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা। আমাদের আজকের দরসুল হাদিস বা হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে অধীনস্থদের প্রতি দায়িত্ব ও কর্তব্য। বিস্তারিত বিশ্লেষণ ও হাদিসের শিক্ষা নিয়ে আলোচনা করবেন ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মৌলানা নেসারউদ্দিন।
4: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাসু। তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই, তোমরা যা খাও তাদেরকে তা খেতে দাও, এবং যা পরিধান করো তাদেরও তা পরতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের সাধ্যের বাইরে, যদি দাও তবে তাদের সাহায্য করো।
1: ধন্যবাদ মুফতি মাওলানা নিসারউদ্দিন। সম্মানিত শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। বাংলাদেশ বেতারের ইসলাম ধর্ম বিষয়ক আয়োজন আলোকিত জীবন, এই অনুষ্ঠানের ব্যাপারে আপনারাও আপনাদের মতামত দিতে পারেন। অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধর্মীয় প্রশ্ন, মাসআলা মাসাইল জানতেও চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক আলোকিত জীবন, বাংলাদেশ বেতার, ঢাকা। কোরআন সুন্নার আলোয় জীবনকে আলোকময় করতে বাংলাদেশ বেতারের সময় উপযোগী ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন, এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার বিকেল 4:35। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقامًا محمودًا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: তুমি যেরূপ ব্যবহার করো তোমার সঙ্গে সেই রূপ ব্যবহার করা হবে, আর তুমি যেরূপ নিক্তি দ্বারা ওজন করো তোমাকে সেই রূপ নিক্তি দ্বারা ওজন করা হবে। যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। সত্যকে নিজের করে নাও, মিথ্যাকে পরিহার করো। আল হাদিস,
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে শুনবেন এবারে দেশের গান। কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, গীতিকার টিএইচ শিকদার, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

0: সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা, এখন শুনবেন খাল খননের গান। গানটির গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান, আর গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

0: সমবেত কণ্ঠে খাল খননের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অল্পক্ষণের মধ্যে শুনতে পাবেন প্রথমে ইংরেজিতে ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamualaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sanjeeda Kayum. The government has announced 7-day holidays from 25th to 31st of this month on the occasion of the upcoming Eid ul-Adha. The decision was made at a cabinet meeting at Cabinet Division in Dhaka with Prime Minister Tariq Rahman in the chair yesterday. As per the decision, government offices will remain open on 23rd and 24th May before the Eid holidays. Meanwhile, ahead of upcoming Eid ul-Adha, railway authorities have decided to operate 5 pairs of special trains and 3 cattle special trains to facilitate smooth travel for holidaymakers. Advanced train tickets for Eid journeys will go on sale online from May 13, while return tickets will be available from May 21. Tickets sold on May 13 will be valid for travel on May 23. Similarly, tickets for May 24, 25, 26 and 27 journeys will be sold on May 14, 15, 16 and 17 respectively. For return journeys, ticket for May 31 and June 1, 2, 3 and 4, travel dates will be sold on May 21, 22, 23, 24 and 25th respectively. Tickets for May 28, 29 and 30 will be sold depending on the sighting of the Eid moon. The 165th birth anniversary of Nobel laureate poet Rabindranath Tagore is being celebrated across the country today. On the 25th Boishak in 1268 of Bengali calendar, poet Rabindranath Tagore, the fountainhead of Bengali wisdom, was born at Jorashako Thakurbari in Kolkata. He is the first Asian and the first non-European to win the Nobel Prize in Literature in 1913 for English translation of Gitanjali. Rabindranath Tagore's anniversary is being observed through different programs in Shilaidaho under Kumarkhali Upazila of Kushtia district and other places. Bangladesh Shilpakala Academy also chalked out 4-day program titled Shanti O Manobotar Pratik Rabindranath, marking the birth anniversary of Rabindranath Tagore. Bangladesh has called for stronger global cooperation to curb irregular migration, protect migrant rights and ensure fair recruitment, decent work and equitable wages for migrant workers worldwide. Expatriates, Welfare and Overseas Employment Minister Ariful Haq Chowdhury made the call while addressing the general debate of the Second International Migration Review Forum at the UN headquarters in the New York City yesterday. The minister said Bangladesh was strengthening accountability and expanding migrants' access to justice through a whole-of-government and whole-of-society approach. He said the government had constituted a Migration Compact Task Force and adopted a National Action Plan for 2016 to 2030 to advance safe, orderly and regular migration under the United Nations Global Compact for Migration. Highlighting climate change as an increasingly significant driven or migration, he called for predictable financing and enhanced technical support for climate-vulnerable countries. U.S. President Donald Trump says a ceasefire is still in place between the U.S. and Iran after both sides exchanged fire in the early hours of today. Iran's top military commander alleged the U.S. had targeted an Iranian oil tanker and another vessel approaching the Strait of Hormuz. Iran's military also claimed the U.S. carried out aerial attacks on several coastal civilian areas. The U.S., however, said it responded to Iranian attacks on U.S. Navy-guided missile destroyers in the Strait with self-defense strikes. Meanwhile, in United Arab Emirates, officials said their air defense system were intercepting ballistic missile, cruise missile and drones from Iran. The flare-up comes a day after Iran's foreign ministry had said it was considering a U.S. proposal to end the war. Meanwhile, oil prices rise in Asia after the U.S. and Iran exchange fire in the key Strait of Hormuz waterway today. Cricket in Bangladesh were 277 for 4 in the first match of 2 test series against Pakistan at Mirpur Sher-e-Bangla National Cricket Stadium when reports last came in. Earlier, Pakistan owned the toss and chose to field. Bangladesh Betar is airing the running commentary of the match. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers to temporary west, northwesterly gust or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Jashor, Kushtia, Mymensingh, Potuakhali and Sylhet. River pose in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্য সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার কেন্দ্র ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল প্ল্যান্ট আজ সকালে পুনরায় চালু হয়েছে। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের মজুদ শেষ হওয়ার 26 দিন বন্ধ থাকার পর ক্রুড অয়েল সরবরাহ পেতেই উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগারটি। শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক। এ সময় তিনি বলেন, কুতুবদিয়া অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিং এর মাধ্যমে রিফাইনারিতে যুক্ত হয়েছে। ধাপে ধাপে পুরোদমে উৎপাদনে যাবে শোধনাগারটি। সূত্র জানায়, হরমুজ প্রণালী এরিয়ে 1 লাখ টন ক্রুড অয়েলের চালান নিয়ে একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজ গত বুধবার কুতুবদিয়া চ্যানেলে আসে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে 21.63 টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। এতে আরও বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর জন্য জেট A1 ফুয়েলের দাম লিটার প্রতি 227.08 টাকা থেকে কমিয়ে 205.45 টাকা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম 1.4806 ডলার থেকে কমিয়ে 1.3385 ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য গতরাত 12টা থেকে কার্যকর হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরার সুস্বাদু প্রায় 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হবে। এ জেলা থেকে এবার 400 কোটি টাকার বেশি আম বিক্রি হবে। আবহাওয়া ও মাটির গুণাগুণের ভৌগোলিক কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার দেশসেরা সুস্বাদু আম আগেভাগেই পাকা শুরু হয়। ইতিমধ্যে সাতক্ষীরা উৎপাদিত গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখী সহ স্থানীয় জাতের সুস্বাদু বিভিন্ন জাতের দেশি আম বাজারে উঠতে শুরু করেছে। উল্লেখ্য, চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় প্রায় 5,000 হেক্টর জমিতে আমের আবাদ শুরু হয়েছে। আমের এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 71,000 মেট্রিক টন। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বাংলাদেশি হজযাত্রীদেরকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা যাত্রীদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 13 মে থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতির যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী 3টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 মে বিক্রি করা হবে 23 মের যাত্রা টিকিট। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা। ইউরো বিক্রয় 147.29 টাকা, ক্রয় 143.59 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.27 টাকা, ক্রয় 166.12 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.09 টাকা, ক্রয় 32.41 টাকা। দিরহাম বিক্রয় 33.72 টাকা, ক্রয় 33.10 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 404.46 টাকা, ক্রয় 396.90 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.71 টাকা, ক্রয় 95.88 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.72 টাকা, ক্রয় 31.09 টাকা। এবং থাইবাদ বিক্রয় 3.83 টাকা, ক্রয় 3.76 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা সরানন হাজং, উপস্থাপনায় সরানন হাজং ও পৌষি হাজং পূজা।
3: প্রিয় হাজং ভাই বোনি গেল সরলে বাংলাদেশ বেতার ঢাকানে হাজংলা ভাষা সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যের অনুষ্ঠান লেওয়া টানা। অসনে থাকা আর বাখাদনে থাকা যেই জেলা রেডিও শুনিব লাগিছে খুবাকো আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই মই সরানন হাজং। হাজং গেল বাংলাদেশ ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা আর সুনামগঞ্জ জেলাল উত্তর সিমনাল দাহা কুতুধাঙর তিল আর সমান জাগানে বসবাস করে। হাজংলা প্রধান জীবিকা কৃষিকাম, কুবোপায় ধান চাষ। হাজংলা জীবন ধান উৎপাদন, শাকসবজি চাষ, হাঙস চড়েপালা, মাছ ধরা আরো দাহালা প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করে। হাজং সমাজা পাড়া গাও চাকলা আরো পরগুনা ই চেয়ের ভাগে ভাগ করা। হাজংলা নিজেল বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্যবাহী উৎসব পার্বণ, পোশাক আর বাখার জাতের খানা আছে। হাজংলা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক হলেও তিমতগিলে কৃষি আর পরিবার পরিচালনা নিয়ে ডাঙর ভূমিকা রাখে। হাজং সমাজ নিয়ে তিমতগিলে কৃষিকাম, কাপড় বানা আর সংসারলা কাম নিয়ে সক্রিয় অংশগ্রহণ করে। হাজংগিল্লা প্রধান খানা ভাত মাছ আর সবজি হলেও সমাজ নিয়ে আরো বাখার জাতের আগেলা দিনেল ঐতিহ্যবাহী খানা আছে। প্রকৃতির লগন ঘিসে থাকা হাজংগিলে গাং আর দাহা থকনু সম্পদ যুগের কুইরে সংসারলা চাহিদা মিটতে থাকে। ভাই বোনিগুলো লেওয়াতনালা আজিল পর্বরা আমরা নয়া গান আর কথাতে হাজাসে, আশা করি আপনাদের লেগে বাখার ভালো লাগিব। আজিকে অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আছে
4: মই পৌষি হাজং পূজা। প্রিয় হাজং ভাই বোনিগুলো মই পৈলতে হুবাকো মোলা অন্তর্তকন শুভেচ্ছা আর হিঙা জানাই। মই ভালো আছে আর আশা করে আপনি গেলেও হুবই রঙে আছে। লিওয়াটানালা আজিল পর্বনি আপনি গেলে শুনিব পাব হাজং তিমত গেলেল ঐতিহ্যবাহী অলংকার বা গুইনা নিয়া প্রবন্ধ পাঠ, হাজং গান কবিতা আবৃত্তি আরো আছে লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে শ্রোতা গেলেল মতামত। হাজং ভয় বেনে গেল আপনি গেলেল ভালো পাওয়া আরো সহযোগিতায় লিওয়াটানা অনুষ্ঠান সুন্দর আরো সফলকে আগবাই আগে যাবা লাগিছে। লিওয়াটানা হাজংলা বাখার বাখার জনপ্রিয় গান কবিতা গল্প হাজং ইতিহাস আর ঐতিহ্য ভিত্তিক প্রবন্ধ কথিকা হাজং রসিক কথা হাজং রূপ কথা ইংলিশ শ্রোতা গেলেগে উপহার দিয়ে যাবা লাগিছে। লিওয়াটানা অনুষ্ঠান হাজং জনগোষ্ঠী ব্যাপক প্রচার প্রসার লাভ আর প্রশংসা অর্জন করিব পাছে। ই অনুষ্ঠান হাজং জাতিনি জিঙ্কে অগণিত শ্রোতালা খোঁজ করাছে। আরেক ফালে বাখার নয়া কণ্ঠশিল্পী লেখক কবি গীতিকার সুরকার প্রাবন্ধিক পাঠক আরো আবৃত্তিকাল্লা আবিষ্কারও করাছে। লিওয়াটানা অনুষ্ঠান শ্রোতা গেলাল আন্তরিকতা সহযোগিতা আরো নিঃস্বার্থ ভালোবাসাতে দেশলা সীমানা পার হইয়া বাখার দেশলা শ্রোতা গেলাল মন জয় করিব পাছে। আমলা আছে দেশ বিদেশ নি বাখার সি ভক্ত শ্রোতা। আমলা বাখার শুভাকাঙ্ক্ষী আরো শ্রোতা ভক্ত লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে মতামত আরো পরামর্শ জানাছে। ভই বেনে গেল আমরা ইলা শুনিব কয়েকজন প্রিয় শ্রোতা গেলেল মতামত রাও।
5: মই দোলন হাজং, শ্রোতালা মতামত নেওয়ার জন্য মই মানসলা বেশ কয়েকটা গ্রাম নিয়ে যাচ্ছি এবং কয়েকটা শ্রোতালন কথা কছে শুনুন কোন শ্রোতা লেওয়াটন সম্পর্কে কে কি কয় এবং কে কি পরামর্শ দিলে। হ্যাঁ দিদি নমস্কার।
6: নমস্কার
5: দিদি, আপনারা পরিচয় একবার দিলে ভালো হয়।
6: মই লক্ষ্মী দেবী হাজং, মই বিড়িশিরি ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমিনে চাকরিরত আছি।
5: আচ্ছা দিদি, তাই তো একেবারে গীতিকার আবার কবিও, তাই আধুনিক গান তোলা কয়েকটা খুব জনপ্রিয়তা আছে, তা লেওয়াটানা নিয়ে কি কি গান প্রচার হলে ভালো হয় বলে আপনি মনে করেন?
6: আসলে আমরা হাজং সংস্কৃতি নি বাখার ঐতিহ্যপূর্ণ গান আছে, যেমন রশি গান আছে, ভাঙা নৌকা আছে, আরও লেওয়াটানারও তো আরও বাখার বাখার আছে গান, তাছাড়া আছে ঘুতুর ঘুতুর গান আছে, লোক গানও আছে। আমরা মুখে মুখে যে গানগুলো আমরা বানাই নিজেরা নিজেরাই ওইগুলো আমরা প্রকাশ করা পাবো।
5: যেহেতু কবিতা লিখি আবৃত্তি ক্ষেত্রে কি করলে ভালো বলে আপনি মনে করেন?
6: আবৃত্তি ভালোই হয় যারা আমরা লেওয়াতান অনুষ্ঠানে আবৃত্তি করে আমরা কিগুলো এবং কবিগুলো লেখাগুলো ভালোই হয়, কিন্তু আমরা তো অনেক হাজংগুলো লাগেলা ছড়াগুলো আছে না, ওই ছড়াগুলো যাতে আমরা হুতু হাপালগুলো দ্বারাই আবৃত্তি করাবো পাই, আবৃত্তি করালে মোলা মনে হয় ওগুলো ভালো লাগিব এবং আমলাকে ওগুলো ডকুমেন্ট থাকিব লেওয়াটানা নি মনে করি।
5: আচ্ছা দিদি, আরো লেওয়াটানা এবং আরো অন্যান্য যে শ্রোতাগুলো আছে ওগুলো উদ্দেশ্যে দেখার কথা বলে ভালো হয়।
6: আমরা লেওয়াটানার গে টিকে রাখিব গে আইমর হাজং খুলে আমরা হবই এখন এবং আমাকে বাখার বাখারকে লিখিব লাগিব, পুথিকা লিখিব লাগব, তাছাড়া গান লিখিব লাগব, কবিতা লিখিব লাগব, ছড়া লিখিব লাগব, খুবই আমরা বাখার বাখার লেখং হ্যাঁ আমরা সংস্কৃতির গে ধরে রাখিব গে।
5: আচ্ছা ঠিক আছে দিদি, লেওয়াটানাকে সময় দেওয়ার জন্য বাখার ধন্যবাদ।
6: হ্যাঁ লেওয়াটানালা কোলা কুশুকলি হবাক ধন্যবাদ জানাই।
5: মহিলা কলমাগান্দা উপজেলালা রানীগাঁও গাউনে আইছে এজনে বাংলাদেশ হাজং জাতীয় সংগঠনলা সাধারণ সম্পাদক নয়ন হাজং রনি মূলক ঘরে আইসে ময় ও একজনের নিয়মিত শ্রোতা। আজকে লেওয়াটানা সম্পর্কে অর্থ কিছু জানিবার চাই যে বাবু নয়ন হাজং রনি
7: মই সর্বপ্রথমে ধন্যবাদ জানাই দুলনদাগে মোকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা হাজং জাতির ঐতিহ্য সংস্কৃতি দিয়ে একটা ভরপুর একটা জাতি, আমরা নাই বলতে কিছুই নাই নয়, আমরা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমরা হাজং কমিউনিটির ব্যক্তি আছে, ভাষা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, কিন্তু এই জিনিসগুলো সংরক্ষণ করার যে ব্যাপার আছে যত ময় যতদূর জানে যে লেওয়াটানা 2016 সাল নি আবির্ভাব ঘটিছে বাংলাদেশ বেতালনা মাধ্যমে। আসলে একমাত্র হাজং কমিউনিটির বিশেষ কিছু জিনিস যেমন গান, কবিতা আবৃত্তি, কৌতুক, হ্যাঁ একক অভিনয়, এই যে এই ধরনের ব্যাপারগুলো সংরক্ষণ করা এবং প্রচার করার যে একটা ব্যাপার, এটা একমাত্র লেওয়াটানা করেছে। হ্যাঁ এবং এই জিনিস যে প্রচার বা প্রসার যেভাবেই হোক একমাত্র লেওয়াটানা গেলেই করিব লাগিছে বাংলাদেশ বেতালনা মাধ্যমে, ওরা যেভাবে আগে যাব লাগিছে এবং ধারাবাহিকতা ওরা বজায় রাখিব লাগিছে, তে মই মনে করে যে আগামী দিনগুলোতে হাজং কমিউনিটির ঐতিহ্য সংস্কৃতি ভাষা এই বিষয়গুলো লেওয়াটানার মাধ্যমে আমরা ব্যাপক আকারে প্রসার বা প্রসার করা লাগার সম্ভাবনা থাকে। তে মই আশা করে বাংলাদেশ বেতার সংশ্লিষ্ট যারা ঈদের লগন হুবই জড়িত আছে মই হবাকো ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আগামী দিনগুলোতে আরো ভালো কিছু আমরা হাজং কমিউনিটির আমাকে উপহার দিবগে পাই। ধন্যবাদ,
5: নমস্কার।
8: নমস্কার,
5: আপনার পরিচয়?
8: মই যমুনা দেবী হাজং, মোলা গাঁও শ্যামনগর।
5: যে আপনি কি বাংলাদেশ বেতারতন প্রচারিত লেওয়াটানা অনুষ্ঠানটা নিয়মিত শুনি?
8: হাইয়া মই লেওয়াটানালা ব্যাক অনুষ্ঠানই ব্যাক পর্বই শুনি।
5: লেওয়াটানালা কোন পর্বরা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে?
8: লেওয়াটানালা গান পর্বরা মোকে তাঁকে ভালো লাগে।
5: কেন গান পর্বরা এত ভালো লাগে?
8: ভালো লাগে ইদাবে দেন যে ইরে তো কি নয়া নয়া গান থুইরিব লাগিছে, তারপরে এই জায়গা তনে বাখার প্রতিভাবান গীতিকার শিল্পী কবি লেখক তৈরিব লাগিছে। মই মনে করে লেওয়াটানা এগরা প্রতিভা বিকাশলা প্ল্যাটফর্ম।
5: লেওয়াটানলা শ্রোতাগুলোর উদ্দেশ্যে যদি আরো দেখার কথা কয়?
8: শ্রোতাগুলোর উদ্দেশ্যে মই কব লাগিছে যে হুবই লেওয়াটানা অনুষ্ঠান দা নিয়মিত শুনি, লেওয়াটানাকে খুবই সার্বিক সহযোগিতা করিলে ভালো হয়।
5: বাখার বাখার ধন্যবাদ।
8: লেওয়াটানাকেও অনেক ধন্যবাদ দেয় মই লেওয়াটানালা দীর্ঘায়ু কামনা করে।
5: ধন্যবাদ। লেওয়াটানালা আরেকজন নিয়মিত শ্রোতা, আজকে ওর লগন মই লেওয়াটানা সম্পর্কে দেখার কথা কব। বাবু নমস্কার।
9: হ্যাঁ নমস্কার। আপনি কে
5: বাবু? আপনার পরিচয়টা?
9: মোলা নাম লিটন হাজং, গ্রাম বৈরাতলি।
5: আচ্ছা বাবু লিটন হাজং, মই জানে যে আপনি লেওয়াটানালা নিয়মিত শ্রোতা, তো লেওয়াটানালা কোন কোন পর্বরা বা কোন কোন আইটেমরা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে?
9: আসলে লেওয়াটানা প্রোগ্রাম মই নিয়মিত শুনি, যদিও বা শুনলে সময় না হয় তারপরে পরবর্তীতে মই ফেসবুক নিয়ে শুনিয়ে থাকে। এটা খুবই সুন্দর একটা চমৎকার একটা উদ্যোগ, আমরা যে কৃষ্টি কালচার নয়াকে যে পুনর্জীবিত হব লাগছে লেওয়াটানার মাধ্যমে, এটা মোকে খুবই ভালো লাগে। পাশাপাশি নতুন নতুন যে লেখক এবং গায়ক গড়েব লাগছে, নতুন নতুনভাবে নয়াকে সৃষ্টি হব লাগছে, এটা লেওয়াটানার অনন্য একটা ভূমিকা মই মনে করে খুবই ভালো লাগে জিনিস।
5: আর অন্যান্য যে শ্রোতাগুলো আছে ওই শ্রোতাগুলোর উদ্দেশ্যে যদি দেখার কথা কয়?
9: সকলকে নমস্কার জানাই এবং শ্রদ্ধা জানাই, পাশাপাশি যে আমরা কৃষ্টি কালচার যে হারে যাব লাগছি কে, যাতে আমরা কৃষ্টি কালচার এবং আমরা যে হাজং ভাষা হারে না যাই, এই বিষয়ে নতুন প্রজন্মগুলিকে উজ্জীবিত করা এবং আমরা যে সারস্বতা আছে ওগেও হাজং ভাষা যাতে আমরা শিখাই আমরা নিজ দায়িত্বে, কারণ আমরা সংস্কৃতি আমাকে টিকাব লাগবো এবং আমাকেই রক্ষা করিব লাগবো। তো সকলকে মই ই প্রত্যাশা ব্যক্ত করে যাতে হুবই হাজং ভাষা দিয়ে হাজং ভাষা বা হাজং রাও দিয়ে কোথা কয়।
5: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
9: ধন্যবাদ আপনাকেও অনেক।
10: মোলা নাম নিরঞ্জন হাজং, মই বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক। তো এই লেওয়া টানা প্রোগ্রামরা দীর্ঘদিন ধরে মই প্রত্যেকটা প্রোগ্রাম মই শুনি মই নিজের জাতিল একরা গর্ব পাই এই লেওয়া টানা নি লেওয়া টানা প্রোগ্রামের মাধ্যমে আমরা যে জাতিসত্তা আমরা যে ভাষা আমরা যে সংস্কৃতি আমরা যে কৃষ্টি কালচার ইংলে সারা বিশ্ব নি প্রচার হব লাগিছে এই জন্য মই লেওয়া টানাকে অনেক অনেক ধন্যবাদ জানাই লেওয়া টানালা উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে এই লেওয়া টানানি যাতে আরও নতুন নয়া নয়া কিছু সংযোজন করে এটা মই প্রত্যাশা রাখে আমলা কৃষ্টি কালচার ভাষাকে আমলা ভাষা সংরক্ষণ সাংস্কৃতিক সংরক্ষণ এটা আর্কাইভ হিসেবে যাতে সংরক্ষিত রাখি পায় বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতার গিয়ে মোলা পক্ষ তখন লেওয়া টানালার পক্ষ তখন অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে ময়।

হাজং ভাই বোন গিল আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যলা তুলনা না হয় আমরা প্রিয় মাতৃভূমির বৎসরলা এক এক সময় এক এক মুখ রূপ নিয়ে আমরা আগ্নে ইলা হাজির হচ্ছে গ্রীষ্মকাল পৈলা বৈশাখ দিন নববর্ষ উৎসব পালন করা থকনই গ্রীষ্মকাল শুরু হচ্ছে গ্রীষ্মনি প্রকৃতির রুক্ষ হলেও ই সময় আমরা বাকাশি ফলমূল পাই ইবেলা আমরা জাতীয় ফল কাহল আম লিচু জম আনারস বাঙি তুরুমুস বেল মধু ফল বাখার বাখারকে পাই মিঠে আর রস ভর ভর বাখার ফল লাগল পাবা বেদেন জুষ্টি মাস আগে মধুমাস কয় ই দুটিনি কৃষ্ণচোরা রাধাচোরা সোনালু জারুল বেলি গন্ধরাস জুবা নয়নতারা কামিনী মাধবীলতা জুই ই ফুলগিল ফুটি সবুজ গাছগাছালি ফুল আর পক্ষীগুলো রাও টুকরা গ্রীষ্মকাল লাগে আরো আনন্দময় কইরে তুলি গ্রীষ্মলা বাখার তাপ আর মেঘ ফসল আর শাক সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সময় নিয়ে বাকাশে দিনলে রোদ পাই যেটা আমরা গাউনি ভিটামিন ডি ল চাহিদা মিটেই ভাই বিনি গেলে আর রাউন হয় আমরেলা হাজংলা একরা ঐতিহ্যবাহী গান শুনিব গানলা কথা আরো সুর করেছে রবীন্দ্র হাজং গানটা গাওয়ার লাগছে বাংলাদেশ বেতালা তালিকাভুক্ত কণ্ঠশিল্পী চন্দনা দেবী হাজং

প্রিয় হাজং ভাই বইনি গেল গ্রীষ্মকাল জিঙ্কে আমাকে উপহার আরো সুবিধা দেয় ঠিক উঙ্কই ই ঋতুল কিছু নিশা দিক আছে গ্রীষ্মকাল আহে খা খা রোদ আরো কাল বৈশাখী বাতাস নিয়ে

0: অসুখে মনগুলো আক্রান্ত হয়। গ্রীষ্মকালরা অতিরিক্ত গরম, তীব্র দাবদাহ আর পানিশূন্যতায় স্বাস্থ্য ঝুঁকি, হিট স্ট্রোক আর ডায়রিয়া, জন্ডিস নকশা, পানিবাহিত রোগ বাখার হয়। ইদে ছাড়াও ঘামসি, চর্মরোগ, শৈল দুর্বল, ঘুম না আহা ইংলে গ্রীষ্মরা প্রধান নিথাকাম। আবার ঝড় বাতাসতে জানমাল্লা ক্ষতি হয়। ডাব শরবত আর ঠান্ডা পানিলে চাহিদা ই সময়নি বেড়ে যায়। ভই বইনে গেল আমরা ইলা শুনিব হাজং তিমত গেল ঐতিহ্যবাহী অলংকার বা গুইনা নিয়ে প্রবন্ধ পাঠ। প্রবন্ধরা লিখিছে দোলন হাজং আর পাঠ করিব লাগিছে বৈশাখী হাজং।
1: হাজং গেল অলংকার লিখিছে দোলন হাজং। হাজং তিমত মরদ গাবুর হুবই ঐতিহ্যবাহী অলংকার দিয়ে নিজে গেলে হাজাবকে ভালা পায়। বেশিরভাগ হাজং অলংকার রূপদে বানায়। আবার সোনা, হাতিলে দাঁত, প্রবাল ও শঙ্খলা ব্যবহারও লক্ষ্য করিবকে পায়। ঐতিহ্যগত ভাবে ব্যাগ হাজং অলংকার গেলে হাজং তিমত গেলে বেদেনি বানানো হয়েছে, কিন্তু মরদ গেলে খালি উমলো বিয়েলা আংথি পিনি আরও জিদেগে কয় মানিক আংথি আরও পিনি একরা সোনালা চেইন। যদিও মরদ গেলেকে দেখে উমলো কমরনিকে রাঙা হুতো পিনে থাকে, জ্বালা নাম বৈস্ত। উমলো নিব্রা কারণিকে লুগন আরও চন্দন কাঠ দে বানাবা জপমালা, সোনালা আপেল আর পবিত্র তুলসী পাতা, বিয়ে হওয়া তিমত গেলেগে হাঁকা ক্যারেং হাঁকা পিনি, জিদেগে কয় বালা হাঁকা, বিয়েলা আংথি মানিক আংথি। তিমত গেলেলে ব্যবহার করা কিছু অলংকার তলফালে দে তালিকা করিব লাগিছে। গালানি ফিনা অলংকার গেলেগে কয় গালহিস, মুগমালা, রাঙা আর কালা পুঁতি সহ একরা সোনালা নেকলেস, হার সুরা, ফুল্লা নকশা করা একরা চেইন সোনা বা রূপ দিয়ে বানাবা হয়। চন্দ্রহার বা শান্তিসুরা এই ঐতিহ্যবাহী নেকলেস রূপ দিয়ে বানাবা জিনিস বুঝা থাকে 35 থেকে 50 গ্রাম, ফুল্ল মোটিভ সহ 3 থেকে 5 সারি চেইন থাকে। শিকামালা মুদ্র দিয়ে বানাবা একটা নেকলেস। কাঠবাজু এই ঐতিহ্যবাহী নেকলেস রূপ দিয়ে বানায়, বুঝা থাকে 35 থেকে 50 গ্রাম, ফুল্ল মোটিভ সহ 3 থেকে 5 সারি চেইন থাকে। নলখারু রূপলে বানা থ্যাংগুরিনি পিনা খুলো আংথি জুড়ো, জিদেলে বুঝা থাকে 35 থেকে 50 গ্রাম। বুইল একজোড়া রূপলা হাঁকা। বকখারু রূপলা বানা থ্যাঙ্গুরিনি পিনে খুলা আংথি জোড়া, বুঝা থাকে প্রায় 35 থেকে 50 গ্রাম। বকগুঞ্জুরি এদের আরেক জোড়া আংথি, জিদে লাম্বা বরাবর হুরু হুরু ঘুমটা সহ বুঝা রূপদণ্ড দে বানাবারা থ্যাঙ্গুরিনি পিনে একরা আংথি বিকা, ঘণ্টা ধ্বনি বাজাবো বেদেন ঈদে জনপ্রিয়। বুনকো জিগজ্যাগ প্যাটার্ন সহ একজোড়া রূপল নূপুর। কুরম ফুল কানলা রিংলে জোড়া, ব্যাক পাশে শঙ্কুযুক্ত দণ্ড আছে। কাঙ্কুর্য একজোড়া বিকা কানফুল, কানপাশা হুক সহ একজোড়া কানলা চিপ্তা কানফুল। নথ সোনালা বানাবা একরা নাকলা আংথি, বিয়ে হওয়া তিমত গেল নিব্রা বিদেপিনি। নলক নাক ময়দানি পিনা নাকলা আংথি, বাখারজাত নাকলা আংথি যেমন তিতলি পাতা, কুমার বিসি, জিবল ইত্যাদি অন্তর্ভুক্ত।
2: হাজং ভাই বনি গেল গ্রীষ্মকালে ই সময় নি আমাকে হবাক শৈলে বেশি যত্ন নিব লাগিব, কারণ ই সময় নি দিন থাকে প্রখর রোদ আর গরম। আমরা গুরুত্বপূর্ণ কাম সারা ঘরলা বাইরা বাই বৈর না হব। আমরা হুব ই সময় নি নরম আর সুতিলে কাপড় চোপড় পিনিব। গ্রীষ্মলে প্রখর তাপে শৈল থকন বাকাশি ঘাম বরব বেদেন, দেহনে পানি শূন্যতা হব পাই। ঈদে বেদেন আমরা ঘর বেলায় খাবার সেলাইন আর জরুরি ওষুধ রাখিব। আমরা দেহ রেগে সুস্থ রাখিব গে আমরা বাকাশে ঠান্ডা আর বিশুদ্ধ পানি খাবো, আর বেশি পরিমাণে টাটকা শাক সবজি আর ফলমূল খাবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে এই কারণে যে কোনো সময় নি যে কোনো জায়গা নিয়ে মেঘ বাতাস উইতে পারে, উইতে পারে কাল বৈশাখের ঝড় আর শিলা বৃষ্টি। উদয় আমরা যে বেলা ঘর তখন বাইরা বাই বেরোব লগনতে সাথী রাখিব, আর কাল বৈশাখী ঝড় আর বজ্রপাত সময় নি আমরা অবশ্যই নিরাপদ জায়গা নিয়ে আশ্রয় নিব। ঈদে সারা মশা মাসিলে উপদ্রব থকন রুখ পাবগে ঘরলা চাথাল আর এলা আশপাশলা ঝাপ জঙ্গল কেটে ফিলে দিয়ে পরিষ্কার রাখিব। প্রিয় হাজং ভাই বনি গেল এলা আপনার গেলেও বেদেন আমরা পরিবেশনা একটা হাজং কবিতা নিজের লেখা এই কবিতার আবৃত্তি করিব লাগিছে কৃষ্ণচন্দ্র হাজং।
3: জন্ম দিছে এই পৃথিবী নিময়ে বুকনি দিছে জাগা, আহি কান্দন রাও হিকিছে দিশে তোলা কলনি জাগা, 9 মাস 10 দিনে ধরে কষ্ট বুকনি নিছে, নিজেলে সুখ ভুললে যাছে মগে সুখ দিছে, ভক লাগিলে নিজি না খাইকে মগে খাওয়াছে তয়, মোলা সুখ দেখিলে আহি তোলা কষ্ট লুককে রাখে তয়, রাতিনি মগে ঘুম পারায় হারারাতি তয় জাগে, হারারাতি না ঘুমইকে মগে চেয়ে থাকে, মোলা ভবিষ্যৎ গুড়াবগে কত কষ্ট করে, জ্বর হলে কপালনি হাত মননি কত ভয়, ময় ভালা না হওয়া পর্যন্ত কত চিন্তা করে তয়, মোলা কষ্ট দেখিলে ময় মন হয় তোলা কালা, পৃথিবীলে বেক ভালা পাওয়া এক বেদে যদি রাখে তোলা সমান না হব।

হারাপি থিবিলে মন গবেষণাকে চাছে ময়ে তোলা ভালা পাওয়ারা উবালা চাইতে ডাঙর ই কুথারি ময় কুব চাই কিন্তু ডাঙর হলে আম্র ব্যাক ভুলিয়ে যাই ময়েল চুকপানি কায়ু না দেখে আরো কিছু সাহসতা আছে ফেললে দেয় ময়ে বাবাগে জয় দিছে তোলা জীবন আজি উমগে কেনে রাখে বাখাদুর ভুললে না যা ময়ে বাবাগে না রাখে বাখাদুর না থাকিলে বুঝিব তয় কত হত বাগা উমলা আশীর্বাদ সারা জীবন নি না পাবো সফলতা ময়ে বাবালা ঋণ সুদ করিব না পাবো জীবন নি কোনোদিন একদিনে হবাকু হব লাগিব বুড়ো হাজং মাও ভয় বুইনে গেলেগে ময় অনুরোধ করে ময়ে বাবাগে যাতে বুড়ো হলে ফেললা না দে।

বেতার শ্রোতা ভয় বিনে গেল আপনি গেলে শুনব লাগিছে বাংলাদেশ বেতার ঢাকানি হাজংলা ভাষা সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যকে নিয়ে অনুষ্ঠান লিওয়াটানা লিওয়াটানা অনুষ্ঠান লা লক্ষ্যরা হলে হাজংলা আয়রা যাওয়া সংস্কৃতি আর ঐতিহ্যর আগে চর্চা করা লালন করা আর এগে সংরক্ষণ করা লিওয়াটানা হাজং গান কবিতা কথিকা পাঠ প্রবন্ধ পাঠ রূপকথা সাক্ষাৎকার খবর কৌতুক শ্রোতাগুলোর মতামত সহ বাখার নুকসা অনুষ্ঠান প্রচার করে যাবা লাগিছে হাজংগুলোর আছে বাখারসি ঐতিহ্যবাহী গান ইংলে হলে লিওয়াটানা গান রশি গীত গীতলু গীত ধাপা কুর্তাল পালি কীর্তন তিংলা গান গুপনি গান খুরিকাতা গান রুয়ালাগা গান জাখামারা গান ধানকাতা গান বানাগরা গান উল্লেখযোগ্য ঈদে ছাড়াও হাজং কবিতা ছড়া গল্প কৌতুক হাজং রসিক কথা হাজং রূপকথা ইংলে হাজং সম্প্রদায়লা সাংস্কৃতিক ঐতিহ্য আরো সম্পদ এগরা কথা দুঃখ লাগিলেও কব লাগে হাজংলা ই কালজয়ী সংস্কৃতি দিননি দিননি আয়রা যাবা লাগিছে ভয় বনি গেল আই আমরা হুবই মিললে হাজংলা গৌরব গাথা সংস্কৃতির আগে রুক্ষ করম শ্রোতা ভয় বনি গেল আজিলা অনুষ্ঠান মালায় আমলা শেষ পরিবেশনা এগরা হাজং আধুনিক গান ই গান্দা লিখিছে সুমন হাজং বাবলু আরো নিজেলে কুরা সুরে ই গান্দা গাওয়া লাগিছে কণ্ঠশিল্পী দীপক হাজং

0: প্রিয় হাজম ভাই বোনে গেলে গান প্রবন্ধ পাঠ কবিতা আর শ্রোতা গেলে মতামত হুনলে পড়ে আমরা অনুষ্ঠানলা প্রায় শেষ সময় পৌঁছিলে। আজিকা যে যে লেওটানো অনুষ্ঠান হনিলে আমাকে মই বাখার বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। লেওটানো অনুষ্ঠান গে আমনে গেলে ভালা পাওয়া আর পাশনে থাকা হাসি গেনে আমরা নিজেকে তানকে ভাগ্যবান মনে করে আমনে গেলে ইনকে উদার ভালা পাওয়া আর সমর্থনলা বাড়নি আমরা চিরঋণী। মোলা বিশ্বাস আহেদিন গেলেনিও আমি গেলে ইঙ্কাই আমার লোক থাকিব। মই লেওতনালা হে পর্বলা অনুষ্ঠান হুনলে অগ্যইল আমন্ত্রণ জানাই।
1: হাজং ভাই বুনি গেলে বাখার রাও আর গানলা পরে আজিলা লেওয়াটানালা সময় শেষ হয়ে আহিলে। আমরা থান না পাই আজিলা অনুষ্ঠান আপনি গেলে গে কিঙ্কে লাগিলে। আমরা অনুষ্ঠান হাজাই ভাই বুনি গেলে মনোনিকন রং তুললে দিবাগে লগন্তে চাই হাজংলা সংস্কৃতির আগে দুনিয়া জুইরা তুললে ধরিবাগে। আপনি গেলে কোনো পরামর্শ আর মতামত থাকিলে আমাকে জানাও। আমাকে চিঠি লিখালে ঠিকানা লিওয়াটানা প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। আহে পর্বনি আবার আপনি গেলে লগন কোথা হব আর বালা বালা অনুষ্ঠান নিয়ে।
0: হুবালা শেষে আবার হুবালা সুস্থ আর সুন্দর জীবন কামনা করে ময় শরণন হাজং
1: আর ময় পৌষি হাজং পূজা
0: ইদেতেই জানিগা নমস্কার।

0: এতক্ষণ প্রচারিত হল হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা, উপস্থাপনায় সরানন হাজং ও পৌষি হাজং পূজা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন ইখতিয়ার ওমর।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইখতিয়ার ওমর।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস 2024 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম, মহাসচিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
2: আজ 8ই মে বিশ্বের 191টি জাতীয় সোসাইটির সাথে একাত্ম হয়ে আমরা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করছি। এই দিনে আমাদের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জন্মবার্ষিকী অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি 1828 সালে সুইজারল্যান্ডের জেনিভায় জন্মগ্রহণ করেন। যুদ্ধক্ষেত্রে মানুষের দুর্ভোগ লাঘব করার যে মহান স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও আমাদের পথ চলার আলোকবর্তিকা হয়ে আছে। এবছর আমাদের প্রতিপাদ্য হল মানবতায় ঐক্যবদ্ধ, ইউনাইটেড ইন হিউম্যানিটি। বর্তমান বিশ্বের এই ক্রমবর্ধমান জটিল সংকটের সময়ে এই প্রতিপাদ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সম্মিলিত শক্তি নিহিত রয়েছে আমাদের পারস্পরিক সহানুভূতি এবং একে অপরের প্রতি অটুট অঙ্গীকারের মাঝে। আমাদের স্বাধীনতার পর 1973 সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর 26-এর মাধ্যমে বাংলাদেশ রেডক্রস সোসাইটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। পরবর্তীতে 1988 সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাখা হয়। গত 5 দশকেরও বেশি সময় ধরে আমরা পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা এবং স্বাধীনতা মূল নীতি হিসেবে বজায় রেখে বাংলাদেশের মানুষের পাশে অবিচল দাঁড়িয়ে আছি। ভৌগোলিক কারণে বাংলাদেশ একটি বহুমুখী দুর্যোগ প্রবণ দেশ হলেও দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা আজ বিশ্বজুড়ে স্বীকৃত, আর এই সক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ সরকারের সাথে আমাদের যৌথ কর্মসূচি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি CPP আজ সারা বিশ্বের জন্য একটি রোল মডেল। উপকূলীয় অঞ্চলে আমাদের 140টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমরা অ্যান্টিসিপেটরি অ্যাকশন এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি, যাতে দুর্যোগ আসার আগেই আমরা বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদের জীবন এবং জীবিকা রক্ষা করতে পারি। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জনস্বাস্থ্যের উন্নয়ন আমাদের কাজের একটি অন্যতম প্রধান স্তম্ভ। BDRCS অত্যন্ত গর্বের সাথে দেশের মোট নিরাপদ রক্তের চাহিদার প্রায় 11% সরবরাহ করে। আমাদের 9টি রক্তকেন্দ্র এবং 1টি সাবসেন্টারের মাধ্যমে প্রতি বছর প্রায় 83,000 মানুষ রক্ত ও রক্তের উপাদান সহায়তা পাচ্ছেন। এছাড়া আমাদের 56টি মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একই সাথে কক্সবাজারে আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। 2017 সাল থেকে BDRCS সেখানে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য কয়েক মিলিয়ন লিটার নিরাপদ পানি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা প্রদান করে আসছে। আমরা মানুষের মর্যাদা রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ। আমাদের যুব ও স্বেচ্ছাসেবক ভাইয়েরা, তোমরা এই সোসাইটির প্রাণ স্পন্দন। প্রায় 7 লাখ স্বেচ্ছাসেবক ভাই ও বোন আমাদের আগামী দিনের শক্তি। বৈশ্বিক মহামারীর সময় তোমাদের সাহসী ভূমিকা হোক কিংবা স্থানীয় পর্যায়ে তোমাদের দৈনন্দিন সেবা, সবখানেই তোমাদের এই নিষ্ঠা মানবতা ঐক্যবদ্ধ তথা ইউনাইটেড ইন হিউম্যানিটির প্রকৃত প্রতিফলন। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা এই বিশাল মানবিক কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদের আন্তর্জাতিক অংশীদার ICRC, IFRC এবং অন্যান্য পার্টনার ন্যাশনাল সোসাইটিগুলোকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানাই, আপনারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই জীবন রক্ষাকারী কাজের পাশে থাকুন। আমরা যদি একতাবদ্ধ থাকি তবে যে কোনো সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আসুন, মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ধন্যবাদ।
1: এতক্ষণ আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
4: প্রিয় শ্রোতা, আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 165তম জন্মবার্ষিকী। এই দিনে কলকাতা জোড়াসাঁকোয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে যেসব কবি সাহিত্যিক প্রতিষ্ঠিত করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে অন্যতম। তিনি একাধারে কবি, নাট্যকার, ছোট গল্পকার, গীতিকার, সুরকার, সাহিত্যিক, বাংলা সাহিত্যের প্রতিটি পরতে পরতে মিশে আছেন কবিগুরু। তার সকল সৃষ্টি আমাদের বিকশিত করে প্রতিক্ষণ। আসুন তার লেখায় আমরা নিজেকে খুঁজি, বিকশিত হই। এমন সুন্দর দিনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তরের আজকের আয়োজনে। প্রিয় শ্রোতা, শিক্ষা ও নারী সচেতনতা টেকসই উন্নয়নের চাবিকাঠি। পরিবেশ রক্ষায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ বিষয়ক শিক্ষা নারীদের দুর্যোগ মোকাবেলা, সম্পদ সংরক্ষণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনে দক্ষ করে তোলে, যা বাস্তুতন্ত্র ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে। পরিবেশ রক্ষায় নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা অপরিহার্য। চলুন বন্ধুরা, সবুজ বাংলা পর্বে জেনে আসি পরিবেশ, শিক্ষা ও নারীর সচেতনতা বিষয়ে একটি চমৎকার সাক্ষাৎকার।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা আলোচনা করব পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা এই বিষয়ে। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে।
6: ধন্যবাদ আপনাকে।
5: আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব, পরিবেশ শিক্ষা বলতে আমরা কি বুঝি এবং এটি কেন গুরুত্বপূর্ণ?
6: পরিবেশ শিক্ষা বলতে আমরা বুঝি এমন একটি শিক্ষা ব্যবস্থা যা মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টি করে। এটি শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং বাস্তব জীবনে পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় আচরণ ও মূল্যবোধ গড়ে তোলে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, দূষণ ইত্যাদি সমস্যা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে পরিবেশ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষকে এসব সমস্যার কারণ, প্রভাব এবং সমাধান সম্পর্কে সচেতন করে তোলে। বিশেষ করে নারীদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা পরিবার ও সমাজের কেন্দ্রবিন্দুতে থেকে পরিবেশ বান্ধব আচরণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
5: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, নারীর সচেতনতা পরিবেশ সংরক্ষণে কিভাবে ভূমিকা রাখে?
6: নারীর সচেতনতা পরিবেশ সংরক্ষণে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। আমাদের সমাজে নারীরা সাধারণত পানি সংগ্রহ, রান্না, জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবারের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি যুক্ত। ফলে তারা যদি পরিবেশ বান্ধব পদ্ধতি সম্পর্কে সচেতন হন, তাহলে তা সরাসরি পরিবেশ সংরক্ষণে অবদান রাখে। যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো, পানির অপচয় রোধ, জ্বালানি সাশ্রয়ী চুলা ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এছাড়া সচেতন নারী তার পরিবার ও সন্তানদের মধ্যেও পরিবেশ বান্ধব মনোভাব গড়ে তুলতে সক্ষম হন, যা দীর্ঘমেয়াদে একটি টেকসই সমাজ গঠনে সহায়ক।
5: আমাদের দেশে পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা বৃদ্ধিতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই।
6: বাংলাদেশে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা পরিবেশ শিক্ষা ও নারী সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্রমে পরিবেশ বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সচেতনতা তৈরি করছে। এছাড়াও বিভিন্ন এনজিও নারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে, যেখানে তাদের পরিবেশ বান্ধব কৃষি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শেখানো হয়। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিউনিটি ভিত্তিক প্রোগ্রামগুলো বেশ কার্যকর ভূমিকা রাখছে।
5: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা বৃদ্ধিতে কি কোনো চ্যালেঞ্জ রয়েছে?
6: অবশ্যই, এই ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, অনেক গ্রামীণ এলাকায় এখনো শিক্ষার সুযোগ সীমিত, বিশেষ করে নারীদের জন্য, ফলে তারা পরিবেশ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারেন না। দ্বিতীয়ত, সামাজিক ও সাংস্কৃতিক বাধা অনেক সময় নারীদের অংশগ্রহণকে সীমিত করে। তৃতীয়ত, পর্যাপ্ত প্রশিক্ষণ ও তথ্যের অভাব রয়েছে, অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তি বা পদ্ধতির সহজলভ্যতা নেই। এছাড়াও অর্থনৈতিক সীমাবদ্ধতা একটি বড় বাধা, কারণ অনেক পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার করতে প্রাথমিকভাবে বেশি খরচ হয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
5: সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইব, ভবিষ্যতে পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা আরও বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
6: ভবিষ্যতে এই খাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমত, শিক্ষা ব্যবস্থায় পরিবেশ শিক্ষা আরও শক্তিশালীভাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং তা বাস্তবমুখী করতে হবে। দ্বিতীয়ত, নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কর্মসূচি বাড়াতে হবে, যাতে তারা পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে ভূমিকা নিতে পারেন। তৃতীয়ত, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। চতুর্থত, স্থানীয় সরকার ও কমিউনিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া পরিবেশ বান্ধব প্রযুক্তি সহজলভ্য ও সাশ্রয়ী করতে হবে, যাতে সাধারণ মানুষ তা ব্যবহার করতে উৎসাহী হয়। সবশেষে, সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই ও পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।
5: অশেষ ধন্যবাদ আপনাকে, পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
4: প্রিয় শ্রোতা, আমাদের চিরচেনা সবুজ পৃথিবী জলবায়ু পরিবর্তন, নগরায়ন এবং পরিবেশ দূষণের কারণে দ্রুত পরিবর্তিত হচ্ছে। নির্বিচারে গাছ কাটা, বনভূমি উজাড়ের ফলে প্রতিদিন বনভূমি হারাচ্ছে। এতে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। সাথে যুক্ত হয়েছে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। তাই তো আমাদের সবার হতে হবে সচেতন। তাই চলুন শুনে আসি পরিবেশ বিষয়ক একটি চমৎকার গান, বদলে গেছে পরিবেশ, শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে। চমৎকার এই গানটি গীতিকার শফিকুল ইসলাম বাহার এবং সুরকার দীপক কুমার দে।

0: প্রিয় শ্রোতা, পরিবেশ বিষয়ক এই গানের সাথে একটু একটু করে চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। মনে রাখতে হবে, আমাদের এই সবুজ পৃথিবীকে টিকিয়ে রাখতে এখনই দরকার টেকসই জীবনযাত্রা এবং পরিকল্পিত উন্নয়ন। আসুন এই সবুজ পৃথিবীকে বাঁচিয়ে রাখি। এই শুভকামনায় আজকের মতন এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। গ্রন্থনা এবং উপস্থাপনায় আমি নওশিন ফারহান নূর, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর বাংলায়।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শেখ সায়লা। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা ১২৬৮ সনের ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নগর আত্রাই উপজেলার প্রতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি চার দিন ব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন। তিনি এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব যাকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। আজ নগর প্রতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। রবীন্দ্রনাথ শুধু কবি নন, একজন দার্শনিকও ছিলেন। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অফ গভর্নমেন্ট অ্যান্ড হোল অফ সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশি হজযাত্রীদেরকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজ যাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১শে মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে ৫ জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার বিক্রি হবে ২৩শে মে যাত্রার টিকিট। আজ ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে আসা ইরানের একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও জানায়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারে ইরানের হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির পর এশিয়ায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। খেলার খবর, ক্রিকেট। ঢাকায় মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০১ রান করেছে। মুশফিকুর রহিম ৪৮ রান এবং লিটন দাস ৮ রান নিয়ে অপরাজিত আছেন। টেস্ট ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি করে ১০১ রানে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল সকাল ১০টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বৈশাখের এই পরন্ত বিকেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ মহিলাদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণীর আজকের আয়োজনে। কেমন আছেন আপনারা? ভালো তো? আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, যিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। প্রকৃতির সাথে মানুষের যে বন্ধন, তার এক অপূর্ব প্রতিফলন খুঁজে পাওয়া যায় তার লেখনীতে। গ্রাম বাংলার মাঠ ঘাট, কিষাণ কিষাণের শ্রম, প্রকৃতির রূপ, সবকিছুই যেন তার সৃষ্টিতে জীবন্ত হয়ে ওঠে। কৃষাণীর আজকের আয়োজন থেকে রবি ঠাকুরের সৃষ্টি ও কর্মের প্রতি ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছি আজকের মূল আয়োজনে। শ্রোতা বন্ধুরা, কৃষি নির্ভর এই বাংলায় রবীন্দ্রনাথ শুধু একজন কবি সাহিত্যিক ছিলেন না, ছিলেন একজন পথ প্রদর্শকও। শিলাইদহে বসে তিনি যেমন কিষাণ কিষাণীর জীবনকে কাছ থেকে দেখেছেন, তেমনি তাদের জীবন মান উন্নয়ন ও স্বাবলম্বিতার কথাও ভেবেছেন। কৃষি ও গ্রামীণ জীবনের উন্নয়ন নিয়ে ভাবনা ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে। জমিদারির দায়িত্ব পালনকালে তিনি কৃষকদের জীবনযাত্রা কাছ থেকে দেখেছেন। তাদের দুঃখ, কষ্ট, অজ্ঞতা ও দারিদ্র তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। জমিদারির দায়িত্ব পালনকালে তিনি কৃষকদের জীবনযাত্রা কাছ থেকে দেখেন। তাদের দুঃখ, কষ্ট, অজ্ঞতা ও দারিদ্র তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। এই ভাবনা থেকেই তিনি গ্রাম উন্নয়নের নানান উদ্যোগ হাতে নিয়েছিলেন, যার মধ্যে ছিল আধুনিক কৃষি পদ্ধতি, উন্নত বীজ ব্যবহার, পশুপালন, এমনকি কুটির শিল্পের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা। কবিগুরুর এই কৃষি ভাবনা আমাদের গ্রাম ও কৃষিকে এগিয়ে নেয়ার পথ দেখায়। শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের আয়োজনে রয়েছে বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রনাথের কৃষি ভাবনা। এ বিষয়ে কথা বলছেন নিপা মোনালিসা, সহযোগী অধ্যাপক, কৃষি সম্প্রসারণ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আলাপচারিতায় সঙ্গে আছেন মখলিসুর রহমান।
3: সুপ্রিয় কিষাণী মা ও বোনেরা, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, রবীন্দ্রনাথের কৃষি ভাবনা, এ বিষয় নিয়ে আজ আমরা অনেক কিছু জানব। আর এ বিষয়ে বলার জন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নিপা মোনালিসা, সহযোগী অধ্যাপক, এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। সাথে আছি মখলিসুর রহমান সরকার। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমে জানতে চাই, রবীন্দ্রনাথের কৃষি ভাবনা মূল ভিত্তি কি ছিল?
4: রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কৃষিকে বিজ্ঞান ভিত্তিক করার উপর জোর দিতেন। তিনি বলেছিলেন, আমাদের দেশের চাষের জমিতে পৃথিবীর সকল জ্ঞানের আলো পৌঁছাতে হবে। শুধু একা চাষির প্রচেষ্টায় নয়, বরং বিজ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞানের সংযোগের মাধ্যমে কৃষির উন্নয়ন সম্ভব।
3: এই চিন্তাধারা বাস্তবে প্রয়োগের জন্য তিনি কি উদ্যোগ নিয়েছিলেন?
4: 1891 সালে তিনি শিলাইদহে যান এবং সেখানে কৃষকদের দুঃখ কষ্ট গভীরভাবে উপলব্ধি করেন। তাদের উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেন, স্কুল ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।
3: অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি কিছু করেছিলেন?
4: হ্যাঁ, অবশ্যই। 1905 সালে তিনি কৃষকদের জন্য কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন, যাতে তারা সহজে লোন পেতে পারে। এমনকি নোবেল পুরস্কারের অর্থ থেকেও তিনি এই ব্যাংকে মূলধন প্রদান করেন। এর মাধ্যমে কৃষকদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার চেষ্টা করেন।
3: কৃষির আধুনিকীকরণে তার অবদান কি ছিল?
4: রবীন্দ্রনাথ ঠাকুর কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ট্র্যাক্টর ব্যবহার চালু করেন এবং নিজেও তা পরিচালনা করেন। এছাড়াও উন্নত মানের বীজ, নতুন ফসল এবং বৈজ্ঞানিক পদ্ধতির চাষাবাদে কৃষকদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসাহিত করেন।
3: সমবায় বা সংগঠিত কৃষি ব্যবস্থার বিষয়ে তাঁর ভূমিকা কি?
4: রবীন্দ্রনাথ ঠাকুর সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা প্রচলন করেন। কৃষক পরিবারগুলোর উন্নয়নের জন্য সমবায় সমিতি গঠন করেন, যেখানে কৃষকরাই সদস্য নির্বাচিত করতেন। এর উদ্দেশ্য ছিল গ্রামীণ সমাজের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।
3: তিনি কি শুধু কৃষি নিয়ে কাজ করেছেন নাকি গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও অবদান রেখেছেন?
4: হ্যাঁ, তিনি বহুমুখী উদ্যোগ নিয়েছিলেন। কৃষির পাশাপাশি কুটির শিল্প, তাঁত শিল্প, মৎস্য চাষ এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থাও করেন। গ্রামের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেন।
3: এসব উদ্যোগের মূল লক্ষ্য কি ছিল?
4: মূল লক্ষ্য ছিল গ্রামীণ কৃষক সমাজকে স্বনির্ভর করা। তিনি মনে করতেন কৃষির আধুনিকীকরণ, সমবায় ব্যবস্থা এবং বিজ্ঞান ভিত্তিক চাষাবাদই পারে কৃষকের জীবনমান উন্নত করতে।
3: সবশেষে আমরা জানতে চাই রবীন্দ্রনাথের কৃষি ভাবনার গুরুত্ব কি?
4: রবীন্দ্রনাথের কৃষি ভাবনা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি যে বিজ্ঞান ভিত্তিক, টেকসই এবং সমবায় ভিত্তিক কৃষির কথা বলেছেন, তা বর্তমান কৃষি উন্নয়নের মূল ভিত্তির সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ।
3: সুপ্রিয় কিষানী মা ও বোনেরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্যের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ভাবনা নিয়ে এতক্ষণ আপনারা যে বিস্তারিত আলোচনা শুনেছেন, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।
2: আনন্দধারা বহিছে ভুবনে। হ্যাঁ বন্ধুরা, চলুন এবার একটি রবীন্দ্রসঙ্গীত শুনি।

0: পুষ্টি সমৃদ্ধ খাবার হিসেবে মাশরুমের চাহিদা দিনে দিনে বাড়ছে। অল্প জায়গা ও কম খরচে মাশরুম চাষ এখন একটা সম্ভাবনাময় আয়ের উৎস। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যায় অনেকেই এখন মাশরুম চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। অনেকের মতোই একজন উদ্যোক্তা নুরুন নাহার ঘরে বসে মাশরুম চাষ করে সফলতা অর্জন করেছেন। আজকের সাফল্য কথা পর্বে আমরা নুরুন নাহারের সফলতার কথা শুনব। প্রশ্ন জিজ্ঞাসায় রয়েছেন শাম্মী সুলতানা।
1: প্রিয় কিষাণী মা বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের স্বাগত। আজ একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যার নাম নুরুন নাহার শিখা। সে একজন সফল উদ্যোক্তা। নাহার ঘরে বসে মাশরুম চাষ করে সফল হয়েছে। কিষাণী মা বোনেরা, আপনারা কাজের ফাঁকে অবসরে পারেন এরকম কিছু কাজ করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করতে। এতে করে আপনাদের আর্থিক সচ্ছলতা আসবে। নুরুন নাহার শিখা ঢাকার উত্তর যাত্রাবাড়ি ধলপুর বৌবাজারে ঘরে বসে মাশরুম চাষ করছেন দীর্ঘদিন ধরে। আজ শুনব কিভাবে সফল হয়েছেন তিনি। কি ধরনের কাজ করেন আপনি?
2: আমি মাশরুম চাষ করি, এছাড়া বলকবাটি, চাইনিজ রান্না, হস্তশিল্প, বেকারি উপকরণ তৈরি করি, আবার প্রশিক্ষণ দিয়ে ক্লাস নিই।
1: মাশরুম চাষ করবেন বা এই ধরনের একটা কাজ যে শুরু করবেন, এটা কিভাবে আপনার মাথায় আসলো বা কিভাবে শুরু করেছিলেন?
2: আমি 2007 সালে যুবনয়ন অধিদপ্তর থেকে মাশরুম চাষ প্রথম প্রশিক্ষণ নিয়ে থাকি। এরপর খাবারের মাশরুম সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে থাকি।
1: এই প্রশিক্ষণ নেয়ার পর আপনার মনে হলো যে মাশরুম চাষ করা সম্ভব। আর কত রকমের মাশরুম আপনি চাষ করেন বা আমাদের দেশে কত রকমের মাশরুম চাষ হয়?
2: এই প্রশিক্ষণ নেয়ার পরে আমার মন উৎসাহ জাগে উঠল যে আমাদের ঘরে বসে বসে কিছু উপার্জন করা যাবে। আমাদের দেশে অনেক রকম মাশরুম চাষ হয়ে থাকে, যেমন বাটম মাশরুম, ঝিনুক মাশরুম, ডিসি মাশরুম, অয়েস্টার মাশরুম, ফান মাশরুম।
1: আপনি কোন ধরনের মাশরুম চাষ করেন?
2: আমি বেশিরভাগ অয়েস্টার মাশরুম নিয়ে কাজ করি।
1: এই যে কাজটা শুরু করলেন, কতটুকু পুঁজি লেগেছিল বা পুঁজি কেমন লাগে কাজটা করতে?
2: আমি অল্প পুঁজিতে মাশরুম চাষ করে থাকি। মাশরুম চাষ করতে গেলে বেশি জমি প্রয়োজন পড়ে না। অল্প পুঁজিতে অল্প জমিতে ঘরে বসে মহিলারা চাষ করতে পারে মাশরুম।
1: আপনি যে মাশরুম চাষ করেন এগুলো বাজারজাত করেন কোথায়?
2: মাশরুম চাষ করে পাইকারি রেটে আমি খুচরা বিক্রি করি এবং শপিং মহলে বিক্রি করি। শপিং মহলে বিক্রি করি, চাইনিজ রেস্টুরেন্টে অর্ডার নিয়ে এখানেও দিয়ে থাকি মাশরুম। অন্য অন্য পণ্য সাথে বড় বড় শপিং মহলেও দিয়ে থাকি। প্রায় 3-4 কেজি মাশরুম, তাজা মাশরুম থেকে কেজি মাশরুম শুকানো পরে হয়ে যায়। এছাড়া শুকনো মাশরুমগুলি আমরা ঘরে চায়ের সাথে বা দুধের সাথে খেতে পারি। তাজা মাশরুম শীতকালে 115-80 টাকা বিক্রি করা যায় এবং গরমকালে 300-350 টাকা কেজি বিক্রি করা যায়। তাজা মাশরুম সংরক্ষণ করতে পারি সবসময়।
1: শীতকালে দামটা কম থাকে মাশরুমের?
2: হ্যাঁ, শীতকালে মাশরুমের দামটা কম থাকে, বেশিরভাগ মাশরুম ফলন হয়। গরমকালে দামটা বেশি হয়ে যায়, মাশরুমটা ফসলটা কম ফুলে।
1: মাশরুম চাষে লাভবান হওয়া যায় কি?
2: পুষ্টিকর খাবার হিসাবে মাশরুম অনেক জনপ্রিয় খাবার। কোন রকম চাষের জমি ছাড়াই স্বল্প পুঁজিতেই বাড়ি বসে ঘরে বসে মহিলারা মাশরুম চাষ করতে পারে। ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজিতে মাশরুম চাষ করে থাকে। এই ধরনের খুচরা বাদ দিয়ে পরে প্রতি মাসে প্রায় 25-30 হাজার টাকা আয় করা সম্ভব মহিলাদের। নিয়মিত মাশরুম খেলে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায়।
1: চাষ করতে হয় কিভাবে এই মাশরুম?
2: চাষ করতে হয় ঠান্ডা জায়গায়, ঠান্ডা জায়গায় অন্ধকার ছত্রাকে ঘরে মাশরুম চাষ করা যায়। যেখানে ফ্যানের বাতাস আলো যেখানে না থাকবে সেখানে ঘরে একটা ছেওয়া জায়গা ভিতরে মাশরুম চাষ করা যায়। বাইরে করলে ঘর বানানো পরে চারিদিকে ঘর বন্ধ করে দিয়ে অন্ধকার ছত্র জায়গাতে ভিতরে মাশরুম চাষ করতে হবে।
1: যত্ন নেন কিভাবে?
2: যত্ন নিই, প্রথমে মাশরুমের প্যাকেট মাদার আমি সাবারতে কিনে এনে মাদারটা কেটে পানিতে চুবিয়ে রাখি। পরের দিন সকালে জায়গার মতন ঠান্ডা জায়গা দিয়ে কালে 1-2 বার স্প্রে করলে চলে। গরমকালে 1-3-4 বার স্প্রে করতে হয়।
1: একটা প্যাকেট থেকে কতবার এই খাওয়ার উপযোগী মাশরুম পাওয়া যায়?
2: একটা প্যাকেট থেকে 3 বার উপযোগী হয় খাবার, 3 বার কাটা যায় মাশরুমটা।
1: কোন ধরনের খাবার তৈরি করা যায় মাশরুম দিয়ে?
2: মাশরুমের নুডলসে দেওয়া যায়, মুরগি মাংসতে দেওয়া যায়, পিজাতে দেওয়া যায়, তারপরে মাশরুম চপ বানানো যায়।
1: আর কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত আপনি?
2: আমার সাধ্য অনুযায়ী সমাজ সেবামূলক কাজ করে থাকি। গরিব অসহায় মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদের বেকার দূর করি। গরিব বাচ্চাদের সাথে খাবার বিতরণ করি। সুস্থ মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কাজ করে ব্যবস্থা করে দিই।
1: মাশরুম সম্ভাবনাময় ফসল, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান অপরিহার্য, ঘরে বসে খুব কম পরিশ্রমে চাষ করা যায়। মাশরুম অত্যন্ত পুষ্টিকর আর সুস্বাদু সবজি, এর ঔষধি গুণ অনেক। আয়ের উৎস হিসেবে মাশরুম চাষ সহায়ক ভূমিকা পালন করবে আত্মনির্ভরশীল হতে। যে কোনো কাজের পাশাপাশি কিষানী মা বোনেরা মাশরুম চাষ করে সফলতা অর্জন করতে পারবেন সহজেই।
0: তালাক অপছন্দনীয় একটি বিষয় হলেও নানান কারণে নারী তালাক নিতে কিংবা দিতে বাধ্য হন, সেক্ষেত্রে অবশ্যই আইনের মাধ্যমে তালাক কার্যকর হওয়া প্রয়োজন। কেননা আইনের বিধান একজন তালাকপ্রাপ্তা নারীর ভরণ পোষণ, মোহরানা ও সম্মানজনক জীবনের অধিকার নিশ্চিত করে। শ্রোতা বন্ধুরা, চলুন তবে আজকের আইন আদালত পর্বে আইনে তালাকের বিধান এবং তালাকপ্রাপ্তা নারীর অধিকার নিয়ে বিস্তারিত শুনি আইনজীবী নাসরিন রহমানের কাছ থেকে।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আইন আদালতের আজকের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি মোহাম্মদ ইসহাক আলী। কথা বলতে চাই আমাদের আজকের অতিথির সাথে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে একজন মুসলিম নারীর জন্য তালাকের কি বিধান রয়েছে?
4: আমাদের মুসলিম আইনে বিয়েটা একটা দেওয়ানি চুক্তি, সিভিল কন্ট্রাক্ট। এখন চুক্তির তো কিছু শর্ত থাকে, তো বিয়েতেও শর্ত থাকে। যেমন পাত্রপাত্রী প্রাপ্তবয়স্ক হবে, তাদের চুক্তি নামায়। এখানে একটি আইনের সাথে আরেকটি আইনের সম্পৃক্ততা আছে। আমাদের দেশে বিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তালাকও রেজিস্ট্রেশন করতে হয় 1974 সালের বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইনের অধীনে বিধান অনুযায়ী। তো একটা বিয়ে যখন রেজিস্ট্রেশন করতে হয় তখন একটা চুক্তিপত্র তৈরি হয়, যেটাকে আমরা কাবিননামা বলি। সেখানে উল্লেখ করা থাকে যে আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন কিনা, হ্যাঁ বা না এবং কারণ। এখন একজন পুরুষ যদি দিয়ে থাকেন তাহলে তিনি দিতে না চাইলে তিনি না লিখে দেবেন, সেখানে আর কারণের প্রসঙ্গ আসে না। কিন্তু মুসলিম আইনে একজন পুরুষ যে কোনো সময় স্ত্রীকে তালাক দিতে পারেন, সেখানে কোনো প্রতিবন্ধকতা নাই। কিন্তু একজন মুসলিম নারী সরাসরি তার স্বামীকে তালাক দিতে পারেন না। এই বিষয়টি খুব সুস্পষ্টভাবে মাথায় সবাইকে রাখতে হবে। এজন্য যখন বিয়ের কাবিননামা পূরণ করা হয়, ফরমেটটা পূরণ করা হয়, তখন অভিভাবকদের এবং যে পাত্র এবং পাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাদের এই বিষয়টিতে সচেতন থাকতে হবে। একজন স্বামী যখন স্ত্রীকে তালাক দেবার অধিকার দেন, যখন কাবিননামায় উনি হাঁ বলেন এবং কারণ উল্লেখ করেন যে যদি তিনি ভরণ পোষণ দিতে না পারেন, বনিবনা না হয় বা অন্য কারণগুলি তিনি উল্লেখ করবেন, সেক্ষেত্রে একজন স্ত্রী সরাসরি স্বামীকে তার ক্ষেত্র মতো তালাক দিতে পারেন। তালাকটা নোটিশের মাধ্যমে দিতে হবে। সেই নোটিশের একটা কপি কাউন্সিলর, ইউনিয়ন পর্যায়ে হলে চেয়ারম্যানের কাছে একটা কপি, এবং যাকে তালাক দেওয়া হচ্ছে, স্বামী যদি স্ত্রীকে দেন, স্ত্রী যদি স্বামীকে দেন, তারা ওই কপিটা রেজিস্ট্রি ডাকযোগে পাঠাবেন। এখন কাউন্সিলর কিংবা চেয়ারম্যান যখন পাবেন, তিনি একটা কমিটি গঠন করবেন, করে দুই পক্ষকে ডাকবেন, একটা মিল করে দেবার চেষ্টা করবেন তাদের সমস্যাটা কোথায়। যদি এই আপোষ মীমাংসা হয়ে যায় তাহলে তো বিবাহ বহাল রইল, আর যদি না হয় তাহলে 90 দিন পর এই বিবাহটা বিচ্ছেদের পর্যায়ে তালাক কার্যকর হয়ে যাবে। এই কার্যকর হওয়ার পর তালাকটা, ওই যে বললাম যে আমাদের বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন আছে, সেই বিধান অনুযায়ী তালাকটা রেজিস্ট্রেশন করতে হবে। কারণ পরবর্তীতে স্বামী কিংবা স্ত্রী যদি আবারও বিয়ে করতে যান, তারা যে তালাক দিয়েছেন, তার আগে স্ত্রী ছিল, তিনি তালাক দিয়েছেন, স্ত্রী তালাক পেয়েছেন বা দিয়েছেন, সে প্রসঙ্গটি আবারও কাবিননামায় উল্লেখ করতে হয়।
3: অনেক ধন্যবাদ, আপনি একজন মুসলিম নারীর যে তালাকের বিধান সে সম্পর্কে বলছিলেন, সে সাথে আপনি একজন তালাকপ্রাপ্ত নারীর যে অধিকার রয়েছে সে সম্পর্কেও কিছু কথা বলছিলেন। এবারে একটু আপনার কাছে জানতে চাইব একজন তালাকপ্রাপ্ত নারীর অধিকার সম্পর্কে।
4: আচ্ছা, অধিকারগুলোর মধ্যে রয়েছে যে 3 মাস নোটিশ কাল থাকবে, সে সময় তিনি পূর্ণ ভরণ পোষণ পাবেন।
3: জি।
4: এবং ওই সময় যদি তিনি গর্ভবতী থাকেন, তার তালাক সন্তান প্রসবের পর কার্যকর হবে, সে পর্যন্ত তিনি ভরণ পোষণ পাবেন। এবং তার দেনমোহরের টাকা যদি অপরিশোধিত থাকে তাহলে সেটা পাবেন, এবং তার সন্তানের তত্ত্বাবধানের অধিকার তিনি দাবি করতে পারেন। 7 বছর বয়স পর্যন্ত ছেলে এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে তিনি সাথে রাখার এবং তাদের ভরণ পোষণ দাবি করতে পারেন।
3: এবার আপনার কাছে একটু জানতে চাইবো, যদি কোনো নারীর অর্থাৎ একজন মুসলিম নারীর তালাক হয়, সেই ক্ষেত্রে তিনি কি পূর্বের স্বামীকে গ্রহণ করতে পারবেন?
4: দুইজন স্বামী স্ত্রীর মধ্যে পরপর যদি 3 বার তালাক কার্যকর হয়ে থাকে তাহলে 4th বার বিয়ে করতে পারবেন না, কিন্তু 3rd বার পর্যন্ত বিয়ে করতে পারবেন।
3: অনেক ধন্যবাদ।

0: থেকেই একটাই বিষয় চাই, যে কোনো নারীর তালাক না হোক, তালাক সমাজ থেকে একেবারেই নির্মূল হয়ে যাক, একজন নারী তার স্বামীর সংসার সুন্দরভাবে করুক, সুখী জীবনযাপন করুক সকল দম্পতি। এই প্রত্যাশায় শেষ করছি আজকের আইন আদালত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: পরিবেশের ভারসাম্য রক্ষার প্রধান উপাদান হল গাছপালা, অর্থাৎ বনাঞ্চল, যা আমাদের অক্সিজেন সরবরাহ করে বাঁচিয়ে রাখে। শুধু তাই নয়, বনজ সম্পদ মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে টিকে থাকবে আমাদের জীবন এবং ভবিষ্যৎ। অনুষ্ঠানের সবশেষ আয়োজনে রয়েছে সবুজ আঙিনা পর্ব। এ পর্বে আমরা জীবন জীবিকায় বনের ভূমিকা নিয়ে শুনব বন অধিদপ্তরের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা নাসিমা সুলতানের কাছ থেকে। সঙ্গে আছেন জোবায়দ হোসেন পলাশ।
2: কৃষিজীবী মা বোনেরা, আমরা জানি যে ফলদ, বনজ এবং ঔষধি গাছ আমাদের পরিবেশের জন্য যেমন খুব বেশি প্রয়োজনীয়, ঠিক তেমনি আমাদের জীবিকার জন্যও এই বনজ সম্পদ আমাদেরকে নানাভাবে সহযোগিতা করে থাকে। জীবন ও জীবিকায় বনায়ন, এই বিষয় নিয়ে আজ আমরা কথা শুনব। সবুজ বেষ্টনীর মধ্য দিয়ে আমরা প্রাকৃতিকভাবে যেমন আমাদের এই বনায়নকে আমরা এগিয়ে নিয়ে যাব, ঠিক তেমনি আমাদের জীবনকে করব নির্মল স্বস্তিময়। প্রথমেই আমরা জেনে নিব যে মানুষের জীবনে বনের ভূমিকা কতটুকু সে বিষয়ে।
3: গাছ বা বৃক্ষ প্রকৃতির দেয়া এক অমূল্য সম্পদ। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আসে বৃক্ষ থেকে। এছাড়া খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিরোধে বৃক্ষের ভূমিকা অপরিসীম। গাছ ছাড়া পৃথিবীতে বসবাস করা সম্ভব নয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের অবদান অনস্বীকার্য। গাছ বিভিন্নভাবে আমাদের জীবনে কাজে লাগে। পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, ভূমির ক্ষয় রোধ, দেশের মরুময়তা হ্রাস, কার্বন আধার সৃষ্টি ইত্যাদি বিভিন্ন কাজে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন এবং সর্বোপরি টেকসই উন্নয়নে গাছের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে।
2: জানা হলো মানুষের জীবনে কতভাবে বন ভূমিকা পালন করছে। উপকূলীয় এলাকায় গাছের ভূমিকা সম্পর্কে জেনে নিই।
3: বাংলাদেশের উপকূলীয় এলাকার 19টি জেলায় বসবাসকারী মানুষ ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির সম্মুখীন হয়। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এ সমস্ত জেলায় সবুজ বেষ্টনী তৈরির জন্য ব্যাপক বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। তাছাড়া উপকূলীয় এলাকায় নতুন জেগে ওঠা চর সমূহে উপকূলীয় বনায়নের মাধ্যমে চরের স্থায়িত্ব নিশ্চিত করা হচ্ছে। এ যাবৎ প্রায় 2 লক্ষ হেক্টর উপকূলীয় বনায়ন করা হয়েছে। তাই গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় এলাকার মানুষ ঝুঁকির সম্মুখীন হয়। তাই উপকূলীয় এলাকায় গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী তৈরি করা হচ্ছে।
2: বনায়নের মাধ্যমে বন বিভাগ নানাভাবে জীবিকার সুযোগ করে দিচ্ছে। কি কিভাবে সেই সুযোগ তৈরি হচ্ছে, কি কিভাবে সুযোগ করে দিচ্ছে বন বিভাগ, সে বিষয়গুলো আমরা জেনে নিব আজকের আলোচকের কাছে।
3: বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ, অপেক্ষাকৃত ছোট স্বাধীন দেশ। বনায়নের মাধ্যমে এদেশে বৃক্ষাচ্ছাদিত এলাকার পরিমাণ বৃদ্ধির জন্য বাংলাদেশ বন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বন বিভাগ কর্তৃক সামাজিক বনায়ন ও রক্ষিত বনের সহ ব্যবস্থাপনা চালু করার মাধ্যমে একদিকে যেমন বিশাল জনগোষ্ঠীর জীবিকায়নের সুযোগ সৃষ্টি হয়েছে, অন্যদিকে বৃক্ষাচ্ছাদিত এলাকা বৃদ্ধি পেয়েছে। একসময় যে মানুষ লোকচক্ষুর আড়ালে বন নিধনের জন্য ব্যস্ত থাকত, সে মানুষ এখন নিশ্চিত উপকার ভোগী হওয়ায় বাংলাদেশ বন বিভাগের সাথে হাত মিলিয়ে বনজ দ্রব্য সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তারা নিজেদের জীবিকা নিশ্চিত করছে। জীবিকায়নের জন্য গাছ বিভিন্নভাবে অবদান রেখে থাকে। জীবিকায়নের সম্পদ সমূহ তথা প্রাকৃতিক মূলধন, সামাজিক মূলধন, ভৌত মূলধন, মানবীয় মূলধন সব ক্ষেত্রে গাছ বিশেষভাবে অবদান রেখে থাকে।
2: কিভাবে উপকারভোগী হচ্ছেন আমাদের সাধারণ জনগণ, কিভাবে সম্পৃক্ত করা হচ্ছে তাদেরকে, সে বিষয়টি আমরা শুনে নিব আজকের আলোচকের কাছে।
3: স্থানীয় দরিদ্র মহিলা সহ সাধারণ জনগণকে উপকার ভোগী হিসেবে সম্পৃক্ত করে বাংলাদেশ বন বিভাগ অবক্ষয়িত বনভূমি ও প্রান্তিক ভূমিতে সামাজিক বনায়ন বাস্তবায়ন করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। জীবিকার জন্য গাছ রোপণ ও পরিচর্যা সহ বনায়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, বনজ সম্পদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, লভ্যাংশ বন্টন ও পুনঃবনায়ন ইত্যাদি কাজে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে সামাজিক বনায়ন

0: সার্থক করার মাধ্যমে গ্রাম বাংলার স্থানীয় জনগণ যেমন জীবিকা নির্বাহের পথ সৃষ্টি করেছে, তেমনি বৃক্ষাচ্ছাদন করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নির্মূল পরিবেশ তৈরিতে বিশেষ অবদান রেখেছে।
1: শোনা হলো, জানা হলো জীবন এবং জীবিকায় বনায়ন কিভাবে সহযোগিতা করছে এই বিষয়ে। এই আলোচনা থেকে নিশ্চয়ই একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বনায়নের কোনো বিকল্প নেই জীবন বাঁচানো কিংবা জীবিকার প্রয়োজনে। সব শেষে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনি কি বলবেন?
0: বাড়ির আঙ্গিনা ও চারপাশ, পতিত ভূমি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জলাশয়, রাস্তার ধারে, বসত বাড়িতে গাছ লাগিয়ে দেশকে সবুজায়ন করার জন্য তাই সকলকে অনুরোধ জানাচ্ছি।
1: অসংখ্য ধন্যবাদ জানাই।
2: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের কৃষি, আমাদের প্রকৃতি এবং আমাদের জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই সময়টা ঋতু পরিবর্তনের, কখনো প্রচণ্ড গরম, আবার কখনো কোথাও হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি ফসলের প্রতিও রাখতে হবে বিশেষ নজর। এই গরমে প্রচুর পানি পান করুন, গবাদি পশুকেও যত্নে রাখুন। পরিবেশের ভারসাম্য রক্ষায় জমিতে অযথা কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতি ব্যবহার করুন। এতে যেমন মাটি ভালো থাকবে, তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি নিরাপদ পৃথিবী। আজ এ পর্যন্তই, এবারে বিদায় নেবার পালা। যাবার আগে জানিয়ে দিই, আজকের কৃষাণী অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি পারভিন আহসান মিলি, শব্দধারণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং কৃষাণী অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষির সঙ্গেই থাকুন।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণী।
4: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নবান হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছের ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন।
5: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রুকাইয়া হাসিনা।

রুকাইয়া হাসিনার কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শোনাব আজি যত তারা তব আকাশে, এমনই কথায় গানটি।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রোকাইয়া হাসিনা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিকী।

0: এতক্ষণ ফ্যামিলি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এ দেশ আমার, আপনার, সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয় প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। বেঁচে থাকার জন্য আহার, বাসস্থান যেমন, মুক্ত বায়ু আর সুস্থ পরিবেশও তেমনি অপরিহার্য। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। শিশুর স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে।
1: বাংলাদেশ বেতার। রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 19.8 ডিগ্রি। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 51%, সন্ধ্যে 6টায় 43%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 21 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 31 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ানি হোসেন। Met Office forecast for the inland river port valley till 1 a.m. says that there are chances of rain or thunder shower in association with temporarily western or northwestern gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the region of Rajshahi, Pabna, Joshur, Kushtia, Mamansingh, Potuakhali and Silet. River ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Rain or thunder shower accompanied by temporarily gusty or squally wind along with lightning flashes may expected at Rongpur, Rajshahi, Dhaka, Borishal and at one or two places over Khulna Division. The weather may remain mainly dry with temporarily partly cloudy sky. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today has recorded in Feni 36.5 degrees Celsius and lowest at Joshur 19.8 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 35 degrees Celsius, minimum 23 degrees. Humidity recorded in air at 9 a.m. 51%, at 6 p.m. 43%. The sun rises over Dhaka tomorrow at 5:21 a.m., sets at 6:31 p.m. That's the end of the weather report for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নাটক সূক্ষ্ম বিচার শুনবেন রাত 10:00। গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ আবুল হাসান তোহিন, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম। এবারে জানিয়ে দেব FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার লক্ষ্যে কতিপয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনারের ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। অফিস সময় শেষ হবার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে। যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। গাড়ির ব্যবহার সীমিত করতে হবে। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন।

0: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণটিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়। এবছরে দিবসটির প্রতিপাদ্য ছিল থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারিক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। এ উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি পালন করে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির 44তম সভা আজ রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মন্ত্রী বলেন, সরকার দেশব্যাপী ওয়ান টিচার ওয়ান ট্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বাধ্যতামূলক সহ পাঠ্যক্রমিক ক্রীড়া ও দেশীয় সংস্কৃতি শিক্ষা অন্তর্ভুক্তি ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষায় মানসম্পন্ন শিক্ষার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি 2026 সালের র্যাঙ্কিংয়ে অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে 23তম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিশ্বের শীর্ষ 500 উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় 470তম স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এই স্বীকৃতি অর্জন করেছে। শিশু, কিশোরী ও নারীর স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে 3 দিনব্যাপী কর্মশালা আজ শুরু হয়েছে। জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় শিশু ও মাতৃস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যায় খাতে অর্জিত অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির এমএ ও এমএসএস প্রোগ্রামের প্রিলিমিনারি ও ফাইনাল পরীক্ষা আজ শুরু হয়েছে। দেশব্যাপী 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন 2টি শিফটে আগামী 17 জুলাই পর্যন্ত এই পরীক্ষা চলবে। বাউবির প্র উপাচার্য গাজীপুর ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। নরসিংদীর মনোহরদী উপজেলায় চলতি মৌসুমে বোরো, ধান কাটা ও মাড়াই কাজে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। এবছর উপজেলায় 9,000 হেক্টরের বেশি জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ করা হয়। আবহাওয়া অনুকূল থাকায় উপজেলা কৃষকেরা বাম্পার ফলনের আশা করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে কৃষকদের সময় মতো বীজ, সার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে এই ফলন অর্জিত হয়েছে। চলতি মৌসুমে রাজবাড়িতে বিটরুটের বাম্পার ফলন হয়েছে। রাজবাড়ি জেলা সদর ও বালিয়াকান্দি উপজেলায় বিটরুটের ভালো ফলন হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন। পদ্মা নদী তীরবর্তী মাটি ভালো এবং আবহাওয়া অনুকূল থাকার কারণে এ জেলায় বিটরুট উৎপাদন বেশি হয়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার 5টি উপজেলায় প্রায় 300 হেক্টর জমিতে উন্নত জাতের বিটরুট আবাদ হয়। আবহাওয়া, আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 51% এবং সন্ধ্যে 6টায় 43%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:19 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:31। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে।

0: শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: আসো আসো।
1: হ্যাঁ
3: জরিনাবু,
1: এই তো
3: আর সুকিনাবু আর সাজু বাবি
1: আসরাবাই।
3: আনন্দ জাগতেছে কি জানো,
4: নতুন দেখা দি কারবার জন্মের প্রথম শুভ ক্ষণ।
3: আজকে কিন্তু 25শে বৈশাখ। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্ম জয়ন্তী। আসো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা আসরটা শুরু করি। তো শুনো, প্রথমেই যে আমরা যে শুনবো, এই রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক তার কীর্তি আছে, অনেক তার ই আছে, গান বলো, তারপরে তোমার কৃষিতে বলো, কবিতা বলো, অনেক কিছু আছে। হ্যাঁ, তো এই বিষয়ে আসো। হ্যাঁ, এই বিষয়ে আসো। হ্যাঁ, আমরা আজকে শুনবো কি রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতি ও জীবন। এই যে রবীন্দ্রসঙ্গীত যে আমরা এই যে গাইলাম, যেটা এটার যে প্রকৃতি, হ্যাঁ, ও এটার জীবন কি, এই বিষয়ে বলতেছেন আব্দুল ওয়াদুদ ও বিথি পান্ডে। এনার হলো রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আসো, তার ওনাদের কাছ থেকে বিষয়টা আরো ভালোভাবে জেনে নিই।
1: আচ্ছা শুনি,
5: আচ্ছা শুনি আমরা।
6: আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের অনুষ্ঠানের বিষয় প্রকৃতি ও জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর 6 ঋতু নিয়ে অনেক চমৎকার চমৎকার গান রচনা করেছেন। আজকে আমি আব্দুল ওয়াদুদ,
7: আমি বিথি পান্ডে,
6: আমরা 6 ঋতু থেকে একটু একটু করে গান শোনাবো এবং কথা বলবো। শুরুতে গ্রীষ্মের দাবদাহ নিয়ে যিনি গান রচনা করেছেন, সেখান থেকে একটি গান আমরা অল্প করে গাইছি।

গ্রীষ্মের পরেই আসে বর্ষা। কবিগুরুর বর্ষার নানান রঙের এবং ঢঙের গান রয়েছে আমরা জানি, তেমনই একটি বর্ষাকে আবাহন করার মতো গান আমরা এখন গাইছি।

প্রকৃতি আমাদেরকে বর্ষায় ভাসিয়ে দেয়, জলে প্লাবিত হয় সমস্ত নগর গ্রাম, এবং এই প্রকৃতির এই চমৎকার দৃশ্যটি রবীন্দ্রনাথ তার গানে এনেছেন, সেটি আমরা গাইছি।

শরতের পরেই শীতকাল এবং এই শীতে গ্রামের কৃষক ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। রবীন্দ্রনাথের গানে আমরা তারই একটি দৃশ্য দেখব, পৌষের গানে।

শীতের পরেই আসে বসন্ত। কবিগুরুর গানে বসন্ত ঋতুর যে সৌন্দর্য, পলাশের আগমন, গাছে গাছে নতুন পাতা এবং ফুলের ফুটে ওঠা, সেটা খুব স্পষ্টভাবেই বর্ণিত রয়েছে তার গানে। তেমনই আর একটি গান এবার আমরা গাইব।

0: সুধী, কৃষি বিষয়ক কার্যক্রমের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গীতি আলেখ্য প্রকৃতি ও জীবন নিয়ে আমরা দুজন, আমি আব্দুল ওয়াদুদ,
1: আমি বিথি পান্ডে,
0: আমরা ছয় ঋতুর গান নিয়ে আলোচনা করলাম এবং গান গাইলাম। শেষে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করে এই গানটি গিয়ে শেষ করছি।

0: আমরা কিন্তু আবেগে হারিয়ে
1: গেছিলাম,
0: দেখো কত সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুরের
2: মনোযোগ দিয়ে আমরা শুনতেছিলাম।
3: রাজা ভাই, সেই শৈশব থেকেই তো এই সব গান মায়ের কাছে শুনতে
0: শুনতে শুনতে শুনতে ঘুমাই। হ্যাঁ, দেখো কত আমরা কত শুনছি গানের, এই রবীন্দ্রসঙ্গীতের গানগুলি আমরা যখন শুনি তখন মনের ভিতরে মনে হয় যে আমরা কোথায় জানি হারিয়ে গেছি। আমরা কি শুনলাম, রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতি ও জীবন এই বিষয়ে বললেন এবং গান করলেন আব্দুল ওয়াদুদ ও বিথি পান্ডে, এনারা হলো রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কেমন লাগলো?
1: ভালোই লাগলো।
0: সরবাই দেখলাম যে কোনো কথা নাই, বার্তা নাই,
4: খুব ভালো লাগতেছে, মন দিয়ে
0: শুনছিল, মন দিয়ে শুনছিল। দেখো দেখো,
1: হ্যাঁ, মনে মনে গাইতেও ছিল।
0: হ্যাঁ, তো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মবার্ষিকীতে ওনাকে আরো একবার আমরা প্রণাম এবং শ্রদ্ধা
2: জানাই।
0: তো এখন আমাদের আরেকটা বিষয় আসছে, এখন তো আমরা গান শুনলাম রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে, অনেকটা কথা শুনলাম, গান শুনলাম, তাহলে এখন আবার একটা বিষয় আছে, এটা আমাকে কৃষি বিষয়ক মাঠের খবর। হ্যাঁ, এটা হলো ভুট্টা বীজ সংগ্রহ ও সংরক্ষণ, এ বিষয়ে একটা আলোচনা আছে, আসো আমরা আলোচনাটা শুনি, তারপর
1: আচ্ছা শুনি।
5: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, কৃষি কাজের সাথে আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলবো ভুট্টা বীজ সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মহাসিন, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগ, শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
6: আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমেই একটু জেনে নিচ্ছি যে ভুট্টা বীজ সংগ্রহ ও সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি ভালো মানের বীজ থেকে আমরা ভালো ফলন পেয়ে থাকি। যদি সঠিকভাবে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করতে পারি তাহলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় থাকে, পোকামাকড় আক্রমণ কম হয় এবং পরবর্তী মৌসুমে কৃষক এই বীজ থেকে ভালো মানের চারা পেতে পারেন, ফলে উৎপাদন খরচও কৃষকের জন্য অনেক কমে যায়। এখন আমরা কোন ধরনের গাছ থেকে আসলে এই ভুট্টার বীজটা কালেকশন করব বা সংগ্রহ করব। বীজ সংগ্রহের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে গাছ যেন রোগমুক্ত থাকে, সুস্থ সবল থাকে এবং যেগুলো অধিক ফলনশীল ওই ধরনের গাছ থেকে আমরা বীজ সংগ্রহ করব। বিশেষ করে যেসব গাছে মোচাগুলো বড় হয়, দানা পরিপূর্ণ হয় এবং রোগ আক্রমণ কম হয়, এই ধরনের গাছ থেকে সাধারণত আমরা বীজ সংগ্রহ করে নেওয়াটা উত্তম।
5: এখন আপনার কাছে জানতে চাই যে ভুট্টা বীজ সংগ্রহের উপযুক্ত সময় কখন এবং বীজ সংগ্রহের সময় কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে?
6: ভুট্টা বীজ সংগ্রহের জন্য আসলে যখন ভুট্টা গাছের মোচা, যেটা আমরা চিনি মোচা বা গাছ, যখন সম্পূর্ণ পরিপক্ক হয় বা দানাতে যেগুলো আর্দ্রতা যখন মোটামুটি কমে আসে তখনই আমরা আসলে বীজগুলো সংগ্রহ করা উচিত। সাধারণত আমরা এটা কিভাবে চিনব, যখন দেখবো যে মোচার খোসাগুলো শুকিয়ে বাদামি রং ধারণ করতেছে এবং দানাগুলো যদি চাপ দিয়ে শক্ত শক্ত মনে হচ্ছে তখনই আমরা বুঝতে পারবো যে এটা সংগ্রহ করার জন্য এখন উপযুক্ত সময়। তবে সংগ্রহ করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেজা ভেজা না থাকে বীজগুলো, বিশেষ করে আর্দ্রতা যদি যেন কম থাকে, এবং যদি রোগাক্রান্ত হয় বা পোকা দ্বারা আক্রান্ত হয় তাহলে অবশ্যই ওই মোচাগুলো এবং দানাগুলো আলাদা করে ফেলতে হবে। এবং যদি বিভিন্ন জাতের যদি আমাদের চাষ করে থাকি তাহলে জাত ভেদে এই বীজগুলো আলাদা আলাদা করে রাখতে হবে যেন কোনোভাবে যেন মিশ্রণ না ঘটে।
5: এবারে আপনার কাছে জানতে চাই যে সংগ্রহের পর বীজ আসলে কিভাবে শুকানোটা মানসম্মত হবে, এবারে আপনার কাছে জানতে চাই যে সংগ্রহের পর কিভাবে বীজ শুকাতে হবে, আর সেক্ষেত্রে আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে কি কোনো সমস্যা হবে?
6: আর্দ্রতা যদি বেশি থাকে অবশ্যই একটু সমস্যা হবে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই শুকানোর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন যখন এই বীজগুলো শুকাবো তখন সরাসরি যেন রোদের মধ্যে শুকাবো না, যেন বীজ যেখানে রোদটা সরাসরি লাগে এই ধরনের রাখবো না, হালকা রোদের মধ্যে আমরা 2-3 দিন বীজগুলো শুকাবো। সরাসরি যদি রোদে শুকাই সেক্ষেত্রে অনেক সময় বীজের যে ভায়াবিলিটি বা জীবনশক্তি এগুলো কমে যেতে পারে। আমরা রোদে শুকানোর হালকা রোদে শুকাবো যেন তার আর্দ্রতা 10-12% নেমে আসে। আবার যদি আর্দ্রতা যদি বেশি থেকে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে বীজগুলো ছত্রাক বা পোকামাকড় দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যাবে এবং বীজগুলো পরবর্তীতে আমরা ব্যবহারযোগ্য উপযোগী থাকবে না।
5: এবারে আপনার কাছে জানতে চাই যে ভুট্টার বীজ সংরক্ষণের জন্য কি ধরনের পাত্র ব্যবহার করা ভালো, এক্ষেত্রে আধুনিক প্রযুক্তির কোনো ব্যবহার সম্ভব কিনা?
6: ভুট্টার বীজ সংরক্ষণের জন্য আমাকে অবশ্যই মাথা রাখতে হবে যেন যে পাত্রতে আমরা রাখবো সেই পাত্রের জন্য বায়ুরোধী এবং শুকনো হয়, কোনোভাবে যেন আর্দ্রতা বেশি না থাকে এবং বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে, এই ধরনের আমরা পাত্র ব্যবহার করব। বিশেষ করে যেগুলো প্লাস্টিক ড্রাম, টিনের পাত্র বা কাঁচের বোতল বা পলিথিন দিয়ে অনেক সময় মোড়ানো কিছু বস্তা পাওয়া যায়, এই ধরনের বস্তাতেও আমরা বীজগুলো সংগ্রহ করে রাখতে পারি যেন আর্দ্রতা যেন কম থাকে ভিতরে। এখানে আধুনিক বলতে আসলে এখন কিছু কিছু বায়ুরোধী কিছু প্যাকেট কিনতে পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবল আছে, এই ধরনের কিছু প্যাকেট আমরা ব্যবহার করতে পারি, অথবা কোল্ড স্টোরেজ যেগুলো আমাদের এখন অনেক এলাকাতে
5: অবশ্যই
6: যে জায়গাটা আমরা সিলেকশন করবো সেই জায়গাটা অবশ্যই যেন শুষ্ক থাকে, ঠান্ডা থাকে এবং অবশ্যই যেন পরিষ্কার থাকে, তার মানে আর্দ্রতা যেন কম থাকে এবং সরাসরি যেন রোদ ওই জায়গায় যেন না পড়ে, কারণ আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে সেখানে ছত্রাক জন্মাতে পারে এবং বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি বীজ যেখানে আমরা সংরক্ষণ করব, সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 1-2 বছর আমরা এই বীজগুলো সংরক্ষণ করে রাখতে পারবো, তার বেশি হলে অনেক সময় বীজের অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী বীজগুলো ব্যবহার করা ভালো হবে না।
5: এখন আপনার কাছে জানতে চাই যে বীজ সংরক্ষণের পর পোকামাকড়ের আক্রমণ হলে কি করণীয়, এবং সেই সাথে যদি বলতেন যে কোন ধরনের রোগ বীজে বেশি দেখা দেয়, সেই সাথে আরও একটু যদি বলতেন যে বীজ সংরক্ষণে ছত্রাকজনিত সমস্যা কিন্তু হয়, এটাও আমরা শুনেছি, তো সেটা কি কমানোর জন্য আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা কি করতে পারে?
6: জি, আমি প্রথমেই বলেছি যে বীজ যখন আমরা সংরক্ষণ করব অবশ্যই বীজগুলোর আর্দ্রতা কমে রাখতে হবে, যদি বীজগুলো ভালোভাবে শুকানো না হয়, যদি আর্দ্রতা থাকে তাহলে সেখানে কিন্তু ছত্রাকজনিত যে রোগ বা পোকামাকড়ের আক্রমণ এগুলো অনেক বেড়ে যাবে। ছত্রাকজনিত রোগ বলতে যেগুলো আমরা সাধারণত বিশেষ করে কিছু ছত্রাক যেগুলো অ্যাসপারজিলাস বা ফিজেরিয়াম এই ধরনের ছত্রাকগুলো দিয়েই আক্রমণটা বেশি হয়, ফলে বীজগুলো পচে যায় আর পরবর্তীতে আর বীজগুলো ব্যবহার করা যায় না। এখন এই ধরনের যদি ছত্রাক দিয়ে আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা অনুমোদিত কিছু ছত্রাকনাশক আছে, আমরা এই ধরনের কিছু ছত্রাকনাশক ব্যবহার করতে পারি। আর আরেকটা হলো যে এখানে আর্দ্রতা বেশি থাকলে পোকার আক্রমণটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে অনেকেই গ্রামের এলাকায় অনেকেই এই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য তারা নিম পাতায় ব্যবহার করে বা শুকনা মরিচ ব্যবহার করে বা ছাই ব্যবহার করে, এগুলো ব্যবহার করলে পোকার আক্রমণটা অনেকটাই কমে যায়। যদি এগুলো কাজ না হয় সেখানে অনুমোদিত কিছু কীটনাশক আছে, এই কীটনাশকগুলো ব্যবহার করেও এই পোকা বা ছত্রাক এগুলো দমন করা সম্ভব।
5: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে হাইব্রিড ভুট্টার বীজ কি কৃষকরা পরবর্তী বছর ব্যবহার করতে পারবেন?
6: আমাদের কৃষক ভাইরা অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন তারা হাইব্রিড বীজ ব্যবহার করে, মানে আমাদের লোকাল বীজ অনেকে খুব কম ব্যবহার করে, হাইব্রিড বীজটা ব্যবহার করে বেশি। হাইব্রিড বীজের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা এক সিজনে যেই বীজটা ব্যবহার করি ওখান থেকে সংগ্রহ করে পরবর্তী বছরে ওই বীজটা ব্যবহার করা যাবে না, কারণ এখানে তার জেনেটিক বৈশিষ্ট্য ভেঙে যায়।
7: তোমরা দেই কোনো খবরই রাখো না, আরে বর্তমান সরকার আমাকে কৃষক লাইগা চালু করছে কৃষক কার্ড,
8: সেই খবর আমি পাইছি,
9: কিন্তু এতে লাভ কি হইব সেইটাই তো বুঝতে পারতেছি না।
7: কৃষকরা এইবার আরো অনেক আগায়া যাইব, কৃষকগ ভাগ্যের উন্নতির জন্য এই কার্ড অনেক কাজে দিব, যে কোনো সেবা সাথে সাথে পাওয়া যাইব।
9: গহর ভাই, বাহার ভাইয়ের মধ্যে বেশ আনন্দ দেখা যাইতেছে, ঘটনা কি?
7: ঘটনাটা হইল আমরা যারা কৃষক তাগো সুবিধার কথা চিন্তা কইরা আমাগো প্রধানমন্ত্রী এই কৃষক কার্ডের ব্যবস্থা করছেন।
9: এই খবর তুমি একলা না, সবাই জানে। গহর ভাই, এই কার্ডের উপকারিতা কি জানো?
8: না, তাই বাহার মনে হয় অনেক কিছুই জানে, আমি পুরোপুরি জানি না।
7: বাংলাদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নের লাইগা আমাগো সরকারের পরিকল্পনা, কৃষকদের লাইগা নিরাপদ ও নির্ভরযোগ্য হইল এই কৃষক কার্ড।
9: এই কৃষক কার্ডের আওতায় কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাইব। আর কিছু পাইব না? ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাওয়া যাইব,
7: সরকারি ভর্তুকি পাওয়া যাইব, সরকারের অনুদান পাওয়া যাইব।
8: বাহ, খবরটা শুনে আমার তো এখনই ভালো লাগতেছে।
9: আরো আছে, আরো আছে। হ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি কিনতে পারবা, আবার স্বল্প ব্যয়ে সেচ সুবিধা নিতে পারবা।
7: তারপর ধরো আমাগো মানে কৃষকগো মাঝে মাঝে ঋণ দরকার হয় না?
9: হ্যাঁ, তা তো দরকার হয়। এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবা।
7: শোনো, আসল সুখবর তো অহরহ দেওয়া হয় নাই।
8: কও কি আসল সুখবর? আবার কি?
9: আরে, কৃষি বিমার ব্যবস্থা আছে।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং।
1: কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। মাদকদ্রব্যের পাচার ও অপব্যবহার রোধে ঢাকা ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত। মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অভিবাসীদের অধিকার সুরক্ষা সহ নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানালো বাংলাদেশ। নানা আয়োজনে দেশে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। 26 দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হল রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি বহাল রয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং মিরপুরে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 301 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মাদকদ্রব্য ও মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংগঠিত মানবতা বিরোধী কোনো অপরাধকেই তামাদি হতে দেবে না। তিনি আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারকগ্রন্থ শহীদনামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলোই মানবতাবিরোধী অপরাধ।
2: 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত

0: হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোন অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। সরকার উদ্যুক্ত হতে পারে, কিন্তু বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা লাগবে।
1: জহিরুদ্দিন স্বপন বলেন, এ সকল অন্যায় ও নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অব গভর্নমেন্ট অ্যান্ড হোল অব সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। দেশ জুড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, সুরস্রষ্টা, শিক্ষাচিন্তক, ভাষাবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও মানবতাবাদী। তার সাহিত্যকর্মে মানুষের আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, নিঃসঙ্গতা, প্রতিবাদ এবং মুক্তির আকাঙ্ক্ষা সহ মানব জীবনের নানা অনুভূতি গভীরভাবে উঠে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসর সহ বাংলার বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জনজীবন তার সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই রচনা। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভের মধ্য দিয়ে তিনি বাংলা ভাষাকে বিশ্বমঞ্চে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
3: বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু সেই সব উৎসবের ভিড়ে একটি দিন বাঙালির কাছে চিরন্তন প্রাণের উৎসব হয়ে মিশে আছে, তা হল 25শে বৈশাখ। 1268 বঙ্গাব্দে এই পুণ্যতিথিতে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষে জন্ম নিলেও বাংলাদেশের সাথে কবির ছিল নিবিড় সম্পর্ক। জীবনের যৌবনে তিনি অসংখ্য বার এসেছেন এই বাংলার পুণ্যভূমিতে। রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়ের কারিগর। বাঙালির আনন্দ, বেদনা, প্রেম, বিরহ কিংবা দেশপ্রেম, প্রতিটি আবেগ প্রকাশের জন্য বাঙালি আজও রবীন্দ্রনাথেই ফিরে যায়। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সারা বাংলায় আজ উৎসবের মেঘমালা। পদ্মার বুকে, নাগরের তীরে, শাহজাদপুরের সবুজ প্রান্তরে এবং ঢাকার প্রাণকেন্দ্রে বিশ্বকবির অমৃত সুর ছড়িয়ে পড়েছে চারদিকে। 165তম জন্মবার্ষিকীতে কবির স্মৃতিধন্য স্থানগুলো আজ হয়ে উঠেছে মানবতা ও শান্তির উৎসব ভূমি। নওগাঁ জেলার আত্রায়ে নাগর নদীর শান্ত তীরে পতিসর কাছারি বাড়ি আজ রবীন্দ্রময়। যেখানে কবি একদা জমিদারি দেখেছিলেন, কৃষকের দুঃখে কলম ধরেছিলেন, সেখানেই আজ ফুটেছে উৎসবের রং। দিনব্যাপী আলোচনা, গান, নৃত্য ও মেলায় মুখরিত স্থান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
4: আমার প্রায় মনে হয় যে রবীন্দ্রনাথকে সারা জীবন পড়লেও একে ভোলা যায় না। তার কবিতা আমি 2 লাইন আবৃত্তি করবো, এটা আমি সবখানে করার চেষ্টা করি। আজই এ প্রভাতে রবির কর, কেমন এ পশিল প্রাণের পর, কেমন এ পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ওরে জাগিয়া উঠিছে প্রাণ, উথলি উঠিছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী।
3: এদিকে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারি বাড়ির প্রাঙ্গণ সোনার তরীর স্বপ্নে ভাসছে। তিন দিন ব্যাপী এই উৎসবে গীতিনাট্য, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে জেগে উঠছে কবির চৈতালি কল্পনার জগৎ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এখানকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবকে উজ্জীবিত করেন। প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন,
5: রবীন্দ্রনাথ বাংলার সাহিত্যের গুরু এবং আমরা বাংলার সাহিত্যে যদি স্মরণ করি রবীন্দ্রনাথকে স্মরণ করি, সেই জন্য আমরা এখানে অনেক কবিতা লিখেছেন, সেই স্মৃতি জড়িত আমরা পালন করছি যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য।
3: পদ্মার বুকে শিলাইদহ কুঠি বাড়ি আজ জাতীয় উৎসবের মঞ্চ, যেখানে পালন করা হচ্ছে জাতীয় পর্যায়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই তিন দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
6: এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কুঠি বাড়ি, এটা আমাদের বাংলাদেশে, আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে।
3: পদ্মার ঢেউ যেন আজও গুনগুন করে গাইছে রবীন্দ্রনাথের গান। রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা হয়ে উঠেছে রবীন্দ্র সুরের মিলন ক্ষেত্র। চার দিন ব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক এই আয়োজনে রবীন্দ্র সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্র প্রদর্শনী চলছে। এছাড়াও বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার উৎসব চলছে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ বি এম ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সতর্ক করে বলেছেন, ডিজেলের প্রকৃত মূল্যবৃদ্ধির তুলনায় অসামঞ্জস্যপূর্ণভাবে দাম বাড়ালে সরকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ সিলেট বিমানবন্দর সংলগ্ন 22টিলা এলাকায় প্রস্তাবিত জেলা পরিষদ ন্যাশনাল পার্ক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতার চেয়ে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দামের সাম্প্রতিক বৃদ্ধি তুলনামূলকভাবে কম। তিনি পণ্যমূল্যের উপর এর প্রভাবকে দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতির চক্র না বলে এককালীন বৃদ্ধি হিসাবে উল্লেখ করেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ধারাগুলো বাস্তবায়নের সময় বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে প্রমাণিত হলে তার সংশোধন করা যেতে পারে।
7: এটির বাস্তবায়নের সময় এমন কোন কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে।
1: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আজ খুলনা জেলা বার অ্যাসোসিয়েশনের নতুন তালিকাভুক্ত আইনজীবীদের সম্বর্ধনা ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, একটি ব্রিটিশ সংস্থার সহায়তায় শীঘ্রই সারা দেশের সকল জেলা বার অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। তিনি বলেন, যোগ্য বিচারপতি তৈরির জন্য প্রথমে যোগ্য ও দক্ষ আইনজীবী গড়ে তুলতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
8: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ে রোগীর অগ্রাধিকার নিশ্চিত করে। দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। আরও শুনুন প্রতিবেদনে।
10: ফ্যাকাশে মুখ, চোখে মুখে ক্লান্তির ছাপ। সাত বছর বয়সী আরিয়ানের শৈশব কাটছে হাসপাতালের বিছানায়। প্রতি মাসে নিয়ম করে শরীরে নিতে হয় রক্ত। আরিয়ান থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এটি একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ, যেখানে শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয় না। দেশে বর্তমানে থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা প্রায় 1,50,00,000। প্রতি বছর নতুন করে জন্ম নিচ্ছে প্রায় 7,000 আক্রান্ত শিশু। অথচ একটিমাত্র রক্ত পরীক্ষায় এটি ঠেকানো সম্ভব। যদি বাবা ও মা দুজনেই বাহক হন, তবেই সন্তান থ্যালাসেমিয়ার রোগী হিসাবে জন্ম নেয়। তাই সমাধান একটাই, বিয়ের আগে পাত্রপাত্রীর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক রক্তের টেস্টটি করা, বলছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এর হিমোটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এ জুবায়ের খান।
11: থ্যালাসেমিয়া একটা বংশগত একটা ট্রেইট, এটা একটা জেনেটিক্যাল এরর যেটা পরিবার থেকে পরিবারে ছড়িয়ে পড়ে। এই ট্রেইট বা জিন যারা বহন করছে, এরকম দুজন ছেলে মেয়ে যখন বিয়ে করছে, তখন তাদের সন্তান সন্ততি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। রোগ আক্রান্ত তখনই হবে যখন তাদের বাবা মা এই জিন বহন করবে। সেই ক্ষেত্রে সবসময় যে রোগ আক্রান্ত হবে ব্যাপারটা তা না, কিন্তু বাচ্চায় রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
10: বিশেষজ্ঞরা বলছেন বাহক মানে রোগী নয়, আর সমাধান চিকিৎসায় নয় প্রতিরোধে।
11: থ্যালাসেমিয়া থেকে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব, কিন্তু প্রথম থেকে যদি আমরা ধরি যে এরকম একটা বাচ্চা যখন আসে, তখন সেই ক্ষেত্রে আমরা প্রথমে জাজ করি যে এই বাচ্চাটা কি থ্যালাসেমিয়া মেজর অর ইন্টারমিডিয়েট। অর্থাৎ এখনো পর্যন্ত থ্যালাসেমিয়া রোগের সম্পূর্ণ ভালো হওয়ার সুযোগ হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ অস্থিমজ্জা প্রতিস্থাপন, এবং ইট ইজ ভেরি কস্টলি, বাট আশার বিষয় হচ্ছে বাংলাদেশে সম্ভব।
10: একটু সচেতনতা আর একটি সহজ পরীক্ষা বংশ পরম্পরায় এই রোগ বন্ধ করতে যথেষ্ট। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আমাদের শপথ হোক থ্যালাসেমিয়া মুক্ত আগামীর প্রজন্ম। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
9: এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীতে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিয়ের আগে ছেলে মেয়ে উভয়ের থ্যালাসেমিয়া বাহক অবস্থার পরীক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রী আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণকে মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, কৃষকদের জন্য শস্য বিমা চালু করতে যাচ্ছে সরকার। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষক তা পুষিয়ে নিতে পারবেন। তিনি আজ যশোরে সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষকের চাহিদা মতো বিদ্যুৎ, ডিজেল এবং সার সরবরাহ নিশ্চিত হয় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ সময় তিনি ধান ক্রয়ের ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র আজ পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর আজ সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশী হজযাত্রীকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্ম মন্ত্রণালয় পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতার সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজযাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে এখন দেশের পথে রয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিয়ামির বাংলাদেশ কনসুলেট জেনারেল এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। বাংলাদেশ সময় আগামীকাল সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। আজ ভোরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে আসা ইরানের একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও জানায়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারে ইরানের হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবানন জুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত 12 জন নিহত হয়েছে। এই ঘটনার একদিন আগে বৈরুতে দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। যুদ্ধবিরতির পর রাজধানীর ওই এলাকায় এটিই ছিল প্রথম হামলা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ রাজ্য ভারতীয় জনতা পার্টি বিজেপির বিধায়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। খেলার খবর ক্রিকেট। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ উদ্বোধনী দিনের খেলা শেষে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ প্রথম ইনিংসে 4 উইকেটে 301 রান করেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 101 রান এবং মুমিনুল হক 91 রান করে আউট হয়ে যান। এছাড়া মুশফিকুর রহিম 48 রানে এবং লিটন কুমার দাস 8 রানে অপরাজিত রয়েছেন। আগামীকাল সকাল 10টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মাদকদ্রব্যের পাচার ও অপব্যবহার রোধে ঢাকা ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত। মানবতা বিরোধী কোন অপরাধকে তামাদি হতে দেবে না সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অভিবাসীদের অধিকার সুরক্ষা সহ নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাল বাংলাদেশ। নানা আয়োজনে দেশে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। 26 দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হল রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি বহাল রয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং মিরপুরে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 301 রান। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি জারিন তাসনিম ঐশী। আজ 25শে বৈশাখ। বাঙালি সংস্কৃতিতে চিরস্থায়ী আসন পেতে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 165তম জন্মবার্ষিকী। শুধু শিল্পসাহিত্যে নয়, এই মহান কবি মিশে আছেন আমাদের অস্তিত্বের সঙ্গে। চিন্তায়, চেতনায়, মননে সর্বোপরি আমাদের গোটা সত্তা জুড়েই বিরাজমান তার অস্তিত্ব। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করছেন তার অগণিত ভক্তরা। শুধু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাঙালিরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীরা কবির জন্মদিনটি পালন করছে হৃদয় উচ্ছ্বসিত আবেগ ও শ্রদ্ধায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি রবীন্দ্রনাথকে বাংলা সাহিত্যের মহত্তম কণ্ঠস্বর, বাঙালি সংস্কৃতি ও মননের প্রধান প্রতিভূ এবং মহান মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে তার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ক্ষণজন্মা কবি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1268 বঙ্গাব্দের এই দিনে ভারতের কলকাতায় জোড়সাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে। জন্ম ভারতের পশ্চিমবঙ্গে হলেও কবিগুরুর চিন্তাভাবনা ও সাহিত্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশ। বলা চলে বাংলাদেশের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আত্মীয়তার চেয়েও গভীরতর। তার পূর্বপুরুষরা খুলনার রূপসা উপজেলার পিঠাভোগে বসবাস করতেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিদারি দেখাশোনার জন্য তিনি এই বাংলার শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরে তার জীবনের একটি উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন। তার সাহিত্যকর্মে এসব অঞ্চলের প্রকৃতি, জীবন ও লোকসংস্কৃতির বিপুল প্রভাব রয়েছে। প্রমত্ত পদ্মা তার রচনায় উঠে এসেছে বিচিত্র রূপে। প্রথাগত জমিদারদের মতো না হয়ে তিনি সমাজ সংস্কার ও মানুষের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। সংস্কৃতির বিকাশেও রয়েছে তার অফুরন্ত অবদান। গ্রামীণ হতদরিদ্র মানুষের জন্য তার পল্লী উন্নয়ন প্রচেষ্টা সবার কাছে অনুসরণীয় হয়ে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানিয়ে সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যাকে অলঙ্কৃত করেননি কবিগুরু। তিনি একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। জীবন ও জগৎকে তিনি দেখেছেন অত্যন্ত গভীরভাবে, যা তার কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, গীতিনাট্য, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সঙ্গীত ও চিত্রকলার সহস্র ধারায় উচ্চারিত হয়েছে। কালজয়ী কবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। সাহিত্যে নোবেলজয়ী তিনিই প্রথম এশীয় ও একমাত্র বাঙালি লেখক। রবীন্দ্র সাহিত্য, বিশেষত রবীন্দ্রসঙ্গীত, বাঙালির কাছে আলোকবর্তিকা হয়ে দেখা দিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর তার গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদায় অভিষিক্ত হয়েছে। এছাড়াও তার অনেক গান মুক্তিযুদ্ধের সময় অনুপ্রাণিত করেছিল বাংলাদেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির বহুত্ববাদ, অহিংস মতাদর্শ ও বাংলার মরমী ভাববাদী চেতনার সমন্বয় সাধন করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন পরম মমতায়। বর্তমান বিশ্বে চলমান যুদ্ধ, সংঘাত, বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারায় ক্ষতবিক্ষত রক্তাক্ত পরিস্থিতি, উগ্রবাদের উত্থান, জাতিতে জাতিতে হানাহানি, এসবের কারণে রবীন্দ্রনাথ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের অবশ্যই রবীন্দ্র মানুষকে উপলব্ধি করতে হবে। জাতীয় জীবনে মনন ও চর্চার পরিশুদ্ধ পরিকাঠামো গড়ে তুলতে হবে। নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে হবে রবীন্দ্র চর্চার মাধ্যমে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে 9:30।
14: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

দেশাত্মবোধক গান শুনছেন। রুনা লায়লার পর এবার শিল্পী মোহাম্মদ মতিউর রহমান ও চমচমি দেওয়ান, গীতিকার গোলাম সরোয়ার শলুক, সুরকার অশোক কুমার সরকার।

0: সুপ্রিয় শ্রোতা, বেতার ম্যাগাজিন উত্তরণের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ পঁচিশে বৈশাখ, বাঙালির হৃদয়ে এক বিশেষ আবেগ ঘন দিন। এদিনে জন্মেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা ভাষা এবং সাহিত্যকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাই পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কেবল একটি স্মরণীয় দিনই নয়, বরং এটি বাঙালি সাহিত্য সংস্কৃতির এক গভীর উৎসব।
1: রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি যেমন কবি, তেমনি ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, প্রাবন্ধিক এবং চিত্রশিল্পী। তার সাহিত্যকর্মে মানবতা, প্রকৃতি, প্রেম এবং আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয় গভীরভাবে ফুটে উঠেছে। বাংলা ভাষায় সৌন্দর্য ও গভীরতাকে তিনি এমনভাবে প্রকাশ করেছেন যা পাঠকের হৃদয়ে স্পর্শ করে যায়। তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা বাঙালির জন্য এক গর্বের বিষয়।
0: রবীন্দ্রনাথের রচনায় দেশপ্রেমের সুর অত্যন্ত শক্তিশালী। তার লেখা গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমাদের অহংকারের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য আমাদের শুধু আনন্দ দেয় না, বরং জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। তার কবিতা, গান, গল্পে আমরা খুঁজে পাই জীবনের গভীর দর্শন এবং মানবতার বার্তা। তাই পঁচিশে বৈশাখ আমাদের কাছে শুধু একটি জন্মবার্ষিকী নয়, এটি আমাদের আত্মপরিচয় এবং সংস্কৃতির সঙ্গে গভীর সংযোগের দিন।
0: এই দিনে আমরা বিশ্বকবিকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তার আদর্শ এবং সৃষ্টিকে ধারণ করে সামনে এগিয়ে যাবার অঙ্গীকার করি। সেই সাথে গ্রীষ্মের উত্তপ্ত সময়ে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে লক্ষ্য রাখি, আর তা হল আমাদের প্রাণপ্রিয় শিশুদের দিকে। চারদিকে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সাধারণত শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি, তাই শিশুদের প্রতি একটু বাড়তি নজর দেব সবাই। বিশেষ কোনো লক্ষণ শরীরে দেখা দিলেই কোনো প্রকার অবহেলা না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে কখনোই ভুলব না।
1: আমাদের শিশুরা সুস্থ আর সুন্দর পরিবেশে বেড়ে উঠুক, এই শুভ প্রত্যাশা শুরু করছি আজকের উত্তরণ। বন্ধু শ্রোতা, উত্তরণে প্রচারিত সর্বাধিক জনপ্রিয় বিষয়ের নাম কি বলুন তো? এই প্রশ্ন করলে আমরা জানি সবাই এক বাক্যে উত্তর দেবেন, বিশ্ববিচিত্রা। বিস্ময়কর, চমকপ্রদ এই সংবাদ শোনার জন্য সবাই উদগ্রীব হয়ে বেতার সেটের সামনে বসে থাকেন, এটা আমরা নিশ্চিত।
0: ঠিক তাই, বিশ্ববিচিত্রা ছাড়া উত্তরণের কথা যেন ভাবাই যায় না। বিচিত্র স্বাদের বিস্ময়কর খবরগুলো শুনে মনের মাঝে এক ধরনের ভালো লাগা তৈরি হয়, আর সেই ভালো লাগা মুহূর্তটা মনকে যেন নতুন করে রাঙিয়ে দিয়ে যায়। তবে দেরি কেন? প্রিয় শ্রোতা, বিস্ময়কর আর চমকপ্রদ কিছু ঘটনা সংবাদ নিয়ে উত্তরণের একেবারে শুরুর পরিবেশনা বিশ্ববিচিত্রা।
1: বিশ্ববিচিত্রার তথ্য সংগ্রহ এবং সংকলন করেছেন শারমিন আক্তার, আর পড়ে শোনাচ্ছেন জাভেদ কারদার।
2: সোনালি পালক, ছোট্ট শরীর অথচ অবিশ্বাস্য দীর্ঘ জীবন, দেখতে সাধারণ হলেও গার্টি নামের একটি মুরগি এখন বিশ্বজুড়ে আলোচনায়। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্য বাসিন্দা শিল্পী ফ্রাঙ্ক টুরেকের যত্নে বেড়ে ওঠা গোল্ডেন সেব্রাইট জাতের এই মুরগি বর্তমানে বিশ্বের জীবিত সবচেয়ে বেশি বয়সী মুরগির স্বীকৃতি পেয়েছে। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বরে খেতাব পাওয়ার সময় গার্টির বয়স ছিল 15 বছর 100 দিনের বেশি। চলতি বছরের 14 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে সবচেয়ে বেশি বয়সে জীবিত মুরগির স্বীকৃতি পেয়েছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পার্ল। মাত্র 6 মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিয়েছে গার্টি। সময়ের সঙ্গে সঙ্গে গার্টির শরীরের বয়সের ছাপ পড়ে, এখন সে পুরোপুরি অন্ধ। তবে জীবনযুদ্ধ এখনও থামেনি। বর্তমানে বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পেছনে বড় কারণ আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধ। বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করেছে। শুধু ইউরোপ নয়, এর প্রভাব পড়েছে এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোতেও। চারদিকে পেট্রোল ডিজেল নিয়ে এত আলোচনা, কিন্তু এই পেট্রোল ডিজেলের বাংলা অর্থ কি জানেন? হয়তো কখনো মনে হয়েছে কিংবা কখনো খেয়ালই করেননি যে এগুলো ইংরেজি শব্দ। চলুন পেট্রোল ডিজেলের বাংলা অর্থ জেনে নেওয়া যাক। পেট্রোল ও ডিজেল দুটোই মূলত ক্রুড অয়েল বা অপরিশোধিত খনিজ তেল থেকে তৈরি হয়। এই তেল ভূগর্ভ থেকে উত্তোলন করা হয় এবং পরে শোধনাগারে বিভিন্ন প্রক্রিয়ায় আলাদা করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রিফাইনিং। রিফাইনিং এর সময় একই তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাস সহ নানা ধরনের জ্বালানি উৎপন্ন হয়। একাধিক প্রতিবেদন ও অভিধান অর্থ বিশেষজ্ঞ সূত্র অনুসারে পেট্রোলকে বাংলায় শিলাতেল বলা হয়। এছাড়াও পেট্রোলের অন্যান্য বাংলা নাম যা প্রচলিত আছে তার মধ্যে রয়েছে জ্বালানি তেল, পরিশোধিত পেট্রোলিয়াম, পরিশোধিত কেরোসিন। তবে পেট্রোলকে সর্বাধিক পেট্রোল নামেই অভিহিত করা হয়ে থাকে। যদিও পেট্রোলকে অনেকে শিলাতেল বলে থাকেন, ডিজেলের জন্য সেই রকম সুনির্দিষ্ট কোনো বহুল প্রচলিত বাংলা প্রতিশব্দ নেই, এটি ডিজেল নামেই পরিচিত। কেউ কেউ এই তেলকে রক অয়েল বা ধ্রুব স্বর্ণও বলেন।
0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র সাহিত্য যেন এক গভীর বহুমাত্রিক প্রতীক, যেখানে প্রকৃতি, মানব মনের অন্তর্লোক এবং আধ্যাত্মিক অনুভূতি একসাথে মিলিত হয়েছে। তার কবিতা, গান, গল্পে উপমা, অলঙ্করণ, চিত্রকল্প কখনো কখনো প্রেম ও ধ্যানের প্রতীক হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় রবীন্দ্র সাহিত্যে রাত্রির প্রকৃতি ও নিরবতার সৌন্দর্য নানাভাবে বিন্যস্ত হয়েছে। রবীন্দ্রনাথ রাত্রিকে শুধু অন্ধকার হিসেবেই দেখেননি, বরং তিনি এটিকে এক ধরনের শান্তির আবরণ হিসেবে উপস্থাপন করেছেন। দিনের কোলাহল থেমে গেলে রাত্রি প্রকৃতির অন্তর্নিহিত সুরকে প্রকাশ করে।
1: তার অনেক লেখায় দেখা যায় রাতের আকাশ, নক্ষত্র, চাঁদের আলো সবকিছু মিলিয়ে এক ধ্যানমগ্ন পরিবেশ তৈরি করেছে। আবার রাত্রি কখনো তার সাহিত্যে একাকিত্ব আর বেদনার প্রতীক। দিনের ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকা দুঃখ রাতের নিস্তব্ধতায় স্পষ্ট হয়ে উঠেছে। প্রিয় শ্রোতা, রবীন্দ্র সাহিত্যে প্রকৃতিতে রাত্রি, এ বিষয়ে একটি পর্যালোচনা শোনাব এবার। এটি উপস্থাপন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মনসুর।
3: রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ 80 বছর বয়সের প্রায় পুরো সময়টা জুড়ে সাহিত্য চর্চা করে গেছেন, ফলে মানুষ ও প্রকৃতির নানা উপাদান বিভিন্ন ভাবে ও ব্যঞ্জনায় তাঁর সাহিত্যে উঠে এসেছে। রবীন্দ্র সাহিত্যে রাত বা রজনী এমনই একটি বিষয়। রাত একরাত্রি গল্পের প্রধান প্রেক্ষাপট হয়ে উঠেছে। এই গল্পের নায়ক, গল্পের নায়িকা সুরবালাকে একটি দুর্যোগপূর্ণ রাতে নিকটবর্তী স্থানে পেয়েছিল। সেই সময় নায়কের মনে অনেক কথা, মুখে অনেক অভিব্যক্তি গুমরে মরেছে, কিন্তু কিছুই সে প্রকাশ করতে পারেনি। অথচ এক সময় সেই সুরবালার সঙ্গে তার বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। রাজনীতিতে আগ্রহী হয়ে নায়ক বিয়ের চিন্তা করেননি। পরে সুরবালার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। সুরবালা তখন অন্যের স্ত্রী। গল্পের কথক ওই সময়ে নায়িকাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। সেই রাতের দুর্যোগ ছাপিয়ে মনের আলোড়নই একরাত্রি গল্পে প্রধান হয়ে ওঠে। আবার হৈমন্তী গল্পের নায়ক অপু প্রথম হৈমন্তীকে বুঝতে পারে রাতের আচরণ দিয়েই। হৈমন্তী শ্বশুরবাড়িতে নানাভাবে অপমানিত হয়েছে, কিন্তু কখনো তার প্রতিবাদ করেনি। স্বামী অপুর কাছ থেকেও অপমানের বিপরীতে কোনো মানসিক সহযোগিতা পায়নি। হৈমন্তী একা রাতের বেলা ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। রাতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অপরিচিতা গল্পেও। কল্যাণী চিরজীবন অচেনাই হয়ে রইল অনুপমের কাছে, কিন্তু মাকে নিয়ে অনুপম যখন তীর্থে যাচ্ছিল, ট্রেনে করে যাওয়ার রাতেই প্রথম সরাসরি কল্যাণীকে দেখে অনুপম। সেই রাতের স্মৃতি তাকে চিরদিনের জন্য কল্যাণীর দিকে নিবেদিত করে রাখে। শ্যামলী কাব্যের কবিতাগুলো গদ্য ছন্দে লেখা। এসব কবিতায় কবি বর্ণনার মধ্য দিয়ে কোনো বিশেষ অনুভূতি প্রকাশ করতে চেয়েছেন। যেমন স্বপ্ন কবিতার শুরুই হচ্ছে এভাবে, ঘন অন্ধকার রাত, বাদলের হাওয়া এলোমেলো ঝাপড় দিচ্ছে চারদিকে, মেঘ ডাকছে গুরু গুরু, থরথর করছে জানালা, খড়খড় করে উঠছে জানালাগুলো। এমনই এক ঝড়ের রাতে কবির মনে পড়ে যায় চিরবিরহের কথা, বৃষ্টি মনকে যে কারণে উদাস করে দেয়, একই সঙ্গে রাত চিরমিলনেরও অনুভূতি জাগিয়ে তোলে। যেমন ঝড়ের রাতে রাধিকা অভিসারে বের হতো, কবি শ্রাবণের বৃষ্টির মধ্যে আধো ঘোর আধো জাগরণের মধ্যে রাধাকে দেখতে পান। রবীন্দ্রনাথের পরিবার থেকে বের হতো ভারতী পত্রিকা, সেই পত্রিকার স্মৃতিচারণ করেছেন রবীন্দ্রনাথ জীবন স্মৃতি গ্রন্থে। লিখেছেন, কতদিন ইচ্ছা করিয়ায় না ঘুমাইয়া কাটাইয়াছি, তাহার যে কোনো প্রয়োজন ছিল তাহা নহে, কিন্তু বোধ করি রাত্রে ঘুমানোটাই সহজ ব্যাপার বলিয়া সেটা উল্টাইয়া দিবার প্রবৃত্তি হইত। সেই সময় রবীন্দ্রনাথ কি করতেন তারও বিবরণ দিয়েছেন। ঠাকুর বাড়ির স্কুল ঘরের ক্ষীণ আলোতে নির্জন ঘরে রাতে বই পড়তেন, তখন দূরে গির্জার ঘণ্টা বাজত 15 মিনিট পরপর ঢং ঢং করে। আত্মস্মৃতিতে লিখেছেন, কত গ্রীষ্মের গভীর রাত্রে তেতলার ছাদে সরাসরি টবের বড় বড় গাছগুলির ছায়াপাতের দ্বারা বিচিত্র চাঁদের আলোতে একলা প্রেতের মতো বিনা কারণে ঘুরিয়া বেড়াইয়াছি। বলাকা কাব্য যখন রচনা করেন তখন বিশ্বজুড়ে প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোল। সেই ধ্বংসযজ্ঞের মধ্যে কবি আশা করেন নতুন একজন তরী বেয়ে এসে নতুন পৃথিবী গড়বে। সেজন্য বলাকার 5 সংখ্যক কবিতার শুরুতেই বলেন, নবীন আমার নেয়ে। কিন্তু সেই নেয়ে আসার অনেক দেরি বলে মনে করেন কবি, তাই লেখেন, উন্মনা মোর নেয়ে, এখনো রাত হয়নি প্রভাত, অনেক দেরি হবে আসতে তরিবে। এই যুদ্ধে রমানিশার পর নতুন প্রভাতের আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে এই কবিতায়। রবীন্দ্রনাথের গানগুলো প্রেম, প্রকৃতি ইত্যাদি বিচিত্র ভাগে বিভক্ত। এর মধ্যে প্রকৃতি পর্বের একটা গানে লিখেছেন, আমার রাত পোহালো শারদ প্রাতে, বাঁশি তোমার দিয়ে যাব কাহার হাতে। কবি বিদায় নেবেন, কিন্তু নতুন কারো কাছে তাঁর ভাবনার সারাৎসারকে তুলে দিতে চান। চলমান পৃথিবীতে বস্তুজগতের কিছুই অবিনশ্বর নয়, কিন্তু কবি সত্য ও সুন্দরের চেতনাকে চিরকালীন করে তুলতে চান।
1: সিনেমা বিনোদনের এক দারুণ মাধ্যম, নির্মল আনন্দ পেতে একটি ভালো সিনেমার জুড়ি মেরা ভার। সিনেমা যে কেবল বিনোদনের মাধ্যম তা কিন্তু নয়, বিনোদনের মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্য পেতেও দারুণ সহযোগিতা করে একটি শৈল্পিক সিনেমা। তাই সারা বিশ্বে সিনেমা ছোট বড় সবার কাছে সমান জনপ্রিয়।
0: সুপ্রিয় শ্রোতা, সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত দেশি বিদেশি সিনেমা নিয়ে এখন শোনাব একটি প্রতিবেদন। এ সময়ের সিনেমা এই পর্বে এটি উপস্থাপন করছেন নওশিন ফারহান।
4: শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাই এই সময়ের সিনেমাতে। নানা ধরনের চলচ্চিত্রের গল্প আমরা কিন্তু এখানে করে থাকি। আজ আমরা আপনাকে বলবো সাম্প্রতিক সময়ের বহুল প্রদেক্ষিত এবং আলোচিত চলচ্চিত্র ফর্মুলা ওয়ান কে কেন্দ্র করে নির্মিত এক অসাধারণ সিনেমা, যেখানে অভিনয় করেছেন বিশ্ববিখ্যাত অভিনেতা ব্র্যাড পিট।
5: ওকে, রেড বুল, ফেরারি, মার্সিডিজ, অ্যাস্টন, নাও ম্যাকলারেন, অল হ্যাভ এ স্পিড অন দ্য স্ট্রেইটস। আওয়ার শট ইজ ব্যাটলিং ইন দ্য টার্নস। We need to build our car for combat.
4: সিনেমাটি শুধু গতি আর প্রতিযোগিতার গল্প নয়, এটা মানুষের স্বপ্ন, ব্যর্থতা, প্রত্যাবর্তন এবং সম্মানের এক গভীর মানবিক কাহিনী। এক সময় ট্র্যাকের রাজা ছিলেন সনি হেইস, ঝড়ের বেগে ছুটে চলা এক নাম, এক কিংবদন্তি। গর্জে ওঠা ইঞ্জিনের শব্দই ছিল তার সঙ্গীত, আর বিজয়ের পতাকায় ছিল তার স্বপ্নের ভাষা। কিন্তু ভাগ্যের নির্মম বাঁকে এক ভয়াবহ দুর্ঘটনা তার জীবনকে থামিয়ে দেয়। ধুলোয় মিশে যায় তার গতি, নিভে যায় আলো, আর পৃথিবী তাকে ভুলতে শুরু করে। বহু বছর পর নিস্তব্ধতার ভেতর থেকে আবারও ডাক আসে এক ভেঙে পড়া রেসিং দল, যারা হেরে যেতে যেতে নিজেদের অস্তিত্বই হারাতে বসেছে। তারা খুঁজে পায় সেই হারিয়ে যাওয়া যোদ্ধাকে। সনি ফিরে আসে, কিন্তু এবার সে শুধু একজন ড্রাইভার নয়, এক অতীতের প্রতিচ্ছবি, এক অভিজ্ঞতার আলো, এক অদৃশ্য যুদ্ধের সৈনিক। তার পাশে আসে এক তরুণ, অদম্য প্রতিভা, দুঃসাহসিক গতি, কিন্তু অভিজ্ঞতার অভাব। তাদের সম্পর্ক শুরু হয় সংঘর্ষ দিয়ে। তরুণের চোখে সনি এক পুরনো যুগের মানুষ, আর সনির চোখে সে এক অপ্রস্তুত ঝড়। ট্র্যাকের প্রতিটি বাঁকে, প্রতিটি প্রতিযোগিতায় তাদের এই দ্বন্দ্ব ধীরে ধীরে রূপ নেয় বোঝাপড়াতে। রাতের অন্ধকারে নিঃশব্দ গ্যারেজে সনি শেখার রেস শুধু গতি নয়, এটি ধৈর্য, এটি নিয়ন্ত্রণ, এটি নিজের ভয়কে জয় করার শিল্প। আর তরুণ শেখায় স্বপ্ন কখনো পুরো হয় না, সাহস কখনো থেমে যায় না। একটা গুরুত্বপূর্ণ রেসের আগে যখন পুরনো দল ভেঙে পড়া তার প্রান্তে, তখন সনি নিজের অতীত ভয়কে সামনে দাঁড় করায়। তার চোখে আবারও জ্বলে ওঠে পুরনো আগুন। একসময় সে বুঝতে পারে জয় মানে শুধু প্রথম হওয়া নয়, জয় মানে নিজের ভয়কে অতিক্রম করা, নিজের ভাঙা স্বপ্নকে ভেঙে নতুন করে গড়ে তোলা। মুক্তির পর থেকে বাংলাদেশ সহ এই সিনেমাটি কিন্তু বিশ্বব্যাপী সাড়া ফেলেছিল এবং হ্যাঁ, আমাদের দেশের আন্তর্জাতিক চলচ্চিত্রগুলো যে প্রেক্ষাগৃহে দেখানো হয় সেখানে ভিড় করে চলচ্চিত্রপ্রেমীরা এই ছবিটি উপভোগ করেছেন। বক্স অফিসে এটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করার পাশাপাশি ফর্মুলা ওয়ানে যারা ডাইহার্ড ফ্যান রয়েছেন তারা ছাড়াও সাধারণ দর্শকদের মাঝে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে। ইউরোপ বলুন, আমেরিকা বলুন, এশিয়ান বিভিন্ন দেশে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ব্র্যাড পিটের ক্যারিয়ারের এই অনন্য চলচ্চিত্রটি আপনি উপভোগ করে ফেলুন। প্রিয় শ্রোতা, আশা করি আপনারাও এই চলচ্চিত্রটি দেখবেন এবং এর গভীরতা অনুভব করবেন।
0: আমাদের চারপাশের প্রকৃতির যেন মেলে ধরেছে তার অপরূপ রূপের পসরা, যেদিকে দু চোখ যায় সেদিক থেকেই যেন দৃষ্টি ফেরানো তায়। আহা, প্রকৃতি যেন সৃষ্টিকর্তার সৌন্দর্যের এক শ্রেষ্ঠ উপাদান। কত কি যে ছড়িয়ে ছিটিয়ে আছে এই প্রকৃতির বুকে, বৃক্ষের পত্র পল্লবে, নদীর কুলুকুলু ধ্বনিতে, রঙিন ফুলের ছোট্ট একটি পাপড়িতে কি অপার সৌন্দর্য বিরাজমান, যা সত্যিই আমাদেরকে ভাবুক করে তোলে, করে তোলে বাউল।
1: দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সত্যি প্রকৃতির সৌন্দর্য আমাদের যেমন মুগ্ধ করে, তেমনি সৃষ্টিকর্তার প্রতি নতজানু হতে শেখায় প্রতিনিয়ত। বন্ধু শ্রোতা, ভ্রমণ ও পর্যটক বিষয়ক প্রতিবেদনে আজ আমরা আপনাদের নিয়ে যাব কুষ্টিয়ার টেগোর লজে, যেখানে একসময় পা ফেলেছেন প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। টেগোর লজের নানা দিক উপস্থাপন করছেন মোহাম্মদ মিজানুর রহমান।
6: প্রিয় শ্রোতা বন্ধু, 25শে বৈশাখ বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাসে এক চিরস্মরণীয় দিন। এই দিন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের মানুষের সাথেও কবিগুরু রবীন্দ্রনাথের নিবিড় এক সম্পর্ক ছিল। রবি ঠাকুর এদেশে প্রায় আসতেন তার পৈতৃক জমিদারি দেখাশোনা করার জন্য। এ কারণেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহ, নওগাঁ জেলার পতিশর এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বিশ্বকবির অনেক স্মৃতি রয়েছে। এইসব জায়গাগুলোতেই তিনি রচনা করেছিলেন অনেক গান, অনেক কবিতা, উপন্যাস এবং ছোট গল্প। আমাদের এবারের গন্তব্য সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের টেগোর লজ। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে নির্মিত হয়েছিল এই টেগোর লজ, যা আজও কালের সাক্ষী হয়ে কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কবি আজিজুর রহমান সড়কে দাঁড়িয়ে রয়েছে। কবির স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি সবার কাছে পরিচিত হলেও তার স্মৃতিধন্য টেগোর লজ এখনও রয়েছে অনেকের কাছেই অজানা। 1890 সালে শিলাইদহ শাহজাদপুর পতি স্বরের জমিদারির দায়িত্বভার নিয়ে তিনি এই অঞ্চলে আসেন। অবশ্য রবীন্দ্রনাথের পূর্বপুরুষের নিবাস ছিল পূর্ববঙ্গে, সেকালের বৃহত্তর যশোর জেলায়। আর রবীন্দ্রনাথের বিয়েও হয় খুলনা জেলার ফুলতলা থানার দক্ষিণ ডিঙ্গি গ্রামের ভবতরণীর সঙ্গে, যিনি মৃণালিনী দেবী নামেই অধিকতর পরিচিত ছিলেন। রবীন্দ্র স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শহরের পূর্ব সীমান্তের টেগোর লজ, এই বাড়িকে ঘিরেই মূলত রবীন্দ্রনাথ ও ঠাকুর পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হতো। 19 শতকের শেষ দিকে টেগোর লজ, টেগোর অ্যান্ড কোম্পানির ব্যবসা প্রসার ও পরিচালনার জন্য কুষ্টিয়া শহরের পূর্ব প্রান্তে টেগোর লজ নামের লাল রঙের দোতলা বাড়িটি কুষ্টিয়ার রেল স্টেশনের দক্ষিণ পাশে নির্মিত হয়। 1891 সালে শিলাইতহে ব্যবসা পরিচালনার জন্য রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। টেগোর লজ যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই সমস্ত ব্যবসায়িক কাজ পরিচালনা করতেন রবীন্দ্রনাথ। ঠাকুরবাবুদের কুষ্টিয়ায় কুঠিবাড়ির দোতলায় ফটকে সাদা পাথরে এখনো লেখা আছে টেগোর অ্যান্ড কোম্পানি। প্রথম দিকে টেগোর অ্যান্ড কোম্পানি বেশ ভালোভাবেই চলে এবং কোম্পানির লাভও হয়, কিন্তু কর্মকর্তা কর্মচারীদের গাফিলতি অসাধুতার ফলে কোম্পানি ক্রমাগত ক্ষতি স্বীকার করতে থাকে। এক সময় রবীন্দ্রনাথ বুঝেছিলেন ব্যবসা চালানো আমার কর্ম নয়। কোম্পানির ক্ষতি ও দায় ক্রমেই বেড়ে চলতে থাকায় শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ যোগেশ্বরকে মাত্র 3,000 টাকার বিনিময়ে কলকব্জা ও মালামাল দান করে দেন। শুধু তাই নয়, টেগোর লজ অ্যান্ড কোম্পানি অর্থাৎ কুষ্টিয়ার কুঠিবাড়ির পূর্ব দিকের ফ্যাক্টরি ও বসত বাড়ির বাবদ 2 বিঘা জমিও বার্ষিক 50 টাকা খাজনার বিনিময়ে বন্দোবস্ত দেন। পরে এই জায়গায় যোগেশ্বর বিরাট এক প্রতিষ্ঠান গড়ে তোলেন। শুধু জমিদারিত্বই নয়, এই অঞ্চলে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টির এক অপূর্ব প্রেরণা। তার অনবদ্য সৃষ্টি গল্পগুচ্ছের অধিকাংশ গল্প রচিত হয়েছিল এখানে। কুষ্টিয়ার টেগোর লজ ও শিলাইদহের অবস্থানকালে কবি এই অঞ্চলের বাউল ও বাউল সুরের প্রতি আকৃষ্ট হন। স্বাধীনতার পর কবির স্মৃতিধন্য বাড়িটিকে রক্ষার উদ্যোগ নেয় কুষ্টিয়া পৌরসভা। বাড়িটি পৌরসভার নামে বরাদ্দ দেওয়া জন্য তৎকালীন চেয়ারম্যান উচ্চ মহলে বারবার দেখা করেন, কিন্তু বাড়িটির মালিকানা যেহেতু ব্যক্তি পর্যায়ে, তাই পৌরসভাকে স্থানান্তর করা নিয়ে জটিলতা দেখা দেয়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, রবীন্দ্রনাথ আমাদের অহংকার, কুষ্টিয়ার তার অনেক স্মৃতি রয়েছে। এই স্মৃতিগুলো আপনি দেখতে চাইলে আপনাকে আসতে হবে, যেহেতু শহরের মধ্যেই জায়গাটি, সেহেতু এখানে এসে থাকা খাওয়ার চমৎকার ব্যবস্থা রয়েছে। এখানে এসেই আপনি ফিরে যাবেন সেই রবীন্দ্রনাথের সাহিত্য কর্মের সে যুগে। আপনি অনুভব করবেন রবীন্দ্রনাথকে আপনার ভাবনা দিয়ে, মানুষ জগতে আপনি চলে যাবেন রবীন্দ্র যুগে। সবাইকে টেগোর লজে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: সমৃদ্ধ বাণী আর অমীয় সুরের ধারা উপহার দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে যিনি এমন এক সম্মানের আসনে বসিয়ে গেছেন যা চিরকাল বিশ্ব দরবারে এই জাতির মাথা উঁচু করে রাখবে।
1: আমরা মাথা নো আবার জাতি নই, আমরা সমৃদ্ধ এক জাতিসত্তা। আত্মসম্মানের সাথে চিরকাল গেয়ে যাব, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। ভালোবাসার এমন মন্ত্রমুগ্ধতায় শেষ করছি আজকের উত্তরণ।
0: তো যাবার বেলায় শেষের কথাগুলো বলে যাই, আজকে উত্তরণ গ্রন্থনা ছিলেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
1: এবং জিনাত আক্তার। উত্তরণ সম্পাদনা করেন

0: ভালো থাকবেন সবাই, থাকবেন সুস্থতায়।
1: শুভরাত্রি। একটু পরেই শুনবেন খবর।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ, আজকের পরিবেশনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান, শাপলার শহীদ গাঁথা শীর্ষক স্মরণ সভা, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2026, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির 44তম বার্ষিক সাধারণ সভা এবং ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো 2026-এর উদ্বোধন। আজ 25শে বৈশাখ, বাংলা ভাষা ও সাহিত্যের বহুমাত্রিক উৎকর্ষের মহানায়ক নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী। এ উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর প্রতিসর ও সিরাজগঞ্জের শাহজাদপুর সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়ে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন কবির জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত 4-দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
2: রবীন্দ্রনাথ বলছেন যে বিজ্ঞান অনেক কিছু পেরেছে, কিন্তু বিজ্ঞানের বাইরেও এখন পর্যন্ত যে বিশাল জগৎ আছে তা নিয়েও আমাদের ভাবা উচিত। চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও আর একটা গভীর পর্যবেক্ষণ রাখার ক্ষমতা যে মানুষটি ছিল তিনি রবীন্দ্রনাথ। সমাজতন্ত্র আবিষ্কার হওয়ার পরে পৃথিবীতে যখন উত্তাল পাতাল হয়ে গেল, তখন তার ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে যেই সংকট লুকিয়েছিল যা এখন প্রমাণিত, তাও আবিষ্কার করেছেন বা দেখার মতো গভীর পর্যবেক্ষণ ক্ষমতা ছিল রবীন্দ্রনাথের। বিজ্ঞানের বাইরেও যে বিশাল জগৎ আছে, হাবল টেলিস্কোপ অথবা জেমস স্পেস টেলিস্কোপ, সবচেয়ে আধুনিক টেলিস্কোপ যেটা, যে ছবি আমরা দেখি, তো ওই টেলিস্কোপের ক্ষমতা যতটুকু ওইটুকুই কিন্তু আমরা দেখি। এর বাইরে যে কত কোটি কোটি গুণ মহাবিশ্ব আছে তা কিন্তু আমরা জানি না, সেই কথাটাই কিন্তু আইনস্টাইনের মতো মানুষকে উনি স্মরণ করিয়ে দিচ্ছেন।
1: বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি উল্লেখ করে,
3: রবীন্দ্রনাথ ধারণ করতে হয়। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এক বাক্যে রবীন্দ্রনাথকে যদি বলতে হয় কি বলবেন, তাহলে আমি বলবো যে রবীন্দ্রনাথ হচ্ছেন সেটাই যেটা শেষ হইয়াও হইল না শেষ। যারা পড়েছে রবীন্দ্রনাথকে, যারা জানার চেষ্টা করেছে রবীন্দ্রনাথকে, যখনই আমরা একটি করে পাতা পড়েছি মনে হয়েছে বোধ হয় আমার কথাই বলছেন। শেষের কবিতা, চোখের বালি, অসংখ্য উপন্যাস যেটা যতবার পড়বো ততবার মনে হবে নতুন। রবীন্দ্রনাথের গান শোনার পরে মস্তিষ্কে, মননে যে শান্তিটা আসে, এটা আসলে ইটস এ ডিফারেন্ট থিং।
1: কবির স্মৃতিধন্য নওগাঁর প্রতিসরেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিসরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
4: আমার প্রায় মনে হয় যে রবীন্দ্রনাথকে সারা জীবন পড়লেও একে ভোলা যায় না। আজই এ প্রভাতে রবির কর, কেমন এ পশিল প্রাণের পর, কেমন এ পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান, না জানি কেন রে এতদিন পরে ওরে জাগিয়া উঠিছে প্রাণ, উথলি উঠিছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি, আনন্দ ধারা বহিছে ভুবনে। এই গানটা অপূর্ব সুন্দর, তার মধ্যে একটা কথা আছে, চারিদিকে দেখো চাহি হৃদয় মেরিয়া ক্ষুদ্র দুঃখ সবই তুচ্ছ মাঙ্গি, অর্থাৎ ছোট ছোট দুঃখ গুলোকে ভুলে গিয়ে আমি যে চারদিকে তাকাই তাহলে আমি আনন্দকে দেখতে পাব। তিনি বলেছেন তার দুরন্ত আশা কবিতার মধ্যে, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট গহরে বড় বাঙালি সন্তান, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন চরন্তরে বিশাল মরু দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছে নিশিদিন।
1: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরে আলেম ওলেমাদের শান্তিপূর্ণ সমাবেশে তৎকালীন সরকার যে নারকীয় গণহত্যা সংগঠিত করেছিল তার স্মরণে আজ রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত শাপলার শহীদ গাঁথা শীর্ষক স্মরণ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
2: শাপলা চত্বরের এই জমায়েত এবং ফ্যাসিবাদের এই আক্রমণ এবং বিএনপির বহু জমায়েতকে এভাবে তছনছ করে দেওয়া, আক্রমণ করা, ভেঙে দেওয়া,
5: বিরোধী দলের বহু ঘটনা, বহু আন্দোলন, বহু নিয়মতান্ত্রিক সংগ্রামের কে তছনছ করে দেওয়া, জেলায় জেলায় বিভাগে বিভাগে বিএনপির যে সমাবেশ, বিভাগীয় সমাবেশ, সেগুলির উপরে রাষ্ট্রকে রেলিয়ে দিয়ে জনগণের ক্ষোভকে দমন করার যে ব্যর্থ চেষ্টা, এই সবগুলিকে যদি আমরা একসঙ্গে আজকে আমাদের স্মৃতির টেবিলে জড়ো করি, তাহলে দেখতে পাবো ফেসিবাদের বিরুদ্ধে সমাজের এমন কোনো অংশ নাই, গণতন্ত্র বনা এমন কোনো অংশ নাই যারা তাদের আক্রমণের শিকার না হয়েছে এবং কারো রক্ত ছাড়াই সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই মঞ্চ, যেই মঞ্চে এই ধরনের সমস্ত নির্যাতনকারীরাই জড়ো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনের আহ্বানের যে পরিধি, সেই পরিধি যে এত ব্যাপক, সেই ব্যাপকতার কারণে বাংলাদেশের সমস্ত অংশের মানুষের ফেসিবাদ বিরোধী ক্ষোভ অবশেষে এক স্রোতে এসে মিশে দাঁড়ায়। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্য অভিভাবক তুল্য নেতৃত্ব এবং তার নেতৃত্বে সর্বদলীয় একটি জনমত, একদিকে বাংলাদেশ আর একদিকে ফেসিবাদ। এই প্রেক্ষাপটেই চলমান বিভিন্ন সংকটের সঙ্গে নতুন সংকট তৈরি হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট। এবং সেই প্রেক্ষাপটেই অবশেষে 2024 5ই আগস্ট ফ্যাসিস্টদের শিখণ্ডি সহ সমস্ত ধরনের শিকড় রেখে পালিয়ে যেতে হয়েছে। এই ঘটনার প্রতিটি সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং এই সকল ধরনের আত্মত্যাগ এবং শহীদের রক্তের সম্মিলিত ফলাফল হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের স্বনির্ভরতা এবং উত্তরোত্তর সমৃদ্ধি।
1: আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আজ বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2026। দিবসটির এবছরের প্রতিপাদ্য হল, আর অদৃশ্য নয় যাদের রোগ ধরা পড়েনি, তাঁদের খুঁজে বের করি, অবহেলিতদের পাশে দাঁড়াই। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2026 উপলক্ষে দেয়া বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ থ্যালাসেমিয়ার জিন বাহক বলে ধারণা করা হয়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং ভবিষ্যৎ প্রজন্মেও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। জনস্বাস্থ্য রক্ষায় সরকার প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম এই নীতি অবলম্বন করছে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2026 উপলক্ষে আজ রাজধানীর মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন MP প্রাসঙ্গিক বিষয়ে অভিমত রাখেন।
6: থ্যালাসেমিয়ার সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রিভেনশন। রোগ তো দেখলেন মাত্র 60 থেকে 80 হাজার, কিন্তু এভরিডে ইজ ইনক্রিজিং। এটা এমন একটা অসুখ, কন্টিনিউয়াস অসুস্থ হয়ে গেলে আপনাকে চিকিৎসা কন্টিনিউ করতে হবে। অনেক দেশে কমে গেছে, কিন্তু চিকিৎসার কারণে কমে নেই। এটা হচ্ছে জনসচেতনতার কারণে। একটা থ্যালাসেমিয়ার কেরিয়ার আরেকটা থ্যালাসেমিয়ার কেরিয়ারের সাথে যদি বিয়ে না হয়, থ্যালাসেমিয়ার কেরিয়ার যদি হাজবেন্ড ওয়াইফ হয়, বাচ্চা থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হবেই তা না, বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যাপারে, অর্থাৎ অর্থের অভাবে চিকিৎসা হবে না, এই সিনারিওটা আমরা বাংলাদেশে আমাদের বর্তমান সরকার রাখতে চায়। সেজন্যই আমরা সর্বক্ষেত্রে হত দরিদ্র, দরিদ্র অথবা নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের পভার্টি লেভেল অর্থাৎ গরিবিটা কিভাবে কমানো যায়, কিভাবে তাদেরকে আরো সমাজের মেইন স্ট্রিমের সাথে উন্নত জীবন ব্যবস্থার সাথে একসাথে নিয়ে আসা যায়, আমাদের সরকারের বর্তমান কমিটমেন্ট। আমরা একটা মানবিক সমাজ ব্যবস্থা, মানবিক বাংলাদেশ চাই। জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, ওনার কমিটমেন্ট সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
1: আজ বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির 44তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন MP বলেন,
7: শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে, আমার মনে হয় না যে এই নোট গাইড, এটাই শিক্ষা প্রচলিত কোনো ব্যবস্থা হবে, সেটা বোধ হয় আজকের দিনে পৃথিবী থেকে উঠেই যাচ্ছে। তাই বলে কি আপনাদের ব্যবসা বন্ধ হবে? নিশ্চয়ই না। এই প্রিন্টিং প্রেস হচ্ছে ওল্ডেস্ট প্রেস্টিজিয়াস বিজনেস। একদম আদিকালে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান ব্রিটিশ আমলে, ধরুন ব্রিটিশের সময়ে কলকাতায় প্রিন্টিং প্রেসের মালিক ছিলেন মুরাদনগরের একজন ভদ্রলোক। ওনার সাথে মেহমান হয়ে আসছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং ওনার প্রিন্টিং প্রেস ছিল কলকাতায়, সেখান থেকে বেড়াতে এসেছিলেন আমাদের মুরাদনগরে। তো ইট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস বিজনেস, আর আপনারা সেই বিজনেসে আছেন যেটা আমাদের এই সমাজকে জাতিকে শিক্ষিত করেছিল বই পুস্তকের মধ্য দিয়ে। সরকার এবং আপনারা সকলে একসাথে কাজ করবেন এবং আগামী দিনে আমাদের যে কোনো শিক্ষা খাতে যে প্রকল্প রয়েছে, বিশেষ করে বই ছাপা, এটি সুন্দরভাবে আপনাদের উঠাতে হবে।
1: বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উল্লেখ করেন,
8: বই মানে তো শিক্ষা। সরকারি ভাবে বই যেটি ছাপায় পয়লা জানুয়ারির মধ্যে উৎসবগর পরিবেশে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছানোর কথা। এ বিষয়ে যাতে প্রকাশক এবং বিক্রেতা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তারা যাতে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে সরকারকে সহায়তা করতে পারে এবং বছরের শুরুতে শিক্ষা ব্যবস্থাটি একটু আনন্দময় যেন হয়। কারণ আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম, বছরের প্রথম দিন স্কুলে গিয়ে যদি বই নতুন বই পাই আর নতুন বইয়ের গন্ধটা যদি শুঁকতে পারি, এর মতো আনন্দ মনে হয় ছাত্র জীবনে আর কিছু হতে পারে। অতএব এই ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা আমার মনে হয় এই যে নীরব শিল্প, যেটা নিয়ে কোনো হইচই নাই, পাণ্ডুলিপি লেখা চলছে নীরবে, সম্পাদনা চলছে নীরবে, ছাপা হচ্ছে নীরবে, এবং বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিক্রয় যারা করেন তাদের কাছে চলে যাচ্ছে নীরবে। এই যে নীরব একটি অ্যাসোসিয়েশন, নীরব একটি শিল্প, এই শিল্পকে সরকারের গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগাতে হবে।
1: সভাপতির বক্তব্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা এমপি বলেন,
9: কিভাবে আগামীতে এই শিক্ষা পদ্ধতি হবে, কিভাবে পাঠদান পদ্ধতি হবে, কিভাবে আমাদের এই শিক্ষাকে মেধা পরিণত করা যায় এবং আমরা মেধাভিত্তিক শিক্ষা আমরা দিতে পারি। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আলোচনা করেছেন, আপনারা দেখেছেন থার্ড ল্যাঙ্গুয়েজ এবং আমাদের টেকনোলজির উপরে জোর দিয়েছেন। কাজেই এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা এখন মেধার প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিশ্বে আমাদের মান উন্নয়ন করতে চাই এবং সেই কারণেই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি
1: এদিকে গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো 2026 উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন,
10: এই প্রসেসটাকে সরলীকরণ করার জন্য আগামী দিন যে কোম্পানিটা বিদাতে যাবে রেজিস্ট্রি করবে তাকে তার সবগুলি ক্লিয়ারেন্স আমরা একটা প্রভিশনাল লাইসেন্স বা ক্লিয়ারেন্স দিয়ে দেব প্রত্যেকটার জন্য, এন্ড দ্যাট কোম্পানি উইল হ্যাভ অ্যানাদার 12 মান্থস অর সো to process its permanent clearance and licenses. শিল্প মন্ত্রণালয়ের অধীনে 38-40টা বড় বড় শিল্প আছে, এক একটা জায়গার পরিমাণ 5-10,000 বিঘা, এক একটা জায়গার পরিমাণ, কোন কোনটা 3,000-3,500 একরের উপরে বসে আছে, সব লোকসানি লাভ হয় না কোনটা। একইভাবে জুট এবং টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে আরো 50টা ফ্যাক্টরি আছে, তার কয়েকটা প্রাইভেট সেক্টরে চলছে আর বাদ বাকিগুলি সেগুলি প্রক্রিয়াধীন আছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী বছর দুয়েকের মধ্যে এই প্রত্যেকটাকে আমরা প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে যাব এবং ইচ ওয়ান অফ দেম উইল মেক গ্রেট এমপ্লয়মেন্ট, উইল আর্ন রেভিনিউ।
1: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: বাংলাদেশ বেতার ঢাকা। বজ্রপাত থেকে রক্ষা পেতে আমাদের করণীয়। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন। এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ি, সেলিং, রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ যুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাত পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ, তাই এর ব্যবহারে সচেষ্ট হন। বজ্রপাতের সময় বাড়ির বাইরে বা গাড়ির ভেতরে থাকলে কোনো কংক্রিটের ছাউনির নিচে গাড়ি সহ আশ্রয় নেওয়ার চেষ্টা করুন এবং এ সময় গাড়ির ভিতরে ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন। পানি বিদ্যুৎ পরিবাহী, তাই বজ্রপাতের সময় নদী, জলাশয় বা জলাবদ্ধতা স্থান থেকে সরে নিরাপদ স্থানে আশ্রয় নিন। উঁচু গাছপালা বা বৈদ্যুতিক খুঁটিতে বজ্রপাত হবার আশঙ্কা বেশি থাকে, তাই বজ্রপাতের সময় এসব স্থানে আশ্রয় নেবেন না। বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব দালান কিংবা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় জুতা, ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক, তাই বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা পরিধান করে কিংবা খালি পায়ে থাকবেন না। বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন। বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেও বিরত থাকুন। বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে আশ্রয় গ্রহণ করুন। বজ্রপাত থেকে বাঁচতে হলে কিংবা নিরাপদে থাকতে হলে অপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এজন্য দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ দিয়ে আর্থেনিং সংযোগযুক্ত রড বাড়িতে স্থাপন করুন। বজ্রপাতের সময় উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইলের টাওয়ার থেকে দূরে থাকুন। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা ও জলাশয় থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সবাই যদি সচেতন থাকি তাহলেই কিন্তু আমরা থাকতে পারব নিরাপদ। সচেতনতা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। আপনি যখন পথে রয়েছেন অবশ্যই পথের নিয়ম কানুনগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। ধরুন আপনি রাস্তা পারাপার হচ্ছেন, যেখানে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ কিংবা আন্ডারপাস রয়েছে ঠিক সেই জায়গা থেকেই রাস্তা পারাপার হন। অনেক সময় দেখা যায় আমরা চলন্ত গাড়ি থামিয়ে কিংবা চলন্ত গাড়ির সামনে থেকে দৌড়ে রাস্তা পারাপার হই, যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। তাই চলন্ত গাড়ি থামিয়ে কিংবা চলন্ত গাড়ির সামনে থেকে দৌড়ে কখনোই রাস্তা পারাপার হবেন না। মোবাইল ফোনে কথা বলতে বলতে বা ইয়ারফোনে গান শুনতে শুনতেও আপনারা রাস্তা পারাপার হবেন না। আমরা সবসময় যদি একটু সচেতন থাকি তাহলেই কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

0: ঢাকা। শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক সূক্ষ্ম বিচার। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ আবুল হাসান তুহিন, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম, নাট্যানুষ্ঠান সূক্ষ্ম বিচার।
1: না, এদের দিয়ে আর হবে না। বইয়ের উপরে মনে হচ্ছে ধুলোর একেবারে আস্তরণ পড়ে গেছে। যে বইটাই ধরছি সেটাতেই ধুলো। কি আর করা, সময় করে আমাকে এই ধুলো ঝাড়তে হবে।
2: চণ্ডীচরণ মশাই কি বৈঠকখানার ভেতরে আছেন? হ্যাঁ, ওই তো দেখছি বই পড়ছেন। আজ সইটা কুড়িয়ে নিতেই হবে। মহাশয় ভালো আছেন?
1: কে ও তুমি? তো ভালো আছেন মানে কি?
2: অর্থাৎ আমি জানতে চাইছি আপনি সুস্থ আছেন কিনা।
1: সুস্থতা কাকে বলে? এই যে শব্দটি উচ্চারণ করলে, এর আবিধানিক, দার্শনিক এবং বস্তুগত ভিত্তি কি? তুমি কি জানতে চাইছো দেহের সুস্থতা, নাকি মনের স্থিতি, নাকি পরিবেশের সঙ্গে ব্যক্তির সামঞ্জস্যের অভাব?
2: আগে আমি জিজ্ঞেস করেছিলাম মহাশয়ের শরীর গতিক।
1: তাই বলো, আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞাসা করছিলে আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে কি এক হলো? আমি কে? আমি কে আগে সেটা বলো।
2: আগে আপনি তো চণ্ডীচরণ বাবু।
1: হ্যাঁ, সে বিষয়ে গুরুতর তর্ক উঠতেই পারে।
2: তর্ক কেন উঠবে? আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞেস করবেন। নাম হচ্ছে মানুষের পরিচয়ের।
1: নাম জিনিসটা কি? নাম কাকে বলে?
2: নাম হচ্ছে মানুষের পরিচয়ের।
1: নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই?
2: ঠিক কথা, মানুষ এবং অন্যান্য প্রাণীর।
1: কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছু নাম নেই? তবে বস্তু চেনার উপায় কি?
2: ঠিক বটে, মানুষ প্রাণী এবং বস্তু,
1: শব্দ স্বাদ বর্ণ প্রভৃতির অবস্তুর কি নাম নেই?
2: তাও বটে, মানুষ প্রাণী বস্তু এবং শব্দ স্বাদ বর্ণ প্রভৃতি অবস্তু
1: এবং
2: আবার এবং। মহাশয় আর এবং নয়, আমার খিদে পেয়েছে।
1: এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির,
2: এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির,
1: এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ভিন্ন ভিন্ন অবস্থা,
2: যাবতীয় পরিবর্তন এবং ভিন্ন ভিন্ন অবস্থা,
1: এবং
2: না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক। মহাশয়ের পায়ে পড়ি।
1: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ। এখন এই সমস্তটা কি হলো বলো তো, কথাটা পরিষ্কার হয়ে যাক।
2: পরিষ্কার হবে কিনা বলতে পারি না, চেষ্টা করি। নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর, না বস্তু এবং অবস্তুর এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তি, না মনোবৃত্তি, না যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন। এ তো মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় নাম হচ্ছে মানুষের প্রাণীর এবং ইত্যাদির পরিচয়ের একটা উপায়।
1: এই সম্পর্কে তর্ক আছে, পরিচয় কাকে বলে?
2: পরিচয় কাকে বলে? আগে এই যে আপনি তর্ক করলেন, এর কি নাম? এরও কি কোনো দার্শনিক ব্যাখ্যা আছে?
1: নিঃসন্দেহে, এর নাম সূক্ষ্ম বিচার, আর এই বিচারই জীবনের মূল। এখন শোনো,
2: এই কথার ফাঁদ থেকে বেরোতে হবে। আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যাই।
1: ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা, এটা তো ঠিক। কি ব্যাপার, আমি কার সাথে বকবক করছি? এ তো দেখছি পালাতে পারলেই মাঝে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও, আমাকে বই পড়তে দাও।
3: আহা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সকলে এদেশের নাগরিক, এদেশকে ভালোবাসা আমাদের সকলের দায়িত্ব। দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরা সকলে ভালো থাকব। আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব হচ্ছে যার যে অবস্থান রয়েছে সেই অবস্থান অনুযায়ী দেশের সেবা করা। দেশের মানুষ যেন কষ্ট না পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের প্রত্যেকটি যাপিত জীবনে যদি সচেতনতার সাথে কাজ করি তাহলে আমরা সঠিকভাবে আমাদের মূল্যায়ন করতে পারব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: নমস্কার করছি। আপনি কেন এত পণ্ডিত হয়েও একটি সাধারণ মানুষের সহজ প্রশ্নকে সহ্য করতে পারেন না বলেন তো?
2: তিরস্কার? তবে সেই তিরস্কারের ভিত্তি কি? তুমি কি জানতে চাইছো তিরস্কার শব্দটি একটি ধ্বনি মাত্র, না আমার প্রতি তোমার অসন্তোষ প্রকাশের একটি কৃত্রিম উপায়, নাকি এর মধ্যে দিয়ে তুমি প্রমাণ করতে চাইছো যে তোমার মনের স্থিতি আমার চেয়ে বেশি?
1: আমি কোনো কিছু প্রমাণ করতে চাইছি না। আমি শুধু চাই আপনি আমাকে এখন থেকে যত প্রশ্ন করবেন প্রতিটি প্রশ্নের আগে একটি করে মিষ্টির নাম বলবেন, না হলে আমি আপনার সব বই গোয়াল ঘরে রেখে আসব। তখন গোয়াল ঘর কাকে বলে তা নিয়ে তর্ক করে আপনার সময় একদম ফুরাবে না।
2: এত গুরুতর হুমকি? মিষ্টির সঙ্গে তর্ক, এর সম্পর্ক কি? আর হুমকি নামক এই মনোবৃত্তিটির উদ্দেশ্যই বা কি? তুমি কি আমার মনকে শাসন করতে চাইছো? এই যে তুমি তুমি আমার বই সরানোর কথা বললে।
1: আমি কোনো তর্ক চাই না, আমি শুধু আমার কাজ চাই। রান্নাঘরের লোকগুলো কেবল রামের জন্য খাবার প্রস্তুত করে রেখেছিল, আপনার এক তর্কে সব ভেস্তে গেল। মিষ্টির নাম ছাড়া আজ আমার সঙ্গে আর একটিও দার্শনিক কথা বলবেন না, আপাতত চললাম।
3: কিরে কেবল, এই কি অবস্থা তোর? মনে হচ্ছে যেন দীর্ঘদিনের উপবাসের পর কোন ধর্মযুদ্ধ থেকে ফিরে এসেছিস।
4: যুদ্ধই বটে, তবে সে যুদ্ধ পেটের সাথে বুদ্ধির, ওই চণ্ডীচরণের পাল্লায় পড়ে আজ আমার এই দশা।
3: হ্যাঁ, আমি জানতাম, সই করাতে গেলি তো। এখন সই কাকে বলে, জীবন কাকে বলে, আরে কেন যাস ওর কাছে?
4: সই সই তো দূরের কথা, ভালো আছেন মানে কি, নাম কাকে বলে, পরিচয় কাকে বলে, এই করতে করতে বেলা বারোটা, খিদে আমার পেট জ্বলছে, আর উনি মহাশয় বস্তু অবস্তু মনোবৃত্ত আর হৃদয়বৃত্তির বিচার করছেন।
3: ওরে বাবা, কথার জালে আটকে পড়ে মরা আর কি। আচ্ছা এখন বলতো, এই কিছু খেয়েছিস?
4: খাইনি, আর খাওয়ার ইচ্ছাও চলে গেছে। প্রতিজ্ঞা করছি ওই লোকটার ধার মারাবো না, ওর দর্শন আর সহ্য হয় না। আমি হলাম সাধারণ ছাপোষা মানুষ, আমার দরকার শুধু পেট পূজা, আর ও চায় জ্ঞান পূজা।
3: জ্ঞান পূজা ঠিক বলেছিস, কিন্তু তোর ওই জরুরি দলিলের কি হবে? সই না করালে তো কালকের দিনটা হাতছাড়া হবে।
4: জানি না, মনে হচ্ছে ওটা নিয়ে সোজা গঙ্গায় ডুব দিই।
3: আরে না না, ডুব দিবি কেন? শোন, আমি একটা ফোন দিয়ে এটেছি।
4: কি ফোন দিই?
3: লোকটা যা কিছু নিয়ে তর্ক শুরু করুক না কেন, তুই তাকে থামিয়ে দিবি পাল্টা প্রশ্ন দিয়ে। ধর তিনি বললেন স্বাস্থ্য কাকে বলে, তুই বলবি স্বাস্থ্য কি তা বোঝার আগে প্রশ্ন কাকে বলে তার বিচার হোক।
4: ওরে বাবা, ও তো তর্ক দ্বিগুণ হবে, আমি তোর ওর মতো পণ্ডিত না।
3: আরে না না, বেশি পণ্ডিত হতে হবে না, শুধু তাকে বিভ্রান্ত করে দিতে হবে, অথবা তিনি যা বলবেন তুই সরাসরি তার উল্টোটা বলবি, দেখবি সে নিজেই তালগোল পাকিয়ে ফেলবে। তার সূক্ষ্ম বিচার কেবল তখনই কাজ করে যখন অপরপক্ষ দুর্বল থাকে। তুই এবার থেকে তার কাছে গেলে সে যাই বলুক শুধু হ্যাঁ অথবা না বলবি, আর বাকিটা তার দিকেই ঠেলে দিবি।
4: আচ্ছা এটা কি ঠিক হবে? লোকটা যদি আরো রেগে গিয়ে কঠিন তর্ক শুরু করে দেয়?
3: ওরে বাবা, চণ্ডীচরণের রাগ কি? একটা দার্শনিক উত্তেজনা, রাগের সংজ্ঞা আর কারণ খুঁজতে খুঁজতে তার রাগ চলে যাবে। ভয় পাস নে, আমরা শুধু একবার চেষ্টা করব, তবে তোকে ওই সূক্ষ্ম বিচার নামক রোগ থেকে মুক্তি পেতেই হবে।
4: আচ্ছা ঠিক আছে, তাহলে কাল একেবারে শেষ চেষ্টা আমি করব। যদি এই ফন্দি কাজ না করে তবে সই না করিয়েই আমি দেশ ছাড়ব।
3: বিড়ালের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানেই হয় না। হতাশ হয়েও না বন্ধু, হতাশ হয়েও না।
5: কি হলো, চণ্ডীচরণ মশাইয়ের কাছে গিয়ে সই করাতে পেরেছিলে?
4: সই করা বাদ দিয়ে জ্ঞান চর্চা কি আর করা। ভালো আছি মানে কি, স্বাস্থ্য কাকে বলে, নাম কি, আমি কে, এই সব আমার জরুরি দলিলটা সই করানো হলো না।
5: আমি কে তুমি কে সেটা বোঝার জন্য তো কারো কাছে যেতে হয় না। তুমি হলে আমার স্বামী, আর তোমার পরিচয় হলো একজন ব্যর্থ ব্যবসায়ী যে কিনা পণ্ডিতের তর্কে পড়ে সংসারের সর্বনাশ করছে।
4: আচ্ছা এভাবে বলছো কেন? আমি তো চেষ্টা করি।
5: চেষ্টা? তোমার চেষ্টা শুধু ওই চণ্ডীচরণ বাবুর পেছনে পেছনে ঘোরা। তুমি কেন বোঝো না বলো তো? তুমি একটা সহজ মানুষ, তোমার দরকার সহজ সমাধান। কেন তুমি বারবার ওই সূক্ষ্ম বিচার নামক ঝামেলা যাও বলো তো?
4: আমার কি দোষ? আমাকে তো যেতেই হয়। তিনি জমিদার মশাইয়ের প্রতিনিধি, তিনি না সই করলে তো
5: সই, তিনি সই করবেন নাকি সইয়ের সংজ্ঞা নিয়ে আরেকটা তর্ক জুড়বেন সে তো জানাই। তুমি জানো গত সপ্তাহে ওই তর্কের জন্য তুমি সময় মতো বাজারে যেতে পারোনি, আর তার ফলে আমাদের পাওনাদারকে বেশি সুদ দিতে হলো। এই সুদের টাকা কোথা থেকে আসবে? তোমার এই মনোবৃত্তি না হৃদয়বৃত্তির বাক্স থেকে? হ্যাঁ,
4: তুমি তো কেবল সংসার আর টাকা বোঝো। ওই চণ্ডীচরণ বাবু তো তিনি অন্য জগতে থাকেন, তার কথা শুনলে মাঝে মাঝে মনে হয়।
5: তোমার মনে হয় আর আমার মনে হয় পেট। শোনো, মনোরঞ্জন কি ফন্দি শিখিয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার কথা শোনো, হয় তুমি কাল গিয়ে সেই সই করিয়ে আনবে, নয়তো ওই লোকটার সঙ্গে তোমার সকল সম্পর্ক ছিন্ন করবে।
4: সম্পর্ক ছিন্ন, সেটা কি সম্ভব?
5: যদি না করো তবে জেনে রাখো আমার সঙ্গেও তোমার সব সম্পর্ক ছিন্ন হবে। আমি তোমার মতো ব্যর্থ স্বামীর সংসার করতে পারবো না। যার কাছে ভাত হলো জৈবিক প্রক্রিয়ার উপাদান, কিন্তু বাস্তবে তার তৈরি করার টাকা নেই। হাত মুখ ধুয়ে এসো, রাতের খাবার খেতে হবে না।
4: সর্বনাশ! এ তো আর শুধু তর্ক নয়, চণ্ডীচরণের দার্শনিক প্রশ্ন নয়, রঙ্গময়ীর বাস্তব হুমকি।
1: কতক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছি, কিন্তু তার আসার কোনো নাম গন্ধ নেই। কেউ যদি আমাকে এইভাবে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই বাড়িতে নালিশ করবে।
6: নন্দিনী,
1: কতক্ষণ
6: অপেক্ষা করছো?
1: এই তো অনেকক্ষণ। তুমি কি চিঠিটা নিয়ে এসেছো? আমার খুব ভয় করছে, বাবা যদি জানতে পারেন।
6: হ্যাঁ, ভয় পেও না, আমি তোমাকে সাহস দিতে এসেছি। এই জানাও আমার উত্তর, এতে আমি সব লিখে দিয়েছি। তোমার বাবার সঙ্গে কথা বলার সময় এসেছে।
1: বাবার সঙ্গে কথা বলা? তোমার বাবার মতো তিনি অত সহজে কথা শেষ করেন না। তিনি প্রশ্ন করবেন প্রেম কাকে বলে, অথবা বিবাহের প্রয়োজনীয়তা কি, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমাদের জীবন শেষ হয়ে যাবে।
6: আমি প্রস্তুত, আমি চুক্তি দিয়ে আবেগ দিয়ে সব বোঝাবো। তোমার বাবা তর্কে যতটাই সূক্ষ্ম হন না কেন, তার ভেতরে একজন সহজ সরল মানুষ নিশ্চয়ই আছেন।
1: সহজ সরল? আমার বাবা সহজ সরল নন, তিনি হলেন সহজ সরলতার বিরোধী। শোনো, এখন আর দেরি করা ঠিক না, কেউ দেখে ফেলবে।
2: ফিসফিস করে কারা যেন কথা বলছে, এ তো আমার মেয়ে নন্দিনীর মতোই দেখা যাচ্ছে। আজ এই সামনে গিয়ে দেখি আমার মেয়ে নন্দিনী সত্যি কিনা। অদ্ভুত, কোনো বস্তুকে গোপন করার মনোবৃত্তিটি কেন আসে? এই যে মেয়েটি একটি গাছের আড়ালে কেন দাঁড়িয়ে? আড়াল কি কেবল একটি শারীরিক অবস্থা, নাকি মনের মধ্যে সৃষ্টি হওয়া কোনো সামাজিক দ্বিধা?
1: এই সেরেছে বাবাই, দেখেই আসছি। এই তুমি জলদি সরে পড়ো।
6: ঠিক আছে।
2: কি মা, এখানে দাঁড়িয়ে কি করছিলে? তুমি কি বিকেল কাকে বলে তা নিয়ে কোনো নীরব গবেষণা চালাচ্ছিলে?
7: আগে না বাবা, আমি আমি কেবল একটি ফুল দেখছিলাম।
2: ফুল? বাহ, চমৎকার। কিন্তু তুমি কি কেবল ফুল দেখছ, নাকি ফুল নামক একটি প্রাকৃতিক বস্তুর মধ্যে লুকিয়ে থাকা তার অস্থায়ী সৌন্দর্য দেখছ? আর তুমি যে বস্তুটি দেখছ তার থেকে তুমি দেখছ না এমন বস্তু সংখ্যাই তো জগতে বেশি। এই দেখা এবং না দেখার মধ্যে পার্থক্য কোথায়?
7: আমি আমি বাড়ি যাই বাবা, মা আমাকে খুঁজছে নিশ্চয়ই।
2: এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যে বললে ফুল দেখছ, এটি কি একটি সরল বাক্য, নাকি তুমি এমন একটি শব্দ ব্যবহার করলে যা তোমার মনের মধ্যে লুকিয়ে থাকা অন্য কোনো গোপন বিষয়কে আড়াল করতে পারে? এই যে গোপন করার প্রবণতা, এটি কি মানুষের সহজাত নাকি সমাজ দ্বারা সৃষ্ট একটি কৃত্রিম উপায়?
7: বাবা আমাকে দয়া করো, আমি কোনো তর্ক করতে চাই না, আমার খুব মাথা ব্যথা করছে বাবা, আমি বাড়ির দিকে যাচ্ছি।
2: আমার মেয়েটা কি যেন লুকোলো, গোপন কেন, ফুল কেন, হৃদয়ের পরিবর্তন কেন? বট গাছের নিচে নন্দিনীকে দেখলাম, কার সাথে যেন কথা বলছে, হঠাৎ ছায়ার মতো সরে গেল। আমি কি ভুল দেখলাম নাকি, কিছু একটা গোপন করা হয়েছে আমার সাথে?
8: কি হে চণ্ডী, আজও দেখছি একা বসে জ্ঞানের গভীরে ডুব দিচ্ছ। কি নিয়ে গবেষণা চলছে, এই মানব জীবনের অর্থ নাকি অনর্থ?
2: এসো এসো বিনোদ, গবেষণা কাকে বলে, তা নিয়ে তর্ক শুরু করলে রাত্রি প্রভাত হয়ে যাবে। আমি কেবল একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজছি, কেন?
8: কেন? এই তোমার চিরন্তন রোগ, তুমি সব কিছুর কার্যকারণ খুঁজতে গিয়ে মূল জিনিসটাই ভুলে যাও। এই আসক্তিটি তোমার একটি ইন্টেলেকচুয়াল ফিক্সেশন, বুদ্ধির এক ধরনের বিলাস।
2: বিলাস? চমৎকার শব্দ। তুমি কি ধরে নিচ্ছ যে আমার এই চিন্তা এক ধরনের অসুখ? তবে তুমি সেই অসুখের একটা সংজ্ঞা দাও, আর বিলাস শব্দটির মধ্যে দিয়ে তুমি কি ইঙ্গিত করতে চাইছো, এতে আমার কোনো অর্থনৈতিক লাভ হচ্ছে নাকি, নাকি মানসিক তৃপ্তি? আচ্ছা, তৃপ্তি কাকে বলে?
8: শোনো চণ্ডী, আমি ডাক্তার, আমি রোগীর সংজ্ঞা দিই। তোমার এই অবস্থা কোনো মানসিক বিকার নয়, এটি এক ধরনের চিন্তার পলায়ন। বাস্তব জীবনের জটিলতা, দুঃখ, বেদনা, এই সব থেকে নিজেকে দূরে রাখার জন্য তুমি ইচ্ছাকৃতভাবে শব্দজাল তৈরি করেছ। সহজকে জটিল করার এই প্রবণতা এক প্রকার বাস্তব ভীতি।
2: বাস্তব ভীতি? এ তো আরো গভীর। তবে তুমি স্বীকার করছো যে আমি ভীত, কিন্তু ভয় কি কেবল একটি নেতিবাচক অনুভূতি, নাকি একটি জীবনের একটি সতর্কতামূলক ব্যবস্থা? আর আমার এই পলায়ন কেন ঘটছে, এর মূল কারণ কি? তুমি কি আমার শৈশব, আমার অতৃপ্ত আকাঙ্ক্ষা বা আমার সামাজিক পরিবেশ, এসবের বিচার করে এই সিদ্ধান্তে এসেছ?
8: আমার কাছে একটি রোগীকে আনা হয়েছিল, তার নাম কেবল রাম। সে আজ তোমার হাতে পড়ে প্রায় আধমরা। সে জিজ্ঞেস করেছিল, ভালো আছেন? আর তুমি? তুমি শুরু করলে স্বাস্থ্য ও আমির বিচার। তোমার এই বিচার তার সরল জীবনের উপর যে চাপ তৈরি করেছে, তা কি তোমার কাছে কোনো নৈতিক সংকট নয়?
2: নৈতিক সংকট? এই শব্দযুগল কি কেবল সমাজ দ্বারা চাপানো একটি রীতিনীতি, নাকি মানুষের জন্মগত একটি ধারণা? আর কেবল রাম যে ভালো আছি বলতে চেয়েছিল, তা কি কেবল একটি সৌজন্যমূলক বাক্য, নাকি সে সত্যিই আমার শারীরিক ও মানসিক অবস্থা জানতে চেয়েছিল? যদি সে জানতে চায়, তবে তার জানার অধিকারের ভিত্তি কি?
8: থামো চণ্ডী, যথেষ্ট হয়েছে। তুমি তর্কে অজেয়, কিন্তু জীবনে ক্লান্ত। শোনো বন্ধু, জীবনে মাঝে মাঝে কেবল হ্যাঁ অথবা না বলতে হয়। সকল প্রশ্নের উত্তর খুঁজতে বসলে জীবন নামক স্রোতটি তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। আমি তোমাকে একটি কথা বলতে এসেছি।
2: কি কথা? সেই কথার উদ্দেশ্য কি?
8: সে কথা ভুলে গেছি। আসলে তোমার সঙ্গে তর্ক করতে করতে আমার নিজের স্মৃতিশক্তির ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার সময় হয়েছে, যাই।
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রশ্নটা মনে পড়লে আবার ফেরত এসো। স্মৃতিশক্তির ধারাবাহিকতা নষ্ট হয়ে যাওয়া মানে কি? তবে কি বিনোদও এখন সূক্ষ্ম বিচার নামক রোগের শিকার?

0: সুতরাং এই সিদ্ধান্তেই আসা যায় যে জিজ্ঞাসা নামক মনোবৃত্তিটি কোনো সরল আকাঙ্ক্ষা নয়, বরং অপরপক্ষের চিন্তার কাঠামোকে দুর্বল করার এক কৃত্রিম উপায়। আমি লিখছি জিজ্ঞাসার সংজ্ঞা ও একটি প্রশ্নের বৈধতা। কেন আমরা জিজ্ঞাসা করি এবং সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার বাধ্যবাধকতাই বা কি?
1: এত সকালে কি নিয়ে এত চিন্তা করছেন? শুনুন না, আজ একটা জরুরি কথা বলার ছিল।
0: জরুরি কথা? জরুরি কাকে বলে? একটি বিষয়ের জরুরি হওয়া কি কেবল তার তাৎক্ষণিকতা নাকি দীর্ঘমেয়াদী গুরুত্ব? আমি এখন লিখছি, এটাই আমার কাছে এখন চরম জরুরি।
1: আপনার লেখার চেয়ে আমার মেয়ের ভবিষ্যৎ আমার কাছে অনেক বেশি জরুরি। নন্দিনীর জন্য আজ একটি বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে ভালো, পরিবারের মান সম্মানও আছে।
0: বিবাহ? বিবাহ নামক এই প্রথাটির উৎপত্তি ও উদ্দেশ্য কি? এটি কি কেবল সমাজ দ্বারা অনুমোদিত একটি শারীরিক সম্পর্ক, নাকি দুই ভিন্ন চেতনার মধ্যে ঘটা এক ধরনের দার্শনিক ঐক্য?
1: শুনেন, আমি কোনো দার্শনিক ঐক্যের কথা বলতে আসিনি, আমি বাস্তব কথা বলছি। এখন আমাদের স্থির করতে হবে এই প্রস্তাব আমরা গ্রহণ করব কিনা।
0: প্রস্তাব? প্রস্তাব শব্দটির মধ্যে কি কেবল একটি ইচ্ছায় প্রকাশ পায়, নাকি এর মধ্যে থাকে অপরপক্ষকে একটি নির্দিষ্ট পথে চালিত করার সুপ্ত আকাঙ্ক্ষা? ছেলেটি কি নন্দিনীকে ভালোবাসে, নাকি কেবল সামাজিক নিয়ম মানতে চাইছে? আর ভালোবাসা কাকে বলে তা নিয়ে তো আমরা কালি বিচার শুরু করেছিলাম।
1: আমি ছেলের নাম বলতে এসেছি, তার প্রেমের সংজ্ঞা শুনতে আসিনি। ছেলেটির নাম অমল, সে বিদেশে পড়াশোনা করেছে এবং এখন ব্যবসা করে। সে শুধু নন্দিনীকেই নয়, আপনার সূক্ষ্ম বিচারকেও শ্রদ্ধা করে।
0: শ্রদ্ধা? এটি একটি অত্যন্ত গুরুতর শব্দ। সে কি সত্যি শ্রদ্ধা করে, নাকি সে আমার সূক্ষ্ম বিচারকে একটি গুরুত্বপূর্ণ বাধা হিসেবে দেখে, যাকে কেবল কৌশলের মাধ্যমে অতিক্রম করা যায়? তুমি যদি চাও যে আমি এই বিবাহ প্রস্তাবে রাজি হই, তবে আগে প্রমাণ করো যে এই সামাজিক চুক্তিটি মানবিক মুক্তির পরিপন্থী নয়।
1: আপনি জানেন আমি এত কিছু প্রমাণ করতে পারবো না। আমার কাজ শুধু মা হিসেবে কন্যার জন্য সুখ চিন্তা করা। আর সুখ কাকে বলে তার বিচার করতে করতে যদি কন্যার কপালে ভাঁজ পড়ে, তবে সেই বিচারের প্রয়োজন নেই। আমি গেলাম, আপনি বিষয়টি সহজভাবে চিন্তা করেন।
0: ও, বিবাহ প্রস্তাব এবং সুখ, সুখ নামক শব্দগুলো এখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সুখ, সুখ কি একটি বস্তু নাকি একটি অবস্থা? এও তো এক নতুন বিচার।

0: তাহলে কি হিতে বিপরীত হলো? নন্দিনীর বাবা একথা জানার পর নন্দিনীকে ঘরে আটকে রেখেছে কিনা কে জানে।
1: কেমন লাগে মশাই, অপেক্ষা করার যাতনা কত, একথা আজকে হারে হারে টের পাচ্ছেন। তা আজকে তো ব্যস্ত খবর পাঠিয়েছেন কেন, কারণটা কি মশাই?
0: বিয়ের প্রস্তাবের কথা নন্দিনী হয়তো জানে না। শোনো নন্দিনী, একটা সুখবর আছে, আর এই জন্যই তোমাকে ব্যস্তভাবে খবর পাঠিয়েছি।
1: কি সুখবর শুনি, আমাকে রেখে শহরে চলে যাচ্ছেন না তো?
0: সুখবরটা পরে বলবো, আগে তোমার কণ্ঠে একটা গান শুনতে চাই। এই সুন্দর পরিবেশে গোধূলির রং মেখে সূর্যটা কেমন লাল টকটকে হয়ে ডুবে যাচ্ছে। এই গোধূলি বেলায় নিরালায় বসে তোমার কণ্ঠে আমার গান শুনতে খুব ইচ্ছে করছে।
1: তাই বুঝি।
0: কিন্তু কোনো কিন্তু নয়, আজ কোনো বাধা ভয় আমি কিচ্ছু মানব না।
1: এই তো সাহস বেড়ে গেছে, এবার আমার আর কোনো চিন্তা নেই, আমিও কাউকে ভয় পাই না। তাহলে বলো কোন গানটা গাইব।
0: ওই যে সেই গানটা।

0: সেদিন কোন বইটা যেন পড়তে পড়তে রেখেছিল, কোন বইটা, কোন এই বইটা, কিন্তু সেই ধুলোর আস্তরণটা পরিষ্কার করতে পারলাম না। গিন্নি সেদিন হুমকি দিয়ে বলেছিল আমার বই নিয়ে সে গোয়ালঘর ফেলে দেবে। কি যে করি, যাই হোক বইটা আবার পড়া শুরু করি।
1: মহাশয় অনুমতি দিলে একটা বিশেষ কাজ।
0: বিশেষ কাজ? তুমি কি বলতে চাইছো? তোমার অন্যান্য কাজগুলি সাধারণ, এই বিভেদ কেন? বিশেষত্ব কাকে বলে?
1: আগে না, এটা বিশেষ কিছু না, শুধু একটা দলিল। এতে আপনার একটা সই দরকার।
0: সই? চমৎকার। সই বা স্বাক্ষর জিনিসটা কি? এটি কি কেবল কাগজে কালির দাগ, নাকি কোনো ব্যক্তির চেতনার প্রতীকী প্রকাশ?
1: এই দলিলের বিষয়বস্তু নিয়ে এখন তর্ক কেন? আপনি সই করে দিন, আমরা পরে এর সামাজিক এবং দার্শনিক ভিত্তি নিয়ে তর্ক করতে পারি। এই সই না হলে আমার ব্যবসায় লোকসান হবে।
0: এইবার তুমি মূল কথায় এসেছো, তোমার স্বার্থ। এখন তুমি প্রমাণ করো যে এই সই নামক কৃত্রিম উপায়টির মধ্যে দিয়ে তোমার স্বার্থ সাধন হলে সমাজের কোনো ক্ষতি হবে না।
1: মহাশয় আপনার পায়ে পড়ি, আমার লোকসান হলে আমার পরিবার না খেয়ে মরবে। এটা কোনো দার্শনিক প্রশ্ন নয়, এটা বাস্তব সমস্যা।
0: বাস্তব সমস্যা? এই বাস্তব শব্দটিকেই তো আমরা এখনো বিচার করিনি। এই যে তোমার পেটের ক্ষুধা, এটি কি কেবল বাস্তব? আর আমার জ্ঞানের ক্ষুধা কি অবাস্তব?
1: আপনার বিচার আপনার কাছে থাক, আমার আর কিচ্ছু চাই না, আমার ক্ষুধা অনুভব আমার চরম সত্য।
2: কি হলো? আজ তো তোকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্রে শুধু হেরে আসিসনি, তোর সেনাপতিকেও হারিয়েছিস।
1: যুদ্ধ না রে ভাই, এ হলো তর্কের কয়েদখানা। তুই যে কৌশল শিখিয়ে দিয়েছিলি তা ওই লোকটার কাছে শিশুর খেলনা। সই করাতে গেলাম আর ও শুরু করলো স্বাক্ষর কি, ব্যক্তিগত স্বার্থ কি, আর বাস্তব কাকে বলে, এইসব নিয়ে। আমার ব্যবসার লোকসান এখন দার্শনিক বিতর্কের বিষয় হয়ে গেছে।
2: ওহো, আমার কৌশলটাই দুর্বল ছিল। আমি শুধু তর্কের উত্তর দিতে শিখিয়েছিলাম, কিন্তু তর্কের কাঠামোটা পাল্টে দিতে শিখাইনি। আচ্ছা শোন, এবার একটা নতুন খেলা খেলবি।
1: আর কোনো খেলা নয়, আমি সন্ন্যাস নেব।
2: আরে বাবা, এটাই তো তোর শেষ চেষ্টা। চণ্ডীচরণ বাবু তো শুধু বিমূর্ত জিনিস নিয়ে তর্ক করেন, এবার তুই তাকে মূর্ত জিনিস নিয়ে বিভ্রান্ত করবি।
1: মূর্ত জিনিস মানে?
2: এবার তুই তার কাছে গিয়ে একটি বস্তুর সামনে ধরবি। এই যেমন ধর একটা পেঁয়াজ।

0: তারপর তাকে প্রশ্ন করবি, মশাই এই পেঁয়াজটি কি গোল, না এটি আমার হাতে ধরা একটি ধারণা মাত্র?
1: এটা তো পাগলামি।
0: আরে এটাই বুদ্ধি। যখন সে বলবে এটা পেঁয়াজ, তুই তখন বলবি, আজ্ঞে না, পেঁয়াজ একটি উদ্ভিদ, এটি কি ফল না সবজি, এর জন্ম কেন হয়, এই বস্তুর উৎপত্তি নিয়ে আপনার মতামত কি?
1: মানে সে যে বস্তুটা নিয়ে তর্ক করবে তার গভীরতম বিজ্ঞান ও ইতিহাস নিয়ে আমি পাল্টা প্রশ্ন করব?
0: হ্যাঁ ঠিক ধরেছিস, তুই তাকে শুধু প্রশ্ন করেই যাবি, তাকে একটা উত্তর দিতে দিবি না। চণ্ডীচরণ বাবুর মস্তিষ্কের অভ্যাস হল প্রশ্ন তৈরি করা, উত্তর খোঁজা নয়। উত্তর দিতে হলেই তার মস্তিষ্কের গতি কমে যাবে। ধর তিনি যদি বলেন, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো, তুই সঙ্গে সঙ্গে বলবি, চালাকি কাকে বলে, এটা কি বুদ্ধির একটি প্রকাশ নাকি এটি নৈতিকতার অভাব, আর ওই নৈতিকতা কাকে বলে?
1: বাহ বাহ বাহ, মানে তার অস্ত্র তার বিরুদ্ধে ব্যবহার কর।
0: একদম। এবার তুই শুধু প্রশ্ন ফাঁদ তৈরি করবি, তাকে এক মুহূর্তের জন্য নিজের পুরনো তর্কের আরামদায়ক জগতে ফিরতে দিবি না। তুই প্রশ্ন করতে থাকবি দ্রুত, অযৌক্তিক কিন্তু দার্শনিক শব্দ ব্যবহার করে। দেখবি সে নিজে বিভ্রান্ত হয়ে বলবে, আচ্ছা এখন আমার কাজটা সেরে নাও।
1: ঠিক আছে, কালই আমি নতুন অস্ত্র ব্যবহার করব। হয় এই তর্কে জিতব, আর না হয় রঙ্গময়ের কাছে গিয়ে তার বকুনি শুনব। জীবন তো এখন জয় আর পরাজয় নামক দুটি ধারণার মধ্যে আটকে গেছে।
0: এই তো চাই, এখন এই জয় নামক ধারণাটিকে বাস্তবে রূপ দে। দেখবি বেচারা নিজের ফাঁদে আটকে পড়ে নিজেই হাবুডুবু খাবে।
1: তাহলে চল বাড়ির দিকে যাই।
0: হ্যাঁ চল।
2: নন্দিনী, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? তোমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর পর তোমার মা কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না। এবার আমি তোমার বাবার কাছে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে প্রস্তুত। কিন্তু তুমি যে বললে তিনি নাকি আমার নাম শোনার পর থেকেই বিবাহ আর প্রস্তাবের দার্শনিক ব্যাখ্যা শুরু করেছেন।
3: বাবা সহজভাবে কিছুই নিতে পারেন না। তিনি প্রশ্ন করেছেন, বিবাহ কি মানবিক মুক্তির পরিপন্থী? আমি কি জবাব দেব বলো? আমি তো শুধু মুক্তি চাই না, আমি চাই তুমি। আর তিনি ভালোবাসাকে দেখছেন সামাজিক চুক্তির দৃষ্টিকোণ থেকে।
2: তোমার মা কি আমাদের পক্ষে নন?
3: মা খুবই চিন্তিত, কিন্তু বাবা যখন কোনো তর্কে ঢোকেন তখন মাও হার মানেন। মায়ের ভয়, তুমি আমাদের সম্পর্কের কথা বললে, তিনি প্রেম কি, মনোবৃত্তি কি আর যৌবন কাকে বলে, এসবের বিচার করতে করতে আমাদের বিয়েটার 8-10 বছর পিছিয়ে যাবে।
2: আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমাকে ব্যবসার কারণে আগামী মাসেই কলকাতা অথবা অন্য কোনো দেশে যেতে হতে পারে। তার আগে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই।
3: বাবা যদি না মানে কি হবে তবে? আমি কি তোমার জন্য পলায়ন করব? কিন্তু পলায়ন শব্দটার মধ্যেও তো এক ধরনের দার্শনিক পরাজয় লুকিয়ে আছে।
2: শোনো, আমরা পলায়ন করব না, আমরা আমাদের সম্পর্ককে প্রতিষ্ঠিত করব। আমরা তার সূক্ষ্ম বিচারের জবাব দেব সহজ সত্যি দিয়ে। আমি কালই তোমার বাবার কাছে যাব এবং তার সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত।
3: তুমি প্রস্তুত?
2: হ্যাঁ।
3: তুমি জানো তিনি তর্ক শুরু করলে একজন সাধারণ মানুষ হিসেবে চুপ করে থাকা অসম্ভব।
2: আমি তাকে তর্কে হারাবো না নন্দিনী, আমি তাকে বোঝাবো যে ভালোবাসা কোনো দার্শনিক শব্দ নয়, এটি একটি জীবন্ত বাস্তব অনুভূতি। আর এই অনুভূতির বিচার কেবল হৃদয়ের মাপকাঠিতেই করা উচিত, যুক্তির মাপকাঠিতে নয়।
3: যদি তুমি তাকে বোঝাতে পারো।
2: যদি তিনি বুঝতে না চান তবে আমি তোমার হাত ধরে চলে যাব। সেক্ষেত্রে আমাদের পলায়ন হবে না, সেটি হবে আমাদের স্বাধীনতার প্রথম পদক্ষেপ। তিনি আমাদের জন্য তর্কের নতুন ক্ষেত্র তৈরি করতে পারেন, কিন্তু জীবনের সিদ্ধান্ত আমরাই নেব।
3: চলো, সন্ধ্যা হয়ে এলো, বাড়ি ফেরা যায়।
2: হ্যাঁ তাই চলো।
1: মহাশয় কেমন আছেন?
4: তোমার তো মনে আছে যে এই প্রশ্নটি একটি গুরুতর তর্ক উত্থাপন করে, কিন্তু আজ আমি তোমায় একটি সরল প্রশ্ন করব। বলো প্রেম কাকে বলে?
1: আগে বল মশাই, এই প্রেম কাকে বলে বিচার করার আগে আমাকে বলুন তো, আপনি এই যে প্রশ্ন নামক বাক্যটি ব্যবহার করলেন, সেটি শব্দোচ্চারণগত গঠন কি? এটা কি কেবল আপনার কণ্ঠনালী থেকে নির্গত একটি বায়ু প্রবাহ, নাকি আপনার চিন্তা নামক বিমূর্ত ধারণার মূর্ত প্রকাশ?
4: এ কি, তোমার কণ্ঠস্বর আজ এত দৃঢ় কেন? তুমি কি মনে করছো যে কণ্ঠস্বরের উচ্চতা কোন প্রশ্নের দার্শনিক গুরুত্ব বাড়াতে পারে?
1: আর এই যে আপনি চিন্তা শব্দটি ব্যবহার করলেন, এটি কি আমাদের মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া মাত্র, নাকি এটি আত্মা নামক অবস্থার সঙ্গে যুক্ত? আপনি প্রথমে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা দিন।
4: বাহ, তুমি তো আজ সম্পূর্ণ পরিবর্তিত। কিন্তু তুমি কি স্বীকার করো না যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেই প্রশ্নের অভিপ্রায় বোঝা দরকার? তোমার প্রশ্নের অভিপ্রায় কি?
1: অভিপ্রায় কি? অভিপ্রায় কি ভবিষ্যতের সঙ্গে বর্তমানের অপ্রতিরোধ যোগসূত্র, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক প্রত্যাশা? আর এই প্রত্যাশা কি মানুষের সহজাত না পরিবেশ থেকে অর্জিত? আপনি এই অর্জনের প্রক্রিয়াটি দয়া করে ব্যাখ্যা করুন।
4: থামো থামো থামো থামো, তুই তো আমার সূক্ষ্ম বিচারকেই তার্কিক জালে ফেলে দিচ্ছ। আমি তো উত্তর খুঁজতে চাই।
1: উত্তর? উত্তর কি কেবল সীমাবদ্ধ শব্দে, নাকি এটা সম্পূর্ণ সত্যের একটি ভগ্নাংশ? আপনি যে সত্যের কথা বলছেন, সেই সত্যের পূর্ণরূপ কি? সেই পূর্ণরূপের কোনো অস্তিত্ব আছে কি? যদি না থাকে, তবে আপনি কেন উত্তর খুঁজছেন?
4: এ তো মহা মুশকিল দেখছি। আমি আমার জীবনের এত বছরের তর্কে এমন আগ্রাসী জিজ্ঞাসা দেখিনি। তুমি কি বলতে চাইছো যে আমার সূক্ষ্ম বিচার নামক এই চর্চাটি কেবল অর্থহীন শব্দস্ফীতি?
1: আগে না, মোটেও না, আমি তা বলছি না। আমি শুধু জানতে চাইছি এই অর্থ নামক বিমূর্ত ধারণাটির অর্থনৈতিক মূল্য কি? আমার দস্তাবেজটা সই হলে তার যে আর্থিক মূল্য হবে, সেই মূল্য কি আপনার এই বিচারের মূল্যের চেয়ে বেশি না কম? আর এই মূল্যবোধ কাকে বলে?
4: অর্থনৈতিক মূল্য, মূল্যবোধ, এ তো এক নতুন ধরনের আক্রমণ। আমি তো শুধু অর্থের সংজ্ঞা খুঁজছিলাম।
1: তবে কি আপনার সইটা নেব?
4: হ্যাঁ, নাও নাও নাও নাও, তুমি আগে তোমার এই অর্থহীন প্রশ্নের প্রবাহ বন্ধ করো। দলিল দাও, সই করে দিচ্ছি।
1: এই যে এই যে এই যে দলিল সই করতে হবে এইখানটায়।
4: যা হয়, সই করে দিলাম। তোমার এই তোমার এই
1: আশিচণ্ডীবাবু,
4: আসো আসো আসো। এই লোকটার পরিবর্তন কেন হলো, কিভাবে হলো?
5: আসুন ডাক্তারবাবু, বসুন। আপনাকে আমি বিশেষ দরকারই ডেকেছি।
6: চণ্ডীর সঙ্গে কাল রাতে দেখা হলো, দেখলাম তার সূক্ষ্ম বিচার নামক ব্যাধি আরো বেড়েছে। কেবল রাম বেচারাকে তার হাতে চরম ভোগান্তি পোহাতে হলো। এখন তুমি বলো, সমস্যাটা কি?
5: সমস্যা কেবল কেবল রাম নয় ডাক্তারবাবু, সমস্যা এখন আমাদের সংসার। আপনি তো জানেন নন্দিনীর বিয়ের একটা প্রস্তাব এসেছে, কিন্তু উনি সেই বিবাহ আর প্রস্তাব কাকে বলে তা নিয়ে তর্ক শুরু করেছেন।
6: আমি তো আগেই বলেছিলাম, চণ্ডীর এই আসক্তি জীবনের সহজ সত্যগুলো থেকে পলায়ন করার এক কৌশল। সে নিজেকে এক বিমূর্ত যুক্তির দুর্গে বন্দী করে রেখেছে।
5: হ্যাঁ, সেই দুর্গ ভাঙার কি কোনো উপায় নেই? আমার ভয় হয় ওর সূক্ষ্ম বিচারের বিচার করতে গিয়ে মেয়েটার জীবনটাই না পার হয়ে যায়। আচ্ছা, আপনি একজন চিকিৎসক, আপনি একজন মনোবিদ, আপনি কি কোনো মনস্তাত্ত্বিক দাওয়াই দিতে পারেন না?
6: ওষুধ তো আর নেই, কিন্তু একটা কৌশল অবলম্বন করা যেতে পারে। চণ্ডীর মন এমন যে সহজ জিনিস তার মনকে আকর্ষণ করে না, সে কেবল অসাধ্য প্রশ্নের উত্তর খুঁজতে ভালোবাসে।
5: কি কিরকম কৌশল?
6: তুমি আর আমি মিলে তাকে এমন একটি প্রশ্ন ছুড়ে দেব যার উত্তর সে সহজে দিতে পারবে না। সে যখন সে প্রশ্নের জটিলতা নিয়ে তর্ক শুরু করবে, আমরা তখন কৌশলে তাকে সেই তর্কের সারল্যে ফিরিয়ে আনব।
5: কিন্তু তার্কিক প্রশ্নের উত্তর তো উনি আরো ভালো দিতে পারেন।
6: দেব না তো, উত্তর আমরা দেব না, আমরা শুধু তাকে একটি দার্শনিক ফাঁদ দেব। ধরো আমরা তাকে জিজ্ঞেস করব, আপনি যে তর্কে জয়ী হচ্ছেন, সেই জয়ের মধ্যে আসলে কি আছে?
5: এ কি ধরনের প্রশ্ন?
6: এটাই তার দাওয়াই। যখন সে বলবে তর্কে জয়ী হওয়া মানে যুক্তির প্রতিষ্ঠা, তখন আমরা তাকে জিজ্ঞেস করব, সেই যুক্তি কি কেবল আপনার মস্তিষ্ক প্রসূত নাকি এর কোনো বস্তুগত অস্তিত্ব আছে? এই প্রশ্ন তাকে বাধ্য করবে তার নিজের চিন্তার সীমাবদ্ধতা দেখতে। আমরা তাকে দেখাবো যে তার সূক্ষ্ম বিচার কেবলই শব্দের খেলা, যা জীবনের আবেগ ও সত্যকে অস্বীকার করে।
5: ঠিক আছে, আপনি যখন বলছেন তবে একবার চেষ্টা করা যাক। কখন শুরু করবেন ডাক্তারবাবু?
6: আজ সন্ধ্যায়। আমি বুকে বলে আসব যে আমাদের মধ্যে এক দার্শনিক প্রতিযোগিতা হবে, এই প্রতিযোগিতাই হবে তার দাওয়াই।
5: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
6: চণ্ডীচরণকে তার সূক্ষ্ম বিচার আসক্তি থেকে বের করে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
5: আগে আগে ডাক্তারবাবু।

0: কি দেখছ ওই লোকসানের হিসেব? চণ্ডীচরণ বাবুর সঙ্গে তর্কের দাম
1: আজ বড় সর্বনাশ হয়ে গেল রঙ্গমী। ওই জরুরি দলিলটা সই করাতে দেরি হওয়ায় মহাজন আরো বেশি সুদ দাবি করছে। আমার ব্যবসা চরম লোকসান হয়ে গেল, সব শেষ।
0: শেষ তো হবেই, তোমার কাছে বাস্তব সমস্যা কিছুই নয়, তোমার কাছে শব্দের বিচারই আসল। আচ্ছা তুমি কি বোঝো না ওই পণ্ডিতের সঙ্গে তোমার সম্পর্ক হলো গরিবের বিলাস?
1: বিলাস? আমি না চাইলেও তো আমাকে যেতে হয়, আমি শুধু ওর কাছে যাই একটা সই করাতে।
0: না, তুমি শুধু সই করাতে যাও না, তুমি যাও তার দার্শনিক ফাঁদে পা দিতে। তুমি নিজেই জানো না তুমি কখন তার মানসিক খেলার পুতুল হয়ে গেছো, কিন্তু আমি আর এই খেলা দেখতে পারবো না।
1: তুমি কি চাও বলো, আমি সব মেনে নেব।
0: আমি চাই তুমি আজ এই মুহূর্তে প্রতিজ্ঞা করো, তুমি আর কোনো দিন কোনো অজুহাতে চণ্ডীচরণ বাবুর ধারের কাছে যাবে না, তার সঙ্গে তোমার সব সম্পর্ক ছিন্ন।
1: সে কি বলছো? তিনি আমার অভিভাবক তুল্য।
0: অভিভাবক? যিনি তোমার সংসার ধ্বংস করছেন তিনি কিসের অভিভাবক? হয় তুমি ওই লোকটার সঙ্গ ছাড়ো, না হয় আমি এই মুহূর্তেই বাপের বাড়ি চলে যাচ্ছি। আমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নাও, বলো চণ্ডীচরণের দর্শন না আমার সংসার।
1: তুমি কি নিশ্চিত যে এটি তোমার শেষ সিদ্ধান্ত?
0: আমার আর কোনো পথ নেই, আমার কাছে পেটের ক্ষুধা আর সংসারের নিরাপত্তাই চরম সত্য, আর সেই সত্যের উপর যখন কোনো বিমূর্ত তর্ক আক্রমণ করে তখন সেই তর্কের উৎসকেই নির্মূল করতে হয়। তুমি থাকো তোমার চণ্ডীচরণের দর্শন নিয়ে, আমি চললাম।
1: না রঙ্গময়ী, না যেও না, আমি আমি আমি তোমার সংসার কি বেছে নিলাম, আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিনও তার কাছে যাব না, আমি আর কোনো সূক্ষ্ম বিচার শুনতে চাই না।
0: ঠিক আছে, যদি এ কথার কোনো নজর দেখি আমি কিন্তু একেবারেই চলে যাব, আর কোনো দিন ফিরব না।
1: এই যে তোমার গা শুয়ে প্রতিজ্ঞা করছি, কথার কোনো নজর হবে না,
0: মনে থাকে যেন।
2: এসো এসো এসো, কেবল রাম, আমি তোমার কথাগুলো নিয়েই ভাবছিলাম। তুমি যে অর্থনৈতিক মূল্যের কথা বলছিলে না, তার বিচার
1: মহাশয়, এই যে জিনিসটা, আপনি এর বিচার করুন।
2: এ কি? এটা তো মিষ্টির হাঁড়ি, তুমি কি আমাকে মিষ্টির রাসায়নিক গঠন জিজ্ঞেস করছো?
1: না, আমি জানতে চাচ্ছি এটা কি কেবল একটি বস্তু, না এর মধ্যে লুকিয়ে আছে আনন্দ, না এটি আমাদের ক্ষুধার নিবৃত্তি, না এটি আমাদের সংসার রক্ষার একটি উপায়, আপনি বলুন।
2: এই থামো কেবলরাম, তুমি তো আবার সেই বস্তু অবস্তুর সংজ্ঞায় ফিরে যাচ্ছ, এর মধ্যে দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও?
1: আমি কিছুই প্রমাণ করতে চাই না, আমি চাই আপনি আপনার দার্শনিক তর্ক বন্ধ করুন। আমি আপনার কাছে জ্ঞানের ভিক্ষা চাইনি, চেয়েছিলাম একটি সই, সেই সই দেরি হওয়াতে আমার সংসার প্রায় ভেঙে যাচ্ছিল, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার উপক্রম করেছিলেন। এই যে স্বাদ, এই যে মিষ্টির রস, এই কি কোনো সূক্ষ্ম বিচার আছে? আপনার সূক্ষ্ম বিচার কেবল প্রশ্ন তৈরি করে কিন্তু পেটের জ্বালা মেটাতে পারে না।
2: তোমার এই কাজ, এটি এক ধরনের বর্বরতা, তুমি তর্কের মাঝখানে।
1: এটাই বাস্তব মহাশয়, আপনার চোখে যা বর্বরতা আমার চোখে তাই মুক্তি। আমি আপনার সূক্ষ্ম বিচার নামক জালে আর ফাঁসতে চাই না, আমি আর জানতে চাই না আমি কি, আমি শুধু জানতে চাই আমার পেট ভরা আছে কি নেই।
2: কেবলরামের এই সরল বাস্তববাদী এবং আবেগী বিদ্রোহ আমাকে গভীরভাবে আঘাত করেছে। আচ্ছা তুমি তুমি তো আমাকে আমার নিজের চিন্তার ফাঁদে ফেলে দিলে।
1: আমি আপনাকে কোনো ফাঁদে ফেলিনি মশাই, আমি শুধু আপনাকে আপনার আসল কাজটা মনে করিয়ে দিলাম, এখন আপনার বিচার আপনার কাছে রাখুন, আমার খিদে মিটেছে, এখন আমি ভালো আছি, আমি আপাতত গেলাম, আপনি ভাবতে থাকুন।
2: জীবনের এই সরল অথচ শক্তিশালী সত্যটিকে মেনে নিতে আমার অনেক কষ্ট হচ্ছে, অথচ কেবলরাম চোখে আঙুল দিয়ে প্রমাণ দেখিয়ে গেল। সুচরিতা,
3: আগে আপনি কি কি কি হয়েছে, আপনার মুখ এমন কেন? কেবলরাম কি আবার নতুন তর্ক শুরু করে গেল?
2: না না না, কেবল রাম কোনো তর্ক শুরু করেনি।
3: তবে
2: সে বরং তর্কের সমাপ্তি ঘটিয়ে গেছে। সে আমাকে একটি রসগোল্লা দেখিয়ে প্রমাণ করেছে যে তার পেটের ক্ষুধা আমার সমস্ত দার্শনিক বিচারের চেয়ে বেশি সত্য।
3: আপনি কি তবে বুঝতে পারলেন?
2: হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। বিনোদ ঠিকই বলেছিল, আমার এই সূক্ষ্ম বিচার কেবল জীবন থেকে পলায়ন করার এক কৃত্রিম উপায়। আমি ভয় পেতাম যে যদি সহজ সত্যকে মেনে নেই তবে আর নতুন করে বিচার করার কিছু থাকবে না।
3: আপনি এত পণ্ডিত, অথচ জীবনের এত সরল সত্যিটা এতদিন বুঝলেন না কেন?
2: পণ্ডিতেরা শব্দকে বেশি ভালোবাসে, আবেগকে কম। কিন্তু আজ যখন কেবল রামের চোখে তার সংসার ভেঙে যাওয়ার ভয় দেখলাম, আর যখন নন্দিনীর কান্না মনে পড়ল, তখন বুঝলাম আমার বিচার ভুল পথে চালিত হয়েছে। আমি তোমাদের ভালোবাসা নামক অনুভূতিকে চুক্তির জালে আটকে রেখেছিলাম।
3: আপনি ভালো আছেন, আপনি খুব ভালো আছেন, কারণ আমি আপনাকে ভালোবাসি।
2: ভালোবাসা, ভালোবাসাকে আমি আর কোনো দার্শনিক শব্দ হিসেবে বিচার করব না। এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। সুচরিতা, নন্দিনীকে ডেকে দাও। আমি তাকে বলতে চাই অমলের সঙ্গে তার বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি তার ভালোবাসার কাছে, তার জীবনের স্বাভাবিক গতির কাছে আমার সূক্ষ্ম বিচারকে আত্মসমর্পণ করলাম।
3: আপনি আপনি আজ আমাকে সবচেয়ে বড় সুখ দিলেন।
2: সুখ?
3: হ্যাঁ,
2: সুখ কাকে বলে? হ্যাঁ, তা নিয়ে তর্ক না হয় কাল হবে। এখন আমার শুধু একটি কাজ আছে, একজন পিতাকে তার কন্যার কাছে মাথা নত করা।
3: ডাকছি, নন্দিনী, নন্দিনী, নন্দিনী কোথায় গেলি মা? তোর বাবা তোর বিয়ে মেনে নিয়েছে। মা, মা কি বলছো তুমি? কি বলছো মা? এর থেকে বেশি আর কি আনন্দ হতে পারে? সত্যি মা, বাবারই পরিবর্তনের জন্য আমাদের সংসার আরো আনন্দময় হয়ে উঠবে।
2: অমল, অমল, তোমার সঙ্গে আমার কোনো তর্ক নেই। তুমি নন্দিনীকে ভালোবাসো, আর এই ভালোবাসার সত্য আমার সব যুক্তির চেয়ে বড়। তোমরা সুখে থাকো।
4: আপনার আশীর্বাদই আমাদের সব থেকে বড় পাথেয় বাবা।
1: মান্যবর, কালকের কাণ্ডের জন্য আমাকে ক্ষমা করবে।
2: ক্ষমা? ক্ষমা নামক এই শব্দটি কি একটি নৈতিক চুক্তি, না এটি কেবল মনের ভার মুক্তির উপায়? না না না, আমি আর তর্ক করব না। কেবল রাম, তুমি কাল আমাকে একটি মহাসত্য শিখিয়ে গেছ।
1: আমি আমি কি শেখালাম শ্রদ্ধেয়?
2: তুমি আমাকে শিখিয়েছ যে জীবনের সবচেয়ে বড় সত্যটি শব্দের জালে লুকিয়ে থাকে না, তা থাকে পেটের ক্ষুধার মধ্যে।
1: আগে তা তা ঠিক, পেটের জ্বালা বড় জ্বালা।
2: এখন বলো কেবল রাম, কেমন আছো? তবে শোনো, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে আর ভালো বা স্বাস্থ্য এর কোনো দার্শনিক ব্যাখ্যা দিতে হবে না। আমাকে শুধু তোমার মনের সরল সত্যটা বলো।
1: মহাশয়, আপনার আশীর্বাদে এবং রঙ্গময়ের কড়া শাসনে আজ আমার পেটও ভরেছে, আমার মনও ভরেছে, তাই ভালো আছি।
0: দাদা, মনে কিছু করবেন না। আমি যা করেছি সেটা আমার সংসারকে বাঁচানোর জন্যই করেছি। ওনার ব্যবসা মন্দার কারণে আমার সংসার অভাবে ভেসে যাচ্ছিল।
3: আরে, সংসার বাঁচানো এ তো প্রকৃত গৃহিণীর কাজ, তুমি সঠিক কাজ করেছো।
2: আমার জীবনে আজ থেকে নতুন অধ্যায় শুরু হলো, যেখানে যুক্তির চেয়ে আবেগের মূল্য বেশি।
1: রঙ্গময়ী, এই মিষ্টি এখন সবাইকে দাও। আজকে এই খুশিতে সবার মিষ্টি মুখ করুক।
0: দাদা, নিন, বৌদি আপনি।
2: হ্যাঁ, এই তো মীমাংসা, পেট ভরেছে তাই ভালো আছি, এইটাই সব থেকে বড় দার্শনিক সত্য।
4: বাবা, আপনার আশীর্বাদ নিতে এসেছি।
2: আশীর্বাদ? আশীর্বাদ কি কেবল একটি ঐতিহ্যগত প্রথা, না এটি একজন পিতার আন্তরিক ইচ্ছা? না না না না না, আজ আর কোনো তর্ক নয়, আমার ইচ্ছা তোমরা সুখে থাকো।
0: বাবা, আপনি এই সম্পর্ক মেনে নেওয়ায় আমি সত্যি খুশি, কিন্তু আপনি তো জীবনভর সত্যের বিচার করেছেন বাবা। আজ এই মুহূর্তে সুখ কাকে বলে, তার সঙ্গে কি বাবা?
2: তোমার এই প্রশ্নটির উত্তর আমি হয়তো এক সপ্তাহ আগেও দিতে পারতাম। সুখ হলো চেতনার স্থিতিশীলতা, যেখানে আকাঙ্ক্ষা ও প্রাপ্তির অনুপাত হয়। কিন্তু আজ আমি জেনেছি সেই উত্তরটি ভুল ছিল। সুখ হলো সেই অনুভূতি যখন তোমার ভালোবাসার সরল স্বীকারোক্তিটি কোনো যুক্তির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় না, যেখানে কোনো সূক্ষ্ম বিচার নেই, কেবল সরল স্বীকৃতি আছে। নন্দিনী, অমল, তোমাদের ভালোবাসা সেই সরল স্বীকৃতি, এটাই জীবনের একমাত্র দর্শন।
4: আজ আপনি আমাদের সবচেয়ে বড় জ্ঞান দিলেন বাবা।
1: মান্যবর, আপনার আজকের এই উত্তরের জন্য এই নিন আমার পক্ষ থেকে মিষ্টি। এই মিষ্টির স্বাদ প্রমাণ করছে যে আপনি আজ সত্য কথাই বলেছেন, কারণ এই স্বাদের কোনো বিচার হয় না।
2: এইবার বুঝেছি, স্বাদ হলো জীবনের চূড়ান্ত সত্য। সুচরিতা, তুমিও নাও।
0: আজকে একটি মিষ্টি খাবো না, আজকে পেট পরে মিষ্টি খাবো। আর বর বধুকে আমি নিজেই মিষ্টি খাওয়াবো।
5: এতক্ষণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সূক্ষ্ম বিচার নাটকের অভিনয় শুনলেন। বেতার নাট্যরূপ আবুল হাসান তুহিন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চণ্ডীচরণ আলমামুন, কেবলরাম, কাজী খুশিদুজ্জামান উৎপল, সুচরিতা সঞ্জিদা, নন্দিনী নাসরিন পাঠান, অমল আল আমিন শেখ, রঙ্গময়ী বনশ্রী অধিকারী, মনোরঞ্জন ফিরোজ আহমেদ ইকবাল এবং বিনোদ সুব্রত চক্রবর্তী। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। সূক্ষ্ম বিচার নাটকটি প্রযোজনা করলেন মোহাম্মদ তাজুল ইসলাম।
6: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জুবায়েদ হোসেন পলাশ। মাদকদ্রব্য ও মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংঘটিত মানবতাবিরোধী কোনো অপরাধকেই তামাদি হতে দেবে না। তিনি আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারকগ্রন্থ শহীদ নামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলোই মানবতাবিরোধী অপরাধ। তিনি বলেন, এ সকল অন্যায় ও নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অফ গভর্নমেন্ট অ্যান্ড হোল অফ সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, সুরস্রষ্টা, শিক্ষাচিন্তক, ভাষাবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও মানবতাবাদী। তাঁর সাহিত্যকর্মে মানুষের আনন্দ বেদনা, প্রেম বিরহ, নিঃসঙ্গতা, প্রতিবাদ এবং মুক্তির আকাঙ্ক্ষাসহ মানব জীবনের নানা অনুভূতি গভীরভাবে উঠে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসরসহ বাংলার বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জনজীবন তাঁর সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তাঁরই রচনা। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভের মধ্য দিয়ে তিনি বাংলা ভাষাকে বিশ্বমঞ্চে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ছায়ানট সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আজ খুলনা জেলা বার অ্যাসোসিয়েশনে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, একটি ব্রিটিশ সংস্থার সহায়তায় শীঘ্রই বাংলাদেশের সকল জেলা বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। তিনি বলেন, যোগ্য বিচারপতি তৈরির জন্য প্রথমে যোগ্য ও দক্ষ আইনজীবী গড়ে তুলতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে। উন্নয়নের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহি আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ বি এম ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়াং এ সময় উপস্থিত ছিলেন। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র আজ পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ আসনাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর আজ সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দেব আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতে সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বিলালি। পথপাথীয় অনুষ্ঠানে নামাজে একাগ্রতা সম্পর্কে বলবেন মৌলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি স্যার প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা বেজে 20 মিনিটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7টা 30 মিনিটে। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8টা 10 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9টা 5 মিনিটে। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10টা 35 মিনিটে। রচনা মোহাম্মদ জুবাইদুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। বেলা 2টা বেজে 20 মিনিটে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3টা 35 মিনিটে। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4টা বেজে 5 মিনিটে। বিকেল 4টা 25 মিনিটে সুর তরঙ্গ। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরমাণু শুনবেন বিকেল 5টা 10 মিনিটে। সোনালী ফসল সন্ধ্যা 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি স্থল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপেশু রাত 9টা 5 মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান রাত 10টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান রাত 10টা বেজে 20 মিনিটে।
2: শ্রোতা বন্ধুরা, রাত 12টা বেজে 15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক ভালো মানুষ। FM 92 MHz-এ সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত রয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz-এ সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz-এ প্রচারিত হবে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 19.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 51%, সন্ধ্যায় 6টায় 43%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 21 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 31 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে FM 102 মেগাহার্সে বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: এতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশুতি অধিবেশন শুরু হলো।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 102 মেগাহার্টজে। আজকের নিশুতি অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি কাউসার শেখ,
1: সঙ্গে আছি আমি নিশাত শাহরিয়ার,
0: প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খুরশু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম, অধিবেশন তত্ত্বাবধানে মেহেদী হাসান।
1: শ্রোতা বন্ধুরা, নিশুতির আয়োজনে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজন সূচি। একটু পরেই শুনবেন সংবাদ, শুরুতে বাংলা এবং পরে ইংরেজিতে। এরপর রয়েছে রাত 12:10 দেশের গান, রাত 12:15 রয়েছে নিশুতির নাটক ভালো মানুষ, বর্ণালী আধুনিক গান শুনবেন রাত 1:15, রংধনু মিশ্র গানের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 1:40, রাত 2:00 প্রচারিত হবে আকাশ ভরা সুরের ধারা, এই অনুষ্ঠানে আমরা শোনাব দেশ বিদেশের রকমারি গান, রাত 2:50 রয়েছে নজরুল সঙ্গীত, রাত 2:55 জানিয়ে দিব আবহাওয়া বার্তা এবং দিনের অনুষ্ঠান পরিচিতি। বন্ধুরা, শুনলেন নিশুচির আয়োজন সূচি।

বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুতি অধিবেশন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর, প্রথমে বাংলায় এবং এর পর ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি মোহাম্মদ শহীদুল্লাহ। মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সংযুতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সংযুতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংগঠিত মানবতা বিরোধী কোনো অপরাধকেই তামাদি হতে দেবে না। তিনি আর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারক গ্রন্থ শহীদ নামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলি মানবতা বিরোধী অপরাধ। তিনি বলেন, এ সকল অন্যায় এবং নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই আহ্বান জানান। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, সুর স্রষ্টা, শিক্ষাচিন্তক, ভাষাবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও মানবতাবাদী। তার সাহিত্যকর্মে মানুষের আনন্দ বেদনা, প্রেম বিরহ, নিঃসঙ্গতা, প্রতিবাদ এবং মুক্তির আকাঙ্ক্ষা সহ মানব জীবনের নানা অনুভূতি গভীরভাবে উঠে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পথিশহর সহ বাংলার বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জনজীবন তার সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই রচনা। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভের মধ্য দিয়ে তিনি বাংলা ভাষাকে বিশ্বমঞ্চে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ছায়ানট, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আজ খুলনা জেলা বার অ্যাসোসিয়েশনে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের সম্বর্ধনা ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, একটি ব্রিটিশ সংস্থার সহায়তায় শীঘ্রই সারাদেশের সকল জেলা বার অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। তিনি বলেন, যোগ্য বিচারপতি তৈরির জন্য প্রথমে যোগ্য এবং দক্ষ আইনজীবী করে তুলতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার হোসেনুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন। তিনি রাজধানীর একটি হোটেলে আয়োজিত চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ এবং বৈশ্বিক মানের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র আজ পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর আজ সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দি নিউজ রেড বাই তানভীর ফুয়াদ চৌধুরী। Bangladesh and Pakistan have signed a memorandum of understanding to strengthen bilateral cooperation in preventing illicit drug trafficking, narcotics abuse, and related money laundering activities. The agreement was signed at a ceremony held at a hotel in the capital today. Home Minister Salahuddin Ahmed and Pakistan's Interior Minister Syed Mohsin Raza Naqvi signed the instrument on behalf of their respective sides. In the MOU, both countries agreed to enhance cooperation through intelligence sharing, technical assistance, and coordinated anti-narcotics operation to combat the trafficking and abuse of narcotic drugs, psychotropic substances, and their precursors. Information and Broadcasting Minister Zahiruddin Shapun has said the current government will not allow any crimes against humanity committed in the country to go unpunished. He said this while speaking as a chief guest at an unveiling program of the commemorative book Shohid Nama documentary screening and award distribution ceremony at the National Museum Auditorium at Shahbagh in the capital today. The Information and Broadcasting Minister said, starting from the genocide of the Great Liberation War of 1971 to the Shapla Chatur massacre of 2013, all are crimes against humanity. He said the government led by Prime Minister Tariq Rahman is determined to ensure justice for all these atrocities. Bangladesh has called for stronger global cooperation to curb irregular migration, protect migrant rights, and ensure fair recruitment, decent work, and equitable wages for migrant workers worldwide. Expatriates Welfare and Overseas Employment Minister Ariful Haq Chowdhury made the call while addressing the general debate of the Second International Migration Review Forum at the UN headquarters in New York yesterday. The minister said Bangladesh was strengthening accountability and expanding migrants' access to justice through the whole-of-government and whole-of-society approach. He said the government had constituted a Migration Compact Task Force and adopted a National Action Plan for 2026-2030 to advance safe, orderly, and regular migration under the United Nations Global Compact for Migration, highlighting climate change as an increasingly significant driver of migration. He called for predictable financing and enhanced technical support for climate-vulnerable countries. The 165th birth anniversary of Nobel laureate poet Rabindranath Tagore has been celebrated across the country today. On the 25th Boishakh in the 1268 of Bengali calendar, poet Rabindranath Tagore, the fountainhead of Bengali wisdom, was born in Jorashankar Thakurbari in Kolkata. He is the first Asian and the first non-European to win the Nobel Prize in Literature in 1913 for English translation of Gitanjali. Rabindranath Tagore's birth anniversary has been celebrated through different programs in Shilaidaho under Kumarkhali Upajila of Kustia district and other places. At a program in Potishar of Naugan, local government, rural development and cooperative minister Mirza Fakhrul Islam Alamgir said, poet Rabindranath has been firmly established in all fields of literature. He said Rabindranath is such a creative personality that it is not possible to fully discover him even after studying him for a lifetime. Mirza Fakhrul Islam Alamgir further said Rabindranath was a poet of non-communal consciousness, and he was not only a poet but also a philosopher. The minister said Rabindranath launched the activities of the Agricultural Bank for the Development of the Farmers in Potishar and had introduced a modern agricultural system. Bangladesh Shilpokala Academy also chalked out special cultural programs marking the birth anniversary of Rabindranath Tagore. Bangladesh Betar and Bangladesh Television are airing special programs on the occasion. The main plant of the only state-owned oil refinery, Eastern Refinery Limited, reopened today after being temporarily closed for 26 days due to depleted crude oil reserves. Managing Director of the refinery, Engineer Sharif Hasnat, confirmed this. He said the production resumed this morning after the refinery received a fresh supply of crude oil. Due to the shortage of crude oil, ERL temporarily shut down its distillation unit on April 12th. Commerce Minister Khondakar Abdul Muqtadir has warned that the government will take action against businesses that increase prices disproportionately to the actual rise in diesel cost. He made the warning while talking to newsmen after inspecting the proposed Jila Porishad Natural Park project in Baistila area adjacent to Sylhet Airport today. Finally, weather and forecast valid till 9 tomorrow morning says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news. Our next bulletin will be at 7 in the morning in Bangla.
2: Bangladesh Betar Dhaka. Shunchen Nishuti Odhiveshon. Prathome shunben Nishutir Ayojone Desher Gaan Shilpi Farida Parvin Gitikar Shurokar Abu Zafar.

0: দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন ফরিদা পারভিন। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশীত অধিবেশন, আমন্ত্রণ আমাদের আজকের নাট্যানুষ্ঠানে।
1: আজকের নাটক ভালো মানুষ, রচনা আনোয়ার মেহেদি, প্রযোজনা মাহবুবুর রহমান, নাট্যানুষ্ঠান ভালো মানুষ।

0: শুনছো? এই শুনছো, কি হলো, কথা বলছো না যে? ঘুমিয়ে পড়লে নাকি?
1: না, কান খোলা আছে, কি বলবে বলো।
0: চোখ খোলো।
1: চোখে কি কথা শুনবে?
0: না তাকালে আমার ভাল লাগে না, তাকাও না একটু।
1: বেশ, এই খুললাম, বলো এখন তোমার কি এমন জরুরি কথা? আমার কিন্তু ঘুম পাচ্ছে।
0: শোনো, পাশের বাসার রুস্তম সাহেব তোমার নিচে চাকরি করে না?
1: আমার নিচে চাকরি করতে যাবেন কেন? উনি তো অন্য অফিসে।
0: তা হোক, তোমার নিচের পোস্টে করে কিনা তাই জানতে চাচ্ছি।
1: হ্যাঁ, তা কিন্তু তাতে তোমার কি?
0: তোমার চাকরির বয়স 10
1: আর রুস্তম আলী পাহলওয়ানের 5, তাতে হয়েছেটা কি?
0: চিকনা পাতলা মানুষটার যে ক্ষমতা আছে তার এক কানিও তোমার নেই। শুধু দেখতেই মোটা হলে হয় না, ওই যে কথায় আছে না, মোটা হলেই দারোগা হয় না।
1: এই দেখো, আমার স্বাস্থ্য নিয়ে কথা বলবে না কিন্তু, তার ভালো হবে না, এই আমি বলে দিচ্ছি।
0: 100 বার বলবো, যা সত্যি তা আমি বলবই, তা তোমার কাছে যতই খারাপ লাগে লাগুক।
1: তাহলে তুমি আমার স্বাস্থ্য নিয়ে নকল করবে?
0: হ্যাঁ করবো, 100 বার করবো।
1: সত্যি বলছো?
0: সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি কাটলাম।
1: বেশ, তাহলে থাকো তোমার দিমাগ নিয়ে। আমি চলো।
0: কোথায় যাচ্ছ শুনি?
1: যেদিকে দুচোখ যায়।
0: কবে ফিরবে?
1: কখনো ফিরবো না, কোনো দিনও না, আর কোনো দিন আমি এমুখো হবো না।
0: বা বাবা, চমৎকার। তা তোমার ছেলে মেয়ে সামলাবে কে? ওরা খাবে কি? বাড়িওয়ালার ভাড়া দেবে কে? মুদির দোকানের বাকি মেটাবে কে? আর প্রতিদিন থলে নিয়ে বাজার করতে যাবে কে? জবাব দাও, জবাব দাও।
1: আমি জানি না, সেটা তোমার ব্যাপার।
0: কি আমার ব্যাপার? আমার ব্যাপার না, পালতে পুষতে পারবে না তো ছেলে মেয়ে বানিয়েছিলে কেন, আর বিয়ে বা করেছিলে কেন? কি জবাব না দিয়ে পালাচ্ছ? দে দাঁড়াও, মজা দেখাচ্ছি, জবাব দিয়ে দাও। এই খবরদার, তুমি জবাব দাও।
1: আমাকে ধরবে না, আমার গায়ে হাত দেবে না। ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি।
0: ছাড়ো, তেজ দেখাচ্ছ আমাকে? তুমি তেজ দেখাচ্ছ না? আমি কি তোমার পোষা বিড়াল?
1: ছি ছি ছি ছি ছি, আরে তা হতে যাবে কেন? তুমি হচ্ছে কি আমার পোষা অজগর? যখন তখন এই ফুসফুস করো, সুযোগ পেলেই ছোবল মারো, একসঙ্গে 10 গ্রাম বিষ। ওই যে একটা কবিতা আছে না, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কেউ আসিবে সে দংশিনী জানে।
0: কি বললে? আমি অকারণে তোমার সঙ্গে ঝগড়া করি? শেষ পর্যন্ত তুমি আমাকে এই অপবাদ দিলে? এই ছিল তোমার মনে, আর এই ছিল আমার কপালে। আল্লাহ রে, কি পোড়া কপাল নিয়ে যে আমি এই দুনিয়ায় এসেছিলাম। স্বামী বলে আপনজন, সেও আমাকে পর ভাবে, আমার কি হবে, আমি কোথায় দাঁড়াবো?
1: কি মুশকিল, এই মেয়ে মানুষের এই এক রোগ। আরে এই ঝগড়া, এই হাসি, এই কান্না,
0: আবার
1: সেই রুস্তম আলী পালোয়ানের কথা?
0: শুনি না।
1: শুনছি তো, বলো না কি ছাই ভাষ্য বলবে।
0: রুস্তম সাহেব না গতকাল ফ্রিজ কিনেছে, দেখতে কি সুন্দর, একেবারে বিদেশি মাল। ওগো শোনো না, আমাদের একটা ফ্রিজ কিনবে, তাহলে আর কষ্ট করে তোমাকে রোজ রোজ বাজারে যেতে হবে না। বলো না, কিনবে? একটা ফ্রিজের খুব দরকার, কিনবে?
1: গত বছর যখন রুস্তম আলী পালোয়ান রঙিন টিভি কিনলেন, তখন তুমি এমনি করে বায়না ধরেছিলে। আচ্ছা আচ্ছা, তুমি কেন বুঝতে চাও না যে আমার বেতনের টাকায় সংসার চলে না? সেখানে ওসব বিলাস দ্রব্য কেনার প্রশ্ন উঠে কি করে?
0: তাহলে রুস্তম সাহেব এসব কি করে কিনলেন? তিনি কি তোমার চাইতে বেশি মাইনে পান?
1: কি করে কিনতে আমি জানি না, তবে আমার চাইতে কম বেতন পান সেটা আমি জানি।
0: তুমি আসলে
1: অপদার্থ।
0: নয় তো কি, নয় তো কি, না এভাবে আর সমাজে বসবাস করা যায় না। স্ট্যাটাস বলতে কি কিছুই নেই আমাদের? আপনি কি এতই নগণ্য? চোখ কান তো বন্ধ করে থাকো, বুঝবে কি করে? তুমি তো একটা কুম্ভকর্ণ, আমার যত হয়েছে জানো। আমার আমি
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ব্যাপারে আমি পরে তোমার সাথে আলাপ করবো। আমার এখন ঘুম পাচ্ছে, রাত এখন অনেক হয়েছে, প্লিজ।
0: মানা করছে কে? ঘুমাও, খুব আরাম করে তুমি ঘুমো, আর আমি জলে পুড়ে মরি, মরেও হয় না আমার। ওই ছেলেটা আবার উঠেছে, এই আরো একজন, এই চুপ চুপ কর, একদম গলা টিপে ধরো, চুপ।

0: আসেন আপা, আসেন। আপনি কিন্তু অনেকদিন আমাদের বাসায় আসেন না। আর বলবেন না ভাই, আমার অনেক ঝামেলা, একা একা সব করতে হয়, তো তাই সময় হয়ে ওঠে না।
1: এই নুরীর মা, কোথায় গেলে আবার? এদিক শোনো।
0: আর বলবেন না, কাজের মেয়েদের সঙ্গে বকতে বকতে আমার মাথা ধরে যায়। আমার সাহেব বলেন ও একা না পারে, আরেকজন রাখো। আমি বলি তাতে বরং আরো ঝামেলা বাড়বে, তার চেয়ে এই বেশ, একজনকে সামলাতে হিপশিপ খাচ্ছে। আর আমার সাহেবের ব্যাপার আবার অন্যরকম, কাজের মেয়ে রাখা একেবারেই পছন্দ করে না। উনি বলেন নিজের কাজ নিজে হাতে করাই উচিত।
1: এই নুরীর মা, নুরীর মা।
2: জি ম্যাম স্যার, আমারে ডাকছে।
0: কোথায় ছিলে এতক্ষণ? আমি এদিকে দেখে দেখে খুন, আর উনি ওদিকে হাত পা মেলে তামাশা করছেন।
2: না আপা, আমি তামাশা করি নাই, আমি আপনার শাড়িগুলা দইয়া লাটতেছিলাম। আর
0: চুপ করো, মুখের উপর কথা, জিভ টেনে ছিঁড়ে ফেলবো।
2: আপা আমারে মাফ করে দেন, আর কোনোদিন এরকম হইব না, আমার অন্যায় হয়ে গেছে আপা।
0: মনে থাকে জানো, যাও ফ্রিজ থেকে পায়েস আর পানি নিয়ে এসো।
3: হ্যাঁ, নারকেলের সন্দেশ ওর সঙ্গে নিয়ে এসো। হ্যাঁ আপা, অনেকদিন পর এসেছে।
2: জি আনতাছি।
3: হ্যাঁ, এবার কথায় আসা যাক। আমার সাহেব বলেন অন্য কথা, কাজকাম করলে নাকি চেহারা নষ্ট হয়ে যায়, তাই উনি কোনো কাজই ছুঁতে দেন না আমাকে।
4: তাই নাকি? আর আমার সাহেব কি বলে জানেন, শারীরিক পরিশ্রম না করলে নানা রকম রোগ ব্যাধি হয়, মানুষ মুটিয়ে যায়, হাই প্রেশার হয়, আরো কি কি রোগ জানি হয়।
3: সেজন্য তো ডাক্তার কবিরাজ বদ্ধি রয়েছে, ওষুধপত্র রয়েছে।
4: তা আছে, কিন্তু
3: থাক আপা, এ নিয়ে আর তর্ক করে লাভ নেই। সবার ধারণা তো আর সমান নয়, আর সবার সাধ্য সামর্থ্য এক নয়।
2: আপা পায়েস আর সন্দেশ আনছি।
3: হ্যাঁ দাও, আপাকে দাও।
4: এত কেন এনেছেন?
3: খান আপা খান, এসব কে খাবে বলো? কিছুদিন পর হয়তো ফেলেই দিতে হবে, কারণ আমার কর্তা সবসময় নতুন নতুন জিনিস পছন্দ করেন। তাছাড়া ফ্রিজের জায়গাও তেমন একটা নেই, কি করে থাকে বলুন? সেদিন উনি দশের মাংস, বিশটি মুরগি আর এই বড় এক মাছ এনেছেন, তা 25-30 কেজি তো হবে। আমি বলি এত খাবে কে, কমিয়ে বাজার করো, কিন্তু কে শুনে কার কথা? উনি বলেন বাজারে গেলে অল্প জিনিস কিনতে পারে না, লজ্জা করে, বুঝছেন তাহলে ব্যাপারটা?
4: কি হলো, আপনি কিছু মুখে দিচ্ছেন না যে?
5: আপনার কথা শুনছিলাম। আচ্ছা আপা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব।
4: বলুন।
5: কিছু মনে করবেন না তো?
3: না না, মনে করার কি আছে, আপনি নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন।
5: আপনার কর্তা কত মাইনে পান মাসে?
3: তা আমি বলতে পারবো না, তবে প্রত্যেক দিন অফিস থেকে ফিরলে তার পকেটে কোনোদিন 500, কোনোদিন 1000, কোনোদিন 5000, আবার কোনোদিন এরও বেশি টাকা থাকে।
4: তাই নাকি?
3: এই জন্যই তো ওর সঙ্গে আমার গার্জিয়ান বিয়ে দিয়েছেন, নইলে আমাদের মতো ফ্যামিলির মেয়ে ওকে দিতে যাবে কোন দুঃখে।
4: কি হলো বাবা, আপনি অমন করছেন কেন, খাচ্ছেন না যে?
5: না মানে আমার মাথাটা বড্ড ধরেছে আপা, আজ উঠি কেমন, আর একদিন আসবো, অনেক সময় ধরে আপনার গল্প করব, আজকে যাই কেমন?
3: আসবেন কিন্তু আপা, আপনার সঙ্গে অনেক কথা আছে।
5: আচ্ছা আচ্ছা ঠিক আসবো।
3: একের সুখ অন্যের চোখের কাঁটা, জরি না আপা তাই আজ পালিয়ে বাঁচল, আসুক অন্যদিন চোখে ঘোর লাগিয়ে দেব। আমার নাম আসমা আলী, আমার বাপের নাম তমিজউদ্দিন ব্যাপারী, খানদানি বংশের মেয়ে আমি। কিভাবে মানুষ কাবু করতে হয় আমার ভালোভাবেই জানা আছে।
6: কই গো, কোথায় গেলে, এদিকে এসো, আর বাজারে নিচ্ছি তো।
7: আরে বাপ রে বাপ, বাজার তো নয় যেন জাহান্নাম, যেমন মানুষের ভিড় তেমনি জিনিসপত্রের দাম, আমরা সব অসহায় ক্রেতা।
8: বলি এত চেঁচামেচি করছো কেন?
7: বাজারে নিচ্ছি, বাজার।
8: যেন আকাশের চাঁদ থলিতে ভরে এনেছেন।
7: বাজারে তো যাও না, বুঝবে কি করে, রোজ রোজ বাজার করা যে কি।
8: কে তোমাকে রোজ রোজ বাজার করতে বলেছে? রুস্তম সাহেব একদিন বাজার করে 10 দিন ধরে।
7: আবার সেই রুস্তম আলী পালোয়ানের কেচ্ছা?
8: আরে কেচ্ছা নয় কেচ্ছা নয়, চোখে চশমা দিয়ে দেখে শুকে যাও, ফ্রিজের মধ্যে 10-এর মাংস, 20-টা মুরগি আর 30-35 কেজির ওজনের এই বিরাট বড় এক মাছ একসঙ্গে বাজারে তো করেছো কখনো?
7: আবার সেই ফ্রিজ, উফ, আমার মাথাটা ধরে গেল। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা কাঁদছে, অমন করে কাঁদছে কেন বলতো?
8: খিদে পেয়েছে, খাবার চায়।
7: খেতে দাও।
8: দুধ এনেছো?
7: কই, দুধের কথা তো তখন বলোনি।
8: আমাকে সব বলে দিতে হবে না? আরে সংসারটা কি আমার একার? তোমার কি কোনো দায় দায়িত্ব নেই নাকি? আরে
7: কি মুশকিল। শোনো, ওই টিনের দুধ আমি আর কিনবো না, শুটকি খেয়ে কি লাভ?
8: ওমা, এ আবার কোন ধরনের কথা গো? টিনের দুধ আনবে তা আবার শুটকির কথা আসছে কেন?
7: বিদেশে দুধ শুকিয়ে পাউডার বানায়, তারপর চালান করে দেয় আমাদের মতো দেশে। ওর মধ্যে কিছুই থাকে না, বুঝলে? ওই সব দুধকে শুটকি ছাড়া আর কি বলা যায়?
8: তাহলে এখন কি করবে?
7: ভাবছি এখন একটা গাই কিনবো।
8: গাই কিনবে? কি কিনবে?
7: গাই।
8: গাই কিনবে? আরে এসব ঝঞ্ঝাট পুষবে কে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
7: না না না, আমার মাথা ঠিক আছে, বরং আমার মনে হচ্ছে তোমার মাথায় গরমিল দেখা দিয়েছে। টাটকা দুধ খেলে সব ঠিক হয়ে যাবে।
8: ও, আমার সঙ্গে ইয়ারকি না?
7: না না না, ঠাট্টা ইয়ারকি নয়, সত্যি কথা বলছি। তাহলে শোনো, আমাদের দেশ কৃষি প্রধান, অথচ গরুর দুধের জন্য আমরা হাপিত্যেশ করে বসে থাকি। কখন তারা ট্রেনের মধ্যে ওই শুটকি পাঠাবে বলো? এটা লজ্জার কিনা?
8: হ্যাঁ, সে কথা সত্যি, কিন্তু
7: কিন্তু গাই আমি আপাতত কিনছি না। টাকা পয়সা জোগাড় হোক, তারপর দেখা যাবে। তবে হ্যাঁ, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। যে
8: আমাকে?
7: হ্যাঁ, তোমাকে।
8: আমাকে কি কাজ করতে হবে?
7: এই না, মানে তেমন কিছু নয়, তুমি শুধু বাচ্চাটাকে বুকের দুধ দেবে।
8: বুঝেছি বুঝেছি, তোমার আমি ষড়যন্ত্র।
7: হ্যাঁ, শোনোই না কথাটা।
8: না না, আমি কোনো কথা শুনবো না তোমার, কিছুতেই এসব কথা আমি শুনবো না। আমাদের ফ্যামিলিতে যা নেই তা আমি করতে পারবো না। দেখি বাজার, দেখি বাজার বার করো।
7: দেখো দেখো দেখো, তুমি যা যা আনতে বলেছিলে আমি সব এনেছি। ইলিশ মাছ, চিংড়ি, পুঁই শাক, পটল, আদা, মরিচ, সোয়াবিন।
8: ও মা, ওগো, এটা কি এনেছো? ইলিশ মাছ না পুঁটি মাছ?
7: এটা কিন্তু ইলিশ মাছ বলে, আজকাল নদীতে মাছ খুব মোটা হচ্ছে না তো, এই না খেয়ে না খেয়ে সব পুষ্টিহীনতায় ভুগছে তাই।
8: থামো, নিজের মুরদ নেই সেই কথা বলো।
7: তোমার কথাটা আংশিক সত্য, তবে মাছের দাম আজ ভীষণ চড়া, মানে একেবারে আগুন।
8: আরে এগুলো কি এনেছো?
7: কেন, চিংড়ি তুমি তো আনতে বলেছো।
8: ওরে, আমি তো বলেছিলাম গলদা চিংড়ি আনতে, একটু ফ্রাই করব। আচ্ছা এগুলো দিয়ে আমি কি করব বলো তো? এর কোথায় বা আমি ধরবো আর কোথায় বা আমি কুটবো? কি যে বিশ্রী কাণ্ড করেছো।
7: শোনো, আপাতত এগুলো দিয়ে কাজটা ছাড়ো। হ্যাঁ, জানো গলদা চিংড়ি আজকাল তেমন বাজারে উঠছে না, ওগুলো সব বিদেশে চলে যায়। আমাদের দেশের ওই চাইনিজ রেস্টুরেন্ট গুলো আজকাল সব।
8: তাহলে রুস্তম সাহেব পান কোথায়? তোমার কেনার ক্ষমতা নেই সেই কথাটা তুমি স্বীকার করো।
7: রুস্তম সাহেব, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু মানে আমি, মানে আমার মতো লোক বড় অসহায়, শুধু নীরব দর্শক, কিছুই করবার ক্ষমতা নেই।

0: কে? উফ, অসময় কে হলো আবার? নিশ্চয় ফকির মিসকিন।
1: আমি আপা, আমি।
0: ও, জোরি না আপা, দাঁড়ান খুলি। কিছু মনে করবেন না আপা, আমি ভেবেছিলাম অন্য কেউ, তাই খুলতে দেরি হলো। আর কলিং বেল টিপলে এমন হতো না।
2: আপনারা কলিং বেল লাগিয়েছেন বুঝতে পারিনি আপা।
0: খুব সুন্দর আওয়াজ, এই দেখুন।
2: সত্যি মিষ্টি আওয়াজ,
0: আমার পছন্দের। উনি আবার অন্য একটা পছন্দ করেছিল। এই দেখুন, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে। আসুন, ভেতরে আসুন, বসুন।
2: সত্যি আপা, আপনার ঘর বেশ সাজানো গোছানো ছিমছাম। আপনার রুচির প্রশংসা করতে হয়।
0: তাই নাকি? আমি আবার দামি ফার্নিচার না হলে ঘর সাজাতে পারিনি, কেমন ঘেন্না করে। স্টিলের আলমারিটা দেখছেন না, কত সুন্দর। দোকানি 10,000 টাকার এক পয়সা কমও দেয়নি। আর এই যে ওয়ার্ড্রপটা 20,000 টাকা নিয়েছে, এক নম্বর টিক কাঠের, বিদেশি স্টাইলের তৈরি। দেখুন কত সুন্দর বার্নিশ, আয়নার মতো চেহারা দেখা যায়।
2: সত্যি তাই।
0: আসুন, আমার গয়নাগাটিগুলো দেখাই।
2: ওরে বাবা, এ যে

0: হ্যাঁ হ্যাঁ,
1: তা 6 বারের উপরে তো হবে। এইসব আমার উনি বানিয়ে দিয়েছেন 3 বছরের মধ্যে। আর বিয়ের গহনাগুলো ওই যে ওই পাশে,
0: থাক আপা থাক,
1: ওগুলো না হয় আর একদিন এসে দেখব। তাহলে আজ শাড়ি দেখুন, এই আলমারিটাতে শুধু শাড়ি, আসেন এদিকে। এত শাড়ি, রীতিমতো একটা দোকান সাজিয়ে ফেলেছেন যে, এত শাড়ি আপনি পরেন কখন?
2: আর বলবেন না আপা, আমি কত মানা করি কিন্তু কে শুনে কার কথা। প্রতি মাসে একটা করে শাড়ি কেনা তার শখ হয়ে দাঁড়িয়েছে। একবার কোনো জিনিস ওর পছন্দ হলেই হয়, সেটা তিনি না কিনে ছাড়বেনই না।
0: আপনার সাহেব কিন্তু বড় ভালো মানুষ।
1: সত্যি তাই, ওর মতো স্বামী পাওয়া কজন আর হয়ে ওঠে বলুন। ওর আত্মাটা অনেক বড়, আপনাকে ঠিক বোঝাতে পারবো না।
0: জি জি, আমি বুঝতে পেরেছি।
1: এই এই শাড়িটা দেখুন, বিদেশি কাতান, 15,000 টাকা দাম পড়েছিল।
0: এত দাম?
1: এগুলো তো আরো বেশি দামে বিক্রি হয়, কিন্তু আমার সাহেব রেগুলার কাস্টমার বলে একটু কমে পেয়েছেন। এই এই দেখুন, এটা জামদানি, দেশি। দেশি হলে কি হবে, আমার সাহেব স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছিলেন। জানেন না, এককালে ঢাকায় মুসলিম পৃথিবীর খ্যাত ছিল, এই শাড়িটা সেই ধরনের।
0: সত্যি অপূর্ব সুন্দর।
2: আপা, সব কাজ কাম শেষ করছি, অহন গোসল করো।
1: বেশ তো, মানা করেছে কে? যাও
2: গোসল করে পরম কি, কাপড় নাই, কদিন ধরে আপনারে কইতাছি।
1: চুপ করো, মুখের উপর কথা বলার অভ্যেস গেল না। যাও যাও এখান থেকে।
2: যাইতাছি, আজ 3 দিন ধরে গোসল করবার পারি না, এখন কাপড়ের লাগে।
0: এত টাকা পয়সা, এত শাড়ি গহনা, অথচ কাজের মেয়ের পরবার কাপড় নেই, কি আশ্চর্য! এরা কোন ধরনের মানুষ?
1: আপা আপা কি ভাবছে?
0: না না কিছু না,
1: আর দেখবেন না।
0: না আপা, আজও ঠিক ভালো লাগছে না,
1: আবার আসবেন।
0: আচ্ছা।
3: যে ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। সে এক পঙ্খিরাজ ঘোড়ায় চেপে দেশে দেশে ঘুরে বেড়ায়। আব্বু, পঙ্খিরাজ ঘোড়া কি?
4: যে ঘোড়া উঠতে পারে তাকে পঙ্খিরাজ ঘোড়া বলে।
3: ঘোড়া কি উঠতে পারে আব্বু?
4: ঘোড়া তো উঠতে পারে না, তবে এটা রূপ কথা কি না, আসল ঘোড়া তো নয়, কল্পনার ঘোড়া।
3: কল্পনার ঘোড়ার পাখা আছে তাই উঠতে পারে, তাই না আব্বু? এই দেখো ছবি দিয়েছে।
4: দেখি।
3: আচ্ছা আব্বু, সত্যি ঘোড়ার পাখা নেই কেন?
1: ঝর্ণা, তুমি পড়ার সময় বেশি কথা বলো, চুপ করে পড়ো।
4: আহা, তুমি ওকে ধমক দিচ্ছ কেন? ওর দোষ দেখলে কোথায়? শিশুদের মন সব সময় প্রকৃত ঘটনা জানতে চায়, ওরা।
1: তুমি চুপ করো, ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। ঝর্ণা, তুমি পড়ো।
3: বেড়াতে বেড়াতে সে একদিন এক দেশে এলো, সেই দেশে রাজকন্যা কঙ্কাবতীকে রাক্ষস ধরে।
4: তুমি সবকিছুতে বাড়াবাড়ি করো, আমার একদম সহ্য হয় না। শিশুদের কিভাবে লেখাপড়া শেখাতে হয় সেটা তুমি আজও বুঝলে না, আর বুঝবেই বা কি করে, বিদ্যা তো সে ম্যাট্রিক, তাও টেন টেন।
1: দেখো, আমার লেখাপড়া নিয়ে কথা তুললে ভালো হবে না, আমি বলে দিচ্ছি। তুমি তো BMA পাশ করেছো, পরে কি করছো? সেই তো কেরানির মতো কলম পেশো।
4: চুপ করো, আমার চাকরিটা কেরানির নয়।
1: ওই হলো জজ ব্যারিস্টার, তার নয়।
4: কি মুশকিল!
1: তার চেয়ে ওই যে রুস্তম সাহেব, কেরানির চাকরি করেও অনেক জিনিস করেছেন, অনেক ভালো আছেন তারা। যাও দেখে এসো কি, চোখে ছানি পড়ে যাবে, মানুষটা অনেক ভালো।
4: ও আবার সেই রুস্তম আলী পালোয়ান, ওর সঙ্গে বিয়ে হলে বলে তোমার সব ঠিক হতো।
1: বেশি বাজে বকো না, নিজের মুরুদ নেই সেই কথা বলো। পারো না, পারো না ওর মতো টাকা আয় করতে? তোমার কিসের অক্ষমতা? বিদ্যা বুদ্ধিতে নাকি তুমি অনেক বড়?
4: সেজন্যই তো পারি না, তুমি বুঝবে না, অতখানি বোঝার ক্ষমতা তোমার কোনোদিন হয়নি, হবেও না।
1: থাক, আমার আর বোঝার দরকার নেই। শোনো, আজ একটা শাড়ি নিয়ে আসবে, বাইরে পড়ে যাওয়ার মতো শাড়ি আমার একেবারে কম।
4: কি আশ্চর্য, অতগুলো শাড়ি থাকতে আবার বলছো নতুন শাড়ি আনতে, এখানকার টাকা নষ্ট করার দরকার কি?
1: সে তুমি বুঝবে না, ভালো শাড়ি একটা আমার আনবে, এই হলো আমার শেষ কথা। কি টাকা পয়সা নেই নাকি? এখনো তো মাসের প্রথম।
4: আছে আছে, টাকা আছে, আব্বার জন্য এখনো টাকা পাঠানো হয়নি, ভাবছি আজকে পাঠিয়ে দেবো।
1: আচ্ছা, এই মাসে মাসে 500 টাকা ওনার কি দরকার? শাশুড়ি বেঁচে থাকলে না হয় বুঝতাম, লাগে। আর ওই যে ছোট মিয়া, ছোট মিয়া তো একাই জমি জমা ভোগ করছে, আমরা তো আর সেখানে ভাগ আনতে যাই না।
4: কিসের মধ্যে কি কথা, আব্বাকে আমাদের টাকার মুখোপাক্ষি, ছোট যে সবকিছু করছে, আমি তো শুধু কয়টা টাকা দিই, সেও চিকিৎসার খরচ, নইলে কোনো দরকারই ছিল না।
3: আব্বু, আমার একটা ফ্রক কিনে দেবে, নতুন কাপড়।

0: ভালো লাগে।
1: ঠিক আছে মামনি, আমি তোমার জন্য সুন্দর একটা ফ্রক আজই নিয়ে আসবো। হ্যাঁ,
2: আমার শাড়ি কিন্তু চাই, নইলে।
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাবে। তুমি যাও এখন, আমার নাস্তা নিয়ে এসো। ঘড়িটা দাও তো মামনি।
0: না
1: বাবা, অনেক দেরি হয়ে গেছে, আজ নির্ঘাত আমার চাকরিটা নট হয়ে যাবে। আর কি হলো, দাঁড়িয়ে আছো কেন? শিগগির যাও না, নাস্তা নিয়ে এসো, আমি কাপড়টা পরে নিই। কোথায় গেলে? আর শিগগির এসো, দেখো তোমার জন্য কি এনেছি।
2: কি হলো, অফিস থেকে ফিরেই হইচই শুরু করেছো কেন?
1: ওগো মোর রানী, আমি তোমার মন জানি, তাই তো তোমার কাছে হার মানি, তাই তো আনিয়াছি কিনিয়া, আনিয়াছি দেশি তাঁতের টাঙ্গাইলের শাড়ি। সরি, আর মিলাতে পারলাম না।
2: টাঙ্গাইলের শাড়ি কই দেখি?
1: এই নাও দেখো, পছন্দ হয় কিনা। তোমার তো আবার বিদেশি শাড়ি ছাড়া পছন্দ হয় না।
0: আব্বু, আমার ফ্রক এনেছো, আমি কিন্তু কাঁদবো, পড়বো না, স্কুলে যাবো না, ভাত খাবো না, বসে বসে শুধু কাঁদবো আর কাঁদবো।
1: আর তোমাকে কাঁদতে হবে না, এই নাও তোমার ফ্রক, দেখো তো পছন্দ হয়েছে না মামুনি?
0: হ্যাঁ খুব সুন্দর, আমার ভারী পছন্দ হয়েছে, আমি ও ঘরে গিয়ে পরে আসি।
1: এসো। কি ব্যাপার, তুমি অমন করে মুখ ভার করে বসে আছো যে? হ্যাঁ, শাড়ি তাহলে পছন্দ হয়নি?
2: না
1: একটু নয়।
2: না
1: কি মুশকিল, আরে যেমন সুতো তেমন রং আর তেমনি জমিন, এরকম শাড়ি আমাদের দেশে তৈরি হচ্ছে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি, সত্যি অতুলনীয়, গর্বে আমার বুকটা ভরে উঠেছে। এভাবে চলতে থাকলে আমরা একদিন বস্ত্র শিল্পে।
2: অন্য বক্তৃতা শুরু হয়ে গেল।
1: আরে না না, বক্তৃতা নয়, সত্যি কথাটা স্বীকার করার মধ্যে একটা গর্ববোধ, মানে একটা অহংকার আছে, আর এই আত্মঅহংকার না থাকলে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে।
2: তুমি থামবে, একটু সুযোগ পেলেই পায়রার মতো বাকুম বাকুম বাকুম বাকুম শুরু হয়ে যায়।
1: আচ্ছা বেশ, এই এই আমি মুখে কুলু পেটে বসলাম, বলো এবার তুমি কি বলবে, বলো, মানে তোমার বক্তব্য তুমি ব্যক্ত করো।
2: তোমার চয়েস বলতে কিচ্ছু নেই, যাও রুস্তম সাহেবের বাড়ি গিয়ে দেখে এসো শাড়ি কাকে বলে, তার স্ত্রী দুটো আলমারি ভর্তি।
1: আরে আমার সেই রুস্তম পালোয়ানের কেচ্ছা, অসহ্য, আমার মাথাটা খারাপ হয়ে যাবে।
2: না তোমার কিচ্ছু হবে না, মাথা খারাপ হবে আমার, আমি পাগল হয়ে যাবো, এবং সেটা তোমার জন্য।
1: কি আমার জন্য তুমি পাগল?
2: হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য, তুমি সবকিছুর মূলে।
1: ইদানিং তুমি বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছো।
2: দেখো সত্যি কথা বলতে গেলে যদি বাড়াবাড়ি হয় তাহলে
1: কে কে সময় আবার কে এলো বিরক্ত।
2: হ্যাঁ একটু এগিয়ে গিয়ে দেখো না, অমন হাত গুটিয়ে বসে থাকলে কি করে জানবে কে এসেছে, যাও না।
1: যাচ্ছি যাচ্ছি, তবে ফিরে এসে আবার আলোচনায় বসবো, ব্যাপারটা নিষ্পত্তি হওয়া একান্ত দরকার।
2: না আর কোনো আলাপ আলোচনা নয়, এ শাড়ি আমি পরবো না।
1: তাহলে তুমি কি করবে?
2: পাল্টে অন্য কোনো ভালো শাড়ি নিয়ে এসো, এবং সেটা আজই।
1: আজই?
2: হ্যাঁ এক্ষুনি। কি মুশকিল, কে যে এলো। ঠিক আছে আমি যাচ্ছি, কে না কে এসেছে।
1: থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি যাচ্ছি। আরে এই যে আমার বড় কুটুম, আদরের শ্যালক, এসো এসো এসো নান্টু সাহেব এসো।
3: দুলাভাই কেমন আছো?
1: ভালো ভালো, খুব ভালো আছি।
2: কে এসেছে? ওমা নান্টু তুই, আয় আয়। তা বাড়ির সব খবর ভালো তো?
3: ভালো, আমি এবার অনেকদিন থাকবো কিন্তু আপা।
1: অবশ্যই থাকবে, অনেকদিন পর বড় কুটুম পেয়েছি, সহজে কি ছাড়া যায় তাকে? হ্যাঁ, তাহলে যে অকল্যাণ হবে।
3: কি ব্যাপার, দুলাভাইকে খুব খুশি খুশি দেখাচ্ছে যে। দুলাভাই খুশির খবর আছে নাকি?
2: আরে না, সে মুরুদ আছে নাকি তোর দুলাভাইয়ের?
3: আপা শাড়িটা কার, ভারী সুন্দর দেখতে।
2: কি বলছিস তুই?
3: সত্যি আপা, শাড়িটা আনকমন দুলাভাই এনেছে বুঝি, সত্যি দুলাভাইয়ের চয়েস আছে বলতে হবে।
1: কিন্তু তোমার আপা ওটা পাল্টে অন্য শাড়ি আনতে বলেছে।
3: না রে আপা, এত সুন্দর শাড়িটা ফেরত দিস না, অন্য যেটা আনবে সেটা যদি এত সুন্দর না হয়, যদি খারাপ হয়।
2: ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস।
1: যাক বাঁচা গেল, তুমি এসে ভালোই করেছো ভাই, দীর্ঘজীবী হও বড় কুটুম, তোমার কপালে যেন অন্য রকম মানুষ জোটে, জীবনটা যেন আমার মতো কর্কশ না হয়, প্রার্থনা করি তুমি সুখী হও বৎস। কিছু বলবে মামনি?
0: একটু পড়া শিখিয়ে দেবে, ক্লাসে পড়া না পারলে ম্যাডাম মারবেন, যা রাগি সবাই ভয় পায়।
1: এখন তো একটু কাজ করছি, পরে এসো। হ্যাঁ
0: আচ্ছা আমি যাই।
1: শোনো
0: আব্বু, কিছু বলছো?
1: হ্যাঁ, তোমার আম্মুর কাছে পড়োগে, আজ আমার বোধহয় সময় হবে না, কালকে আমি ভালো করে পড়িয়ে দেবো।
0: আম্মু তো তোমার কাছে পড়তে বললো।
1: তো আম্মু কি করছেন?
0: বসেছিল।
1: জরিনা শেষ পর্যন্ত আমার সঙ্গে কি শুরু করেছে, অসহ্য। সংসার ধর্ম আর আমার দিয়ে হবে না, পালিয়ে বাঁচতে হবে শেষ পর্যন্ত।
0: অমন করে কি বলছো আব্বু?
1: না কিছু না মা, তুমি যাও, তোমার আম্মুকে পড়াতে বলোগে, আর না হয় তোমার মামাকে একটু দেখিয়ে দিতে বলোগে, যাও। হ্যাঁ
2: কেন, ওর মাই বা পড়াতে যাবে কেন, আর ওর মামাই বা দেখাতে যাবে কেন? বলি ওর মামা কি বাসার প্রাইভেট টিউটর নাকি? দুদিন বেড়াতে এসেছে আর অমনি তোমার চক্ষু শুরু হয়ে গেল।
1: আহা তা হবে কেন, আমি কি তাই বলেছি?
2: তোমার কথা শুনে তাই তো মনে হচ্ছে। অফিসের কাজ বাসায় এনেছো কেন?
1: হ্যাঁ কাজের খুব চাপ, অনেক কাজ এরিয়ার পড়ে গেছে সেই জন্যই।
2: দেখো তুমি ইচ্ছে করলে বাসাটা অফিস বানিয়ে ফেলতে পারো না, সে অধিকার তোমার নেই।
1: আমার অধিকার নেই?
2: না তোমার কোনো অধিকার নেই, কারণ বাসার কাজ আমার কথা মতো চলে এবং চলবে, এখানে কাউকে আমি নাক গলাতে দেব না। আরে কি হলো, চুপচাপ ফাইলের মধ্যে ডুবে গেলে যে, কথা বলছো না কেন?
1: দেখো আমার সময় নেই, তুমি বলো আমি শুনছি।
2: শোনো আমার কয়েকটা গহনার দরকার, হাতের দুটো বালা, তা নিদেন পক্ষে দু ভরি হলে হবে, আর গলার একটা হার, দেড় ভরির কম হলে কিন্তু হালকা হয়ে যাবে বলে দিচ্ছি, আর কানের ঝুমকো, সে তোমার ইচ্ছে মতো বানিয়ে দিও। কি দেবে না?
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়।
2: আরে কবে দেবে, কি হলো কথা বলছো না যে?
1: বললাম তো তুমি যখন চাইবে তখন দিব।
2: আমার এখনই দরকার, এই দু একদিনের মধ্যেই আমি চাই।
1: আচ্ছা ঠিক আছে, তুমি নানটুকে নিয়ে যাও, আমাকে আর বিরক্ত করো না প্লিজ, ফাইলটা খুব জটিল, কালকের মধ্যে আমাকে ডিসপোজ করতে হবে, নইলে দেখো আমার চাকরিটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
2: কোন মানে হয় নানটুকে নিয়ে যাব? তুমি কি বলছো বলো তো, ও এসবের কি বুঝবে? আমি কি বলেছি বলো তো, বলো।
1: ইয়ে মানে
2: বলো,
1: আমি আমি ঠিক খেয়াল করিনি মানে। আচ্ছা ঠিক আছে তুমি এবার বলো। আমি ফাইল রেখে দিলাম।
2: এক কথা আর কতবার বলবো আমি, পোড়া কপাল আমার, আমি আর পারি না।
1: বলো না, আমার একদম সময় নষ্ট করার মতো অবকাশ নেই প্লিজ।
2: বললাম তো ভালো করে শোনো, হাতে দুটো বালা, গলার একটা নেকলেস, আর কানের ঝুমকো, শুনতে পেয়েছো?
1: এই ইয়ে একটা কাজ করো তো,
2: কি
1: এক ব্যাগ আইস নিয়ে এসো।
2: আইস? আইস দিয়ে কি করবে?
1: মানে মাথায় বরফ দেবো, মাথায় মাথায়, যে কোনো মুহূর্তে হাইপারটেনশন অ্যাটাক হয়ে যেতে পারে তো।
2: কেন বলি কেন?
1: সোনার কত দাম সেটা জানো?
2: আমি কি মার্কেটে যাই? তোমারই তো জানার কথা, ওসব খোঁজ খবর তো পুরুষ মানুষেরাই রাখে।
1: দেখো আকাশের চাঁদ চাইলে আমি এনে দিতে পারবো, কিন্তু তুমি যা চাইলে তা দেওয়ার ক্ষমতা আমার নেই।
2: ওসব আমি বুঝি না বাস।
1: আচ্ছা হঠাৎ তোমার এত গহনা কাটির কি প্রয়োজন পড়লো বলো?
2: আমার কি সকাল রাত কিচ্ছু নেই, বিয়ের সময় তো কিচ্ছু দাম নেই, তাই বলে এখনো দেবে না? আর কবে দেবে, আমি বুড়ি হয়ে গেলে দেবে?
1: হ্যাঁ তুমি এত রেগে যাচ্ছ কেন? আর আচ্ছা আমার দিকটা তো দেখবে, আমার সামর্থ্যের কথাটা তুমি ভাববে না?
2: না আর ভাববো না, সবাই যদি পারে তাহলে তুমি পারবে না কেন? যাও দেখে এসো গিয়ে রুস্তম সাহেবকে।
1: ওহ আবার সেই রুস্তম আলী পালোয়ান, তোমার ঘাড়ে ভর করেছে দেখছি রুস্তম আলী পালোয়ান। তোমাকে তোমাকে একটা ফকির কিংবা একটা ওঝা দেখানো খুব দরকার।
2: কি বললে তুমি? অমর কথা মুখে আনতে পারলে? আরে আমাকে কি জিনে পুঁতে পেতে নাকি?
1: নয়তো কি?
2: খবরদার খবরদার, মুখ সামলে কথা বলো, নইলে ভালো হবে না কিন্তু। আমি অনেক সহ্য করেছি মুখ বুঝে, আর নয়।
4: বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নেক দুর্বৃত্ত।
1: চমৎকার চমৎকার সংযোজন, একেবারে উপযুক্ত সময়ে, যাকে বলে সোনাই সোহাগা। তা ইয়ে আমার আদরের শ্যালককে কি আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি, যদি অবশ্য অনুমতি হয়?
4: আবেদন মঞ্জুর। আপনি হলেন গিয়ে আমার বড় ভগ্নীপতি, গুরুজন নমস্য ব্যক্তি, বলুন কি আপনার অভিপ্রায়?
1: তোমার ভগ্নীর মাথাটা সর্বদাই গরম থাকে, আমার কি করা উচিত হবে সেটা একটু বলতে পারবে?
4: নিশ্চয়ই নিশ্চয়ই, আমার ভগ্নীর বায়ু ঊর্ধ্বগতি, তাই মাঝে মধ্যে অমন ব্যবহার করে তোমার সঙ্গে। দুলা ভাই তুমি একটা কাজ করো।
1: বলো কি কাজ করতে হবে, বিলম্ব নয়, তাড়াতাড়ি বলো।
4: বায়ু ঠান্ডা রাখার কবিরাজি তেল কিনে দাও, আর আপা তুই তিন বেলা গোসলের পর উত্তম রূপে মর্দন করবি, বাস তাহলে সব ঠিক হয়ে যাবে।
1: ঠিক বলেছ হে আমার বড় কুটুম, আরে বিনে পয়সায় এমন পরামর্শ দেওয়ার জন্য তোমাকে একটা ধন্যবাদ।
2: নান্টু তুই আমার ছোট ভাই হয়ে শেষ পর্যন্ত আমার পেছনে লাগলি, এই দুঃখ আমি কাকে বলবো?
4: আপা আমি কদিন ধরে লক্ষ্য করলাম তুই সব সময় দোলাভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করিস, এটা কিন্তু মোটেই উচিত নয়। যে দিনকাল পড়েছে বেচারা খেটে পিটে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, আর তুই কিনা?
2: চুপ কর, তুই এসবের কি বুঝিস, যা এখান থেকে যা।
1: আহা, ওকে অমন করে ধমকাচ্ছ কেন? ও তো কোনো অন্যায় কথা বলেনি, যা সত্যি তাই বলেছে।
2: চুপ করো, তোমরা কেউ কম নয়। শুধু কথা দিয়ে নিজের অক্ষমতা ঢাকতে চাও নাকি? জানো না শুধু কথায় চিড়ে ভেজে না।
1: আবার কে এলো?
2: নান্টু যা এগিয়ে দেখ।
3: হ্যাঁ যাচ্ছি।
1: আজে বাজে কথায় সময় নষ্ট হয়ে গেল, এতক্ষণ আমি ফাইলটা কমপ্লিট করে ফেলতে পারতাম।
2: এসব আজে বাজে কথা না, আর তোমার ওইসব ফাইলের কাজই হচ্ছে মূল্যবান। দাঁড়াও মজা দেখাচ্ছি, এই ফাইলগুলো আমি আগুনে পুড়িয়ে ফেলবো এবং একটু চুলের মধ্যে দেবো।
1: আরে করো কি করছো? এই আরে এগুলো নিও না, আরে নিও নিও নিও
2: না, ছাড়ো বলছি,
1: নিও না, না দেবো না, চাকরি নষ্ট হয়ে যাবে,
2: দেই দেবো না, প্লিজ। এই ফাইলগুলো আজ আমি পুড়িয়ে ফেলবো, তবেই আমার শান্তি। এটা তোমার অফিস না, এটা আমার বাসা, আমি যা বলবো তাই হবে। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো।
1: কি মুশকিল, ছাড়ো। আরে ছিঁড়ে গেল তো?
2: না,
1: আহা, এসব গুরুত্বপূর্ণ ফাইল, ডিসিশন লেখা আছে, লাখ লাখ টাকা এর মধ্যে আটকে রয়েছে।
2: প্লিজ থাক, কিন্তু এই টাকা আমার ঘরে আসবে না। তুমি একটা আস্ত চিনির বলদ অপদার্থ, দাও দাও বাচ্চি, দাও দাও।
1: হ্যাঁ দিবি, আমার প্রাণ থাকতে আমি তোমাকে
2: দাও দাও দেবে না।
1: না না না,
5: কি ব্যাপার, আপনারা ফাইলপত্র নিয়ে টানাটানি করছেন কেন?
2: না না, ইয়ে আপা, মানে আপনি এসেছেন, বসুন বসুন আপা। কি সৌভাগ্য আমাদের, কিন্তু এখানে যে আপনাকে আমি কোথায় বসতে দিই, আমাদের তো আবার সোফা নেই, কি মুশকিল।
5: তা যে করে আছে, আমি এই চেয়ারটাতে বসতি। এখন বলুন, আমি এসে আপনাদের কোনো ডিস্টার্ব করলাম না?
2: না না আপা, কি যে বলেন, আমরা খুব খুশি হয়েছি না?
1: আপনি এসে বরং বিপদ থেকে উদ্ধার করেছেন।
5: তাই নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না।
2: তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি যাতা বলতে শুরু করছো? উনি কি ভাববেন বলো তো?
1: আপনি আমাদের ইয়ে মানে ওই ফাইল টানা হেঁচড়াটা মানে আর কিছু কথাবার্তা শুনেছেন তাই না?
5: জি।
1: ব্যাপারটা জানার আপনার খুব আগ্রহ হচ্ছে তাই না?
5: হ্যাঁ, যদি আপনাদের আপত্তি না।
1: না না না, আপত্তি কিসের? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই প্রতি বছর আমাদের অফিসে অ্যানুয়াল ড্রামা হয়।
5: আচ্ছা।
1: তো এই বছর আমাকে ধরে ওরা একটা রোল দিয়ে দিয়েছে। আমি মোটেই রাজি ছিলাম না, কিন্তু ওরা কিছুতেই শুনলো না। অফিসে প্রতিদিন রিহার্সাল হয়, আজকে তো যেতে পারিনি তাই।
5: রিহার্সাল দিচ্ছিলেন তাই বলুন, আমি তো ভয় পেয়েছিলাম, না জানি কি ব্যাপার।
2: না না, সেসব কিছু নয়।
5: তা আপনার রোলটা বুঝি নায়কের?
1: জি ঠিকই ধরেছেন।
5: আর আপনার স্ত্রী নায়িকার ভূমিকা অভিনয় করছে?
1: না না, মানে ও অভিনয় করছে না, মানে অন্য মানুষ আছে তার জন্য।
2: আর বলবেন না,
1: শুধু আজকের জন্য প্রক্সি দিচ্ছি।
2: আর বলবেন না পা, ও কিছুতেই ছাড়লো না। স্কুল জীবনে কয়েকটা নাটকে অভিনয় করেছিলাম বলে আজ রক্ষে, নাহলে ওর কোনো কাজেই আমি লাগতাম না।
5: বাহ, আপনারা বড় সুখে আছেন, বড় আনন্দে আছেন।
2: খুব আনন্দ,
5: আপনাদের সুখ দেখে আমার ঈর্ষা হচ্ছে। আমার উনিটা যেন কি, টাকা ছাড়া কিছুই বোঝে না। এই যেমন আজকের কথা, বাসায় এসে দুমুটো খেয়ে চলে গেল।
2: কেন?
5: নতুন একটা ব্যবসা স্টার্ট দিয়েছে।
2: ও আচ্ছা।
5: অনেক পুঁজি খাটিয়েছে, তাই তাকে সেখানেই থাকতে হয়। যা দিনকাল পড়েছে, বিশ্বাস আছে মানুষ দিয়ে।
2: ঠিক বলেছেন আপা, ইনাকে চিনতে পেরেছে তো? এই যে ইনি হচ্ছেন রুস্তম আলী সাহেবের স্ত্রী আসমা আপা।
5: জি জি,
1: আপনাকে আমি চিনি, মানে আপনাকে না দেখলেও আপনার কথা মানে ওর কাছে শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে।
5: তাই নাকি? সে আমার সৌভাগ্য। তা উনি আমার বদনাম করেন?
1: না না না না, আপনার প্রশংসায় সর্বদাই পঞ্চমুখ। সত্যি আপনি বড় ভাগ্যবতী।
5: ইয়ে আমি যে জন্য এসেছি আপা, এই নিন কার্ড। আগামী সোমবার আমাদের ম্যারেজ ডে, সন্ধ্যার পর অনুষ্ঠান, আপনারা সবাই আসবেন, কিন্তু না গেলে ভারী অসন্তুষ্ট হব। আপা এখন উঠি।
2: আচ্ছা আপা, সে কি একেবারে শুধু মুখে যেতে পারবেন না, একটু বসুন আপা, আমি এক্ষুনি আনছি।
5: প্লিজ আপা, আর অনুরোধ করবেন না, আমি আরো কয়েকটা বাসে যাব তো।
2: কিন্তু তাই বলে
5: অন্য একদিন হাতে সময় নিয়ে আসব, অনেকক্ষণ ধরে গল্প করব। আপনারা সবাই আসবেন কিন্তু, নইলে আমি মাইন্ড করব।
2: আচ্ছা আপা যাব।
5: হ্যাঁ আচ্ছা আসি।
2: আচ্ছা অমন হাঁ করে কি দেখছিলে?
1: দেখছিলাম মহিলাকে, বেশ সুন্দরী এবং ধূর্ত,
2: বলো বুদ্ধিমতী, সুখী, কত সুন্দর শাড়ি পরেছিল আর কত দামি দামি গহনা পরেছিল দেখেছিলে?
1: দেখেছি দেখেছি, সব দেখেছি। তবে তুমি যে কাণ্ড শুরু করেছিলে আজকে, মানে একটা কেলেঙ্কারি হয়ে যেতে পারত।
2: সত্যি সত্যি গো, সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। তোকে রিহার্সালের কথা না বললে যে কি হতো ভাবতে আমার গা শিউরে উঠছে। তুমি ওটা তো হয়ে গেলে হিরো,
1: আর তুমি হয়ে গেলে হিরোইন।
2: সেটা তো প্রক্সি।
1: আর তা হোক না, তবু তো আমরা একদিনের জন্য অভিনেতা অভিনেত্রী হয়ে গেলাম।

0: তাহলে ম্যারেজ ডেতে তুমি যাবে না?
1: বললাম তো না।
0: আসমাপা কি মনে করবেন বলো তো, উনি সেদিন বার বার করে তোমাকে যেতে বললেন আর তুমি শেষ পর্যন্ত যাচ্ছ না, আমার একটুও ভালো লাগছে না।
1: হ্যাঁ, নান্টু যাচ্ছে, ঝর্ণা যাচ্ছে, তুমি যাচ্ছ, আমি না গেলেও তো চলবে।
2: তা প্রেজেন্টেশন কই?
0: এই নে ধর।
3: আম্মু আমার রুমাল পাচ্ছি না।
2: ঠিক আছে চল আমি খুঁজে দেই।
0: তোমার একার জন্য আবার রান্না করবে কে?
1: লাগবে না লাগবে না, দোকান থেকে রুটি আর মাংস আনিয়ে আমি খেয়ে নেবো, তোমরা যাও আর দেরি হয়ে যাচ্ছে, যাও।
2: হ্যাঁ চল আপা, বড্ড খিদে পেয়েছে।
0: কি শুরু করলি তোরা, মনে হচ্ছে কত কাল উপোস রয়েছিস।
1: আহা ওদেরকে বকছো কেন?
0: চুপ করো তো তুমি, চুপ করো, তোমার সবকিছুতেই বাড়াবাড়ি, দাওয়াত কবুল করেও গেলে না, তোমার চালাকি আমি বুঝি না। আসলে ওদের ওখানে গেলে প্রাচুর্য দেখে লজ্জায় তোমার মাথা হেট হয়ে যাবে, নিজের অক্ষমতা প্রকাশ করবে, তাই তুমি এই ফোন দিনা।
1: চুপ করো জরিনা, প্লিজ তুমি চুপ করো, নইলে আমি একেবারে পাগল হয়ে যাবো। উফ, কি মহিলার হাতে যে আমি পড়েছি, একেবারে জাহান্নামে বসবাস করছি।
0: শোনো, আমি বলে তোমার হাড়ি ঠেলে গেলাম, অন্য কেউ হলে বুড়ো আঙুল দেখে উড়াল দিত, তখন টের পেতে।
2: আপা পেঁচাল রাখতো, দুলাভাই কি আর জ্বালাস নে, রেহাই দিয়ে এবার চল আমরা যাই, আমার আর সহ্য হচ্ছে না, বারবারই হয়ে যাচ্ছে তোর।
0: নে চল চল, তুই এসবের কি বুঝবি?
2: দুলাভাই কিচ্ছু ভাববে না, তোমার জন্য ঠিক এক প্লেট নিয়ে আসবো, এতগুলো টাকা খরচ করে গিফট কিনেছ আর তুমি থাকবে উপোস। না না না না, সে আমি কিছুতেই হতে দেব না, এই হতভাগা থাকতে তোমার কোনো চিন্তা নাই।
0: তুই বড় বেশি বাচাল হয়েছিস।

0: কি ব্যাপার, তুমি আমার মনমরা হয়ে বসে আছো যে? কোনো অসুখ বিসুখ করেনি তো?
1: না,
0: তাহলে তোমার মুখে অসংখ্য প্রশ্নবোধক চিহ্ন কেন? কি হয়েছে তাই বলো তো।
1: কিছু হয়নি।
0: রুস্তম পালোয়ানের ম্যারেজ ডে থেকে আসার পর থেকে তোমার মাঝে এই পরিবর্তন। তুমি আমাকে কিছু না বললেও আমি কিছু কিছু আঁচ করতে পাচ্ছি।
1: সেটা যদি টের পেয়ে থাকো তাহলে আর জিজ্ঞেস করছো কেন?
0: না, ওই যে বললাম, আঁচ করেছি মাত্র, কিন্তু পুরো বিষয়টা তো অবগত হতে পারিনি।
1: হ্যাঁ গো, আমাদের ম্যারেজ ডে পালন করলে হয় না?
0: এই তো এতদিন পর থলের বেড়াল বেরিয়ে পড়েছে।
1: বলো না, পালন করবে?
0: এই একটা বিষয়ে আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না, সরি। বার্থডে আর ম্যারেজ ডেতে আর যাই বলো না কেন, ওটা আমি পারবো না। ওসব পালন করার কোনো যুক্তি নেই এবং সে কারণেই ওর প্রতি আমার কোনো আগ্রহ নেই।
1: তাহলে সবাই করে কেন?
0: সবার কথা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, কারো কারো জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা হয়, সেটা আমাদের নিজেদের প্রয়োজনে। সেইসব মহাউদ ব্যক্তিদের স্মরণ করে আমরা বড় হওয়ার অনুপ্রেরণা খুঁজি, অথবা নিছক একটা সামাজিক দায়িত্ব পালনের জন্য ওইসব পালিত হয়ে থাকে।
1: তুমি সবকিছুরই অন্যরকম অর্থ খোঁজো, তাই বলে মানুষ একটু আমোদ ফুর্তিও করবে না? কি অমন করে মুখ ফিরিয়ে নিলে যে, কিছু বলো।
0: নদীতে জোয়ার এলে পানি উপচে পড়ে, দুকুলো প্লাবিত হয়, কিন্তু সেটারও একটা সময় আছে।
1: তার মানে তুমি বলতে চাইছো সে সময় আমাদের আসেনি, এই তো?
0: ঠিক তাই।
1: আচ্ছা, এভাবে আর কত কাল আমাকে তুমি জন্তু জানোয়ারের মতো খোয়ারে আটকে রাখবে? আর কত কাল তোমার ইচ্ছে মতো দানা পানি খাইয়ে আমাকে বাঁচিয়ে রাখবে? আমি তো পশু নই, মানুষ। আমারও স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে। তুমি একটা আস্ত অমানুষ। আমার বাপ মা যে কেন তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করেছেন আল্লাহই জানে। মাঝে মাঝে মনে হয় আমি চলে যাই, যেদিকে দু চোখ যায় আমি চলে যাই, কিন্তু আমি পারি না। কেন যে পারি না সে আমি নিজেও জানি না।
0: জরিনা, জরিনা, তুমি তুমি কেন বোঝো না আমার যা সামর্থ্য নেই সেটা তোমার চাওয়ার নিছক আহাম্মক কি?
1: তুমি যাও, তুমি যাও এখান থেকে, আমার দু চোখের সামনে থেকে তুমি চলে যাও। তুমি আমার দু চোখের কাঁটা, তোমাকে আমি একটু আর সহ্য করতে পারছি না। যাও, প্লিজ যাও। আমাকে আর কত জ্বালিয়ে পুড়িয়ে তুমি মারবে? আমি তো নিঃশেষ হয়ে গেলাম। তুমি আর কি চাও? যাও, যাও এখান থেকে, যাও।

0: ঝর্ণা, কাপড় চোপড় পরে ডাইনিং টেবিলে এসো, আমি রান্নাঘরে যাচ্ছি, দেরি হবে না একটু। নাস্তা রেডি রেখেছি, শুধু আনতে যেটুকু সময়।
1: আব্বু, তুমি নাস্তা খেয়ে যাবে না, চলে যাচ্ছ কেন? আম্মু তো আনতে গেছে।
2: তোমরা খাও মা, আমার খিদে নেই, আমি যাই।
0: টেবিলে নাস্তা দিয়েছি। ঝর্ণা, তোমার আব্বুকে আসতে বলো।
1: আব্বু নেই।
3: কি কি বললি?
1: আব্বু অফিসে গেছে, তার খিদে নেই, আমাদের খেয়ে নিতে বলেছে।
3: সর্বনাশ, মানুষটা না খেয়ে অফিসে গেল? এত তেজ মরুককে আমি কি করব? কিন্তু কিন্তু কাজটা কি ঠিক হলো? কোনোদিন তো না খেয়ে যায় না। কাল রাতে ওরকম করে বলাটা বোধহয় আমার উচিত হয়নি। কি যে হয় মাঝে মাঝে, কাল আমি নির্দয় পাষাণের মতো ওর সঙ্গে ব্যবহার করেছি। কিন্তু আমারই বা কি দোষ, কাহা তো কার মেজাজ ঠান্ডা রাখা যায়? ধৈর্যেরও তো একটা সীমা আছে, আমার কোনো শখেও আজ পর্যন্ত পূরণ করতে পারল না। কিন্তু কিন্তু আজ যে ও না খেয়ে অফিসে গেল, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার বুকের মধ্যে কেমন খচখচ করে পিচ্ছে কাটার মতো।
2: কিরে আপা, নাস্তা সামনে করে দাঁড়িয়ে কি করছিস?
3: নান্টু, তোর দুলাভাই না খেয়ে অফিসে চলে গেছে।
2: নিশ্চয় খিদে নেই, আমার ভারী খিদে পেয়েছে। দে আমাকে দে।
3: না রে, খিদে পেয়েছিল ঠিকই।
2: তাহলে নিশ্চয় কোনো অঘটন ঘটিয়েছিস, মানে তোর বকুনি খেয়ে পেট ফেপে তার বদহজম হয়ে আছে, তাই আর নাস্তা খাওয়ার প্রয়োজন পড়েনি।
3: কি করব বলতো, আজকাল আমার মেজাজটা কিছুতেই ঠিক থাকে না, কখন যে কি বলে ফেলি নিজেই টের পাই না।
2: তুই দুলাভাইয়ের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করিস, এটা সত্যি ভারী অন্যায়। ঠিক আছে, তুই চিন্তা করিস না, দুলাভাই হোটেল থেকে খেয়ে নেবে। এখন ওগুলো আমাকে দে তো, আমাকে দে, আমি খাই।
3: নে খা।
2: আপা, দুলাভাইয়ের সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করিস না।

0: আম্মু আব্বু এখনো আসছে না কেন?
1: আমিও তো সেই কথা ভাবছি, অফিস থেকে ফিরতে কখনো তো এত দেরি হয় না। তাহলে কি আমার পুরো রাগ করে বাড়ি ফিরছে না? তাই যদি হয় তাহলে কি হবে?
0: কথা বলছো না কেন মা? অমন নিঃশব্দে কি বলছো?
1: কিচ্ছু না, তুই যা তো এখান থেকে, যা বলছি।
0: যাচ্ছি বাবা যাচ্ছি, একেবারে মিলিটারি মেজাজ।
2: কিরে আপা, দুলা ভাই এখনো আসেননি?
1: না, তুই জানা ভাই, ওর অফিসে একটু খোঁজ নিয়ে হয় না। আমার লক্ষ্মী ভাই, আমার সোনা ভাই, আমি তোকে
2: লোভ দেখাতে হবে না আপা, আমি যাচ্ছি, তবে একটা শর্ত আছে।
1: বল দাদা ভাই বল, তোর কি শর্ত তুই বল, তুই যা বলবি আমি তাই শুনবো।
2: দুলা ভাই যে তোর উপর রাগ করেছেন আর সে কারণে বাড়ি আসছেন না, তাতে কোনো সন্দেহ নেই। এখন তোকে বলতে হবে তুই ওর সঙ্গে আর কখনো দুর্ব্যবহার করবি না।
1: ঠিক আছে ঠিক আছে, তাই হবে, তুই এখন যা দেরি করিস নি, দুটো পর্যন্ত অফিস, তিনটের মধ্যেই বাসায় ফিরে, অথচ এখন পাঁচটা পার হয়ে গেছে, আমার একটু ভালো লাগছে না নান্টু।
2: ঠিক আছে, এই আমি যাবো আর আসবো।

0: এত মানুষ এসেছে পার্কে, জরিনাকে এখানে একদিনও আনা হয়নি। আর আমাদের মতো চাকুরে যাদের পান্তায় নুনের ঘাটতি, তাদের পক্ষে এখানে আনা বিলাসিতার সামিল। বড্ড ক্লান্তি লাগছে, ঘুমও পাচ্ছে। অফিসে না গিয়ে বড়দিন এখানে সেখানে ঘোরাঘুরি কি কম কষ্টের? তবু চাই একটু যে বসবো, নিরিবিলি জায়গা পাওয়া মুশকিল। আগে থেকে এইসব কপোত কপোতিরা দখল করে বসে আছে।
1: বাদে এই চিনে বাদে গরম টাটকা সঙ্গে মশলা।
0: হ্যাঁ বাদাম, এদিকে এসো।
1: কয়টা আর দেবো সাহেব?
0: দাও 2 টাকা দাও।
1: এইলাম।
0: ঠিক আছে, এই নাও টাকা।
1: চাই বাদে টাটকা গরম চিনে বাদে বাদে।
0: ওই গাছটার পাশে গিয়ে বসে গে। জায়গাটা একটু নিরিবিলি মনে হচ্ছে। এবার একটু শান্তি লাগছে, এখন একটু বসে বসে বাদাম চিবই। তারপর সন্ধ্যা হলে কোথায় যাব? না না না, আমি আর বাসায় ফিরে যাব না। আমি তো জরিনার 2 চোখের কাঁটা, ও আমাকে আর একটু সহ্য করতে পারছি না। তাহলে তাহলে আমি কোন আশা নিয়ে ফিরব? দেখেছ কি প্রাণ খোলা হাসি ওদের, বড় সুখের হাসি। হৃদয়টা জুড়িয়ে গেল আমার ওদের দেখে। আমরা ওদের মতো হাসতে পারিনি কেন কেন কেন?
2: সন্ধে উতরে গেল, রাত গভীর হলো, তবু মানুষটা আসছে না কেন? নানটুই বা কি করছে আমি যে কিছুই বুঝতে পারছি না। ওই ওই বুঝি এলো, যাই দরজা খুলে দেই গে। কি রে তুই একা, তোর দুলা ভাই কই?
3: পেলাম না, কোথাও পেলাম না খুঁজে।
2: অফিসে গিয়েছিলি?
3: হ্যাঁ, অফিসে তখন কোনো স্টাফ ছিল না, তবে একজন দারোয়ান বলল দুলা ভাই আজ অফিসে যায়নি।
2: সে কি, তাহলে কোথায় গেল? আমি এখন কি করবো বলতো? হায় আল্লাহ, একে মুসিবতে আমায় ফেললে আল্লাহ।
3: কাদিসনে আপা, আগামীকাল আবার আমি খুঁজতে বেরোবো, দুলা ভাইকে আমি ফিরিয়ে আনবই। তুই কিচ্ছু ভাবিস না আপা, দেখিস আমি ওটাকে ঠিক খুঁজে বের করব।
4: আব্বু কোথায় গেছে বলো না? আম্মু বলো, আব্বু বাসায় আসে না কেন? আমি আব্বুর কাছে যাব, আমাকে আব্বুর কাছে নিয়ে চলো।
2: চুপ করো মা, চুপ করো, তোমার মামা খুঁজতে গেছেন, তোমার আব্বুকে সাথে করে নিয়ে আসবে। ওই ওই বুঝি তোমার আব্বু এসেছে, যাই দরজাটা খুলে দেই কি।
5: আপা, আমার সর্বনাশ হয়ে গেছে, এখন আমি কি করব? আমার স্বামীকে একটু আগে পুলিশ থানা নিয়ে গেছে।
2: কেন কেন থানা নিয়ে গেছে কেন? উনি কি করেছিলেন
5: তা বলতে পারবো না, তবে কিসের নাকি কেস আছে। আপা, আপনার স্বামীকে একটু ডেকে দিন, থানা গিয়ে ওকে ছাড়িয়ে আনতে পারে যদি। প্লিজ আপা, দেরি করবেন না।
2: যাকে আমি ভালো মানুষ ভাবতাম, যাদের সংসারের প্রাচুর্য দেখে, সুখ দেখে আমি আমার স্বামীকে অবিচার করেছি, দুর্ব্যবহার করেছি, অবহেলা করেছি, আর আজ সেই মানুষটি ক্রিমিনাল, অসৎ উপায়ে অর্থ রোজগার করে। ছি ছি ছি ছি ছি, আমি কি শুনলাম!
5: আপা আপা, আপনি কথা বলছেন না কেন? প্লিজ চুপ থাকবেন না, ওনাকে একটু ডেকে দিন।
2: উনি এখন বাসায় নেই আপা।
5: ও আচ্ছা, যাই দেখি খালেক সাহেব বাসায় আছেন কিনা। কি বিপদে যে পড়েছে!
0: আজ 3 দিন হয়ে গেল বাসায় যাইনি, আমি একটু স্বস্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। ওদের জন্য আমার মনটা কেমন জানি করে। আচ্ছা ঝর্ণা, ঝর্ণা এখন কি করছে? জরিনা এখন কি করছে? ওরা কি আমার জন্য ভাবছে না? কি জানি, কিন্তু কিন্তু আমি ওদের কথা ভাবছি কেন? জরিনার জন্য না, জরিনার জন্য বড় মায়া হয়, করুণা জাগে। সত্যি আমি ওর প্রতি অবিচার করেছি। ও আমার সংসারে এসে একটু সুখ স্বাচ্ছন্দ্যের মুখ দেখেনি, একটু আমার ফুর্তি করতে পারেনি। আমার কষ্ট, হ্যাঁ আমার কষ্ট হলে ওর গহনা আমি বানিয়ে দেবো, টাকা পয়সা গুছিয়ে প্রতি বছর ম্যারেজ ডে পালন করবো, ছেলে মেয়েদেরও বার্থডে পালন করব। এভাবে আর ভালো লাগে না, যাই বাসায় ফিরেই যাই, সেটাই বুদ্ধিমানের কাজ। কারণ ক্রোধ কখনো মঙ্গল কিছু উপহার দেয় না, বরং সকল অনিষ্টের কারণই হচ্ছে ক্রোধ।
2: ওই বুঝি এলো, যাই দেখি কে। তুমি এসেছো? ওগো ওগো, তুমি এসেছো, এসো ভেতর এসো। এই কতদিন কোথায় ছিলে গো? তোমার চিন্তায় আমরা সবাই পাগল হয়ে গেছি। আর একদিন দেরি করলে ঘর বাড়ি ছেড়ে আমরা সবাই তোমার জন্য রাস্তায় বেরিয়ে যেতাম। কি ভোগান্তি যে ভুগিয়েছ, এসো।
0: এই যে সম্পূর্ণ আলাদা মানুষ, জরিনের এত পরিবর্তন হলো কি করে? তাহলে তাহলে কি ও সত্যি আমাকে ভালোবাসে?
2: কি ভাবছো, কথা বলছো না যে?
0: জরিনা, আমি আমি ভেবে দেখলাম তোমাদের ছাড়া আমার একদিনও চলবে না। একটা প্রকাণ্ড বৃক্ষের শিকড় যেমন মাটির গভীরে প্রবেশ করে, তাকে সহজে উপড়ে ফেলা যায় না, আমার ঠিক তেমনি অবস্থা। ঠিক ঠিক তোমাকে আমি ব্যাপারটা বোঝাতে পারবো না।
2: আমাকে আর বোঝাতে হবে না গো, আমাকে আর বোঝাতে হবে না, আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি তুমি আমাদের কত প্রয়োজন। আমি তোমার সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করবো না, কখনো ঝগড়া করবো না। তোমার কথা মতোই এখন থেকে সব হবে। এখন থেকে আমার নিজস্ব মতামত বলতে সে তুমি।
0: সব কেমন গোলমাল ঠেকছে,
2: অমন করে কি ভাবছ?
0: হ্যাঁ ভাবছি এখন থেকে তোমার সব ভালো ভালো শাড়ি আমি কিনে দেবো, প্রয়োজনীয় সব গহনা তোমাকে গড়িয়ে দেবো, আর বছর বছর ম্যারেজটা করবো, বাচ্চাদের বার্থডে আমি পালন করবো।
2: না, ওসবের আর কোনো দরকার নেই, ওসব মামুলি ব্যাপার, নিতান্তই তুচ্ছ। জানো রুস্তম আলী সাহেব এখন থানায় পুলিশের হেফাজতে।
0: কেন কেন কেন, অমন ভালো মানুষটাকে পুলিশে ধরে নিয়ে গেল কেন?
2: ভালো না ছাই, উনি অফিসের টাকা আত্মসাৎ করেছিলেন, আর চোরাই কারবারিদের সঙ্গে যোগ সাজশ ছিল, সবই ধরা পড়েছে।
0: তাই নাকি?
2: হ্যাঁ, আসলে না, আসলে তুমি কিন্তু খুব ভালো মানুষ।
0: সত্যি
2: সত্যি তোমার কোনো তুলনা হয় না, সত্যি তুমি আমার গর্ব।
0: জরিনা,
2: তুমি আমার ঐশ্বর্য, তুমি আমার অহংকার, তোমার কাছে আমার আর কিচ্ছু চাইবে না।
0: শান্তি।

ভালো মানুষ নাটকের অভিনয় শুনলেন। রচনা আনোয়ার মেহেদি। বিভিন্ন চরিত্রে ছিলেন আসমা, ওয়াহিদা, নান্টু, দিল মোহাম্মদ, ঝর্ণা, মিতু রহমান, নুরির মা সেতারা আহমেদ, বাদামওয়ালা রতন কুমার সরকার। মনসুর এবং জরিনার ভূমিকা ছিলেন এস এ আবুল হায়াত ও রওশনারা মণি। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথম শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গীতিকার ওসমান শওকত, সুর করেছেন মোহাম্মদ শাহ নওয়াজ। এরপর পরে শুনবেন রুনা লায়লার কঞ্চে গান, গীতিকার মশিউল আলম, সুর করেছেন গীতিকার নিজেই।

শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী সুবীর নন্দী, গীতিকার কাজলি আহমেদ, সুর করেছেন সাইদ হোসেন সেন্টু। এরপর পরে শুনবেন শাহনাজ রহমতুল্লার কণ্ঠে গান, গীতিকার খান আতাউর রহমান, সুর করেছেন আজাদ রহমান। এবং এম এ লায়েসের কণ্ঠে গান শুনবেন গীতিকার আবু হেনা মোস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা সেলিম আশরাফের লেখা, সেলিম আশরাফের সুরে নুরুজ্জামান শেখের লেখা গানটি শুনলেন। শিল্পী ছিলেন আলমারা মিনু, বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতির আয়োজন। আমাদের আয়োজনে এবারে রয়েছে রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। শুরুতেই শোনাব দেশের গান। গানটির গীতিকার ও সুরকার কবির বকুল, শিল্পী বশিরুজ্জামান সাব্বির। এরপরেই শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী অভিজিৎ সাহা।

শ্রোতা বন্ধুরা, আপনারা রংধনু অনুষ্ঠানে মিশ্র গান শুনছেন। এবারে শোনাব লালন গীতি শিল্পী কনকলতা হালদার। এরপরেই রয়েছে প্রেমের জন্য পৃথিবী ছায়াছবির গান, শুনবেন ন্যান্সি ও বেলাল খানের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, এই গানটির সাথে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশতির আয়োজনমালা শুনছেন। আমাদের আয়োজনে এবারে রয়েছে দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। বন্ধুরা, শুরুতেই শোনাব খালিদ হাসান মিলুর কণ্ঠে গানের গীতিকার লোকমান হোসেন ফকির, গানটির সুরকার গীতিকার নিজেই। এরপরেই শুনবেন রাধারমণ দত্তের গান, শিল্পী দিলরুবা খান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান। এবার শুনবেন ইংরেজি গান, শিল্পী এলটন জন। এর পরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রঞ্জিত কুমার দাস। এবং ব্যান্ড সঙ্গীত শুনবেন এলআরবির পরিবেশনায় আয়ুব বচ্চুর কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, আপনারা দেশ বিদেশের রকমারি গান শুনছেন আকাশ ভরা সুরের ধারা অনুষ্ঠানে। এবারে শোনাব জার্মানি গান ফ্লিপ ফয়সালের পরিবেশনায়। এরপরেই শুনবেন হরলাল রায়ের লেখা গান, শিল্পী রথীন্দ্রনাথ রায়।

শ্রোতাবদ্ধরা আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন জার্মানির গান, শিল্পী রামাস টেনন, এরপর পরে শুনবেন হাসান রাজার গান, শিল্পী সেলিম চৌধুরী।

Du hast mich. Du hast mich.

প্রিয় বন্ধুরা, এই গানটির সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা শুনছেন নিশুতির আয়োজনমালা। আমাদের আয়োজনে এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী লীনা তাপসী খান।

0: নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি। পথপাথে অনুষ্ঠানে নামাজ একাগ্রতা সম্পর্কে বলবেন মৌলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8:10। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে সকাল 10:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। শুনলেন পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত পরিচিতি।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের নিশুতি অধিবেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছটা আজ শনিবার 26 বৈশাখ 1433 বঙ্গাব্দ 20 জিলকাদ 1447 হিজরি 9 মে 2026 খ্রিস্টাব্দ।
1: সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ এবং 102 মেগাহার্জে। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, মীর আশফাক হোসাইন এবং ফাতেমা জীবননেসা মুনিয়া।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হুদের 83 আয়াত থেকে 86 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী।